বেলাই বেলাই খানে ফুং কাহাম খাই তাই জত তাকো বুক তাইখাপানি মারা কিচিং সং ন ওজার অনার খাই দো আকাশবাণী আগরতলা এফ এম উজান তো 101.6 মেগাহার্জ তাই তিনি অ ফুং কচাং জরাও আং তঙ্গুই তঙ নরবাই নরকনি লগি নরকনি বুকু আর জে মিনা খাকলায়ো অফুং গজাং জরাও নরকনি হর গাহাম নো থাঙ্গনা তাই তাবকনি অফুং গজাং বহাইন নরকনি বাগৈ গাহাম নঙ্গি দংখানানি নাই তাই অবনো দিয়া নাই তিনি সাবুং সালকুলক নরকনি যতনি সাল গাহাম থাঙ্গদং নাই নাই আও তিনি তো ককটি সাল লেলামানি সাল লেলামানি সালও ফাদিজিং যে মানসাক গরংলায়েনে তাই সরংলায়েনে তাই বসকাঙ্গ বাকসাকাজিং আগুগলায়েনে

পান্ডানি পৈলাও জংখানালায় ককাহাম তিনি ককাহাম নাহার জাখা মহাত্মা গান্ধী সালাংমা ককরক জং ফুঙ্গব জাখাইন যে কক থাইন মৈতমা নারকথাই আবরকংখা আং ঈশ্বরন কারই কেবন কিরিয়া আং জায়ানি ফাসিং বমিয়া আং কেবনি বাকই হামিয়াওয়ান সুগিয়া আং চেংরান কবইবাই গপলাই সানামনাই চেংরান কাসুতানি বেবাক দুঃখ কষ্ট সই মাননি ইংথু ও ককথাই রকনো জিনিক হাবিসিংগ মাতনি থাই জ্ঞান গনাং বড়

সা খামক্রানিয়াগুলো যেন তাবুক ককথম খানানি বিসঙ্গ হাবলাইছে মানে তিনি নি পুইলানি ককথম তঙ্গ 2026-27 রং বিষয় কবংমা এলাইড হেলথ কেয়ার ফার্মাসি তৈ নার্সিং কোর্স এডমিশন বাকি টিবি জেইই পিসিবি গ্রুপ নি সেকেন্ড ইয়ার সেকেন্ড রাউন্ড নি কাউন্সেলিং ইংলানি কক তংমানি তাবুক 14 সেপ্টেম্বর 2026 এবার খানানি সালো উংসিনাই রেজিস্ট্রেশন জরা ইংখা ফুনি দাম চি দামফ্রুনি সিমি দামচি সা তামই সতী থামচি জরা কাউন্সেলিং ইংনাই ফুনি দামচি সা তামই সতী থামচি নি সিমি থাই হিনকে কেএল অডিটোরিয়াম আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হসপিটাল আগরতলা ত্রিপুরা টিটিএডিসি পলিটেকনিক ইনস্টিটিউট হুমলঙ্গ আইটিআই পাস খাইজা ক্যান্ডিডেট স্ট্রোকনি বাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নি সেকেন্ড ইয়ার ও থার্ড সেমিস্টার স্পট রাউন্ড ল্যাটারেল এন্ট্রি এডমিশন নি সাকলাইমং তিখাইজাখা আচুক থাইরকংখা সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তৈ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাউন্সেলিং তৈ এডমিশন নি সালংখা খনা এবার 14 সেপ্টেম্বর 2026 শুক্রবই সিনানি বাকি ইনস্টিটিউট নি ওয়েবসাইট নাইনানি বাকি সাজাখা ওয়েবসাইট ইংখা www.tpikhumlung.edu.in ইয়ার এফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট নি উনকুতি ডিস্ট্রিক্ট তাংনক নি সাকথারমা বাই বিসকাং 15 সেপ্টেম্বর নি সিমি 17 সেপ্টেম্বর 2026 জরা কৈলাসহর নি উনকুতি কলাক্ষেত্র ও সালথামরমই স্ট্রিট লেভেল স্কুল স্পোর্টস থাংতা বাতাইলাইমুং নি তিয়ার খ্লাইজাখা ও বাতাইলাইমুঙ্গ ইংয়া হিনমানি ন বিশি চি ব্রই বিশি চিসনি তৈ বিশি চিচুকু উমরনি বরি বসাতেই চলাবসারক মানজাগি মান্নাই ও পান্ডাও সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট তৈ ইয়ুথ এফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট ও পান্ডাবাই গরংজাক টংনাই কলেজ অব এগ্রিকালচার ত্রিপুরা আগরতলা ও পিজি 2026-27 এডমিশন সাকলাইমুং সাবজেক্টেই আচুক থাইরকংখা এগ্রোনমি ও তঙ্গ কায়দক হর্টিকালচার ফ্রুট সায়েন্স কায়দক আচুক থাই তঙ্গ তাই প্ল্যান্ট প্যাথোলজি ও কায়দক আচুক থাই তঙ্গ রংমারি নাংনাই বিশিব্রীনি বিএসসি অনার্স এবা বিএসসি হর্টিকালচার ডিগ্রি ইয়া হিনমানি ন 60% নাংনাই ফিয়া এসটি এসসি রকনি বাকি হিনকে 55% এখেন চোখনাই হিনি সাজাখা উমর ইংয়া হিনমানি ন বিশি নৈচিসা কানানি নাংনাই কয়লাই ডাউনলোড মাখলাইনাই https://coa tripura.ac.in ও ওয়েবসাইট নি কয়লাই সুপুঙ্গই ইমেল তৈ খে জমা মারিনাই ও নিকুমা ও নিকুমাংখা coat.pgs@gmail.com অ্যাপ্লিকেশন ফি নাংনাই ইউআর রকনি বাকি 200 তাই এসসি এসটি রকনি বাকি 150 কয়লাই রিনানি পাইথাক সালংখা 27 সেপ্টেম্বর 2026 জরা মেরিট লিস্ট অঙ্কনাই 30 সেপ্টেম্বর 2026 সিপাহীজলা ডিস্ট্রিক্ট নি ভারত বাংলাদেশ হায়ুং আরিয়াম চাই বড় রকনি টং কচাং তৈ কথালাই টংনানো নাসিগৈ সিপাহীজলা ডিস্ট্রিক্ট নি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তৈ সমাহর্তা কাইসাদা গিমুঙ্গ ভারত বাংলাদেশ হায়ুং বেরেম আরিয়াম চাইনি বড় রকনি থাংলাই সুথানি কিসা রায়দা বক্সিনকা সিপাহীজলা ডিস্ট্রিক্ট নি বিশালগড় তৈ সোনামুড়া সাব ডিভিশন নি ভারত বাংলাদেশ হায়ুং বেরেম নি আরিয়াম চাইনি বারা মিটার নি বিশিং কলাইজাক আমচায় অমা নাকলাইমুং বজাক টংনাই তিনি 13 সেপ্টেম্বর 2026 নিসিমি 12 ডিসেম্বর 2026 জরা অদাগিমুং বজাক টংনাই অদাগিমুং নরগৈ সানজা দামচার তামফ্রু নিসিমি 10 দিন ফং দাম্বা তাম্মা জরা

তঙ্ক সংতং নাই বড়রক নি থাংলাই সুথানি মানানি রায়দারক বক্সিন যাক্ষা। ভারতীয় ন্যায় সংহিতা 2023 নি 163 ধারা নি বিশৃঙ্গ ও রায়দারক বক্সিন যাক্ষা। ফিয়া কেরং রায়দা মুথাং নাই সামুঙ্গ হেফাজাক সিপাই সেংক্রাক তেই হাস্তে নাই মুথাং বাহিনী বড়রক নি থাংলাই সুথানি। সিপাইজলা ডিস্ট্রিক্ট নি পুলিশ সুপার তেই সোনামুরা বিশালগড় সাব ডিভিজন নি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তেই গোসিমুং মানজাক বড়রক নি থাংলাই সুথানি। হাফাংনি নাংকুকমা বারজা মানজাক বড়রক নি সামুং খ্লাইথানি। শাক নাইজাকনা নাঙ্গি টংখা অবহাই শাক হামিয়া বড়রক নি শাকাও অমানা খ্লাইমুং রাইদারক বজাক টংলাক। অদা গিমুং খানাইয়া বড়রকন ভারতীয় ন্যায় সংহিতা 2023 নি 223 ধারানি কেরং রাইদাতেই শাস্তি রিজাক নাই। শাকলাইজাক আমচাইনি বড়রকন অদা গিমুং রকন খানানা বাগেই কয়জাক খা। তাবক নিতে কিসে টংগব অবং খা সরংমুংনতি শাকলাইমুং যতন ন সাইমান রিনানি বাগৈ কক মুং কাইসাও শাকলাইজাকা। রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস এবার রিমস ইম্ফল নিট MDS 2026 কোয়ালিফাইড ক্যান্ডিডেটস রকন MDS কোর্স এডমিশন বাকি কইলাই সানজাগি টঙ্গ। ত্রিপুরানি নিট MDS 2026 কোয়ালিফাইড ইন সার্ভিস ডেন্টাল সার্জন রক ইন সার্ভিস স্পন্সর্ড ক্যাটেগরি ও কইলাই রিউই মান্নাই ও ক্যাটেগরি ও কইলাই রিনাই রকনি কইলাই হাসেনি কম্পিটেন্ট অথরিটিতে ফরওয়ার্ড মার্ক খাইনাই। চুকজাকতেই মুচুংনাই ক্যান্ডিডেটস রক বরকনি কইলাইতেই নাংমানি ডকুমেন্টস রক থ্রো প্রপার চ্যানেলতেই ডিন একাডেমিক রিমস নি থানি জমারিউই মান্নাই। কইলাই রিনানি পাইথাক সাল খনা এবা 14 সেপ্টেম্বর 2026 সারিকনি দামব্রি তাম্মা জরা। তেইব কাহামকে সিনানি বাগেই রিমসনি অফিসিয়াল ওয়েবসাইট নাইমানো ওয়েবসাইট ইংখা www.rims.edu.in। ত্রিপুরানি ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশননি অফিসিয়াল ওয়েবসাইট ইংখা https://dme/tripura.gov.in। টিআরবি তিনি বাকতেই কক মুকাইসাও শাকলাইজাকা। এসটিজিটি 2025 গ্রেজুয়েট টিচারনি বাকি কোয়ালিফাইড ইংজা ক্যান্ডিডেটস রকনি মার্কশিট সার্টিফিকেটস এন্ড ডকুমেন্টস রকনি স্ক্রুটিনি সাল রক শাকলাই রিজাকা এবা স্ক্রুটিনি ইংগৈ টঙ্গ। আবনি বিশিং খনা এবা 14 সেপ্টেম্বর ইংনাই স্ক্রুটিনি আবংখা 92.89 মানজাক মার্কস মানজাক বড় রকনি বাকি 15 সেপ্টেম্বর 88 নিসিমি 86 16 সেপ্টেম্বর 85 নিসিমি 84 17 সেপ্টেম্বর হংকে এস সি বেরাম নি বাকি 83 নিসিমি 77 মার্কস মানজাক রকনি বাকি 18 সেপ্টেম্বর এস সি বেরাম নি 76 নিসিমি 72 19 সেপ্টেম্বর এস টি বেরাম নি 83 নিসিমি 74 মার্কস মাননাই রকনি বাকি তেই 21 সেপ্টেম্বর 2026 হংকে এস টি বেরেমনি যে ক্যান্ডিডেটস রক 73 নিসিমি 68 মার্কস নাম্বার মানখা বরকনি বাকি স্ক্রুটিনি খ্লাইজাকনাই। হাইকে চ আশিক জোড়া খালাইকা তিনি কক থমরক।

0: দেই কয়ম লাইরানি পাই থাকি সালমারি সেপ্টেম্বর তালি নৈচিসা সালমারি বিসঙ্গ রানি নামাই কম্পিউটারনি বিসংতেই আমজক মূ নাহার জাগনাই আমজক মূনি থাই আগরতলা ওন অংনাই আবনে বগে সালমারি রক উল কল লেটারনি বিসংতেই সাকলাই জাগনাই তাই কেসে দঙ্গ অবকে স্পোর্টস ডিপার্টমেন্ট তলাং জাগনাই সিআরপিএফ তলাং জাগনাই আবনে বগে রংমারি অংগিয়া হাম্পানো মাধ্যমিক পাস অংনানি নাংনাই তাই থং মুঙ্গ গ্রং অংনানি নাংনাই আবনে বগে ওমর হংকে টিচার নিসিমি নৈজি থাম নি বিসং অংনানি নাংনাই তাই খাতি জাগরুকনি বগে ওমর কিসাসে ইয়াকার জাগমুং বতঙ্গানো অবনি বগে অনলাইন তৈ কয়মুং বলাইরমানি পাইথাক সালমারি সেপ্টেম্বর তালনি থামজি সালমারিনি বিসঙ্গ ক্লাইনানি নাংনাই অবনি বগে সাইজাকনাই ইন্টারভিউ আমজকমুং নি বিসংতৈ তাই স্কিল টেস্ট নি বিসংতৈ তাই অবরকনি সালমারি রক উল কলেটানি বিসংতৈ সাকলাই জাকনাই
1: আও আনি থানি দো ত্রিপুরা ইউনিভার্সিটি নি মিউজিক ডিপার্টমেন্ট গেস্ট ইনস্ট্রাক্টর আচুক থায় বরক তলাংনানি বগে ওয়াকিং ইন্টারভিউ অংনাই সালমারিতেই জরাঙ্খা 18 সেপ্টেম্বর 2026 দিবর দামনি তামফ্রো থাই হিনকে কনফারেন্স হল এক্সামিনেশন বিল্ডিং ত্রিপুরা ইউনিভার্সিটি অবনতি কাহামকে সিনানি বগে www.tripuraunive.ac.in ও ওয়েবসাইট নাইনানি বগে সাজাখা ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরাও অর ফরংনাই তলাংজাকনাই আচুক থাইনি মুংরকংখা প্রফেসর অফ ল অর ইউআরকনি বগে কাইনি খাতিজাক অ্যাসোসিয়েট প্রফেসর অফ ল অর ব ইউআরকনি বগে কাইনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সোশিওলজি এস সি কাইসা রেগুলার বেসিস অব তলাংজাকনাই বরকনি মানমারিতেই রংমারি রকমকে ইউজিসি রায়দানো রগে অংনাই বেবাগৈ আচুকথাই রংমারিতেই গুবন নামমানি রকনতিয়ই সাইমাননি বগে ইউনিভার্সিটিনি ওয়েবসাইট নাইনানি বগে সাজাখা ওয়েবসাইট অংখা www.nlutripura.ac.in সুপুংজা কইলাই রিনানি পাইথাক সালংখা 16 সেপ্টেম্বর 2026 যে ক্যান্ডিডেটস রক সকাঙ্গ কইলাই রিজাক বরকনতেই রিনা নাংলা খিনিব সাজাখা
0: আও ফাড়িকে তাবুক অজরাও নাইনাইলেনে তিনিনি নবর দেবার নাইকুনি ককটমারক তিনিনি নবর দেবার নাইকুনি ককটমাও সাজাকা তিনি গ্রং গ্রং সাবো ফেরাঙ্ক গই ওয়া দেওয়াই ফানমানো হনে সাজাকা তাই তিনিনি টংমারি 34 ডিগ্রি সেলসিয়াস তাই চাংমারি 26 ডিগ্রি সেলসিয়াস নি বিসঙ্গ টংগানো তাই মিয়ানি টংমারি সুজাকা 32.7 ডিগ্রি সেলসিয়াস তাই তিনি ফুংনি তুমারি সুজাকা 25.7 ডিগ্রি সেলসিয়াস তাই নবরাত্রি হকুনি বাংমারি 98% খামাও দো 60% তাই তাবুকসাক ফুং জরা ওয়াতে ওয়ামানি নুকজাকা 0.2 mm আশোক জরা খানাবেকা তাবুক জরানি নবরদেবের নাইকুনি কক্তমার
1: আও চিনি আভাসিক জরার বকরি খাবা তিনি হায়ুনি খরাং পান্ডা আসত্তিন তিনি অপান্ডানো সংসাখা তৈ কমথিংকা আং সীমা
0: আং মিনা
1: ফাইদি থাকতে থাকতে চ রচাপুং থাইসা খালায়ানো তিনি রচাপুঙ্গ খরাং রিমানো অনিরুদ্ধ দেববর্মা

আশ্রিক জোড়া অনিরুদ্ধ দেববর্মানী খরাং রেচাপ জাগ রেচাপ মং খানারি জাখা আকাশবাণী আগরতলা অবনি লগিন পাইখা তিনি ককবরক পান্ডা হায়ংনি খরাং পাইথাগো হাইন হাই যতন হামবাই।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান হায়ুগ্নি খোরাং আকাশবাণী আগরতলা। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: ហើយនៅបែករណៃ
1: អោ
0: អឺអពរសេពករួយបកសមសិកតពករខាប់ដល់ម៉ាណម៉ារូ
1: អោ
0: ការនពករីបែកខាងទៅម៉ារូចេញបង
1: អោបា
0: ទបាទបាទគេបកសារីមីអង្គីគុំគុំនុគរកសនុកាបាទមិនហានយ៉ាបាទមរនុកា
1: អោ
0: មានឡងម៉ារុកសម៉ារុកសខណតារីមាលីយ៉ាអូតាមនីម៉ានីរីយ៉ាអឺគេអពរសេពករខានីអូគេបឡៃគេសអាប់ដានងានីបានតា
1: ជុងបឡៃហេហូសងានីណង
0: ងានីបានតា
1: អ
0: ឺអង្គទៅខូសរ៉ៃរ៉ូវេបរ៉ូវេថងៃបរងនីឡៃណូថងៃបរងបៃបងនីបកណោអបណោយទៅបងថងៃម៉ាំងខាងកថងៃម៉ាំងកាំងកែ
1: អឺ
0: ស្លេបរ៉ូថងានីហាំដាគូម៉ាកអាយទីវ៉ាអឺអូងោណបរងណោណងអាចរ៉ាប់ពកដល់ណានកាចាឆានស្តាគូកេតាប៊ូគកកកដងវេម៉ូបាយលអេនដ្រអ៊ីដម៉ូបាយលរ៉ូឡៃម៉ានី
1: អ
0: ឺអពុនិពុកអពុនិរឹកទៅរឹកបងបឡាយអពុខៃណងអពុបងបងទៅមានណានិមុសងន្តេបងឯថៃរប
1: អពុចិងសារៃនិស៊ីមីណបរកណបរកនិជេឆានកេណបរងចិងរណានងណៃចិងកករណានងណៃអមហៃយ៉ាចិងចរៃនិស៊ីមីណអបុសុគីបេបាក់បានិញរណានិកកយ៉ាតាកបុសុគណានិណងតាតាបុកអបហៃតាបុហៃណកនិជេបេបាក់ណអបស្ថារកណបចិងចរៃរកណឆានានិណងគរីតងម៉ានិកក
0: আবহাইতা ও যে বড় স্ক্রোলিং মানে মোবাইল আরো তো আছে
1: আরো তো তাই নাইসি নাই নাই ভাই আবো হপুং সাপুং নাই ফেন পাই আবো
0: মোবাইল একদম বনাবি মাইয়াফারি যাবো চমান খাঁকে বেলাই চেষ্টা আগুন বাকি পয়সা কাম কক থেকে সবাই ও কথা বাইবিল উপদেশক বা এক চ্যাপ্টার ফাইভ নি খাইব সামান রই মে আংকে কক রই রই মে আংকে কক রইন চমকে
1: সাউকে
0: সাব মানত করিয়া তাহা পূর্ণ না করা অপেক্ষা মানত না করা ভালো মানত খেয়ে তঙ্গনি চাও রিমি আঙ্কে রিমান তো নুন কক বুড়ি
1: আও চ তো রাইবা বুমা বুফাবা অক্রাবা চিং মরই দামানো মাইয়া চিং তো পিলাও না সাইমানাই তুম গাঙ্গে আবন চিং আবনে তুই ন কক সানানি নাংতা সারাই রকম কক রেনানি নাংতা মানাই দা মায়া দা বেলাই কেন হামবাই আও আবন চিং চাই রকম যে সান রিমান হুনি বুরানি ক গিয়া জিন বরক ন বুজক নানি নাঙ্গো চরাইনি সিমিন জে সানো বেবং নো মানো জে সানো বেবং নো মানো গাঙ্কে তৃক তৃক বরক নি সানমানি মানা মুসুং মানি আবো কতর নি সে কতর কতর নি সে কতর অঙ্গি থানাই তাবো মোবাইল অক বাহাইন জিন সাইমান নাংমা তো নাঙ্গো হাইপান বরক নি কাইসা এজ দঙ্গো বরক মানানি বা মানানি বরক ন রানানি জিন চরাই শিশু গিয়া তাবো মাধ্যমিক ইলেভেন টুয়েলভ বরক চিং চিনি যে মোবাইল তোমানি অবাই নবং মানো নাংমানি তাবক তো নাংমানি পড়া রকব হোয়াটসঅ্যাপ তৈ রকন টিচার রকব বাক্সার হর বাক্সা অবাইকে শেয়ার খাইলাইও হাই অবরক নাঙ্গো নাংফানো বনচং বিনি বাকি সিমি হই রানানি ক গিয়া বুমানি বা বুফানি তঙ আবন যে মানসাক সামু নাকে বুমা বুফানি মোবাইল বাইন সামু খাই খাই রেখাঙ্কে বেলা খেন যাও নাই নাই হাই নাই কৌতু গোসাব হ্যালো হ্যালো
2: বাইন
1: বেলাই খে ফুং কাহাম সালকা মানে পান্ডাও
2: আও
1: বেলাই খে ফুং কাহাম লামসুকো বেলাই খে লামসুকো তা খুব ন সাদি দ
2: সালাই
1: তোমানে চিং চারাই রকনো তাতাল কক রুই কক নারক মানিয়া হাই চারাই রকনি সাকাও যে ইফেক্ট নুকজাক মানি ইফেক্ট মানে আ কগ্রুন সালাই দো চিংরি মাইয়া হাঙ্কাই কগ্রানি কক্রি কক্র খাঙ্কে বো চক নারক নানি নাই

চাই রক্ত যতন ফলো খাই দো নকনি বিনি সে অকরা যতন আবো বিনি আমা বাবু নানা থাকো বাই দাদা যতন ব ফলো খাই যতন ব নাইচমুই দো যতনে থানে ব সরঙ্গ গাভন নকনি যত বরকন যবহাই অংনানি নাগো চারাইন পুষেউই তরই কাহাম খাইনি গাঙ্গে পুইলা যেন বহাইন কাহাম অংনানি নাগো যেন বহাইন যে কাহাম রায়দা ও রায়দেন বিশেষ জঙ্গ দানি নাগো যে চাই দা চাইনকে অব চামাইয়া অম হামিয়া অব দে হাইরক সাই দাঙ্কে আবো চাইনি বক্রগ গুবন ওয়ান সুক মুসে হাফাইনাই বরক সিমসা ওয়ানো চারিয়া অবা হাইসে কাইসা বিনয় থানে ওয়ান সুক মাইনাই আবার বন হামিয়া হই বন চারিয়া দখে নমুজায়া দংনা নাম আবো হামিয়া তো মূ চা মূ হই যে চাইনো চ ফরঙ্গি দো আবহাই নেন বহাইন খায়া দংনানি নাই দে কাইসে আঙ্গাঙ্কাই নেফ্রু ব সানই দা নমিস খাইনি নাঙি দা আপ্রু হাঙ্কাই যিসি সাফানো ব সানমানি যলতৈ সাফানো যন ইয়াফারনানি নাই হাইকেবা নইলাও সানা নাই অব লেঙ্গলাক অব হাইজেংনাই অব মাঙ্গলাক ও আবসে মাননাই যেটা কাহাম আবো যেন বন পুইলাও সানানি নাম আসমসা তুবুই পাই নাই বন আবো হামিয়া অমসে নাদি অমসে খাইদি আবো হাইরক সামানি ব আচমসা বিনি বিনি বখাও আঘাত নাঙি মানো আপনার বেলাখেন অর রগব ওয়ান সুকানি বেলাখেন দেফর নিনি প্রমিস খাইফানো থাকা নবনানি কক দমানি ফানা নন প্রমিস খাই থাকজাক জেফ্রাবো ব্রেক নই থাঙ্কা নফাই মালিয়া তুফানা তুফাইনা হই দমানি নুফাইফান মালিয়া আঙ্কা আপুরকে যেন সাইনি থানি যেন আপোলজাইস খাইনানি নাঙ্গো বা হাইকা সরি সানানি নাঙ্গো হাইকা নাকারমু সাননানি নাঙ্গো অবংকা কাইসা বেলাই কেন ফরংমু নাকারমু সানগাঙ্কে বব জরা কাইসা বব আবো ফিল খাইনাই বব আবহাইন নিনি থানি কিফিলির না হেকা বব জেফুর চায়া খাইকা বাবো আনসুগা চায় আবু বাবো সরি সাননি বাবো রেঙে থানাই আপনি বাকি যেন যেফরু বিনি চিনি প্রমিস রক খাইমানি আগলব যেন নারগৈ মানি আঙ্কাকাই যেন বিনি থানি যেন নাকারমু জারাইনি থানিবানো যেন সাননি নাই অবহাই অবহাইন যেন চিনি জারাই রকন গাহামকে যেন ফরঙ্গি তালাঙে থাঙে মানো নেন যে খাই দমানি নেন যে এঙে দমানি চামানো চাও চায়ানো চায়া তাই নিনি চায়াঙ্গি দখে নেন আকার সানমানি অবরো বেবনো সারাই ফলো খাই দো তাই সারাই সরঙ্গি দিন সারাই রকনো মানে সানগাঙ্গে যেন বরকন ইহি সিমি তা হই সাদি ইহি অব অংগিয়া হই সিমি সামা বাইব যিনি সামু বাইয়া অব তাঙি অংগিয়া অব যেন বরং খুলগুই সানানি নাই সারাই সারাইকে সানানি নাই অব হামিয়া তাঙি হামিয়া অবব যেন বরং স্রাই স্রাইকে সানানি নাই আবার হিংকেসে যেন চিনি ইহি হই হমানি আবো বিনি সাগো ইফেক্ট খাইয়া আংনা দিকে বুজগুই যেন সানানি নাই ইহি হই সামাবাসিমি অংগিয়া যেন যেফ্রু বন যেন প্রমিস খাই আফ্রুব যেন বেলাই কেন প্রায়োরিটি যে রুনা নামমানি বিনি ককনো যেন আবো ইহি হই সাইমান ফানো বিনি ককনো প্রায়োরিটি রুই যেন খানানি বেলাইখানে নাঙ্গো ব যে সাই দমান আবো পুলিয়ানি সিমি পাইথাক জরাবন সানানি রুদি আবুনি ইয়াগুলো নেন বন বুজক দি ব সাই দমফুর নেন বন কাহামকে খানানি খানাউই দংনানি নাই আবুনি ইয়াগুলো নিনি কক বহাইন বেবাক নেন বন সাবুরকে বব খানাই দংনাই বন সানা রলিয়া বন থাইসা সামাবাইন নেন বুঝি থাঙ্কা হাইফানো নবন সানাসে রলিয়া নেন বুঝি থাঙ্কা হই নাই অবা হেঙানি ক গিয়া ব যে সানা মুসংমানে আবো কাহামকে বন প্রায়োরিটি রই খানা দি বিনি মুসংমানি বিন বাকে যায় ফানো অঙ্গি মানো কেন হাইফানো আপনার সাই সারাইকে পুইলেনসি পাইথক জরা কাহামকে খানাউই আপনি ইয়াগুলো নবন রিপ্লাই রানি বন বুঝকানি অবাহাইরক বেলা এখানো অংনানি নাঙ্গো

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিকস শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। সদস্য রাষ্ট্রগুলি আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করবে। সম্মেলনের প্রথম দিনেই ব্রিকস দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মুম্বাইয়ে এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। পশ্চিমবঙ্গে একটি অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার ডিআরডিওর প্রস্তাব রাজ্য সরকার অনুমোদন করেছে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1386। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ব্রিকস শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল সম্মেলন শুরু হওয়ার পর ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটি গ্রহণের প্রস্তাব দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বলে প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই সংকল্পগুলি বাস্তবায়িত করা এখন সব দেশের যৌথ দায়িত্ব।
1: চর্চা তে স্পষ্ট হ্যাঁ, বদলতে হুয়ে বিশ্ব কা সঞ্চালন পুরানে সংস্থানো সে নহীঁ কিয়া জা সকতা। রিপ্রেজেন্টেশন, রিসপন্সিভনেস আর রুল মেকিং তিনো মে সুধার আবশ্যক হ্যাঁ। আজ অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে সাজা সংকল্প কো স্পষ্ট দিশা দেতা হ্যায়। আব হামারি জিম্মেদারি হ্যায় কিন সংকল্পোঁ কো ঠোস পরিণামো মে বদলে।
0: ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির আন্তর্জাতিক যে কোনো বিবাদ কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে। পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ব্রিকস নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ে সংযমের আহ্বান জানিয়েছেন। গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরে জঙ্গি হানার কঠোর নিন্দা করেছেন তাঁরা। সন্ত্রাসবাদের মোকাবিলায় এই গোষ্ঠী তাদের অঙ্গীকারের কথা আবারও জানিয়েছে। চতুর্থবার ভারত ব্রিকস শিখর সম্মেলন আয়োজন করেছে। আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা হবে। সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজাখস্তান, ফিলিপিন্স, মিশর, দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতিদের সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠক করবেন। পাশাপাশি নাইজেরিয়া এবং উগান্ডার উপরাষ্ট্রপতির সঙ্গেও নানা বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে তার। ভারতের নেতৃত্বে এই শীর্ষ সম্মেলনের এবারের মূল ভাবনা প্রাণবন্ত উদ্ভাবনী সহযোগিতামূলক এক পরিবেশে সুস্থায়ী উন্নয়ন। ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। গত বছরের আগস্টে তিয়েনজিনে তাদের শেষ বৈঠকের পর ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে দুই নেতাই স্বাগত জানান। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, উভয় পক্ষকে পারস্পরিক সম্মান, সংবেদনশীলতা এবং স্বার্থ এই তিনটি নীতির মাধ্যমে পরিচালিত হতে হবে। দ্বিপাক্ষিক

সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের জন্য সীমান্ত অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। সীমান্ত সংক্রান্ত বিষয়ে চুক্তি ও সমঝোতাগুলি দুই পক্ষকেই মেনে চলার উপর তিনি বিশেষ গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী গতকাল ইথিওপিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী এবং আবুধাবির যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতিরক্ষা নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে দুপক্ষের আলোচনা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা নিরাপত্তা এবং দুদেশের মানুষের যোগাযোগ বৃদ্ধি নিয়ে শ্রী মোদী আলোচনা করেন। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লেমিং হংয়ের সঙ্গে বৈঠকে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর কৌশলগত অংশীদারিত্ব নিয়ে যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিক্স নেতাদের শীর্ষ সম্মেলনে গত সন্ধ্যায় এক নৈশ ভোজে নবরস দ্য ইউনিভার্স অফ শেয়ার্ড ইমোশনস, বিশ্বের অভিন্ন ভাবাবেগ শীর্ষক এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই সাংস্কৃতিক আয়োজনে ব্রিক্স ঐক্যতানে এক ছন্দে অনেক সংস্কৃতি, ব্রিক্স সিম্ফনি ওয়ান রিদম মেনি কালচার্স পরিবেশিত হয়, যেখানে ব্রিক্স সদস্য ও সহযোগী দেশগুলির সঙ্গীত শিল্পীরা যৌথভাবে এক অনন্য সঙ্গীত পরিবেশনায় অংশ নেন। বিভিন্ন সঙ্গীত ঐতিহ্যের সমন্বয়ে গঠিত এই ঐক্যতান যৌথ এক শৈল্পিক অভিব্যক্তিকে তুলে ধরে, যা ব্রিক্স পরিবারের বৈচিত্র্য, সাংস্কৃতিক সমৃদ্ধি ও ঐক্যে চেতনার প্রতিফলন। অনুষ্ঠানে ব্রিক্স দেশগুলির বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার এবং ভারতের শাস্ত্রীয় নৃত্য ঐতিহ্যের সঙ্গে সঙ্গীতের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়, বিভিন্ন দেশের সঙ্গীত সংস্কৃতির মধ্যে যা সেতুবন্ধ রচনা করে। সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে একযোগে উন্নত এক বিশ্ব গড়ে তোলার চেতনাকে এই সঙ্গীতানুষ্ঠানটি মূর্ত করে তোলে। সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ হিসেবে ভারতের অনন্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ব্রিক্স ঐক্যতান এই গোষ্ঠীভুক্ত দেশগুলির সমৃদ্ধ সংস্কৃতি ও বৈচিত্র্যময় সভ্যতাকে তুলে ধরে। তিন দিনের মুম্বাই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। তিনি শ্রী গণেশ ধ্যানারতি শীর্ষক পাণ্ডুলিপির একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধনও করবেন। পাশাপাশি এশিয়াটিক সোসাইটির পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য বিশেষ গবেষণাগারটিও ঘুরে দেখবেন তিনি। মন্ত্রী লালবাগচা রাজা প্রতিমাও দর্শন করবেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার জুনপুর উপকূলে একটি গ্রামে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, এর ফলে পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে সুবিধা হবে। ওড়িশার চাঁদিপুর এবং অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত কেন্দ্রের পর জুনপুটের এই পরীক্ষা কেন্দ্রটি হবে DRDO-র তৃতীয় প্রধান কেন্দ্র। বর্তমানে দেশে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র রয়েছে, যা ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ নামে পরিচিত, এবং ওড়িশায় দুটি লঞ্চ কমপ্লেক্সের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার কাজ চলে। চাঁদিপুর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত প্রস্তাবিত জুনপুট কেন্দ্রটি ওড়িশার পরীক্ষা কেন্দ্রের কাজের চাপ ভাগ করে নেবে এবং দেশের প্রতিরক্ষা সংক্রান্ত পরীক্ষার ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1386। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া 104টি দেহ শনাক্ত করে সেগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এখনও 5130 জন নিখোঁজ। উদ্ধারকারী দল 13,700 বেশি মানুষকে উদ্ধার করেছে, এদের মধ্যে 339 জন চিকিৎসাধীন। ইরাক ইরান সীমান্তবর্তী মায়াসান প্রদেশে কোনো সামরিক অভিযান চালায়নি বলে জানিয়েছে, তবে সীমান্তের সালামচি চৌকি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলার পর তাদের এই সিদ্ধান্ত। সৌদি আরব এর আগে জানিয়েছিল ইরাক থেকে ওই পাইপলাইনের ওপর হামলা চালানো হয়, তবে তারা ইরাক সরকারকে সব ধরনের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে হাউথি গোষ্ঠী দাবি করেছে, লোহিত সাগর উপকূলবর্তী অঞ্চলে গুরুত্বপূর্ণ কিছু এলাকার দখল তারা নিয়েছে। তাদের আরও দাবি, গত 48 ঘন্টায় ইয়েমেনে সৌদি আরব 100-এরও বেশি বিমান হামলা চালিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাটে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মধ্যপ্রদেশ, সৌরাষ্ট্র, কচ্ছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূল, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি অঞ্চলে আজ ভারী বৃষ্টি হতে পারে। বিহার

ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। দিল্লিতে আগামী 5 দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে কেরালা ও মাহেতে আজ উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। 7 বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে ছিল। সেমিফাইনালে বাংলাদেশকে 40 রানে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। শ্রীলঙ্কাও গ্রুপের 3টি ম্যাচেই জয় পেয়েছে এবং সেমিফাইনালে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। উল্লেখ্য, 2024 সালে এশিয়া কাপ ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জেতে তারা। পুরুষদের ক্রিকেটে আজ আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ শুরু করছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। ইউএস ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে এলেনা রিবাকিনা চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি গতকাল ফাইনালে 6-4, 5-7, 6-2 সেটে অ্যারিনা সাবালেঙ্কাকে পরাজিত করেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। সদস্য রাষ্ট্রগুলি আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মুম্বাইয়ে এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালু বলেছেন, জাতীয় শিক্ষানীতি 2020 হল নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি। গতকাল মোহনপুর মহকুমার ইকফাই ইউনিভার্সিটির 21তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। রাজ্যপাল বলেন, শিক্ষার্থীদের তাদের সামগ্রিক বিকাশ ও ভবিষ্যৎ সাফল্যের জন্য ব্যবহারিক ও দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর দিতে হবে। তিনি ইকফাই বিশ্ববিদ্যালয়কে ব্যবহারিক শিক্ষার উপর গুরুত্ব অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে পারে। রাজ্যপাল আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ভারত গড়ার লক্ষ্যে বিকশিত ভারত 2047-এর ডাক দিয়েছেন। রাজ্য সরকারও বিকশিত ত্রিপুরা 2047-এর কর্মপরিকল্পনা রূপায়ণের মাধ্যমে বিকশিত ভারত গড়ার কাজে সামিল হয়েছে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছে বিজেপির 81 জন, ত্রিপুরা মাথার 1557 জন, সিপিআইএমের একজন এবং অন্যান্য একজন। আগামী 28 সেপ্টেম্বর 587টি ভিলেজ কমিটির মোট 4597টি আসনের মধ্যে 2957টি আসনে ভোট গ্রহণ করা হবে। নতুন দিল্লিতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে ব্রিক্সভুক্ত দেশগুলি সর্বসম্মতভাবে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের প্রথম দিনেই গতকাল নতুন দিল্লি ঘোষণা গ্রহণে ব্রিক্স দেশগুলি একমত হয়েছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করার প্রস্তাব করেন। সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী জানান, নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের জন্য একটি স্পষ্ট দিশা দিচ্ছে। তিনি আরও বলেন, এখন এই সিদ্ধান্তগুলি বাস্তবে রূপান্তরিত করা সদস্য দেশগুলির যৌথ দায়িত্ব। প্রধানমন্ত্রী আরও বলেন, আলোচনায় এটা স্পষ্ট হয়েছে যে পরিবর্তনশীল বিশ্বকে পুরনো প্রতিষ্ঠানগুলির দ্বারা পরিচালনা করা সম্ভব নয়, এবং তিনি জোর দিয়ে বলেন যে প্রতিনিধি ব্যবস্থা এবং নিয়ম তৈরি করার ক্ষেত্রে সংস্কার সাধন করা অপরিহার্য হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ব্রিক্স নেতারা এই বিষয়ে জোর দিয়েছেন যে ভবিষ্যতের প্রযুক্তিগত পরিবর্তন এবং তা নিয়ন্ত্রিত করার ক্ষেত্রে গ্লোবাল সাউথ বা দক্ষিণ গোলার্ধের সমান অংশগ্রহণ থাকা উচিত। উল্লেখ্য, ব্রিক্স সম্মেলন আজ শেষ হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রক্তদান সম্পর্কে যুব সমাজের মধ্যে আরও বেশি সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গতকাল আগরতলার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রম আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, রক্তের কোনো ধর্ম, বর্ণ বা জাত হয় না। রক্তদান মানুষের মধ্যে এক গভীর মানবিক বন্ধন তৈরি করে। মুখ্যমন্ত্রী বলেন, রামকৃষ্ণ মিশন শুধু আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজও আগরতলা শহর ও শহরতলির একাধিক রক্তদান শিবিরের উদ্বোধন করবেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, কৃষকদের আয় বাড়াতে শুধুমাত্র উৎপাদন বৃদ্ধি যথেষ্ট নয়, কৃষকদের বাজারের সঙ্গে যুক্ত করতে হবে। কৃষিপণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা, উৎপাদন খরচ কমানো এবং জাতীয় আন্তর্জাতিক বাজারে কৃষকদের প্রবেশাধিকার তৈরি করাও সরকারের অন্যতম লক্ষ্য। গতকাল ত্রিপুরা কলেজ অব এগ্রিকালচারের 20তম প্রতিষ্ঠা দিবস ও গ্র্যাজুয়েশনটি 2026 উপলক্ষে আয়োজিত

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, কৃষি মানব সভ্যতার অন্যতম ভিত্তি এবং ভবিষ্যতের খাদ্য ও গ্রামীণ অর্থনীতির প্রধান চালিকা শক্তি। রাজ্যে অনুমোদনহীন 19টি বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে স্টেট মেন্টাল হেলথ অথরিটি। গত 9 সেপ্টেম্বর জারি করা নোটিশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মানসিক স্বাস্থ্যসেবা আইন 2017 অনুযায়ী বৈধ নিবন্ধন ছাড়া রিহ্যাব পরিচালনা বেআইনি, পাশাপাশি নিরাপত্তা, খাদ্যগুণ, পরিকাঠামো, প্রতিবন্ধী বান্ধব ব্যবস্থা ও বায়োমেডিক্যাল সেফটির নির্ধারিত মান না মানার অভিযোগও রয়েছে ওই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে। ভারত স্কাউটস অ্যান্ড গার্ডসের তত্ত্বাবধানে দক্ষিণ জেলার বকাফা পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে 3 দিনের তৃতীয় সোপান টেস্টিং ক্যাম্প গতকাল শেষ হয়েছে। ক্যাম্পে কেন্দ্রীয় বিদ্যালয় শিলচরের অধীনস্থ 20টি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন শিলচর আঞ্চলিক কেন্দ্রের ডেপুটি কমিশনার অনুরাগ যাদব ক্যাম্পের সূচনা করেন। আবহাওয়া। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা তার আশপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.2 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব করিশ্মা জমাতিয়া ভারতনি আচুং ফাং বাই ফিল চিচ আর ব্রিক্স ককমালাই মূ মিয়ানি সিমি দিল্লি কতালো চেংখা ভারত মন্ডব তামিলনাড়ুনি রামেশ্বরমনি শ্রী সিদিনী রামনাথ স্বামী মতাইনকনি মাংপিলিনি লাইবুমানী কক খুরসাউই মন্ত্রী বকর নরেন্দ্র মোদী জুদা জুদা হাক্তনি ফাইনাই অজারংনো লামসখা সালনাইনি অ ককমালাইমা পান্ডাও কাইচিসা আদং হাক্তর তে কুবনি কাইচি হাকতরনি আদংরক মানজাক্খা তাকলাইনি ব্রিক্স কক মালাইমা পান্ডা কতরনি কক বুবাক উংখা সয়মুং কতালকারী মূ চুবামুং তে থিতিনি বাকৈ সুনামু দিল্লি কতালনি ভারত মন্ডব ফিল চিচ আর ব্রিক্স কুচুক বেরেমনি পান্ডা কতরনি পুইলা সাল যতনি খাবাই খুবাই দিল্লি কতাল সাকলাই মুঙ্গসি নাজাখা ও সাকলাই মুঙ্গ জাতিসংঘ হায়ং বানিয়া মথানো খবই হায়ং বেরেমনি মথারকনো সুনাম ফিনানি সানজাখা পান্ডাও জানিজা হাক্তনি রং বাই বানিয়া খালাই মূ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টনি হায়ং বেরেমনি রাইজা দই হায়ংনি সালগ্রা হাকতর রংনি মানজাক মূ চাথাইতেই সাকহাম দিখল চুবা লাইমা বাংরিনানি সাকা ফানবকসিন জাকা সাকলাই মুঙ্গ বুসকাং নই সাই নই চি সিনি বিশিও চীন উলনি ব্রিক্স পান্ডা কতর আচুকনানি খাফুর জাকা রাশিয়ানি রাষ্ট্রপক্ষক ভ্লাদিমির পুতিন চীননি রাষ্ট্রপক্ষক শ্রী সি জিনপিং সাউথ আফ্রিকানি রাষ্ট্রপক্ষক সিরিল রামাফুসা মিশরনি রাষ্ট্রপক্ষক আবেদল ফাতাহা আল সিসি ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রপক্ষক প্রভু সুবিয়ান্তু তাই ইরানি রাষ্ট্রপক্ষক মাসুদ পেজেস কি ইয়ানান্ন খবই হায়ুং বেরেমনি কুচুক বেরেমনি অজারক অপান্ডা মানজাখা হাস্তিফা ইন্দ্রসেনারে দিনালু সাকা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ইংখা কতালতে হামসাজাক ভারত খালাই তিসানানি মিয়া ইকফাই ইউনিভার্সিটিনি কাই নৈচি সা কনভোকেশন পান্ডাও কংনার থানি ব অকক সাকা হাস্তিফা সাকা রংসৃংনাই রংনি বেবাক ফাইসিংতে হামক্রাই তে থিনাং হামসারি উই তিসাথানি নাংকুকমানি তে গরং খালাই তিসাথানি ফানবক্সিনানি কবকা মন্ত্রী অগ্র প্রফেসর ডাক্তার মানিক সাহা থৈ রেমানতই সিকলা হদান তাইব গবাংখে হজাক খালাইনানি কবখা মেয়া আগরতলানি দলেশ্বর রামকৃষ্ণ মিশন আশ্রম বাই যুগালিজাক থৈ রেমা শিবির ককনার থানি ব অকক সাকা বসাকা থৈনি মূসা টংথার তৈ কাস ইয়া থৈ রেমানি বিশংতৈ বরক খরকসা তৈ খরকসা বাই বায়াব খালাইমু স্নাম লায় মন্ত্রী অক্র শাখা রামকৃষ্ণ মিশন টংথানি স্পিরিচুয়াল কক সালাইমানি সিং সিমি তনিয়া রং সাকাম স্কিল ডেভেলপমেন্ট তাই আকাবিকা দেরামুংনি জরাও বরক মনুষ্যনো চুবাউই রামকৃষ্ণ মিশন জরা কলগ্রমুই সামুং তাঙ্গৈ তঙ্গো হাস্তেও কিরিমা সিনচা দৈতরমানি জরা রামকৃষ্ণ মিশননি সন্ন্যাসী তৈ বাই থাংমু চুঙ্গুই সামুং তাঙ্গাই রক চুবা লাইমা সামুং তাংলাইখা হুকবা মন্ত্রী রতনলাল নাথ সাকা হুকবা অংখা বরক তং রংনানি আলাইদা ইয়াফাং তাই থিনাংনি চাথাই তৈ কামিনি রং থংনি যতনি স্লাই কতর চালকনাই ফান মিয়া ত্রিপুরা কলেজ অব এগ্রিকালচারনি ফিল নৈচি আচুক রিমা সাল তৈ গ্রেজুয়েশন দে নৈ সাই নৈচি দক রগৈ যুগালিজাক মেইল ককনার থানি ব কক সাকা বসাকা হুক বাক খালাইনাই রংনি আজিমুং বাংলি

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সুপ্রভাত। আজকের প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। সঙ্গে রয়েছি আমি অঙ্কুরিতা,
1: আর আমি সত্যজিৎ।
0: শ্রোতা বন্ধু, আজ 13ই সেপ্টেম্বর। আজ বাংলা সাহিত্যের ইতিহাসে বিরল প্রতিভার অধিকারী সৈয়দ মুজতবা আলীর জন্মদিন। 1904 খ্রিস্টাব্দে জন্ম নেয়া এই মানুষটি আপন প্রতিভার জ্যোতিতে বাংলা রম্য রচনার ধারা এবং সাহিত্যের আঙিনাকে সমৃদ্ধ করেছেন। ছিলেন একজন শিক্ষক ও বহু ভাষাবিদ। কাব্যিক উপস্থাপনা, ভাষার চমৎকারিত্ব এবং রসসৃষ্টির দক্ষতা তাকে রম্য রচনার বিরল সম্মানের অধিকারী করেছে। তার রচিত প্রথম ভ্রমণ কাহিনী দেশে বিদেশে গ্রন্থাকারে প্রকাশিত হয় 1949 সালে, যা পাঠক মহলে যথেষ্ট সমাদর লাভ করে। বহু ভাষা জ্ঞান, পৃথিবীর বিভিন্ন প্রান্তে গমনাগমন ও বহু বিচিত্র কর্মজীবনের অভিজ্ঞতা তার সাহিত্যে স্বাতন্ত্র্য এনেছিল।
1: এবং সেই সাথে আজকের এই দিনটি সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো চলুন না আমরা এবার ফিরে তাকাই ইতিহাসের পথে। আজকের দিনে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র ডক্টর প্রভা আত্রে ছিলেন ভারতের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী, শিক্ষাবিদ এবং সঙ্গীত চিন্তক। তিনি মূলত কিরানা ঘরানার বিশিষ্ট শিল্পী হিসেবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে অসামান্য অবদান রেখেছিলেন।

0: 1932 সালে আজকেরই দিনে অর্থাৎ 13 সেপ্টেম্বর দিনটিতে মহারাষ্ট্রের পুনেতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি শুধুমাত্র মঞ্চের শিল্পী ছিলেন এমনটা নয়, সঙ্গীতের শিক্ষক ও গবেষক হিসেবেও তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গীত চর্চার পাশাপাশি তিনি বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 1990 সালে পদ্মশ্রী, 1991 সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড এবং পরবর্তীতে 2022 সালে পদ্মবিভূষণ লাভ করেছিলেন।
1: 1929 সালে আজকের দিনে 64 দিন অনশনের ফলে মাত্র 23 বছর বয়সে বিপ্লবী যতীন্দ্রনাথ দাস লাহোরের জেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যতীন্দ্রনাথ ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের এবং বঙ্গভাষী কলেজের ছাত্র ছিলেন। 1924 সালে দক্ষিণ কলকাতায় তরুণ সমিতি প্রতিষ্ঠা করেন। 1925 সালে একবার বিনা বিচারে ঢাকা জেলে থাকাকালীন জেল কর্তৃপক্ষের আচরণের প্রতিবাদে 23 দিন অনশন করেন। লাহোর ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি হয়ে লাহোর জেলে প্রেরিত হন। আত্মসম্মান, রাজবন্দীদের যথাযোগ্য অধিকারের দাবিতে ও জেল কর্তৃপক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে রাজবন্দীদের সঙ্গে তিনিও ঐতিহাসিক অনশন ধর্মঘট শুরু করেন। শেষ পর্যন্ত এক ফোঁটা ওষুধ খেতেও অস্বীকার করেন। এই সময় তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করা হলে খাদ্য শ্বাসনালীতে আটকে নিউমোনিয়া হয়ে যায় এবং 63 দিন অনশনের পর 64 দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন। তার দেহ কলকাতায় আনা হলে রেকর্ড সংখ্যক লোক মিছিলে তার অনুগামী হয়। এই আত্মত্যাগ সারা দেশকে জাগ্রত করেছিল। এইরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। তার মৃত্যুর পর রাজবন্দীদের উপর অত্যাচার প্রশমিত হয়েছিল।
0: আজকের দিনে 1694 খ্রিস্টাব্দে জগন্নাথ তর্ক পঞ্চানন তিনি জন্মগ্রহণ করেন।
1: 1910 খ্রিস্টাব্দের আজকের দিনে কান্ত কবি রজনীকান্ত সেন প্রয়াত হন।
0: 1916 সালে আজকের দিনে হোমরুল লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

শ্রোতা বন্ধুরা, এবারে লিখছি তোমায় পর্ব। আমাদের সেপ্টেম্বর মাসের প্রথমার্ধের বিষয় ছিল কে যে কি। এই বিষয়ে প্রথম যে চিঠিটি আমার হাতে রয়েছে লিখেছেন সজল কর্মকার, শান্তিনিকেতন বীরভূম থেকে। তিনি লিখেছেন, লোকসঙ্গীতে শুনি বামুন চিনি পেইতা তার প্রমাণ, ওরে মন বামনি চিনবি কেমনে। সত্যি, বাইরের চিহ্ন দেখে যদি সহজে বোঝা যেত, তবু তো বুঝতে হয়। শোনো গল্প। বাঘ ভায়া যখন বলে, মিষ্টি বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ভাই আমার, দাও না খাঁচাটা একটু খোলে, আমি যে এখানে বড্ড কষ্ট পাচ্ছি, ব্যাস দুঃখের দুঃখী হতে গিয়ে চালাক বাঘ ভায়ার গ্রাসাচ্ছাদন, সর্বনাশ ডেকে আনা আর কি। কিন্তু কে বাঘ আর কে মানুষ, কে যে কি, সে বুঝবে কি করে? কিন্তু বুঝতে তো হবে। মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সমাজে মানুষ চেনা সবচেয়ে কঠিন। শুনেছি কথাশিল্পী শরৎচন্দ্র নাকি মানুষের সঙ্গে কিছুক্ষণ কথা বলেই তার ভেতরের মনটা পড়ে নিতে পারতেন। সব তো জ্ঞান বুদ্ধি ও অভিজ্ঞতার ফসল। তবে চালাকি দ্বারা কি কোনো মহৎ কাজ হয়?

আমরা যে মানুষ, সত্যি তো মন নিয়ে যখন আমাদের বসবাস, অত জেনে বুঝে চলা সম্ভব? আর রবীন্দ্রনাথ তো বলেছেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো ঠকে গেলেও জীবনে ঠকানোর কথা বলেননি। সরল মানুষেরা সহজেই মানুষকে সন্দেহ করে না, জটিলতা তাদের ধাতে সয় না। তারা যে সত্য, সুন্দর ও আনন্দের আরাধনাতে ব্যস্ত, ফলে তারা সহজেই ঠকবাজদের পাল্লায় পড়ে নিত্যদিন ঠকে, সেই সঙ্গে শেখে। জীবনে অভিজ্ঞতার ধারাপাত, মুখ, চোখ, হাবভাব, চলনবলন দেখে বুঝে নিতে হয় মানুষের রহস্য। কিন্তু এটা কি চারটিখানি ব্যাপার? এই ধারাপাতে অদ্ভুত বিচিত্র সব চরিত্র, বিচিত্রতার রকম সকম, বিচিত্রতার কারিগরি। চরিত্রগুলো বুঝতে বুঝতেই যন্ত্রবৎ ছোট্ট এই জীবনটা বুঝি যায়। তবু তো উপায় নেই, খুব সাবধানে পা টিপে টিপে চলা। কখনো কখনো মনে হয় পিছিয়ে পড়ছি না তো, জীবন হয়ে পড়েছে শ্লথ, ধীর। জীবনে সংঘাত কই? জীবনের সুখ্যাতি সূক্ষ্ম অনুভূতিগুলো নিত্যদিন মেরে ফেলেছি, ফলে আমরাই হয়ে পড়েছি কিম্ভূত কিমাকার। আমরা নিজেরাই নিজেদের কাছে অচেনা, জটিল মানুষ। কেউ কেউ মানুষের নামে অযোগ্য, বন্য অসভ্য, স্বার্থপর মুখোশধারী, স্বার্থপর শয়তান। চিঠিটি লিখেছেন সজল কর্মকার, শান্তিনিকেতন, বীরভূম থেকে।

পরের চিঠিটি লিখছেন বন্ধু বর্ণালী সরকার বামুটিয়া থেকে। বন্ধু লিখছেন, প্রিয় আকাশবাণী, প্রিয় অভিজ্ঞাপন, তোমার দেয়া লিখছি তোমায় পর্বে সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয় রেখেছ কে যে কি। সত্যি খুব সুন্দর বিষয়। এই জগতে মুখোশধারী মানুষের অভাব নেই। বাতাসে যেমন ধুলিকণা, ভাইরাস, জীবাণু ভেসে বেড়ায় যে আমরা দেখতে পাই না, কিন্তু একটু সুযোগ খুঁজে শরীরে প্রবেশ করার জন্য ওঁত পেতে বসে থাকে, তেমনি দৈনন্দিন জীবনে চলার পথে বহু মানুষ নিয়ে চলতে হয় যাদের, আমরা চিনতে ভুল করি যখন কিছু না কিছু হারিয়ে যায়। সৃষ্টিকর্তা জগতে কিছু মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন যারা শুধু নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। কোন কায়দায় কেমন করে স্বার্থ আদায় করে কেটে পড়া যায় সেই রাস্তা তাদের ভালোই জানা রয়েছে। কিছু নেয়ার আগে কি মিষ্টি মিষ্টি কথাই না বললে, কিন্তু পেয়ে গেলে মুখোশের আড়ালে যে আসল রূপ রয়েছে তা বোঝা যায়। এমন একটি সত্যি ঘটনা বলছি, আমার কলেজের বহু বান্ধবী রয়েছে, তার মধ্যে একজন ভীষণ স্বার্থপর। সে নিতে জানে কিন্তু দিতে জানে না। প্রতিনিয়ত সে আমার থেকে মিষ্টি মিষ্টি কথা বলে পড়ার নোট নিয়ে যায়, আমিও দিতে দ্বিধা করি না, যা অনেক কষ্টে সংগ্রহ করে থাকি। কখনো কখনো নোট খাতা দিয়েও সাহায্য করেছি, কিন্তু আমি যখন একটি বিষয়ে নোট চাইলাম সে মিষ্টি ভাষায় বলে দিল, সত্যি বলছি আমার কাছে এই নোট নাই। সত্যি কে যে কি অনেকটা সময় হারিয়ে বুঝতে পারি। পরিশেষে বলবো, এই জগতে একে অপরকে ছাড়া চলা কঠিন, তেমনি নিজেকে অন্যের উপকারে নিয়ে আসতে পারলে নিজেকে ধন্য মনে করি। আজ এ পর্যন্তই। নমস্কার আন্তে, বর্ণালী সরকার, বামুটিয়া, পশ্চিম ত্রিপুরা।

এবারে চলে যাচ্ছি পরবর্তী চিঠিতে। চিঠিটি লিখেছেন দিলীপ কুমার চন্দ্র গর্বেতা পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখেছেন, অন্তরে অনিষ্ট চিন্তা মুখেতে মিষ্টতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্যে শত্রুতা। মানব চরিত্র বিচিত্র, পরের সুখ সৌভাগ্য ও প্রতিষ্ঠায় মানুষ স্বভাবতই হয় ঈর্ষা কাতর। ঈর্ষা মানুষকে নিচে নামায়, তার অন্তরের সুচিতা নষ্ট করে। কমলবাবু মুখে ভীষণ ভীষণ মিষ্টি, তার চাতুর্য অনেক মানুষকে হার মানায়। বন্ধু বটকৃষ্ণবাবুর রাস্তার ধারে সামান্য জায়গা আছে, সেটি আত্মসাৎ করার জন্য বিভিন্ন প্রলোভনে কমলবাবু তাকে ঘরে ডাকেন, চায়ের আসর জমান, পূজা পার্বণে বিভিন্ন প্রসাদ ও উপাদেয় খাবার খাওয়ান। বটকৃষ্ণবাবু চোখ বন্ধ করে কমলবাবুকে বিশ্বাস করেন। একদিন সেই কমলবাবুই অজান্তে এক দলিলে সই করিয়ে নেন বটকৃষ্ণবাবুর এবং ঘুমের ঘোরে তার সব আঙুলের ছাপও নিয়ে নেন। পরে দলিল রেজিস্ট্রি করে নেন এক ঠকবাজ লোকের সাহায্যে। কমলবাবু একদিন সেই রাস্তার ধারে জায়গাটি দখল করে নেন এবং বটকৃষ্ণবাবুকে বলে, তুমি 2 লাখ টাকার বিনিময়ে এই জায়গা বিক্রি করেছ? বটকৃষ্ণবাবু দিশাহারা। এই সবই হয়েছে অতি বিশ্বাসের জন্য। মানব জাতির ইতিহাসে গোপন হিংসা মানব জাতির বিস্তর ক্ষতি করেছে, কিন্তু প্রকাশ্য বিরোধিতা দিয়েছে মানুষকে বাধা অতিক্রমের প্রেরণা, শক্তি, সাহস ও চিকিৎসা। তাই বন্ধু সাবধান, প্রকৃত বন্ধু চিনতে ভুল করবেন না। লিখেছেন দিলীপ কুমার চন্দ্র গর্বেতা পশ্চিম মেদিনীপুর থেকে।

পরের চিঠিটি পাঠিয়েছেন বন্ধু দেবাশিস খাঁ ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু লিখছেন, প্রিয় সাথী, মানুষকে বাইরে থেকে দেখে তার প্রকৃত পরিচয় বোঝা যায় না। হাসি মুখের আড়ালে যেমন লুকিয়ে থাকতে পারে গভীর কষ্ট, তেমনি রুক্ষ ব্যবহারের আড়ালেও থাকতে পারে কোমল হৃদয়। তাই তো বলা হয়, কে যে কি কে জানে। আমাদের পাড়ায় হরিপদ কাকু নামে এক বৃদ্ধ থাকতেন। সারা দিন তার মুখ গম্ভীর, কথাবার্তাও বেশ কড়া। পাড়ার ছেলেরা তাকে দেখলেই দূরে সরে যেত। সবাই ভাবত লোকটি বুঝি ভীষণ রাগী ও হৃদয়হীন। এক বর্ষার রাতে প্রচণ্ড বৃষ্টিতে পাশের বস্তির একটি কাঁচা ঘর ভেঙে পড়ল। ঘরের ভেতরে আটকে পড়েছিল বিধবা মা ও তার ছোট্ট মেয়ে মিতু। চারিদিকে জল আর অন্ধকার। হঠাৎ টর্চ হাতে হরিপদ কাকু ছুটে এলেন। কোমর সমান জল পেরিয়ে তিনি মিতুকে কোলে নিয়ে বললেন, ভয় পাস না মা, আমি আছি, তোকে কিছু হতে দেব না। মিতুর মা কাঁদতে কাঁদতে বললেন, কাকু আমরা এখন কোথায় যাব? হরিপদ কাকু দৃঢ় গলায় বললেন, আমার ঘর কি শুধু আমার জন্য?

চলো, আজ রাতে তোমরা আমার কাছেই থাকবে। পরদিন তিনি নিজের জমানো টাকা দিয়ে তাদের ঘর মেরামত করিয়ে দিলেন। পাড়ার লোকজন অবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে রইল। হরিপদ কাকু শুধু মৃদু হেসে বললেন, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোই তো মানুষের আসল পরিচয়। সেদিন সবাই বুঝেছিল, চেহারা আর কথাবার্তা দিয়ে মানুষকে বিচার করা যায় না, মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায় তার কাজে। সত্যি, কে যে কি তা জানতে হলে বাহ্যিক রূপ নয়, হৃদয় ও কর্মের দিকে তাকাতে হয়। দেবাশিষ খা, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর।

শ্রোতা বন্ধু, এবারে চলে যাচ্ছি তথ্যের দিকে। বাজি বিক্রি ও মজুত করার বিষয়ে নিয়ম নীতি এবং সচেতনতা গড়ে তুলতে আগামী 15ই সেপ্টেম্বর পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কনফারেন্স হলে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালা শুরু হবে সকাল 11টা থেকে। বাজি বিক্রেতা এবং বিভিন্ন বাজার কমিটিগুলোকে এই বিষয়ে সচেতন করার জন্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

0: জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য, সীমান্ত এলাকার জনজীবনের শান্তি ও সংহতি বজায় রাখতে সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমারহতা এক আদেশে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় জনসাধারণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। সিপাহীজলা জেলার বিশালগড় ও সোনামুড়া মহকুমার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের 500 মিটারের মধ্যে অবস্থিত এলাকায় এই বিধিনিষেধ কার্যকর হবে। আজ 13 সেপ্টেম্বর 2026 থেকে আগামী 12 ডিসেম্বর 2026 পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। এই আদেশ অনুযায়ী রাত 8টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে।
1: যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ঊনকোটি জেলা কার্যালয়ের উদ্যোগে আগামী 15 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস থাংটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব 14, 17 এবং 19 বছর বয়সী বালক বালিকারা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।

আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচনে 10,938 জন

0: প্রার্থীর পক্ষ থেকে 10,961টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষার সময় 72টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। সব মিলিয়ে 10,889টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। মনোনয়নপত্র পরীক্ষার পর দলগত ভিত্তিতে বিজেপির 1,971টি, সিপিআইএমের 2,456টি, আইএনসির 465টি, আইপিএফটির 483টি, টিএমপির 4,361টি, সিপিআইয়ের 4টি এবং অন্যান্যদের 1,149টি মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানানো হয়েছে।
1: এবারে চলে যাচ্ছে আমাদের

0: অভিলাষী বন্ধুদের জন্য কর্মখালী বিজ্ঞপ্তিতে। ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাকসেবক বা জিডিএস পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। এই নিয়োগের আওতায় ত্রিপুরার আগরতলা ও ধর্মনগর বিভাগের জন্য মোট 179টি শূন্যপদ রয়েছে। এই পদগুলির মধ্যে শাখা ডাকঘরের পোস্টমাস্টার, সহকারী শাখা পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা দশম শ্রেণী পাশ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট স্থানীয় ভাষায় জ্ঞান থাকা এবং কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শূন্যপদের তালিকা, যোগ্যতার শর্তাবলী এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও জানতে তাদের ওয়েবসাইট www.indiapostgdonline.gov দেখতে পারেন। আবেদনের শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026 বিকেল 5টা পর্যন্ত।
1: জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। গ্রামীণ ব্যাংকের জন্য অ্যাসিস্ট্যান্ট অফিসার শূন্যপদ 13,706। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, বয়স 18 থেকে 40 বছর। নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে। আগরতলা সহ সারা দেশে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে নভেম্বর মাসে। পরীক্ষার তারিখ ও সময় কল লেটারে জানানো হবে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026।
0: স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির পক্ষ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার বা জেই এক্সামিনেশন 2026 জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল এবং টেলিকম বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে মোট 1,748টি শূন্যপদ রয়েছে। পদগুলি গ্রুপ বি লেভেল 6-এর অন্তর্ভুক্ত। বেতনক্রম 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত। আবেদনের জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি অথবা 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা আলাদা আলাদা। সর্বোচ্চ বয়সসীমা 30 থেকে 32 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 2 সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে 22 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি 100 টাকা। মহিলা, এসসি, এসটি, পিডাব্লিউডি বেঞ্চমার্ক এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীদের কোনোরকম আবেদন ফি লাগবে না। প্রার্থীদের নির্বাচন করা হবে কম্পিউটার ভিত্তিক 2টি পরীক্ষার মাধ্যমে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এসএসসির সরকারি ওয়েবসাইট ssc.gov.in গিয়ে এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে অনুরোধ জানানো হচ্ছে। আবেদনের শেষ তারিখ 22 সেপ্টেম্বর 2026।
1: শ্রোতাবন্ধু, এবারে স্বাস্থ্য বিষয়ক কিছু কথা। সার্ভাইকাল ক্যান্সার, হ্যাঁ, এই জরায়ু মুখের ক্যান্সার পৃথিবীর অন্যতম প্রতিরোধযোগ্য ক্যান্সার। তবু প্রতি বছর বহু নারী এই রোগে আক্রান্ত হন এবং অনেকেই দেরিতে রোগ ধরার পড়ার কারণে প্রাণ হারান। তবে সুখবর হল, সঠিক সচেতনতা, এইচপিভি সম্পর্কে জ্ঞান, নিয়মিত স্ক্রিনিং এবং এইচপিভি ভ্যাকসিনের মাধ্যমে এই ক্যান্সারের অধিকাংশ ক্ষেত্রই প্রতিরোধ করা সম্ভব।
0: এবারে চলে যাচ্ছি আবহাওয়ার পূর্বাভাসে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও কোথাও। আগামী 24 ঘন্টায় সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 25.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ শতকরা পরিমাণ ছিল 98% এবং সর্বনিম্ন 60%। এ ছিল আমাদের আবহাওয়ার পূর্বাভাস এবং সেই সাথে আজকের মতো অভিজ্ঞাপন এখানেই শেষ করছি। আজকের অভিজ্ঞাপন উপস্থাপনে আপনাদের সাথে ছিলাম আমি সত্যজিৎ,
1: আমি অঙ্কুরিতা।

সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, রবিবারের এই সুন্দর সকালে তোমাদের সঙ্গে গল্প করতে, আমাদের ছোট্ট সোনামণিদের গান আর মজার মজার কথা শুনতে আবারও চলে এসেছি আমরা। আর তোমরা শুনছো তোমাদের প্রিয় ছোটদের অনুষ্ঠান কাকলি। তাহলে চলো আজকের সকালটাকে একটু রঙিন করে তুলি। গান, গল্প আর আনন্দের ডানায় ভর করে আমরা উড়ে যাই আমাদের কাকলির আসরে। আজকের এই সুন্দর সকালটা আমরা শুরু করব ভগবান গণেশের বন্দনা দিয়ে। শুভ কাজের শুরুতে যাকে আমরা স্মরণ করি, সেই বিঘ্নহর্তা গণেশের আশীর্বাদ নিয়ে শুরু হোক আমাদের আজকের কাকলির আসর।

0: এবারে চলো তার সঙ্গে একটু গল্প হোক। বন্ধু, প্রথমে বলো কি নাম তোমার?
1: দীক্ষা দাস।
0: আচ্ছা, কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: শিশু বিহার ক্লাস 7।
0: বেশ, লেখাপড়া করতে কেমন লাগে?
1: ভালো।
0: ভালো লাগে? আর গান?
1: আমারও অনেক ভালো লাগে।
0: আচ্ছা, লেখাপড়া আর গান ছাড়া কি আর কিছু শেখো?
1: হ্যাঁ, ড্রয়িং।
0: বেশ, লেখাপড়ার পাশাপাশি এই সবগুলোকে কিভাবে ম্যানেজ করো বলো?
1: লেখাপড়ার মাঝখানে এগুলি সামলাতে অনেক প্রবলেম হয়, কিন্তু মজা লাগে করতে।
0: বেশ, ঠিক আছে। আর পছন্দের বিষয় কোনটা, মানে কোন বইটা পড়তে তোমার খুব ভালো লাগে?
1: আমার
0: কোন সাবজেক্ট?
1: ইংলিশ অ্যান্ড সায়েন্স।
0: খুব ভালো লাগলো তোমার গানটা শুনে। এবারে তোমার কাছ থেকে আরও একটা গান শোনার খুব ইচ্ছে হচ্ছে, শোনাবে আমাদের?
1: হ্যাঁ।
0: তারপরে কোনটা শোনাবে বলো?
1: ঘরে পাই রবীন্দ্রসঙ্গীত।
0: চলো চলো গানে যাই।

0: বাহ, আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি হোক। আমাদের রবিবারের সকালটা যেমনভাবেই শুরু হোক না কেন, এই ছোট্ট কচি কাচাদের সঙ্গে পেয়ে কিন্তু আমাদের দিনটা একদম খুব ভালো হয়ে যায়। আর এবারে সময় হয়ে গেছে আমাদের পরবর্তী বন্ধুর কাছে যাওয়া। দেখে নিই তার ঝুলিতে কি রয়েছে। বন্ধু, তোমার কি নাম বলো?
1: আমার নাম সুদীপ্ত দাস।
0: আচ্ছা, আমাদের স্টুডিওতে তুমি আগেও এসেছিলে?
1: হ্যাঁ, আমি আগেও এসেছিলাম।
0: হ্যাঁ, আজকে আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে বলো?
1: আজকেও আমার ভালোই লাগছে এসে স্টুডিওতে।
0: তো বলো যে তুমি আজকে আমাদের কি শোনাবে?
1: আমি আজকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো, অশ্রু নদীর সুদূর পারে।
0: বেশ, গান শুনবো, কিন্তু তার আগে একটু গল্প হোক। বলো যে তুমি কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো?
1: আমি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ক্লাস 7-এ পড়ি।
0: বেশ, আচ্ছা, তো গান ছাড়া কি আর কিছু শেখো?
1: আমি গান ছাড়া কোনো কিছু শিখি না।
0: ঠিক আছে, তো গান করতে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, পছন্দের গায়ক কিংবা গায়িকা কে বলো?
1: আমার পছন্দের গায়ক হলো অরিজিৎ সিং।
0: আচ্ছা, আর
1: জুবিন গার্গ।
0: বেশ, তাদের গান শুনতে ভালো লাগে, তাই তো?
1: হ্যাঁ।
0: ঠিক আছে, চলো তাহলে আমরাও গানে যাই।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বন্ধু, গান তুমি কত বছর ধরে শিখছো?
1: আমি গান ক্লাস 4 থেকে শিখছি।
0: বেশ, গান করতে তো খুব ভালো লাগে বলেছিলে, তো এই যে লেখাপড়া, গান সবকিছুতে সবচেয়ে বেশি কে সাপোর্ট করে তোমাকে?
1: সবথেকে বেশি আমার মা সাপোর্ট করে।
0: ঠিক আছে, তারপরে আমরা আরেকটা গানে যাই তাহলে।
1: তারপরে আমি নজরুল গীতি পরিবেশন করব, কে নিবি ফুল।
0: বেশ, খুব সুন্দর গান, চলো শুরু করা যাক।

0: বাহ, অপূর্ব! আমাদের ছোট্ট বন্ধুর জন্য এবারে জোরে একটা করতালি হোক। গানের সুরে এতক্ষণ আমাদের মনটা ভরে গেল, আর এবার সেই সুরের পথ ধরেই আমরা চলে যাব যন্ত্র সঙ্গীতের জগতে। আমাদের কাকলির এই আসরে একজন ছোট্ট বন্ধু আজ তার প্রিয় বাঁশির সুর নিয়ে এসেছে আমাদের জন্যে। বাঁশির মিষ্টি সুর যে একটা অন্যরকম মায়া আছে সেটা আমরা সকলেই জানি। তাহলে এবারে আর দেরি নয়, আলাপ করে নেই আমাদের সেই ছোট্ট বাঁশিবাদক বন্ধুর সঙ্গে। জেনে নেই বাঁশির সঙ্গে তার বন্ধুত্বটা কিভাবে শুরু হয়েছিল, এবং তারপর শুনে নেব তার বাঁশির মিষ্টি মধুর সুর। প্রথমেই বলো বন্ধু, তুমি কেমন আছো?
1: ভালো আছি।
0: আমাদের স্টুডিওতে প্রথমবার এসছো তো, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। ঠিক আছে, বাঁশি তুমি কত দিন ধরে শিখছো?
1: ক্লাস 1 থেকে।
0: ক্লাস 1 থেকে শিখছো, ঠিক আছে। তো এছাড়া আর কি কি করো তুমি?
1: গান করি, ড্রয়িং করি।
0: ড্রয়িং করো, গান করো, আর লেখাপড়া?
1: হ্যাঁ।
0: ভালো লাগে করতে?
1: হ্যাঁ।
0: সবচাইতে বেশি পছন্দের কোনটা, বাঁশি বাজাতে ভালো লাগে নাকি গান করতে নাকি ড্রয়িং করতে নাকি লেখাপড়া, কোনটা?
1: লেখাপড়া আর বাঁশি।
0: লেখাপড়া আর বাঁশি, ঠিক আছে। তো বড় হয়ে তুমি কি হতে চাও?
1: সিভিল সার্ভিসে।
0: সিভিল সার্ভিসে যেতে চাও? কোন সাবজেক্টটা তোমার পছন্দের, কোন বইটা পড়তে ভালো লাগে?
1: ম্যাথস।
0: ম্যাথ করতে ভালো লাগে, বেশ ঠিক আছে। চলো আমরা যাই, এবার শুনি তোমার বাঁশির সুর।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। তুমি বলেছিলে যে ক্লাস ওয়ান থেকে তুমি বাঁশি শিখছো, তো এখন তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস ফোরে পড়ো। আর কোন স্কুলে পড়ো?
1: শিশুবিহার।
0: আচ্ছা, এই দেখো সবকিছুর মাঝখানে তোমার নামটাই জানা হলো না, কি নাম তোমার বলো?
1: এঞ্জেল।
0: এঞ্জেল, বাহ খুব সুন্দর নাম। বাড়িতে সবাই কি ডাকে?
1: রাই।
0: রাই ডাকে, বাহ খুব ভালো। তারপরে এঞ্জেল, আমরা কোন গানে যাচ্ছি?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: রবীন্দ্রসঙ্গীত শোনাবে।

0: বাহ, অসাধারণ। আমাদের ছোট্ট বন্ধু এঞ্জেলের জন্য এবারে জোরে একটা করতালি। আমাদের ছোট্ট বন্ধুর কাছে বাঁশির মিষ্টি মধুর সুর শুনে আমাদের সকালটা একেবারেই অন্যরকম হয়ে গেছে। এবারে আমাদের পরবর্তী বন্ধুর কাছে যাওয়ার পালা। তার ঝুলিতে রয়েছে অনেক অনেক কবিতা, সে আজকে আমাদের আবৃত্তি শোনাবে। চলো এবারে তাহলে আমাদের এই ছোট্ট বন্ধুর সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। কেমন আছো?
1: ভালো আছি।
0: আচ্ছা, কি নাম তোমার বলো?
1: দেবারতী রায়।
0: দেবারতী রায়, খুব সুন্দর। আর বাড়িতে তোমাকে কি নামে ডাকে?
1: রায়।
0: তোমাকে রায় বলে ডাকে? বাহ, ঠিক আছে। আমাদের স্টুডিও

0: ঘুরতে এসে কেমন লাগছে বলো?
1: ভালো।
0: ভালো লাগছে? নতুন নতুন বন্ধুদের পেয়েছো, ভালো লাগছে তাই তো? ঠিক আছে। কোন স্কুলে পড়ো দেবারতী?
1: প্রণবানন্দ বিদ্যা মন্দির।
0: আচ্ছা, আর তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস থ্রি।
0: ক্লাস থ্রিতে, বেশ। দেবারতী আমাদের তো আবৃত্তি শোনাবে আজকে, প্রথমে কোন আবৃত্তিটা দিয়ে শুরু করবে?
1: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমবেথী।
0: সমবেথী, চলো শুরু করা যাক।
1: নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে সমবেথী। যদি খোকা না হয় আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নেমাছল, বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এ কুকুর? জামা, তবে জামা আমায় কোলের থেকে নামা, আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয় আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে, সত্যি করে বল আমায় করিস নেমাছল, বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে চাই রে ফাঁকি, তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। নমস্কার।
0: বেশ, খুব ভালো হয়েছে। কতদিন ধরে কবিতা শিখছো তুমি বলো?
1: 3 বছর।
0: 3 বছর ধরে শিখছো, ভালো লাগে কবিতা করতে মানে আবৃত্তি বলতে? ঠিক আছে। আর লেখাপড়া ভালো লাগে? কোনটা বেশি পছন্দ বলো?
1: আবৃত্তি।
0: আবৃত্তি বেশি পছন্দ, ঠিক আছে। আর পছন্দের সাবজেক্ট কোনটা?
1: ইংলিশ।
0: ইংলিশ পড়তে ভালো লাগে? বেশ। বড় হয়ে তুমি কি হতে চাও বলো?
1: আইপিএস অফিসার।
0: আইপিএস অফিসার, তার জন্য তো অনেক লেখাপড়া করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা কোনটা শুনবো বলো?
1: সুচিকিৎসা সুকান্ত ভট্টাচার্যের লেখা।
0: চলো।
1: নমস্কার, কবি সুকান্ত ভট্টাচার্যের সুচিকিৎসা। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নসিনাকে দিয়ে, ডাক্তার এসে বলল কেশে বড়ই কঠিন ব্যামো, এসব কি সুচিকিৎসা? আরে আরে রামো, আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন, কঠিন কি না, আসল কিংবা মেকি, থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক, ইঞ্জেকশন নিতে হবে অক্সিজেনটা পরে, তারপরেতে দেখব এ রোগ থাকে কেমন করে। পল্লিগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলে এমন তর, ধন্য ডাক্তারি। নমস্কার।
0: বেশ, খুব ভালো লেগেছে, আরও শুনতে ইচ্ছে করছে। তারপরে আমার আরেকটা শোনাবে আবৃত্তি?
1: হ্যাঁ।
0: তারপরে কোনটা শোনাবে?
1: গোমতী ফুস্তাসেকর।
0: ঠিক আছে, চলো।
1: নমস্কার, কবি দিলীপ দাসের গোমতী ফুস্তাসেকর্তা। গোমতী ফুস্তাসেকর্তা, জল বাড়তাসে ঢেউ খেলতাসে পাক মারতাসে, এই সময় পারে যায় না কর্তা দেহেন সায়া, ফাহারতিকা কেমন গইরায়া গইরায়া লাল ঢল নানতাসে, কর্তা বেহুদা সাহস কইরেন না, ইডা আপনার গণ্ডক ঘাগরা না, ইডা গদবড়ি কুশিও না, নর্মদা বিপাশা কিংবা যমুনাও না, ইডা গোমতী কর্তা গঙ্গার মধুর বইন, দেখতে সুরু কিন্তু ভিতরে ভিতরে বেজার টান কর্তা, কাছে গেলেই টের পাইবেন আজ্ঞা কর্তা, ওই দেহেন ইয়া কত পুরান অশথের গাছ, গুড়ি সুদ্ধা ভাঙ্গা যাইতাছে, কতকালের পথ পার হুমড়ি খায়া ভাঙ্গা পড়তাছে, হগল দিকে জল বাড়তাছে কর্তা, বালুর বস্তা দিয়া কেমনে আটকাইবেন গাঙ্গের মাঝিরে, দিনকাল বড় খারাপ কর্তা, ফুলাফানের লোহান দৌড় ফাইরেন না,

0: নমস্কার।
1: বাহ, খুব সুন্দর হয়েছে, আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি হোক। তাহলে ছোট্ট বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের কাকলির আসর শেষের পথে। আজকের এই সুন্দর সময়টুকুতে কখনো শুনলাম গান, কখনো মুগ্ধ হলাম বাঁশির সুরে, আবার কখনো কবিতার ছন্দে হারিয়ে গেলাম। আমাদের ছোট্ট বন্ধুদের প্রতিভা আর মিষ্টি কথায় আজকের রবিবারের সকালটা সত্যি হয়ে উঠল আরও বেশি সুন্দর। যে ছোট্ট বন্ধুরা আজ

এতক্ষণ শুনছিলেন কচিকাচাদের জন্য অনুষ্ঠান কাকলি, আকাশবাণী আগরতলা। এবারে দেশাত্মবোধক গান শুনবেন

এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, জাতীয় শিক্ষানীতি 2020 হল নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি। গতকাল ইকফা ইউনিভার্সিটির 21তম সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছে বিজেপির 81 জন, তিপ্রা মথার 1557 জন, সিপিআইএমের 1 জন এবং অন্যান্য 1 জন। নতুন দিল্লিতে ভারতের সভাপতিত্বে গতকাল থেকে শুরু হয়েছে 18তম ব্রিকস সম্মেলন। ভারত মণ্ডপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের স্বাগত জানান, যেখানে পটভূমি হিসেবে ছিল তামিলনাড়ুর রামেশ্বরমের ঐতিহাসিক রামনাথ স্বামী মন্দিরের প্রতিকৃতি। নতুন দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে ব্রিকসভুক্ত দেশগুলো একমত হয়ে নতুন দিল্লি ঘোষণা করেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের প্রথম দিনেই গতকাল নতুন দিল্লি ঘোষণা গ্রহণে ব্রিকস দেশগুলো একমত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রক্তদান সম্পর্কে যুব সমাজের মধ্যে আরও বেশি সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গতকাল আগরতলার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রম আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, কৃষকের আয় বাড়াতে শুধুমাত্র উৎপাদন বৃদ্ধি যথেষ্ট নয়, কৃষকদের বাজারের সঙ্গে যুক্ত করতে হবে। কৃষি পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা, উৎপাদন খরচ কমানো এবং জাতীয় ও আন্তর্জাতিক বাজারে কৃষকদের প্রবেশাধিকার তৈরি করাও সরকারের অন্যতম লক্ষ্য। স্কাউট ও গাইডদের জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্ব গুণ এবং সেবার মনোভাব প্রদর্শন ও উন্নত করার সুযোগ দেওয়ার লক্ষ্যে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের তত্ত্বাবধানে বাকাফা পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে 3 দিনের তৃতীয় সোপান টেস্টিং ক্যাম্প গতকাল শেষ হয়েছে। ক্যাম্পে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিলচরের অধীনস্থ 20টি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন যে জনগণের স্বাস্থ্যের সুরক্ষা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল আন্ধ্রপ্রদেশে 10টি ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং 12টি সুসংহত জনস্বাস্থ্য গবেষণাগারের উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন তিনি। সারাদেশের সঙ্গে রাজ্যেও এ বছরের তৃতীয় জাতীয় লোক আদালত গতকাল অনুষ্ঠিত হয়। ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত প্রাঙ্গণে লোক আদালত অনুষ্ঠিত হয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.2 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। শুনলেন সংবাদ শিরোনাম।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, চলে এলাম পরবর্তী পর্ব, আপনাদের পছন্দের পর্ব, ছোটদের জন্য অনুষ্ঠান। আজ রবিবার এবং স্টুডিওর ঘড়ি বলছে এই সময় আমরা কচি কাঁচাদের মধ্যে হারিয়ে যাব, তাদের মিষ্টি গলার সুরে, তাদের গল্পে, তাদের সঙ্গে আড্ডায়। আজকে রবিবার সবার ক্ষেত্রেই ছুটির দিন, এবং এই রবিবারের সকালে যদি চায়ের কাপটা হাতে নিয়ে ছোট্ট কচি কাঁচাদের সঙ্গে গল্পে আড্ডায় গানে বসা যায়, তাহলে বলুন রবিবারের মজাটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমার রবিবার কিন্তু একেবারে সর্টেড। এবার আপনাদের রবিবার সর্ট করতে চলে এসেছি আমি ছোটদের জন্য অনুষ্ঠান নিয়ে, মিষ্টি দুজন বন্ধু নিয়ে। শ্রোতা বন্ধু, জানেন তো শিশুদের হাসি আর নিষ্পাপ চোখের স্বপ্ন দিয়ে আমাদের এই দুনিয়াটা তৈরি। এই দুনিয়াটা যদি এভাবেই তৈরি হতো, বোধহয় পৃথিবীটা আরও অনেক সুন্দর হতো। ছোটদের নিষ্পাপ হাসি, তাদের খুনসুটি আর তাদের আধো আধো কাঁচা মিঠে গলায় গান আর আবৃত্তি, এগুলি যদি না শুনি তাহলে কিন্তু আমাদের জীবনটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকের পুরো অনুষ্ঠানটাই সাজানো হয়েছে শুধু আর শুধুমাত্র আমাদের এই ছোট্ট তারকাদের নিয়ে। কোনো পড়ালেখার চাপ নেই, কোনো হোমওয়ার্ক নেই, কেবল আনন্দ আর আনন্দ, কারণ আজ রবিবার ছুটির দিন। তাহলে চলুন পরিচয় করিয়ে দিই আমাদের দুজন ছোট্ট মিষ্টি বন্ধুদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে দুজন মিষ্টি বন্ধু, একজনের নাম
1: অমৃতা পাল
0: এবং আরেকজন রয়েছে
2: আদ্রিতা পাল।
0: অমৃতা এবং আদ্রিতা দুজনেই খুব মিষ্টি দেখতে, এবং আশা করব তারা আমাদের মিষ্টি মিষ্টি কথা শোনাবে এবং গান শোনাবে, কি তাই তো?
3: হ্যাঁ।
0: আচ্ছা, অমৃতাকে প্রথম জিজ্ঞেস করি, কোন ক্লাসে পড়ো তুমি?
3: ক্লাস ফাইভে।
0: ক্লাস ফাইভে কোন স্কুলে পড়ো?
3: রামকৃষ্ণ শিশু তীর্থ।
0: আচ্ছা, আর আদ্রিতা তুমি?
2: ক্লাস ফাইভে।
0: তোমার স্কুল?
2: রামকৃষ্ণ শিশু তীর্থ।
0: আচ্ছা, এবারে জানবো তোমাদের ফেভারিট সাবজেক্ট কি?
3: আমার ফেভারিট সাবজেক্ট ম্যাথ।
0: ম্যাথ? ওরে বাবা, কঠিন লাগে না?
3: না,
0: ম্যাথস করতে ভালো লাগে। তাহলে তো তুমি অনেক বেশি সাহসী এবং ডেয়ারিং বলে মনে হয়। সেই ম্যাথস আমার কিন্তু ভীষণ ভয় লাগে বাবা, আমি ম্যাথস পারিও না, আমার ভয়ও করে, এবং যারা পারে তাদের থেকে আমি একটু দূরত্বই বজায় রাখি, কারণ আমার ওদেরকেও ভয় করে যারা ম্যাথস ভালোবাসে। যাই হোক, আদ্রিতা তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা?
2: ম্যাথ।
0: তোমারও ম্যাথ? বাবা, দুজন সাহসী মিষ্টি কচি কিন্তু আমাদের সঙ্গে রয়েছে যাদের ম্যাথস প্রিয়। বাবা, দুগ্গা দুগ্গা। যাই হোক, তোমরা পড়াশোনা ছাড়া আর কি করো অমৃতা?
3: গান, নাচ, ড্রয়িং আর তবলা করি।
0: তবলাও পারো? বাবা। আদ্রিতা তুমি?
2: গান, নাচ, ড্রয়িং, তবলা।
0: আচ্ছা, দুজনেই প্রায় সিমিলার। যাই হোক, তবলার আয়োজন তো আমাদের আজকে এখানে নেই, নাচ দেখা আজকে সম্ভব না, ড্রয়িংও আমরা দেখতে পারবো না, তাহলে গানে চলে যাই, ঠিক আছে? প্রথমেই শুরু করব অমৃতাকে নিয়ে, কী গান শোনাবে তুমি?
3: আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎ তোমার অরুণারঞ্জলি।
0: বাহ, খুব সুন্দর গান, তাহলে চলো শুরু করি।

0: প্রেম হন অঙ্গুলি, শরৎ তোমা অরুণ আলোর অঞ্জলি।
1: বাহ, একেবারে খুবই সুন্দর, মিষ্টি মিষ্টি গলায় মিষ্টি মিষ্টি একটা গান শুনে নিলাম আমরা অমৃতার কাছ থেকে। এবার পালা আদ্রিতার। আদ্রিতা, তুমি পড়াশোনার পাশাপাশি গান তো শেখো, তবে ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, গান, নাচ, ড্রয়িং, এগুলির মধ্যে সব থেকে বেশি তোমার কী ভালো লাগে?
2: ড্রয়িং।
1: ড্রয়িং, আচ্ছা। তাহলে এবার পর্ব আদ্রিতার কি গান শোনাবে?
2: রবীন্দ্রনাথ ঠাকুরের এদিন আজি কোন ঘরে গো।
1: বাহ, তাহলে চলো শুরু করি।

দিলু দার। আজি প্রাতি সূর্য ওঠা সফল হলো কার, বনে বনে ফুলে ফুটেছে দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা।

গাথা, বহু যুগের উপহার বরণ করে নিল কারে, বহু যুগের উপহার

0: সুন্দর রাদ্রিতা, খুব মিষ্টি মিষ্টি একটি আরও একটি গান শুনে নিলাম। আচ্ছা অমৃতাকে জিজ্ঞেস করবো, অমৃতা বড় হয়ে তুমি কি হতে চাও?
1: অ্যান আইডিয়াল ডক্টর।
0: ওরে বাবা! আর আদ্রিতা তুমি?
2: টিচার।
0: টিচার, আচ্ছা দুজনে দু রকম পেশা নিতে চাও। আচ্ছা তোমাদের গল্প শুনতে ভালো লাগে?
3: হ্যাঁ।
0: গান তো তোমাদের শুনে নিলাম, এবার চলো তোমাদেরকেও একটা গল্প শোনাই। আর যারা ছোট্ট বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানটা শুনছে তাদের জন্য একটি ছোট্ট গল্প। আমরা তো সোনার ডিম পাড়া হাঁসের গল্পটা শুনেছি সবাই, তাই না? চলো আজকে আরেকবার শুনি, আজকে এই রবিবারের সকালে আমাদের ছোট্ট বন্ধুদের জন্য একটি গল্প। সঙ্গে থাকুন, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়তে ছোটদের অনুষ্ঠান পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, এবং আমার সঙ্গে রয়েছে দুজন খুদের শিল্পী, একজন অমৃতা পাল এবং আরও একজন আদ্রিতা পাল। ফিরে আসছে আবারও, তবে এই গল্পটির পরে।
4: উফ, আজ সারা দিন মাঠে কোদাল চালিয়েও মহাজনের সব সুদ শোধ করতে পারলাম না, শরীরটা আর চলে না রে সুমি।
5: শরীর না চললে চলবে কি করে? ঘরে তো এক মুঠো চালও নেই, আমি আর কতদিন না খেয়ে থাকবো? ওপাশের বাড়ির বোলটুর বউ আজ নতুন শাড়ি কিনেছে, আর আমার পরনে এই ছেঁড়া কাপড়।
4: আল্লাহর ওপর ভরসা রাখো বউ, দিন নিশ্চয়ই বদলাবে। আজ কিছু জুটল না, দেখি কাল সকালে কিছু পাই কিনা। আরে এখানে কে নড়াচড়া করে? ও মা, এ তো একটা সুন্দর হাঁস, কিন্তু মনে হচ্ছে পায়ে খুব ব্যথা পেয়েছে। আহারে, বনের শিয়াল কুকুরে তো তোকে খেয়ে ফেলবে। আয় মা, তোকে আমার বাড়ি নিয়ে যাই। এ আমি কি দেখছি, হাঁসের খাঁচায় হলুদ রঙের ওটা কি? এত ভারী কেন? এটা কি পাথর? না না, এই যে চকচক করছে।
6: সুমি, ও সুমি, শিগগির এসো, সর্বনাশ হয়ে গেছে। না না, ভালোই হয়েছে, জলদি এসো।
7: কি হলো, সকালবেলায় মরা কান্না না কেঁদে চুপ করো তো।
4: কান্না না রে পাগলি, হাসি। এই দেখ আমাদের হাঁস সাধারণ ডিম পাড়েনি, এই যে খাঁটি সোনার ডিম পেড়েছে।
7: কি বললে? সোনা? সত্যি সোনা? দেখি দেখি। ই আল্লাহ, আমাদের কপাল তো খুলে গেল গো।
8: রহিম কালো ছিল ভিখারি, আজ হঠাৎ পাকা দালান দিল কি করে? নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে, ব্যাটা আমাকে কিছুই জানালো না।
4: দেখলে বউ, বলেছিলাম না দিন বদলাবে, আজ গ্রামের সবাই আমাকে সেলাম ঠোকে, আর অভাব নেই।
7: অভাব নেই ঠিকই, কিন্তু এভাবে প্রতিদিন একটা করে ডিম আর কতদিন জমাবো? আমার আরও চাই, আমি শহরের রানীদের মতো বাঁচতে চাই।
9: শোনো, একটা কথা বলি, এই হাঁসটা তো জাদুর হাঁস, তাই না? তার মানে এর পেটের ভেতরটা সাধারণ হাঁসের মতো নয়, নিশ্চয়ই এর পেটে সোনার খনি আছে, বা একসাথে শখানেক ডিম আছে।
4: কি বলছো তুমি, পেটের ভেতর ডিম থাকবে কি করে? ওটা তো রোজ তৈরি হয়।
7: তুমি কিছুই বোঝো না, তুমি একটা বোকা। প্রতিদিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে আমার ভালো লাগে না, আজই যদি পেটটা কেটে ফেলি তাহলে সব ডিম একসাথে পাব, আমরা রাতারাতি দেশের রাজা রানী হয়ে যাব।
10: একসাথে সব ডিম, রাজা হয়ে যাব? কিন্তু হাঁসটা যদি মরে যায়?
7: মরবে কেন, আমরা সাবধানে বের করে নেব। যাও, আর দেরি করো না, এখনই ছুরিটা নিয়ে এসো।
4: মাফ করে দিস মা, আমার অনেক টাকার দরকার, আমি আর লোভ সামলাতে পারছি না।
11: কই ডিম কই, এ তো সাধারণ নারী ভুড়ি, রক্ত আর মাংস ছাড়া তো পেটে কিছুই নেই।
12: হায় হায়, এই কি হলো, একটাও ডিম নেই? ওগো, আমরা এই কি করলাম?
4: আমি কেন তোমার কথা শুনতে গেলাম? আমার সোনার হাঁসও গেল, প্রতিদিনের সোনার ডিমও গেল, লোভে পড়ে আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম।
7: আমারই দোষ, আমি বেশি লোভ করেছিলাম।

0: এখন আমাদের আবার ভিখারি হয়েই থাকতে হবে।
1: বন্ধুরা, রহিম আর তার বউয়ের মতো আমাদের সমাজে অনেকেই আছে যারা অল্পতে তুষ্ট হয় না। মনে রাখবে, ধৈর্য ধরলে ফল পাওয়া যায়, কিন্তু অতিরিক্ত লোভ সব ধ্বংস করে দেয়।

0: সুন্দর একটি গল্প শুনলাম, আরও গল্প শুনবো, আরও গান শুনবো, আরও আড্ডা হবে। আজকে রবিবারের সকাল একেবারে জমজমাট। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তে ছোটদের অনুষ্ঠান পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা, এবং আমার সঙ্গে রয়েছেন দুজন ক্ষুদে শিল্পী অমৃতা এবং আদ্রিতা। চলে যাব অমৃতার কাছে। অমৃতা, এবারে কোন গানটি শোনাবে তুমি?
1: রবীন্দ্রনাথ ঠাকুরের তুমি কেমন করে গান করো হে গুণী।
0: বাহ, খুব সুন্দর গান, চলো

বা বা বা বা বা বা, খুব সুন্দর, ভারী মিষ্টি একটি গান শুনলাম। এবারে অদ্রিতার কাছে যাওয়ার আগে আমাদের এই দুটো মিষ্টি বন্ধুর জন্য এবং আমাদের শ্রোতা বন্ধু যারা আরও মিষ্টি মিষ্টি কচিকাঁচারা এই অনুষ্ঠান শুনছে তাদের জন্য আরও একটি সুন্দর গল্প আমি আপনাকে শোনাচ্ছি। কারণ বাচ্চাদেরকে যখন আমরা গল্প পাঠ করতে দিই বা তারা যখন গল্প পড়ে, আমাদের সেই চেষ্টাটা থাকা উচিত যে প্রত্যেকটা গল্পের পরে ওরা যেন একটা শিক্ষা অর্জন করতে পারে। ফান এন্টারটেইনমেন্ট অবশ্যই জীবনে জরুরি, কিন্তু তার পাশাপাশি গল্পটা পড়ে সেই গল্পটা থেকে শিক্ষা নেওয়াটাও তো জরুরি, তাই তো শ্রোতা বন্ধু? তাহলে চলুন একটি গল্প শোনাই, ঠিক আছে? এই গল্পটা হচ্ছে বোকা টুনি ও

0: চেনা কাঠবিড়ালির গল্প। এক বনে ছিল এক ছোট্ট টুনি পাখি আর এক ভীষণ পরিশ্রমী কাঠবিড়ালি। টুনির কাজ ছিল সারা দিন গান গাওয়া আর ডাল থেকে ডালে উড়ে বেড়ানো। অন্যদিকে কাঠবিড়ালিটি সারা দিন ঘুরে ঘুরে সুস্বাদু বাদাম ও ফল কুড়িয়ে তার গাছের কোটরে জমা করত। একদিন টুনি হেসে বলল, ওহে কাঠবিড়ালি ভাই, সারাদিন অত খাটছ কেন? আমার মতো গান গাও, খেলা করো, জীবনটাকে উপভোগ করো। কাঠবিড়ালি হেসে উত্তর দিল, টুনি বোন, সামনেই বর্ষাকাল আসছে, তখন চারিদিকে জল থই থই করবে, খাবার খুঁজে পাওয়া যাবে না, তাই আমি আগে থেকে খাবার জমিয়ে রাখছি। টুনি ডানা নেড়ে বলল, আরে বর্ষা আসতে তো এখনো অনেক দেরি, তখনকার কথা তখন দেখা যাবে। এই বলে সে আবার নাচতে নাচতে উড়ে গেল। কিছুদিন পর আকাশ কালো করে নামল অঝোর ধারায় বৃষ্টি, দিন গড়ায়, কিন্তু বৃষ্টি আর থামে না। বনের সব গাছগাছালি জলে ডুবে গেল। টুনি তার ভিজে যাওয়ার বাসায় বসে শীতে কাঁপতে লাগল। পেটে তার ভীষণ খিদে, কিন্তু বাইরে গিয়ে খাবার খোঁজার কোনো উপায় নেই। খিদে কাতর হয়ে টুনি শেষমেশ কাঠবিড়ালির গাছের কোটরে গিয়ে হাজির হলো। কাতর গলায় বলল, কাঠবিড়ালি ভাই, আমাকে একটু খাওয়ার দেবে? খিদে যে আমি আর বাঁচছি না। দয়ালু কাঠবিড়ালি টুনিকে ঘরের ভেতরে ডেকে আনল, নিজের গায়ে জড়িয়ে নেওয়ার জন্য শুকনো পাতা দিল আর পেট ভরে বাদাম খেতে দিল। টুনি পেট ভরে খেয়ে কাঠবিড়ালিকে বলল, ধন্যবাদ ভাই, আজ আমি বুঝতে পেরেছি সময়ের কাজ সময়ে করা কতটা জরুরি। আলসেমি করে ভবিষ্যতের কথা না ভাবলে বিপদে পড়তে হয়। পরের বছর বর্ষা আসার আগে টুনি ও কাঠবিড়ালির সাথে মিলে নিজের জন্য খাবার জমা করতে পারল। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকে এই যে গল্পখানি তোমাদেরকে শোনালাম, তার থেকে আমরা কী শিক্ষা নিতে পারি বলো তো? আজকের কাজ কালকের জন্য ফেলে রাখতে নেই, ভবিষ্যতের জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। তাহলে কী রইল? ডেইলির হোমওয়ার্ক আমরা ডেইলি করব। ডেইলি আমাদের যে কাজগুলি থাকবে সেগুলি আমরা ডেইলি করব। ঠিক আছে, চলে যাব আমাদের পরবর্তী মিষ্টি বন্ধু আদ্রিতার কাছে। আদ্রিতা, এবারে তুমি কোন গানখানি শোনাবে বলো?
1: আগমনের গান।
0: আগমনের গান, হ্যাঁ অবশ্যই, সামনে দুর্গাপূজা, চলো

0: শরদ প্রাতে।
1: বাহ, খুব সুন্দর একটা আগমনীর গান শুনলাম আমরা আত্রিতার কাছ থেকে। এবার তোমাদের কাছে জানব, আমাদের প্রত্যেক দিন অনেকটাই হ্যাকটিক থাকে, অনেক বেশি চাপ থাকে, স্কুল থাকে, হোমওয়ার্ক থাকে, পড়াশুনো থাকে, টিউশনের চাপ থাকে, তার পাশাপাশি আবার আমরা কেউ কেউ গান শিখি, নাচ শিখি, যেরকম তোমরা শেখো, গান, নাচ, ড্রয়িং সবটাই, খুব বেশি চাপ হয়ে যায় না? আমি বলতে চাইছি যে সেই গান, নাচ, ড্রয়িংয়ের পাশাপাশি পড়াশোনাটা করতে কি তোমাদের খুব বেশি প্রেশার মনে হয়, না সব কিছু ঠিকঠাক হয়ে যায়?
2: সব কিছু ঠিকঠাক হয়ে যায়।
1: আচ্ছা, আর এই যে গান, নাচ, ড্রয়িং তোমরা করছো, সব থেকে বেশি কে তোমাদেরকে সাপোর্ট করছে, মা না বাবা?
2: দুজনেই।
1: দুজনেই সাপোর্ট করছে। আচ্ছা, তাহলে মার হেল্পে এবং বাবার হেল্পে দুটোই সব কিছু ব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই তো?
2: হ্যাঁ।
1: আচ্ছা, এবারে আমরা আমাদের ছোট্ট শ্রোতা বন্ধুদের জন্য এবং আমাদের স্টুডিওতে যেই দুজন পুচকি আমাদের সঙ্গে রয়েছেন তাদের জন্য একটি মিষ্টি গান শুনে নিই। তাদের গান তো শুনবই, তার পাশাপাশি একটি অন্য গানও শুনে নিই, তাই তো অমৃতা?
2: হ্যাঁ।
1: ঠিক আছে, চলো তাহলে শুনে নিই। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তের ছোটদের অনুষ্ঠান পর্বে। আজকে কিন্তু রবিবারের সকাল, একেবারে আপনাদের জন্য জমজমাটি নিয়ে এসেছি। দুজন পুচকি রয়েছে আমাদের সঙ্গে, তারা কিন্তু খুব মিষ্টি মিষ্টি গান শুনিয়ে আপনাদের সকালটাকে আরও বেশি মিষ্টি করে তুলছে। শুনবো আরও তাদের গান, তবে আরও একটি গানের পর। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, কিন্তু টিউন করে রাখুন 101.6 মেগাহার্টজে FM উজ্জয়ন্ত।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী ছোটদের অনুষ্ঠান পর্বে। এই পর্বের সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর জি অঙ্কুরিতা, এবং আপনাদের সঙ্গে রয়েছে আমাদের আরও দুজন খুদের শিল্পী অমৃতা পাল এবং আদৃতা পাল। চলে যাব অমৃতার কাছে। অমৃতা বলো, আজকে আমাদের এখানে এসে তোমার কেমন লাগছে?
1: খুব ভালো লাগছে।
0: নার্ভাস ফিল হচ্ছে না তো?
1: না না।
0: আচ্ছা, খুব বেশি তোমাদের সময় আমি নেব না। সর্বশেষ গান তুমি কি শোনাবে?
1: আমি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই হাতে গেলে।
0: চলো তাহলে শুনে নিই ঝটপট, তারপর চলে যাব আদৃতার কাছে।

0: খুব সুন্দর মিষ্টি একটি গান অমৃতা আমাদেরকে শুনিয়েছে। চলে যাব এবার আমাদের আরো একজন মিষ্টি বন্ধু আদ্রিতার কাছে। আদ্রিতা, কেমন লাগছে বলো আজকে আমাদের সঙ্গে এসে?
1: খুব ভালো,
0: খুব ভালো লাগছে। আচ্ছা, শেষ গানটি কি শোনাবে?
1: রবীন্দ্রনাথ ঠাকুরের ওরে গৃহবাসী।
0: ওরে গৃহবাসী, বাহ খুব সুন্দর, চলো

0: বাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটি গান শুনলাম আদ্রিতা তোমার কাছ থেকে। শ্রোতা বন্ধু, ঘড়ির কাঁটা তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, দেখতে দেখতে কখন যে আজকের এই আনন্দময় সময়টা শেষ হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। তবে একটা জিনিস কিন্তু আজ আমাদের এই কচি কাঁচারা প্রমাণ করে দিল যে আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য বড় হওয়ার প্রয়োজন হয় না, একটু নিষ্পাপ হাসি আর ভালোবাসাই যথেষ্ট। আজকের এই সুন্দর অনুষ্ঠানটাকে সফল করার জন্য অমৃতা এবং আদ্রিতা তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: এরকম আরও অনেক রবিবারের সকালে আশা করব তোমাদেরকে পাবো এরকম সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গান নিয়ে রবিবারের জমজমাট আসরে আমরা বসবো, কি তাই তো? তাহলে আজকের মতো এই ছোটদের জন্য অনুষ্ঠান পর্বটি শেষ করছি। আশা করছি আপনাদের এই পর্বটি ভালো লেগেছে। কেমন লেগেছে আমাদের ফেসবুক পেজে জানাতে কিন্তু ভুলবেন না, এবং আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও কিন্তু খোলা রয়েছে, অবশ্যই আপনাদের কেমন লেগেছে এই অনুষ্ঠান আমাদেরকে জানাবেন। তাহলে আজকের মতো এই কোচ।

বাচ্চাদের, আমাদের এই স্টুডিও থেকে বিদায় দিচ্ছি। আবারও কোনো একটি আনন্দ ঘন দিনে রবিবারের সকালে আমরা এরকম কচি কাচাদের নিয়ে হাজির হব আপনাদের জন্য। তাহলে আজকের মতো শেষ করছি, কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চায়ন্ত। আর কচি কাচাদের জন্য বলছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমাদেরকে সুন্দর সুন্দর গান শুনিয়ে আমাদের মাতিয়ে রেখো।

0: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
1: কেবল টাকা পাঠানোর সময় এন্টার করতে হয়।
2: RBI এ কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঁগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
2: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Pace Studio, 15 plus safety features including 6 airbags, Next Gen K-Series, 1.0 liter dual jet, dual VVT engine and spacious interiors.
3: Get attractive offers up to ₹55,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
4: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Pay Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
3: Get attractive offers up to ₹40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
5: I love my Eco, cause it's got more power.
6: And it also comes with all new safety features.
7: We love our Eco, cause we can bring all our friends.
8: We love our Eco, cause it's made every journey special.
9: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to ₹55,500.

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আমাদের এবারের পর্ব তুমি অনন্যা। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা,
1: তাই আং তং অন্যরক নিয়ে বকুক আর যে মিনা। আও তিনি নি অজরানি পান্দান রক সাইমানো শালব্রম ব্রম চিং ককতি শালংকে ব্রি রক নি পান্দাতেই চিং আজকলাই অরও নরক বকরঙ্গেই মানো কক্তুকনি বিশিংতে। আও চিং তিনি নি অ পান্দান আলাই দেখে নারকমানি অব অংখা বরি রকনি কক রক সিমেন চিং সালায় তাই বরি রক বাই সিমেন চিং গ্রঙ্গেই চিনি সালাইমানি কক বেচেপ নইব বরি রক বাই সিমেন চিং কক সালায় অবনি বাকি বরি রক সিমেন অরব গ্রঙ্কাকে জানাই আও আবন বরি রকনি কক ন তো চিং সাউই সাবাইয়া চিনি বরি রক জেসক বেসের ফানত অনজাকি চিং নাইথগৈ খুমহাইকে গিয়গৈ সংসারনি বেভাগ সিতরা হামিয়ারকন কবলৈ নাইথতক টংথতক হে রায়ংখা চিন বরি রক চিনি বরি রক ন মাইরুম রফাইকে মাইখ্লাই রো মৈগিদিং রফাইকে মুই সামই রো নক রুখে নুখুং সামই রো বরি রকনি ইয়াকতৈ বেভাগ ন নাইথকে কিয়গৈ ফাইমানি নুক যাক।
0: শ্রোতাবন্ধু, আজকে আমরা এই পর্বে এমন একজন অসাধারণ নারীর গল্প বলবো যাকে ছাড়া বাঙালির রন্ধন শিল্পের ইতিহাস এক প্রকার অসম্পূর্ণ। আপনারা অনেকেই ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ বা সত্যেন্দ্রনাথের নাম জানেন, কিন্তু আপনি কি জানেন এই পরিবারেরই এক কন্যা বাঙালির সাধারণ হেসেলকে বিশ্বমানের রান্নার শিল্পে উন্নীত করেছিলেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্রী এবং

0: হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা প্রজ্ঞা সুন্দরী কেবল একজন গৃহিণী ছিলেন না, তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন অগ্রগামী নারী সম্পাদক ও রন্ধনবিদ। 1897 সালে তিনি শুরু করেছিলেন এক ঐতিহাসিক পত্রিকা পূর্ণ, আর এই পত্রিকাতেই তিনি প্রথম শুরু করেন আধুনিক রেসিপি লেখার প্রচলন। শ্রোতাবন্ধু, আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা কথা বলবো প্রজ্ঞা সুন্দরী দেবীকে নিয়ে।
1: আও জং তাবুকনি অজরারগো নুগো জং মামুই সঙ্গে রলাইমানি ফুনুক লাইমানি সংমানে গবাং মা রেসিপি রকনব জং তাবুকনি হাই অ সোশ্যাল মিডিয়ানি জরারগো জং ফুনুক লাই ফিয়াবা জরা কাইসাও অবাহাই তংমানিয়া জং যতন আবো নুগুইব ফাইকা মানজাগাইব ফাইকা জরা কাইসাও সৈমানি ন পরি ওইসিমি ন সংনাই রকব তঙ্গ সৈনাই রকব তঙ্গ ফিয়া অব পইলা জেংজাকমানি হিংকাঙ্কাই ছং

0: সোশ্যাল মিডিয়ানি জরার যেন ফুনক পাই ফিয়াবা জরা কাইসাও অবাহিত মানিয়া যেন যতন আব নগৈব ফাইকা মান জাগাইব ফাইকা জরা কাইসাও সৈমানি নপরি ওইসিমি ন সংনায় রপ তঙ্গ সৈনাই রপ তঙ্গ ফিয়া অব পইলা চেংজাক মানি হিংকাঙ্কাই ছংক্রং হনি হঞ্জাকাই চিনি ঠাকুরবাড়ি নকনি দেবী প্রকাশ সুন্দরী বন পুইলা বন পত্রিকা ও সংনানি রেসিপি রকন তৈনাই পুইলা চিনি ভারত হাক্তর সৈনাই বুকু খরকসা।
1: শ্রোতা বন্ধুরা, শুনবো তার ব্যাপারে, তার জীবনের ব্যাপারে, তার সম্বন্ধে আমরা অনেকেই জানি না। আজকের এই পর্বে ওনার সম্বন্ধে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, তবে একটি গানের পর। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চায়ন্ত। ফিরে আসছে আবারও একটি গানের পর।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তে তুমি অনন্যা পর্বে। আজকে আমরা কথা বলছি ঠাকুর বাড়ির দেবী প্রজ্ঞা সুন্দরীকে নিয়ে। কথায় বলে নাম রেখেছে, আর ঠাকুর বাড়ির সেই মেয়ে আক্ষরিক অর্থে দাগ রেখে গিয়েছেন নিজের নামের মধ্যে দিয়ে। রবি ঠাকুরের সেজ দাদা হেমেন্দ্রনাথ এবং নিপময়ীর পঞ্চম সন্তানের নাম রাখা হয়েছিল প্রজ্ঞা সুন্দরী। ঠাকুরমা সারদা সুন্দরী ও বড় দিদি প্রতিভা সুন্দরীর নামের সঙ্গে কিছুটা মিলে যায়। তবে সেই মেয়ের বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রজ্ঞা, মেধা, মননের পরিস্ফুরণ এতটাই হতে থাকল যে কাকামশাই রবীন্দ্রনাথ স্বয়ং সেই মেয়েকে দিলেন ঠাকুরবাড়ির পূর্ণ পত্রিকা সম্পাদনার দায়িত্ব।
1: আও চিং সাইমানো ঠাকুরবাড়িনি দেবী প্রজ্ঞা সুন্দরী বংখা রবীন্দ্রনাথ ঠাকুরনি বতাকচারনি হেমেন্দ্রনাথ তাই নিপময়ীর নি সাজ খড়কবাণী বিসিংহ খড়কসা বিনিবমুন প্রজ্ঞা সুন্দরী বরক নিনু খুঙ্গ যেন লাইবুমা ও সাইমানো পড়িনানি সরনানি রসাবনানি মশানানি বিজাব পড়িনানি তাই কাইসা তাই কাইসান ফরংলাইনানি ঠাকুরবাড়ি নক নুখুকনি বড় রক অ সামুক রক নক বেলাই বেলাইখান হামচাক অবনি বিসিংহ ন প্রজ্ঞা সুন্দরী বরখা লক্ষা তাই বরকনি বিসিংহ তঙ্গই বহাইন বেলাই খে বেবাক সামুংবাইন কুবুলই তাই বেবাক সামুগন ব গরং কাহাম অঙ্গই বাজাখা তরখা লক্ষা আবাইন বিনি কাকা রবীন্দ্রনাথ ব সাক বাই থাং বন ঠাকুরবাড়ি বন পত্রিকানি বারজান বন ইয়াফারখা।
0: যুগটা ছিল ঊনবিংশ শতাব্দীর শেষে। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তখন শিল্প, সাহিত্য, সঙ্গীতের পাশাপাশি নৃত্য চর্চার জোয়ার। বানভাসী সংস্কৃতির জোয়ারে রক্ষণশীলতার বেড়াজাল ডিঙিয়ে ছেলেদের পাশাপাশি ঠাকুরবাড়ির মেয়েরাও হয়ে উঠলেন সমউদ্যমী, স্ত্রী শিক্ষার আলোয় আলোকিত। খাস কলকাতার বুকে এ যেন এক অন্য নবজাগরণ। শ্রোতাবন্ধু, আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা কথা বলছি ঠাকুরবাড়ির দেবী প্রজ্ঞা সুন্দরীকে নিয়ে। জানব আরও কিছু তার ব্যাপারে, তবে একটি গানের পর, কি বলো মিনাদি?
1: হ্যাঁ, অবশ্যই।
0: একটি গান শুনে নেওয়া যাক, তারপর আবারও ফিরে আসছি তুমি অনন্যা পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্টজে FM উজ্জ্বলতা।

0: ককরত্ন অবঙ্খা ঊনবিংশ শতাব্দী পাই থাকনি মল আজরা ও ঠাকুরবাড়ি ও জেফ্রু হুকুমু মুকুমু রসাবমু মসামু তে কক বখা লগ্ন পরিমু আপ্রুনি আজরা ও আনুখুঙ্গ বেলাই খেন চর্চা হইতমানি জরা আজরা ও নিনি বুকু দেবী প্রগা সুন্দরী বহাইন বরকন নুগুইন সরংমানি সরংতে সরংতে ন বরংকুঙ্গি বাজামানি ফিয়া আজরা রক ব্রী রকনি বাকে সরংনানি হুকুমু মুকুমু রসাবমু মশামু হাইকেবা পরিমু সৈমু ব্রী রকন গবং কক ফরংজাকমানি রক আজরা ও গ্রী হাইপান আজরা ও ঠাকুরবাড়ি সাজে গুঙ্গিনাই ব নক নুকুঙ্গ জে নুগুই ফাইমানি আরো রগন সরঙ্গই ব বেলাই খে গরং কুক গে বাজাকা আব আজরা ও নাই নাইখ্যাংকে কলকাতা ও গতাল খে সিজামানি জরাহাই অঙ্গি অংমানি নুকজাকা আবনি বাকেন যিনি অর ও ঠাকুরবাড়ি দেবী প্রগা সুন্দরী ককন সঙ্গা সালাই অ বুকুক বেলাই খে রং গরংনি বাকে যেন বিনিথানি গবং মা সরংজাকাই দঙ্গ
1: দেবেন্দ্রনাথের প্রিয় বন্ধু হরদেব চট্টোপাধ্যায়ের কন্যা নিপময়ী। তিনি একাধারে গান, ছবি আঁকা ও বিবিধ ভাষার বই পড়ার পাশাপাশি রান্নাঘরের কাজ সামলাতেও যথেষ্ট পটু ছিলেন। তার মূলে অবশ্যই ছিলেন হেমেন্দ্রনাথ। কুলীন ব্রাহ্মণের সঙ্গে পিরালি বামুনের সে বিয়েতে পরিবারের নানা ওজোর আপত্তি সত্ত্বেও জোড়াসাঁকোতেই আলাদা থেকে নববধূকে সকল বিষয়ে পারঙ্গম করে তুলতে বদ্ধপরিকর ছিলেন তিনি। সেক্ষেত্রে তাদের মেজ মেয়ে তথা দ্বারকানাথের প্রপৌত্রী প্রজ্ঞাসুন্দরীর বেড়ে ওঠা সর্বদিক থেকে অনন্য হয়ে উঠবে তা বলাই বাহুল্য। বিদুষী প্রজ্ঞাসুন্দরীর সম্পাদনায় সম্পূর্ণ বাংলায় প্রকাশিত হতে থাকল পূর্ণপত্রিকা, যেখানে সমকালীন রান্নাবান্না, গার্হস্থ জীবনের নানা দিক, হাতের কাজ এসব বিষয় ছিল মুখ্য বিষয়। সঙ্গে ঠাকুরবাড়ির ঘরোয়া, অভিনব ও প্রায় অজানা সব পদ ছড়িয়ে পড়ল অগণিত মানুষের কাছে। সেই যুগে সংস্কৃত, বাংলা এবং ইংরেজির পাশাপাশি লোরেটোয় শিক্ষাপ্রাপ্ত প্রজ্ঞাসুন্দরীর রন্ধনশিল্পে বিশেষ বুৎপত্তি ছিল, যার মূলে তার মা বাবার ভূমিকা ছিল অপরিসীম। আসলে বিয়ের আগেই যে মেয়ের পত্রিকায় কবিতা লেখার ফাঁকে বাড়িতে রন্ধনের তালিম শুরু হয়ে যায় তা তো এমন হবেই। আসলে ঠাকুরবাড়ির রন্ধন বৃত্তান্ত, উপকরণ ও কিচেন টিপস এইসব নিয়ে এতদিন কারো মাথা ব্যথা ছিল না।
0: সাইমানো দেবী প্রগা সুন্দরী বাই তৈ দোল জাকলাইনাই বাংলা ককতো ন হাইকবা কক বি ন পণ্য পত্রিকা ও ব তৈ দোলই দংবানি আর ও আজরানি সংমুং নক নুখুংনি গবং মা সামুং নক নুখুং তৈ দোলনানি নক নুখুং নাইথকে সাজুগী তনানি তাই ইয়াক বাইসনামচা গবং মা মানৈ রকনি আজরা অংখা চল তংমানি ঠাকুরবাড়ি নক নুখুং গৈনাই গবং মা

0: सिनिया लामा सिनिया सैमैया गोबां मारक नबो नुखा सोरंगा सैमानखा आजरा रगो संस्कृत बांगला तई इंग्रेजी बाय बाक्सा बाक्सा लुरेटाई शिक्षा आइकबा रंगनि बहायनो बो गाहाम गेरोङै सोरोङै मानखा तई संमानि सुखमानि अबो ब बेलाय खे गोरोङै बाजाखा तई आर रोंमानि बायनाव ब सैयै ककबिनो सैनानि जेंमानि बाय सैते सैते आबो बेलाय खे कतरमा ओङै बिरजाखै थांगा आ जरा रगो रोंनाय सोरोंनाय परिनाय हायखेबा बिजाब नायै सोरोंनाय परिनाय रग गोबां आसोग गोरै फानो जे जे जागाव बिनि सैजाग रग थाङै सगैयो आजराव आबरकनि बेलाय खेनाव मुलाजा दङ
1: শ্রোতা বন্ধু, আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা কথা বলছি ঠাকুরবাড়ির দেবী প্রজ্ঞা সুন্দরীকে নিয়ে। আসল কথা, আমরা সতীন্দ্রনাথ, হেমেন্দ্রনাথ অনেকের ব্যাপারে আর রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে তো আমরা শুনি, শুনে থাকি, কিন্তু সেই ঠাকুরবাড়ির মহলে যে মহিলারা রয়েছেন তারা কতটা দুর্ধর্ষ ছিল সেই ব্যাপারে কিন্তু আমাদের জ্ঞান একটু কম রয়েছে। তাই আজকের এই পর্বের আয়োজন ঠাকুরবাড়ির দেবী প্রজ্ঞা সুন্দরীকে নিয়ে। জানব ওনার ব্যাপারে আরও অনেক কথা, তবে একটি গানের পর। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তে তুমি অনন্যা পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর জি অঙ্কুরিতা।
0: তাহলে
1: চলুন শ্রোতা বন্ধু একটি গান শুনে নিই, তারপর আবারও ফিরে আসছি।

0: bin ei chai kushu tong nai rok nobo bala ei khetei dolo phureng mung phureng go tai borok ni ajai songrok ni bisingo jotono mungsaya mungsa jagao ilam kareng unde basakba abono jing bini gobang ma bakha khamjak tong phano bini muktei yori tong phano bo kebono phunugia asake bo bori engei grakhe nokhungni bagai bachamani nokhungni bagai pala engei bachamani jing obobo bini thani nogui mano
1: প্রজ্ঞা সুন্দরীর জীবনের প্রথম পুরুষ আইকন তার পিতা হেমেন ঠাকুর। তিনি ছিলেন স্বল্পায়ু, জীবন ফুরালো মাত্র ৪০ বছরে। মেয়েটি তখন নাবালিকা, ১১ জন ভাই বোন তারা। ৮ বোনের মধ্যে তখন সবে মাত্র প্রতিভা সুন্দরীর বিয়ে হয়েছে ব্যারিস্টার আশুতোষ চৌধুরীর সঙ্গে। মায়ের তো চিন্তায় রাতে ঘুম নেই, নিপময়ী অথই জলে পড়লেও সন্তানদের মানুষ করতে কোনো আপোষ করেননি। উপাসনা কক্ষে বসে বাবার লেখা ও সুর করা ব্রহ্মসঙ্গীত গাইতে গাইতে চোখ ভিজে গেলেও মনোবল হারাননি প্রজ্ঞা সুন্দরী। তার মনে হতো এত পণ্ডিত বিজ্ঞান সাধক সর্বগুণসম্পন্ন একজন যেন থেকে গেলেন অন্তরালে। কেবল দাদা রীতেন্দ্রনাথ আর ভাগ্যিস হেমেন্দ্রনাথের লেখাগুলো দুমলাটে আবদ্ধ করেছিলেন, কারণ আত্মপ্রচার বিমুখ হেমেন্দ্রনাথ জীবদ্দশায় নিষ্কাম কর্মে বিশ্বাসী ছিলেন। শ্রোতাবন্ধু, আজকের এই পর্বে, তুমি অনন্যা পর্বে, আমরা কথা বলছি ঠাকুরবাড়ির দেবী প্রজ্ঞা সুন্দরীকে নিয়ে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চয়ন্তের তুমি অনন্যা পর্বে। সঙ্গে রয়েছি আমি অঙ্কুরিতা,
0: আগ্নগ্নিবহুক আর জে মিনা।
1: চলুন একটি গান শুনে নিই, তারপর আবারও ফিরে আসছি এই পর্বে।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন তুমি অনন্যা পর্বে। প্রজ্ঞা সুন্দরী দেবীর জীবন ও রন্ধন শিল্পের অসাধারণ জগৎ নিয়ে আমাদের আজকের এই তুমি অনন্যা পর্ব এখানেই শেষ করছি। রান্নার মধ্যে দিয়ে তিনি যে শিল্পবোধ, ঐতিহ্য এবং ভালোবাসার স্বাদ আমাদের দিয়ে গেছেন তা আজও সমাদৃত। ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো নারীর গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
1: আবন তিনদিন বাগে অরণ্যচং মা বাসা লাইছি নাই, হাই না হাই কিং মালাই গাইফে নাই, তাবু খাইনি ও জরানি উমেন টাইম নং জুদা কুক অ পান্দাও চেন গরঙে মালাই লাইনাই হাই না হাই তে খরকসা চিনি গরং কুক বুকুকনি কক্রং মতই সালাইনাই তিনদিন বাগে আশেকনো যতনন হামবাই খুলুংখা।

사과를 아버지 나녀 예쁘야만이 꽁멍 사과를 아버지 나녀 포연이 부마자도 야식라 바사 월말 좋고 보고 포연이 부마자도

不能来，好过打针好来，你们也不能来扭起你，也不能来扭不来，看不来看不来，可来半夜来三里边看不来。

Kulasa maya zalma, tangila sana nisa

দাদুম কেছিল তোর কচলে স্বামী ইয়ে কথা ও ইয়া ফাংলে রে থারে কব মাফায় মাইলে বাবু নয় করে।

এবং তা কোথায় বুকুচং বিশ্বকুমার বাই বিশ্বপতি দেব্রমা বাই রেসাব জাগ রেসামু অ রেসামু যে রক ছয় ছয় মূ সাইমাখা বরক বেলা বেলা হামবাই খাকা হামিয়া ফরু যে রক সাইমালিয়া নরক চাইতুকি তেকাইসা তাবুনি রেসামু সাইমানান বাগিনাই খনাদে হাইকে তাবুনি রেসামু

아양래 나하게 부풀어 어풀어 어자도 아양래 어나하게 싱크레 그래 똥코라들고 지내

아마보 오라디 양보 송대리 악녀라다 털니무사 보보 가끄럼 까보 옴네디

Tisela tira sa mutu dalai bokoro kuntu.

불러줘요. 그불이 마마요니 비지 안카슬라바 바보니 비지 비지를 사카시아 놓고 시니.

솔레 함거래 동나니 바거여 버서 버서니 칼리 칼리니

0: Hello.
1: Hello.
0: Làm sao go sao không cả ta có
1: Hello.
0: ê sao đi ê san kumari bai somboram nâng nó san kumari bai somboram nâ đã còn lagi tông đi tê sao tông cọc đu go đã đi phát phát kê cọc đu bai kê rừng đi 2 3 2 6 2 5 3 cọc đu number मोबाइल यूजर 03 81 अकुट नंबर नानी तापुक दे हेलो
2: कोंगे बर काम ताको
0: नन वहाई नो सामंका
2: अं कमल गार नि सुभद्रा
0: कमल गार नि बखुक सुभद्रा नो लाम सको
2: ए क मोर सम नै के ताको कुमराम भाई बुको कुमारी
0: कुमारी दा सान कुमारी হ্যালো লাম সাকো সাবংকা কলি দেবরমা সান কুমারী বাই সম্বরাম দাকন লগি তং দি তে সাব কক দুগ দি ফার ফাকে কক দুগ বাই করং দি হ্যালো লামসগো সাবংকা বুকুক সয়াতি সাদি আর সামুক সাবাই রা সাবজাগ সামুক সাম্বরাম বাই সান কুমারি দাগন লগি দং দি নাইগ্রা না তে কাইনিসে কক দুগ ইয়াসং নাই নেন হ্যালো
3: হ্যালো
0: লামসাগো সাউন কাতাক বুকু হ্যালো হ্যালো
3: হ্যালো
0: এ খাই তো মশাদি দেবর কাহাম বুকুং লামসাগো এই সাদি অর সামুক সাবাই সাবজাগ্র সামুক সম্বরম বাই সানকুমারি নি সিনি মুখে সাইড দি লোকরক নকিসা মান্দানি পাপরি দাগন বেলাই হামবাই লগি তং দি দাগান তে কাইসা কক দুক লাস্ট কক দুক ইয়াসং নাই হ্যালো লামসাগো সামকা তাকু তাকু পিজো সাদি হ্যাঁ নন বহাই নিয়ম খিরুট বাই মঙ্গতি হা নাই দাগন লগি তং দি কাবাং তাকুতে বুকুক চ সামুং নাকে সম্বরাম বাই সান কুমারী সম্বরাম তাই সান কুমারী বাইরে চাপজাগ্র সামুং যে রক সৈ সৈ মূ সাহকা নন বেলাই বেলাই হামবাই পাইফলাই হামবাই নরক কাইস মুই খাই তোমার বাকি নেই ফাদেহকে তাকসু জরনি নিউ স্যাটেলাইটস তাম তাই লেন ভারতনি আসুফাংবাই ফিলচিচার ব্রিক্স কক সালাইমু মিয়ানি সিমি দিল্লি কতালো চেঙ্খা দিল্লি কতালে ভারত মন্ডপন ফিলচার ব্রিক্স কোজক বেরামনি পান্ডা কতনি পুইলা সালো যতনি গসিমুং বাই দিল্লি কতাল সাকলাইমু গসি নাহাজাকা হুকবার মন্ত্রী রতনলাল নাথাকা হুকবার ইংখা বরক টং রুংনানি আলাইদা ইয়াফাং তাই থিনাংনি চাথাই তাই কামিনি রং থংনি যতনি সেলাই কতর চালুকনাই ফান মন্ত্রকার প্রফেসর ডাক্তার মানিক সাহা থই রমানো তৈ শিকলা হদানো তাইব কবাংকে হজাক খাইনানি কবখা হাসাফাই ইন্দোর সেনা রেডি নালো সাকা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ইংখা কতাল তাই হামসাজাক ভারত খাই টিসানানি এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়ি ও বেবাগী খরক সাহা সাই দগরা বুড়িচি বাসানাই বাতায় উইন্য খপলাই ইংখা হাক্তনি কুবুনি আমসাইবে বাক্সা হাস্তেব তাকলাইনি উল্টাম বসং লোক দারবা মিয়া সংসার জাকা হাস্তে বেরামনি বুড়ি রকনি ক্রিকেট থাই মাওয়া মিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচ কাইথাম ইংখা তিনি দিবস জরা নবা তৈবা নাইকংনি বকাক্তি সাইকলাই জাকা নকা কিসা মোনাকজাক টানো তাই ফেরাং কগৈ কিসা মিসা ওয়াতে কলাইমানো হই সাকলাই জাকা তিনি সালনি তুমানি টানো সাকাও থামচিবুরি ডিগ্রি সেলসিয়াসনি গানাগানি আসুক জতই সাইমাকা তাকসুক জনে নিউজ হেডলাইন

অমূল্যগিনী পাখ্যা তিনিনী হাসুকনি রসামং আবন ইয়াকুলো তংনাই খাবং দাকু দেবকুকসং হাসুকনি রসামং ইয়াকুলো তংনাই সরাইরংনি পান্দা বকরি বদল বকরি বদল সং বকরি বদল খনানাই

দীপর কাহাম, আকাশবাণী আগরতলা, তাবুক সেংজাগো চিনি তিনি দীপর জোরানী ককবরক আওয়াই পান্ডা, পুলিয়ানো খানাবাদি সরাইরকনি পান্ডা বখ্রি বদল, তে সরাইরক গাই চালিতা বারিনি তে ও পান্ডানো কমথিং নেঙ্গা বুফেস দেববর্মা

0: Norong ni pal khai ra sam mung balai khai khana to kana. Hingkai pal khai ra sam mani yak lo sing tabuk kot ma thai cha yak khana lai nya. Sab si chai khana rene hingka mo.
1: An bung re buka de ba ma ang tabu kot ma chai khana rene an kot ma an bung hingka to kha ba siyal. Sal cha to kha ma sa bar ba mo han phan cha ma ne o ba na sa na ba ge bu phan phan ka ni be de ga asu ga. শিয়াল মাছা আবন নগৈ বাহান চানম চুংজা খা তাই আবু ফং তলাও আছো গৈ খা তক খান নাইছে শিয়াল চাখা খুলমকা কিচিং তক খা নং হাই নাই থক তক আং তাই নিগে খ বুসং নাই থক নি নিবু কৰাং রং নি নি খরং খানা তক মালে সানা চকৰৈ দ থাইছে রেসাম না বখনা গ্রানা শিয়াল নি ই ক রখনা বাবু তো আতা খা বেলাই ন হামজা খা তাই রেসা বই খানা রনা হনে খুয়ানা নাই দরব না বিনি খুকনি আমুই বাহান হাও কলাই থাকা লগে লগে না শিয়াল অ মুই বাহান খজাই আর নে খালাঙ্কা আন কথমারন পাইখা
0: বিনি কথমা বেলাই হে খনা তকানা অ কথমা খনাই না রকম বুঝি খা
1: বর খামিয়ানি ক কাহাম না খনা মা সাইয়া
0: বর খামিয়ানি ক কাহাম না ক কাহাম ভন খনা মা সাইয়া না বর খা থকাই গাই কথমা খনা মান ইয়া বল সেনটাবো মে বিশ নি খুকতই মে বিশ তাম সে সাইড খানা দিনা ইনকাম না
1: আং তা কক টাং সাই খান নাই আন কক টাং বুং খাই দিং মা সকলা কে জরা ফাইবেরি চালাই বাসা ফাইদি লাম প্রাতি আরং গই তা তং সিনে লে রে না সিংলাক জরা বারক দিয়া পিরিস

0: আরও নিগুডু লঙ্কা আন গঠ মারণ বাইকে হামবাই
1: বিন গঠমা বেলাই খানা তকানা
2: এ
1: অমু বাইন রক্তামো বুঝি খা
0: চিকন ব কত ন সুবাসুরি মানু
1: চিকন ব কত ন সুবাসুরি মানু না
0: ই
1: ইংকাই সিংহ জালক সাউই বিপদ নাং দমা না ইংকা আজরা ও সিংহ বাইং তৈ লাইসি চংমা জরা বনুগুরি খা যে সিংহ বিপদ নাং টংখা ইংকাই বাফ্রু তাম খাইকা বিনি বুয়া কপলা কপলা বাই তাম খাইকা ফ্রু
0: ফিয়কা
1: ওয়ারই আ জালং কুই আর সিংহন ফিয় কথা না ওকাই সিংহ না বুসুক ফান না বত ফান যে আরো নিগি মালিয়া সিংহ থাঙ্গই বিন বয়া বাই ও জাল ওয়াসুই সাসু বাই সে বন ফিয়গী মানুষ না ওকাই চিকন ফান বুদ্ধি তংখাই ইগি মানো না কথমানে ইয়াগল জাবো খামারি খুব দুই তেটাংসা ককটাং
2: খানালাইফিনাই
3: গে নরক ন তাবক আং ফুমক মুং এবার ফ্যামলক মুং সঙ্গাই দো হ্যাঁ নরক মান খাইব সাদি মাই খাইব খাই দং এটা বুঝিখা গে পুইলাও আং সঙ্গাই নরং ন আসুক পেথা আসুক নাই বার কর্ম বার নাই অব তাম না হেন চাকুমরা ও গে নক চাকুমরা সা সাবাই বিশিক চাকাই বহুক দেরাও না আও গে তেথাইসা সঙ্গাই খিক্রক লাঠা বক্রক জানটা নক সাইডেমান তামাব ও আনরস না অমন অম তুই বহেন চিনে কবর বাই শিকা গেটে থাইসা সঙ্গে আং নং ন রাজানী পুখুরি ফোন কলাই মানিয়া ও তাম মকল নকাই সাইডেমান আপন মকল বহিন লাই ফিয়া নারকা বহিন লাই সাইমাকা গে তাবক তে থাইসা সঙ্গে আং নং ন বুমা বাত্রেং বসালক ত্রেং অবতাম সাইডামান অবতাম ও রসামাই রম নন নন সিসি রসামাই রম তামখাই আর আবং রকসুক চাও না মাই রকসুক লাই না তাবো খাইয়াস গরি খেনা আব গমাই রক থাঙ্কা নং নগত টংখা আব তো টংবাই খ ও টং না হাইবান আমবাই সুনাই আস গরি খাতা মেল মাংসে সুক লাই হাই দা গে তাবো আং তে থাইসে সঙ্গে নং ন সালক খুরম পুই হর বিগ্রা আবো তাম সাইডামান সাই মেয়েদা আবো হাই নক সাইমান আবো ক গিয়ান আবো হাই মাজাং কে খাকা মাজাং মাজাং খায় কদা মাজাং হিকে আবো ও আগি ও রি রক টি সাইতন মানে থাই আর কাইসে জাগাও আর ইন থেবই টি সাইতন মানে আর জাগানো মাজাং হেন আবো সালো হাই সিমি বার টি সাইতন যাব হর হাই ব টি খাই চমজাগ খেনটা হাইরকটা বুঝিকা হিকে ও তে থাইসা নং সঙ্গে আং বহক তৈ চাকাই ফিগুং তৈ খিউ আব সাইডামান সাই মেয়াদ বহক তৈ চাকাই ফিগুং তৈ খিউ আবো হাই রানদারি মানো হেনু ন কাদ্রক রানদারি ফুরো নুখা এই আবো না হেনু হিকাই আও চিনি থানি জরার সুকরই মুসুক সঙ্গে নসং মা মতাকসিনাই গাই যত্ন হামবাই দো
1: গাই সিনজা ফ জরা রোগ করি খাবা সিং অরণ মা বসালাইসিনাই পাইথাগো হাইনা হাই রেডু খাই দায় খাজানি তাকুক তৈ বহুক চং দো আনি খানি হামজাক মাতাই সিবাইয়াফরই নরংনি পাল খাই রেসাব মং রেসাব মানে বিসিং তিখাই সিং জিনি পান্ডা ন অরণ মতাকি রিলাই সিনাই

0: kamang ta khutai bukuk song asa jati narok khanaka chare panda bukri badon phadi tabungne besa badong nai live mane kothoma rasmalani kok
1: redu besekango asuk dong nai bebak ta khubukhuruno kholmungya phore kha kam ya phore tinini rasmala nikok nam tawisa seng thangnai salo seng samol nongone kok salaimani as samol nogorno tiyei রাজমালা ও বিশ্বকোশ নি কগব আরো কিচা রেগি সাজাক্কা আমনি কগ্রং ন সকাংনি সালোচং সালাইকা ও সামল নগর আমন ন জাগব সামল নগর বহিনু ফিয়াবা কালী প্রসন্ন সেন ও বিশ্বকোশ নি কক সামনি উল বতাইসা বিনি খা খালাইমানি কক সাপিকা আবংখা মুতৈ বসাম কখে অব সাম্বুল এবা সামল নগর মন তৈমা নার তঙ্গই তঙ্গ রাজমালাও আব নিকাতা রাখাই সাজাংমানি তঙ্গ মনু তৈমা তিপ্রা রাজ্যন উত্তর গালব আর তৈমা নার আর রাজ্যনি কৈলা শহর বিভাগ অফিস আসুক রিজাক তঙ্গ তাই শম্ভুনাথ আবা সীতাকুণ্ড তীর্থ রাজ্যনি দক্ষিণ গালব তঙ্গ তাবুক আব কালীপ্রসন্ন সেনবাই সাজাংমানি কক্তা কাই অবত থাঙ্কা কাইসা বিশ্বকোশ নি সামনি তাইসে কালীপ্রসন্ন সেন বিনি বখানি কক সামনি বিনি নাসিক মুখ সামনি তাবুক ফাইদি সাম্বল নগনি কগ সাম্বল নগনো তুই তিব্রাসারক কক থাইজে খানামা তঙ্গ আবো রাজমালব রিজাক খাতা অবংখা মতই তিপ্রা বুবাগ্রা মহাদেব তিপ্রা বুবাগ্রা মহাদেব তংমানি জাগা সুব্রাই খুঙ্গ থাঙ্গ আফ্রুনি তিপ্রা বুবাগ্রা তা সুব্রাই খুঙ্গ থাঙ্গা মহাদেব তংমানি জাগব আর সুব্রাই খুঙ্গ মহাদেব তঙ্গনি খানাবো আবন বাগে আবন মুং সুব্রাই খুঙ্গ আম্ব সাবিমাখা গোপাল হামিয়া রাজা আরো থাঙ্গই মহাদেব ন খুলুমুইয় মহাদেব আরো শিকামজুক খরকচন বিহিক সঙ্গই তলাঙ্গই আরো তনিমানি তঙ্গ কংখা মহাদেব আরো থাঙ্গই শিকামজুক খরকচন কাইজাক্ষা তাই আরো ন হিক সাই তংলাইখা আ ক খনাবই থামজি পাইজাগিয়া পার্বতী আরো থাঙ্কা তাই বরং নুগই শিকামজুক নি খনাই সাপচারমই সাচি গিয়া কয় খিকলাইও তে গনাও ইয়াকুং বাই কাফিগো আবুতই খালাইজাকমনি বাগিন শিকামজুক নি ততরা কিছু গি থাঙ্গ বুকুক্তি কাহামকে পক পেপলাইমা মিয়াঙ্গ আফরনি সিমিন শিকামজুগ রক বুকুক্তি কাহামকে কক পেপলাইমা নিয়াঙ্গ হই সাজাগি তঙ্গ আমুখা সাজাংমানি কক্তা ও সাজাংমানি কক ন রাজমালাও সাপিকাতা তেবাইসা সেকাঙ্গ সাম্বুল নগর তুই কথমা থাইজা সাজাংমানি তঙ্গ আর ও শিব এবার মতাই কতর লিঙ্গ সাগমাং ফিলেই তঙ্গি তঙ্গ হই খানাও হরনি জরাব আর শিকামজুগ ন তুই এবার শিকামজুগ বাই চাশমাই তঙ্গ আর শিবলিঙ্গতা ফিয়াবা সালকে ব নুকজাগিয়া হলং হাই কলাই তঙ্গ লোকরগ হাই ন বন হলং নহনি টংলাই লোকরগ বতা বন হলং নহনি টংলাই আব হুক বা হাবা নিব জাগাবা আবিন সাল আর খরক রানৈশিক হুকনি সামুঙ্গ থাঙ্কা ছালচাতা ছালচার দুইশজন মত হুকনি সামুং থাঙ্গনি তঙ্গ ফিয়াবা লেখাউই নাইবুরুম বুরুম ন দুইশজন ইসলাই তে খরক চা আলাই দে বরং মানজাগো আর মাইচু চুসাত লঙ্খাই তেই চুসাপ বাড়ি অপ্তি নৈজাক মানখা অপ্তি বৈজাক মানখা তা বুচু চু রাসা মাইচু লঙ্খাই বেই চুসা আলাই দা বুচু বাড়ি কংখা আরও অন্নখা তলানি হাবু বাগ্রা মতাই কতর হৈজাগি বুইবাই নুকজাগিয়াখাই তঙু হৈজাগি তঙ্গ বুবাই নুকজাগিয়াই সত্যযুগ গ মনোরাজাবন বেলায় পুঁজিমানি তঙ্গ অ মহাদেব নতা সত্যযুগ আপনি বাগিন আপ্তি হই বাক্সাবা সালাইতা আর মনু হিনজাংলাই মনু তৈমা নার জরা কলগ্রমই দিয়াইলাঙ্কা মনু রাজাতা আফ্রুনি সিমিন মনু তৈমা তৈমা কথার বুমলাইকে হই সিজাক্কা বুবাগ্রা কুমারনি বসাজলা সুকুমার আবনিউল ত্রিপুরানি রাজাঙ্কা বুবাগ্রা কুমারনি বসাজলা ত্রিপুরা রাজা বব জরা গবাং রমই আসে ইয়কসাক রাজাঙ্গই লুকু পালাইলাঙ্কা অ সুকুমার ব কুমারনি বসলা সুকুমার ব বিনুল তসিরাও

রাজাংখা তৈশরাও ব তক্ষরাও এবার বীরচন্দ্র হিনিব ছিনিজাগৈতং বিনি বসা জেলা রাজ্যেশ্বর আবনিয়াগুলো রাজাঙ্গ রাজ্যেশ্বরনি বেলায় এলেম করং বসলা খরং নৈতঙ্গ বড় ফানব আসংন গনা তে এলেম্ব আসংন গনা থামচিব কুতুম বিনি থামচিন হর বাইসে সুরসাইমান মখনে দা আসে জরাতিব থামচি কুতুম তাবুক ফাইদি মতো সামুল নগরী কক পাইখ্যা তাবুক মৈশিলি রাজনী কক খতল সব পাইখ্যা তর তিপ্রাহা বুবাগ্রা রাজ্যেশ্বরনি বসলা খরং নৈ বের অক্রানী মুং মৈশিলি বন নাগেশ্বর এবার ক্রুদেশ্বর বহনৈ নুংলাইমানী তঙ বেলায় জলি ক্রাঘনে ক্রুদেশ্বর সাইমি এটা অ মৈশিলি নাগেশ্বর বহন ক্রুদেশ্বর বহন অবরগ অ সংস্কৃত মুংর বেবাং নৌলঙ্গমে হাইমা তংতা আংখাই এই যে ক্রুদেশ্বর নাগেশ্বর রাজ্যেশ্বর আবরক্তা বা বীরচন্দ্র আবর বেবাং নৌলঙ্গমে হাইমা তঙ বন বুফানী বসাচলা অক্রাবা বুফা থিমাইয়াগুলো বন তিপ্রানী রাজাংখা অ মৈশিলি ন বসলা অক্রানো রাজাংখাতা বিনি বসাচলা খরকসাপন করই সাজলা খরকসা মাননি বাকই ব কাইথন এবং মতাই রংনতা সুরি যাও মতাই বক যাও আপতৈন বেশি গবাং রমইব মতাই বক যাখা খা বাই খোক বাই খলাই ন মতাইনি থানি বসাচলা খরকসা ব বিট যাখাব ফিয়াবা কপাল করই বিনি কপালনি কেবেং মুং তংমানী বাকই ন বিহিংনি ভগ বসাচলা আসাইলিয়া অ মসলি রাজানী বিহিক চলাবালি এটা কপাল করিনো কপাল রিমাই আমা খনে এটা আবতীন বিশা আশার তালনি তাল পীরসন্নি অষ্টমিনী সাল মহারাজা মৈশিলি চন্তাইবাই খরং নইখে মতাই চিবরিনী মতাইনগ হাবকা মহারাজা মৈশিলি ও চন্তাইনত লাগিব মতাইনগ হাবই কেতা খরং নিখাই আরও থাঙ্গইব মকল বাই থাঙ্গ মতাই চিবরিনী নুকমানি তঙ গাই সেকাঙ্গ মতাই চিবরি নুকজাগ হিং খনাতা মহাদেব নুকজাকফু চিবরি মতাইব বিনি আসুক থাইও আসুকইন পুজি যাক্ষা এবার মতাই বগুই খুলুম যাক্ষা ববাই মতাইয়াক পাইয়ে খুলুমইয়াকই মহারাজ মতাইনি থানি বসাচলা মাসা সানজাখা ইয়াক ইয়াফা ফেহেলই বিনি বসাচলা দিদি হিনে ব খুলুম যাখাতা ফেয়াবা মতাই কতর এবার মহাদেব বনক থাইসাবাই ন সাবই রিখা কংখা কতন কফা করিখিয়াই ব ফলাং ফলাং ন সাকা নিনি বসাচলা অংলা খনই আকো খনাবই মহারাজ থামচি কাজাখা তাই থামচি খাজাগৈ মকল মাকাল নুগলিয়াঙ্গই উঙ্গই থৈনা থাঙা সিলিয়া মতাই কতন ইয়াকুঙ্গ গকসা তীর বাই কগৈ রিখা আশেক জরাতেই থামচি কুতুম আবুনি বাকি মতাই কতরব থামচি পাই অংজাগৈ বন অবিশা মুংসা রিখা অবিশা মুংসা সেলাই খেতা বন সেরাইমুং কংখা সেরাই মেরে খেলাই খেতা বন মতাই বাই অবিশা ব্রিজাংমা বাই বাকসা ন তিপ্রা রাজা মৈশিনী মকল ইয়া গনি গনি নুক ইয়াঙ্গই থাঙ্গা মকল সিনুগলিয়াব মহারাজা মকল সিনুগলিয়া আবদে তমুং কলাইসি চন্তাই কলাই যাক্ষা ওয়ানাম কতর ব মতাইনি থানি রাজানি অঙ্গই সঙ্গাখা বিনি আ অবিশ্বাপ বাহেকে হুজাগ্ন হই ব আফ্রো হিনজাখাতা মতাই থানি মহারাজ ওয়ানসু খলাবলিয়ানি বাকই অবতৈ সামুং সিত্রা তাঙ্গই খিবি যাখা আবনি বাকই ক্ষমা খেলাই রিজাদি কাইথই হিনিব ব কই সাজাকা বন ইয়াকার রাজানো ইয়াকারে রেসি দি হিনি সাকাতা বেজ সামুং হামিয়া তাঙ্কা অবত কগ ন ফিয়াবা আহিপা নুমা মতাইবা বন ইয়াকারে রিজাসি দি আবো খনাবই চন্তাইন মহাদেব সাকা কলিযুগ বেবাগ লুকুরং ন পা বেবা সামুং সিত্রাব ইয়াপ্রি সানানি ওয়ানসুক বাইয়ান তাবো ওয়ানসুক ইসে তংমাইখ্যা আবো তুই পাপিরংনি বসকাঙ্গ আং আনো মতাইবগে খুলমপুরু তাই নুকজাক ফাইলিয়া তাবং নুকজাকফান ওলতেই নুকজাগলিয়া আং সাক বাইথ নুকজাগৈ মতাই বগমানি আ প্রসাদ চাফাইলিয়া আ কক ব কতন কফা করই দাং দাংখাইন চন্তাইন সাকা ফিয়াবা মতাইয়ানে ইয়াপ্রিমারি সিমিন নুকজাগান আ কক সাইকেলাঙ্কা আবদাকারি বতাইব সাকা মৈশিলি মহারাজা তমুং চাইয়া এবা বতাইব সাকা যে মৈশিলি মহারাজা তমুং চাইয়া এবার তমুং সিত্রা ওয়ানসুনে বরক বেনে বসাচলাংলাক পাপ খেলাইমা বগিন ব আবুনি ইয়াগনি ইয়গইমানগ্লাক গবাংমা খুলুম কবা খেলাইয়ৈ কয়জাকমানি ইয়াগুলো মতাই কতর কংখা মহাদেবতা ব সাফির বুখা মতাইবা তৈসা বখা নরম ফিকাতা বরংনি থৈ মকল লুই রুই মানখাই নং মকল নুফিরি মানো ফিয়াবা কক থাইজা খানাদি হানি বসাকা বরৈবাই কুবুল কথো খেলাই তংখাই নং থৈ থাঙনাই

সাহাবে বাকসানো ব আর নাইথকজগনি কংখুন জো রানানি দাগি খা মহারাজ প্রতিদিনই কক্ষতল তাইব তংখ তিনি জরা করি আবংখা গৌর নবাম্ন মেচেন থানি ত্রিপুরা রাজানি এবা বিনি রানী নিজে ফান বা বরগ্ন বাহিকায় তিসা কাম তাহলে তাবুক কবি কবিন বং নিজে রানী যে ফান আবুমাইন তো বেখা ফান বেখা ফান যে কতর বলে ও বেখা ফান আবুমাইন ফিয়াবা গরের নবাব চানখা হাই ত্রিপুরা বুবাগ্রা ও চব কপলাইঙ্গই তে ত্রিপুরানী বানা আমব নখ কবন খাফ্রু আর চব যত্তনি স্লাই ব্রম ফনুজাকে মহারানী মহাদেবী আবু তাং সেকাং গন সাকা সেকাং বারেন সাকা কপলাইংমাইয়াগুলো মহারানী মহাদেবী খুম্বতাং কতক কানই চবা খোলানি রাজা খরক এফিলি ফেকা বসে বেড়ে নাই দিন যুদ্ধ খাইয়ই থরুক সেনারং মেসেনই ব খুম্মালা খুম্বতাং খুমত্রাং ততরা খুমত্রাং কানি ফেকা হীরা বন্তনিয়াগ চবই দুলই তো নিজা হাব ফন মেহেরকুল আব ত্রিপুরা হাও খবজা কাফরুন ত্রিপুরা হাও মহারানী মহাদেবী আসুক থাই বেলাই কতর চেন তো বুইনি হানি কবাং মা উবতই বখা কতর বরি রানী কগ্ন চাও পব পড়ু ফিয়াবা চিনি হাও মহারানী বিশিং মুসিং মহারানী তঙ্গ বেখা কতরকাই বেখা থনি শত্রুন মেসেন নাই আ কক চ খর বসুক পড়ি রমদি ভারতবর্ষ করি যা দুর্গাবতী হিনে চিনি ইন্ডিয়াও তং দুর্গাবতী ঝান্সি রানী লক্ষ্মী ভাই এবার চাঁদ সুলতান বরুণী সেলাই দুই নাকি সেলাই সালাই মানতা বব বেখাক্তই বব বেখাক্তই চিনি রাজানি চিনি রানী কম মূসা বেখাক্তি ফেনে চিনি রানী কম তংনা কবলে চিকন ইয়াবলে লাইবুমাও বিনি আসুক থাইব বরংনি সামন তঙ্গি তংনাই ঝান্সি রানী কাহাই দুর্গাবতী কাহাই হ্যাঁ লক্ষ্মীবাই কাহা চাঁদ সুলতানী কাহাই চেন রুতুকি নাইখে রাজমালা তেব সিমান জাগান তা তো চালাই তংলাই বলে রাজমালা ক তেব চেন রুতুগান মতই বীর বীরই বেখা গান বরী কক আমো চিনি গর্ব চিনি বলাইমু গৌরনি নবাব বাই সেংথুম ফানি বিশৃঙ্গ নাংলাইমা আ চবা কতর ১২৩৪ খ্রিস বিশিব হিনই বাক্সা বাক্সা লাবইমা করুংর সালাই তঙ আমো ওই ইতিহাস বৈরক আর রোগ মানতা কিংবা ওই যে কৈলাসনা সিং রাজমালা আরও বাকং সারা নাইকা অর অকক সাথে কেলাইও লক্ষণাবতী নাংসাজা গজামা জিয়াউদ্দিন আবুল ফতে তুগল খাঁ ১২৩৪ খ্রিস বিশিব জাজি নগর ফাইয়ে চবানাং ফাই ও জিয়াউদ্দিন আবুল ফতে তুগল খাঁ আমা ১২৩৪ খ্রিস বিশিব চবানাং নাই বরক জাজি নগর ফাই তাই চব ব চেন কতর চেন তাই চেন সিত্রা চেনি খারি থাংনানি নাঙ্গ হিনিব ব্রক সালাই তংতা ব চেন কত চেরে খারি থাঙ্গা লাই বুমা রেগজাক গস নাইনা থাঙ্কাই করং রক বাকসাবা ও জাজি নগর ন ত্রিপুরা হা হই সালাইও ও জাজি নগর ন ত্রিপুরা হা হইব সালাইনাই তঙ আপনিও কবাং মতং হাই অ কক সয়ঙ্গি তংখাই তুগল খাঁ মহারাজা সেংথুং ফানি বিহিক ঈশ্বরী জেগ মহাদেবী ইয়াগ মেচেন সিত্রা মেচেন জাক্ষা নিন চংখা খালাই মানতা ও তুগল খাঁ চিনি মহারানী ইয়াগ মেচেন সিত্রা মেচেন জাকখানা তাবুক যে ত্রিপুরা জিগ রক সেকানি সামনে বসেও জরা তিপা কতর আঙ্গাজ গনাং তে হাব ফন ইয়া ফাও চবই নারংনা বাগৈ চবই নারংনা করং তাই আবুনি বাগৈ থই আকরক ফন রিউই মানো আবরক চং রমই মান হর চিনি ও মহারানী নাসেগৈ আবতী খেলাইন মেহেরকুল ত্রিপুরা রাজনী হাও চব জাগো আবনি ইয়াগুল ত্রিপুরা রাজা সেংথুং ফা বুবাগ্রা তঙি তংসাক লোক পালাই থাংজাখা বিনিউল ত্রিপুরা বুবাগ্রানী হায়ও আসুখা বসাজলা আসুং ফা বিনি সাল কবাংমা বিশে কবাংমা রাজ্য চালুমানি আমল ব লোকরক তন্থক চাথক খালাই ন তংবাইখ্যা তাই বব কচাং কচাং খাই কচাং ততখাই লোক পালাই তঙি তংলাংখা অকক বসং রাজমালাও মাংখা আসুং ফানি বিহিংখা ইসিরিজে আসুং মা আফ্রুনি সিমিনা বুবাগ্রাবাই বুবাগ্রা জিনী মূ থানসানো নুকজাগো নাই বসাইনে মূ আসুং ফা বিহিনে মুখ আসুং মা তাহলে মূ তো থানসান কাইসাকে ফাওংখা কাইসাকে মাংখা আসে যে ক আফ্রুন সিমিন হইসাংনি মূ থানসা আতিব নুগুই ফাইকাতা রাজমালা রগি নাইখাই ইতিহাস রগি

নাইখায় ও আসুং মা বিদ্যাপতি বিদ্যাপতি হিনিব সিনে জাগেই তঙ আসুং মা সে বিনিমুং বিদ্যাপতিব ফিয়াবা বুবাগ্রা আসুং ফা বুমানি গরং মান এবই বুফানি গরং মান খা আসুং ফানো হিলাইতে বুফান গরং মান খানে কংখা বুমা হিরাবতি হাই আঙ্গাস গনাং লিয়াব আসুং ফা বেহি আসুং মালে ফিয়াবা বকরা জেখাইন আঙ্গাস গনাং এলাম গরং গবাং মা সামুং গরং খা বিনি ফান্তাই পরমাই বাই তিপ্রাব থানতিনি তাকমুং ওয়ামুং তাই শুভমুং আকরক বেলাইখানে ফলক যাখা আর কিসা কিসা মানতাম গবাং মা ফলই সিজা ক্রই ফিয়াবা আবর কিসা কিসা জেমান মানে আবন কমিয়া ফুয়ারজাক মা নৈ ফুয়ারজাখা বনি সারুমাখা বং জরাওবা আচুং ফা থিমাইয়াগল বসলা খিচুং ফা রাজাংখা বিহি গিসিরে জিনে মুংখা খিচুং মা আর আসং ফা আসুং মারো খিচুং ফা খিচুং মা মানে হইজাংনি মুংন সমান চ নুকজাখাতা খিচুংফাংখা বুবাগ্রা আচুং ফানি বসা চলা সংদারি বিহি খিচুংমাংখা খরকচা তাক গ্রং বদাল বিদাল তাবলুপ থানে সামুংব সামুঙ্গাফর ফরঙ্কা সালচা বিনি বমর রাও ব থাঙ্গি তংসা তংসত খলাইন তংনাংখা বিনি আমল লুকুরক রাজাবাই মুংসাতেই ফান সাতকজাকমানি খনাইয়া মানে সাতকজাগিয়া হনাই খনা কাতা ওয়াইসাবান সাতকজাগিয়া হনাই সাতকজাগ হনাই ওয়াইসাবান খনাইয়া ম পাইখা তাবুক যে গৌরবাই চবানি চবা নাংলাইম তাবুক ডাঙ্গর ফা নি খতল যং তাবু সকাইলাইখা রমনি তাবু ডাঙ্গর ফানে কক সাতানি সাইমানো বুবাগ্রা খিচুং ফানি বসাজেলা ডাঙ্গর ফা কৈলাসচন্দ্র সিংহবিনী রাজমালা এবার ত্রিপুরার ইতিহাস মুঙ্গই বিজাব কাংসাও বন দুঙ্গুর ফা হই সৈলাংখা ব লুকরক বাই হরিরাইহিনিব সিনে জাগি তঙ্গ ব মহারাজ সেংথুং ফানি কুসং বৈলাইদ্রব রাজা কলাইতা ব বিনি জরাওন তিপ্রাহানি পুবগালা বখাগ গুমতি তিমানি আচাইমুখ হাসক গ রিয়াং দফানি লুকরক তঙ্গি তঙ্গ ও রিয়াং দফানি লুকরগ্ন লুকরগ্ন চবানো চব মেসিনই ব পুবগালা বখাগ বিনিহা ফলকা হিনে মানু তাহলে রিয়াং দফানি লুকরক যে সময় পুবগালাও গুমতি তিমানি আচাইমুখ মানে গুমতি তৈমা যে হাপুংনি তলা হইতে আছে কে যে হাপুং হইতে আছে কিয়া আরও ওতা আরও অব্রক তংমানি বরং মেসেনই ব ত্রিপুরানি হা ফলকা আকক অর ও সাজাকা রাজমালাও হাসে গাম চাইনি লুকরংনি বিসিঙ্গ কক থাইজে সাজাগি তংমানি তঙ্গ আবু তাম আবংখা সালকবাং সকাং ত্রিপুরানি দক্ষিণ গালা বখাংনি বুবরা বুবাগ্রা খরক চাবাই ত্রিপুরা বুবাগ্রা দাঙ্গাই কিরিমা সিংচা সবা কচর কাইসা নাংলাইকে হই দাঙ্গাই জঙ্গাগে দাঙ্গাই মা দাঙ্গাই ফাহিলাইমানি আবোদা সাইমালিয়া তবেও দাঙ্গাই রাজা যুদ্ধ নাংলাইকে ও চভা কত নাংলাই থানি ন বুবাগ্রা দাঙ্গাই আ বুবাগ্রানো মেসিনি সিমি তংলিয়া বন বুব বুথারকা তাই বিনি হা সেগে বাইথানিয়াগ চবই নাখা আপতি হিনই সালাইমানি খনাতা সালাইমানি তঙ রেসের খাগ্রা মুঙ্গুই চবানি রেচামুং থাইসা তঙ্গ তাবুব তঙ চবানি রেচামুং জবানি রেসামুংনি বিসিঙ্গ অবব থাইসা রমদি খা খামকুংমানি রেসামুং হই মানু কাইজেগমানি উলনি সালন কাইজেংনাই বরি খরকচা বসাই বে সুরুচি থুরুগি মালিয়া খরক তানালাই কবং তানালাই ইয়াকুং বসলাগৈ ব থুলাই মালিয়া বসাই বে সুরুন বসাইন জবা নাংথানি ইয়াকরে দিহরা নাংখা আফরুন তেনি উলনি সালন আবনি বাগিন খা খামজাগৈ সরগমা কাবই কাবৈ রেসাবৈ তংনানি নাংজাখা বরৈ অবতেকা খামজাগৈ রেসাবৈ কাবমানি রেসা মুংন ন রেসের খাগ্রা ও তঙ্গ রেসামুং ন রেসের খাগ্রা তঙ্গ আর রেসামুং চারাইনি সিমি চেঙ্গৈ অক্রা চাকরা বেবাংনি খাপংন ন উদিলা খলাই তিসাও ওই চেং মব খনাও অ রেসের খাগ্রা রেসামুং অব তমুং ন খা খা নঙ্গে রেসাবকে ইয়াফাংনিসিম বুসুক থাক খাইয়ে আফুরু নখা জেসেবা ন সালতুঙই তংথুন ওয়াতৈ থপচা থমনি মা কলাই হনাই আফরনি বৃষিক বুড়া রক সালাইতা তাও সালাইও বৃষিক বুড়ান বিসিঙ্গ রাজাক তংখাই বৃষিক বুড়া আবরক তাও বসাবো রেসের খাগ্রা রেসাম রেসাব খাই তাবুক ব যে নখানি ওয়াতি মা কলাইও হনাই নখা গুরুমসাই ফাইও হনাই অর সানা কলাইও তিপ্রা বুবাগারা দুঙ্গুর ফান দাঙ্গাই ফা আপতি উঙ্গি মানতা বন দাঙ্গাই মা দাঙ্গাই ফান অ দাঙ্গাই ফান অবন দুঙ্গুর ফাউনাই ব বাইন রিয়াং লুকুরংনি এবার রিয়াং অজমারংনি কিরিমা সিংজা যুদ্ধঙ্গি মানো তে কেব বাইয়া রাজমালে যেভাবে চেথরই সাকাতা ববাইঙ্গি মানো ফিয়াবা অবনবেলাইখা খামানি কক আর দাঙ্গাই ফাবাই মেসেন জাগনাই বুবাগ্রানি বুমুং খর

साफान सवै मान्ने गरीख्या दांगई फा मेचन खा आ बुबाग्रन रियांग दफान बुबाग्रन फे आ बुबाग्रन मूंग तामो केव सवै मैया कोबनी कक तंगमानी रक मूंग सब सीजागलिया बुप्तिखा युद्ध नांखा तामुखा ब्रक बड़ तंग आबो सीजागलिया अत दुंगुर फा बाई दांगई फा खरकसा दे एबा आबो जुदा बरक दे इंखा आबो ताइबो खाम खलायै या फांग मारे ओय नायथे खलायत्या कबी कबी न दुंगुर फादा दांगई फा आबो माने थिनांगनि चारे रंगियागो न आमो याफरे रिजागो बुबाग्रा दुंगुर फा जागा कबांग माव आउलि संसा ओय क्लांखा तेय आबो बाय ब एलम गनां मुंबो लायख्या दुंगुर फा दुंगुर दांगुर मांखा बिहिगनि मुं दांगर फानी बिह कसां कबांग मा तंग कोंखा खरकसे खरंग नइया कबांग मानो काइजेखा अवनति कैलाशचंद्र सिंह तामो सालांका नाइदि ओ दुंगुर फानी बिह रंग तइता कबां जबे सागा बिने कबां जेंग रति साइदि निको बसाका तिनी अष्टोत्तर शत दार परिग्रह करेछिलेन कोंखा बिनि नुखुंग अजे काइजेखा थिन फियाबा बिया नुखुंग बसासला खरकचिचा रासाइख्या बिहिक तो कबांग मा आमनो नाइखे बसासला কমতা অষ্টোত্তর শতদার পরিগ্রহ মানে তামুখা সিন কৌকায় যে আস্ত শনি সেলাই কুবাং বিনি ভিহিক তঙ্গু অষ্টোত্তর শত কায় ও আস্ত শনি সেলাই কুবাং বিনি ভিহিক নি বহগ জেলা খরক চিচার বা আঠারো জন আসাইখ্যা আবনি ভাগিন ব ওয়ানাজাক্ষা বু বিশালা ন রাজা সামা চান হিনে আকো ওয়াংসকে বলাই বেলা কত ওয়ানাজাক্ষা রাজানী বসা রাজাঙ্গ বসা অকরা ন উঙ্গুই তঙ্গু হনে খানাবো ফিয়াবা অকরা তমু বুমুক সে এখাই তো যে উংনানী ফান গান বনন মারি নাই ফিয়াবা বিন বসাঙ্ক আঠারো জন আয়েঙ্গ বসলা চংনি বিশিঙ্গ ব আসেন ন ওয়ালাইমানী সুলাইমানী বাঙ্গি তংখা ওয়ালা লাইমাং কেলেং লাইমাং সে টংলাই সু হই মানো ও বিন বসলা চংনি কৌনতা কচাং কচাং ওয়ালাই সুগলাই করি খাই টঙ্গি টংখাই তো মূসা কক সে বাংনা নাঙ্গিয়াতা ওয়ারানানী বাঙ্গিয়া সাকানি রাইজে রগৈ বসা অক্রান রাজা সালামগাই নঙ্গি থাকামুন ফিয়াবা মুসুকে ওয়ালাই সুগলাই লাইখা রাজানো ওয়ান আর উই তিসাকা বৌয়া নাজাকা মতাম খাইমা জানো সাবনো রাজারিমা জানো মুসুকে ওয়ালা লাই অবো সাতাইকলাই ডাঙ্গর ফানে বসলা অক্রাংখা কিচা ওয়ান সুমুং থেনে বরক আবো কারই নাইসিং মুংব বিনি কবাং হামথাইয়া আবনি বাগিন বসলা সুংনি বিশিঙ্গ খরকসা সিং বুবা গারা খালাইনি বাকি সাই না থানি ব ওয়ান সুকমুং কুথুগ কলায়ী কল কুফুঙ্গই টংনানী নাংজাকা তামখাই উংনাই হিনে ওয়ান সুমং ওয়ান সুমং ব পাস পাইলাইলিয়া পাইথাগ ব বসলা সুংনি বিশিঙ্গ ওয়ান সুক করং কুক বখরগ আকর গনাং বুদ্ধি করং আপতিঞ্জন বুবা গ্রাস নামনানী খা চংখা সাবন খাইমা জানো আবো তো সৈন্য ফিয়াবা সাবো ওয়ান সুমং করং কুক অ কক বুবাগ্রা বাহাইকে সিনাই ওয়ান সুক সিনি ওয়ান সুগৈ তিপ্রা রাজা আফ্রু লামা তংসা তিখলাইকা আ লামা তাম আম তাবো অর সালাইয়ানে আবংখা বুবাগ্রা দুঙ্গুর ফা সালসা একাদশী পালাইনি বেখা চংখা আমনি সালব বেবাক বসলা সঙ্গতৈ সাল সাপুং মাইসাইয়া তঙ্গই একাদশী পালাইখা পালাইমা পালাইনা মুসুং ইয়াফানো বসলা সঙ্গব বুফানি কক নাবই অকবুকচা তঙ্গই একাদশী পালাইনি নাংখাতা বপ্রো পালাইয়ে ইয়কসিনবা আফ্রু বুবাগ্রানি সৈ মা থামচি টঙ্গি টঙ্গ মা খলচি মানে ত্রিশটা সেই মরংনাই এবার নাইকিনি খেলাইনাইন রিঙ্গই মহারাজ দুঙ্গুর ফা বিনি খুঁজু গানও সেরেক সেরেকাই সাকা ক কতন সাকা তা তাম সাকা খানা ও সৈ রগ্ন মাইতা চারিদি অকবুকচা তনিদি বতাইব সাকা একাদশী পালাইমানি পাইমানি ইয়াগুল আং খানাও সে রাজকুমার সংবাই বাক্সা পাল থানসা আজুগৈ চামুং চালাইনাই আফ্রু নং অ সৈ রগ্ন আনি সামু তুবই ফাইদি আং দাগিমা বে বাকসান নং অ সৈ রগ্ন ইয়াকারি রিবাইদি আপনাকে ফরঙ্গি রেখাতা আনি কক নারগিয়াখাই ফিয়াবা নং বুথারি খিবি জাগান অ কক সাবৈন্য রাজা তাই মূসা পুংলিয়া সিরিং সিরিং তঙ্গ তাবং নাইদি তামুংখা পাইথাগ একাদশী বাইমানী সাল রাজা এই যে চানানি আসুক বসা জেলা যে ত্রিশ জন্ন বিনি গানও ন বেরাম বেরাম খা আসুক রেখা ত্রিশ জন্ন একাদশী বাইমানী মাই চালাইনা বাকি মাই খেলাই মাই বক বাইখা যতন রেডি খাই পক বাইখা তিয়ারুং বাইখা চানানি বক বাইখা বসলা সঙ্গ চানানি চ্যাংলাইখা আর সেই নাই কল নাইব রাজানি ককতইন আফুরু ইয়াদেং ইয়াদেং সেই রক্তবি ফাই বসলা সঙ্গ খোয়া খোয়াক মাই চানানি জরাও ন রাজা নাইকল নাই ওই যে সেই নাইকল নাই রংনতা

0: সেই আকারে রেনে নি পাগে মকল ফিলিগিরি মকল ফিলিগিরি খাব বোবা গানি দাগি মুং মানে ত্রিশটা সই আকারে রিজাক্ষা ওই আকারে রিজাক মা ইয়াগুল আবো রোতামুখা যে সালসানি সেকাং মাইমাসে ইয়া আমি চালানি হাল হাল নানি হাল হাল অখুজামনে হাল হাল লঙ্গই তংমৈখ্যা বড় রাজানি বসা জালা সঙ্গে মাই খেলাই বেখাগো থাঙ্গই মাই খেলাইও বুকু রেনানি নাইলেখ্যা আবু নুগই বরক মাই খেলা ইয়াকারই বসালাইখ্যা ফিয়াবা যত্তনি কুসু বসা জেলা রত্ন ফা রত্ন তা রত্ন চালাকি খেলাইয়ই বিনি মাই খেলাইনি মাই কিসি চা নাহারই হাজালো খিতারি রিহরকা আবু সুই রকব কমখা আ সুই রকব তা মাই খিতারি রিহরমা বেখাগো থাঙ্গই আ খিতার যাক মাইও বুকু রিওই হাল হাল চাপ চাপ চালাই তংলাইখ্যা আ জরাও ন রাজকুমার রত্নফা তপা তপা খসা ওই অপুংসাক মাইসা উই পাইখ্যা আপতিখেন রাজকুমার তামখাইকা মাইক পুংজাখা মাইসাখা আয়েঙ্গ কুবনি বোতা সংতেই সতেরোজন বলে সতেরোজন বোতা মাইসা ওই বসা ওই থাংলাই জানা খাবর সৈনি জালা মাইসাই মালিয়া সেই গাও গাও ফাইকা বং মাইরঙ্গ পুকুর চাইছে মালিয়া ডুঙ্গুর ফা তাই ওয়াইসা মাইসংরি ওই বরং ন চারি ফিনা নাংখা ফিয়াবা রত্নফা আপন চাই অকুপ্রু আসে বাইন বুবাগ্রা রৌমি মানখা তাই ওয়ান সুগুই মানখা যা বসা জেলা পাইথাক রত্ন ন যত্ন নি সেলাই ওয়ান সু করুন হিনে বখা থনকা বখা বিশিং বিশিং তা বসা জেলা কুসুকু রত্ন ন বিনে আসুক ফাই আসুগুই লোক পালাই মানথ তক হই বখা খেলাই কেদা বন মারান বন কারই কুমুনি রক খরকাপন মাংলা তাং হুবা সৈনি ইয়াগনি বাহাইকে ইয়গুই মাইসানা নাং আবসে বরক সেরঙ্গিয়া হংকাইবা বরক তাবু রাজ্য আসে কতরমা বসে জরাতে জং জালক লাইনা নাং রাজ্য নি রাজাং খাই আবর বর বাহাইকে সামলগুই মাননাই আ ক ওয়ান সুগিন ব খা খেলাইও যে বসা জেলা থাইতাক রত্ন বন রাজানে আসুক থাকে আসুগি মানু তে কুবনি কেবনি আসুকানি হান্তানি বন্যুফুর জাগলিয়া আবংখা ম খতল কাইসা পাইখ্যা তো তাবো ফাইকা রাজ্য বাগমু রত্নভানি খতল তাহাইকা গরবে যুদ্ধ নামানি বিনি খতল বেবক পাইখ্যা তাবো খাই রাজ্য বাহিকে বাগ লাইখ্যা মানে বুফা বাহিকে আই ও বসারং ন রাজ্য বাগিরি আফরুনি সিমিন তিপ্রা বুবাগরা দুঙ্গুর ফা ফ্লাং ফ্লাং ন বেসলা থাইসাগ রত্ন ন খাপ ফুরজাং না নিচে আঙ্গ বতাবা খাপ ফুরজা কাতা রত্ন ন আফরুন সিমিন আপনি ইয়াগুলো বুমনি বেসলা সঙ্গে গবাং যাই খেলাইয়া ওই রত্ন ন আলাইদা মকল বাই নাসিং না লঙ্কা ও রাজা আয়েঙ্গ কুবনি বেসলা সঙ্গ রত্ন ন মুসনা নিচে আঙ্গ হাই আবুতই কেন কুমার রং বিশৃঙ্গ কাইসা তে কাইসা নাসিগি মানিয়া অনুগ কুতুগলাইমা বাঙ্গ ওয়ালাই সুগলাই নুকজাক্তা গাই তিনি জরাব
1: খাবং তাকে তাই খুব আসে যদি লাইভ মানে কতমা রাজমলান কতমা সঙ্গে তাম বেচা বন্ধ রং বাকি সঙ্গ দাম নাই রত্ন ফানি বু ফানি মূ তাম টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কক গ্রুপ নাম্বার নরং বাকি আসু যতীত নরক খনাকা রাজমালানি কথমা রত্ন ফানি বু ফানি মৌ তাম যদি ফার ফারকে কক্রুপ বাইক রং দি টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কক গ্রুপ নাম্বার মোবাইল ইউজারও জিরো থ্রি এইট ওয়ান অকুট নাম্বার নানি তাপক দি আসু মৌ নরং বাকি নাই কক্রুগ সাপ্ত হ্যালো লামসগো দংরফা নিগাদি বেলাই হামবাই বুকুং বেলাই হামবাই বেলাই হামবাই গ্রহীতংদি সঙ্গাই আবাহাইকেনাও কাইসা রসা মূ দো রাজমালানি কথমার গিনে তিপ্রা বসঙ্গ কাইসা রসা মূ দো যে রসা মু রসাব খাং খাংকে কথৈফানো কথাঙি ফাই হই সাজাগে ফাই আর রসা মূনি মৌ তাম হ্যালো লামসগো নিনি ভলিউম কম রেডি রেডিওনি রেডিওনি ভলিউম কম রেডি এই সাদি নিনি রেডিওনি বল

0: প্রিয়ম ন কম রিনা দি হাইকা হাসাল থাঙে কক সাদি নং দাদাক সিদাকে কক সারে রেডু খনাইনে কক সাকা আঙ্গাঙ্কে নং আনি কক নো বুসি মেয়াং নাই কাবং তাকুতে বুকুক চং জেফ্র কল খালায়ো কিসা রেডু ওয়াই হাসালকে কক সাদি হ্যালো কক রে তেগাইসা কক দুক हेलो
1: आप जिस व्यक्ति से बात कर रहे हैं
0: टू थ्री टू सिक्स टू फाइव थ्री कॉकडू नंबर हेलो
1: आप जिस व्यक्ति से बात कर रहे हैं
0: कॉल खालाइने मुसुंगियां के ता खालाइ दी কল খালাইনে বি জে খালাই তন নিকে খালাই তং দি বুইন জ্বর আর দি জে খালাইনে মুসংনাই বরং জ্বর আর দি হ্যালো
2: হ্যালো
0: লামসগো সামুকা তাকু মান্দাইনি তাকু লামসগো সাদি আর রসামুংনি মুং তাম যে রসামুং রাসমালা নি কথমার গে সাজাগে তো কাইসা রসামুং রাগিনি দঙ্গ আর রসামুং রসা হ্যাঁ ইয়াশের খাগরা দা কন তে সাব তং নাগের নাক লগি তং দি টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কক্রুক নাম্বার মোবাইল ইউজার জিরো থ্রি এইট ওয়ান অকুট নাম্বার নাইন টাপুক দি হ্যালো লামসগো সামকা হ্যালো
2: হ্যালো
0: এ রসামুংনি সুমুং সুই দো বেলাই হামবাই তাকু কর্ণ বেলাই হামবাই রেসে খাগ্রা হানজাগু যে রসামুং বনি রাগিনি বাই রসাব খাঙ্কে কথৈসে কথাঙ্গি মাফায়ু ফিয়া আসুকে কবুই রসামুং সিনে সিরি সিটি নিশিমিন তিপ্রা বসঙ্গ তঙ্গ বেলাই বলাই জাগনাই হই মানো সিনে হকুমো মকুমো গথৈনু সথাং খালাই মানকে কিসানী ক গিয়া তাবুনি সুমুঙ্গ ববাগরা দঙ্গরফা বসা জলা সঙ্গ আমজগুই নাই বাগিনাই সাব বুদ্ধি গনাং আবার আমজগুই নাই বাগিনাই ববহাই আমজমুং খালাইগা তামো আমজমুং খালাইগা হ্যালো
3: হ্যালো
0: লামসগো বুকুং ন আবতো সাইপাই লেখা রেসে খাগ্রা ন তাবুনি সুমুং গাঙ্কে ববাগরা দঙ্গরফা বসা রকন আমজগুই নাই বাকে হ্যালো হ্যালো বসা রকন বরংনি বুদ্ধি আমজগুই নাই বাকিনাই সাব খা কলক সাব বুদ্ধি গনাং সাব ফান বাইসিমিয়া বুদ্ধি বু সাবনি তং ফান তো যতনি তঙ আবো নাই বাকিনাই ববাগরা দঙ্গরফা ববহাই আমজমন খালাইগা ববহাইকে পরীক্ষা খালাইগা হ্যালো দিবর কাহাম সাবংখা মহারানী উত্তর মহারানী এ তাহু রাজু সারি ববাগারা দঙ্গরফা বসারং ন বসারংনি বুদ্ধি ন আমজগুই নাই বাকিনাই বহাই আমজমুং খালাইকা বা বহাই পরীক্ষা নাকা বাহাইকে

0: বেলেগ হাম্বাই তে তে সাব আমন তে কিছা এনালাইজ খালাই ছাই মানে টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কগ্নং নাম্বার মোবাইল ইউজার জিরো থ্রি এইট ওয়ান হ্যালো দিবর কাহাম তাক কর্ণন
1: এগারোটো সি পালাই রুই না সামনে বখরগ মানে

0: তেও কোনে আমজক মনি ক্লাইং খাতা
1: হুম
0: মাইক বনাব সিনে বজরি খা দে মানস সিনে সব এসে সিনে কিতার কা সুইচা সিনে কে বতাও তা আবা হেকে খাই কেতা
1: হুম
0: মাইক কিনে ব বিনি আজ আমজক মঙ্গ ক্লাইং ই হাই কেতা
1: আবা হেকে বকে আম বরক তো সাইমিয়া বুফা আমজক উই তঙ্গ
0: তঙ্গ হনে সাইমিয়া তা
1: সাইমিয়া সাইমিয়া বেলাই হামবাই তাকুন বেলাই হামবাই বেলাই বেলাই কেন নাংমানি বুদ্ধি যে মাইসায় বাহিক দায় আছে সাবং মাইসা আছে গিয়া একাদশী পার্লামেন্ট যাগুলো তাবো সৈসে মাইকে ইয়াকার জাকানকে সৈ তো সৈবো চাজা গিয়া অখুজাগি দ মাই দোলসা ইয়ং বাকসা ইয়ং বাকসা খিতা রহকা সৈ রক আয়ং সানা থাকা আসানকে বতা বতা বসাকা আর বুতা সংকাঙ্কে সৈ ফাই অনেনে খারি থাকা জালিয়া অবন যতন সে কতর হন মানো বুদ্ধি ফানবাই সিমিয়া বুদ্ধি সে যতন চাই টংলা নাঙ্গ হ্যালো বুদ্ধি গনাং নিন বুদ্ধি ন যতন চাই ফান কপলাই
2: বুদ্ধি ন কপলাই কা আ বুদ্ধি মান খান কাই বসাই
1: চাই বেলে হামবাই

এবং তা ক্ষুদে বুকু জন্য খুনাই তো এফ এম উজ্জন্ত সার চাপেন দক এক 101.6 মেগা হার্জ তিনি কাবুরা পান্ডা সিনে স্টুডিও নিজর কক দাম চাতামই সতী নৈশে থামতাময়ী মুফলি বাঁচি দক।

মনোদেবী জমাতিয়া বাইর সাবজাক রসাবং আসি নরকনাকা নরক রসাবই খনারকা তাবুনে বেসব তেতাংস রসাবং নরং বাকে খনাদি অ রসামু

kamang ta khutai bu khusong chine studio ni jara khabar tabo dam nei tamui mopli thamchi duita tamui 34 second দরকনাই তো এফ এম পর্যন্ত সাড়ে চাপেন দেওয়া হয় একে 101.6 মেগাহার্জ তামন বেসে বেতনাই খনাত খরাং পান্দাব খনাত খরাং পান্দাব নর নিবাগে অরব সুমন তোমাই রেসামুনি ককথাই সাবাবে রেসাব যাক রেসামুনি ককথাই তামং নাই যতন নর বাকি পুলিয়ান রেসামুং খনাদি

0: আবনি ইয়াগুলো ককথাই তামো ফাইনাই সুমুং আবনি ইয়াগুলো ককথাই তামো ফাইনাই 2326253 ককডুং নাম্বার মোবাইল ইউজার 0381 অকু নাম্বার নান তাপবি আবনি ইয়াগুলো ককথাই তাম ফাইনাই হ্যালো হ্যালো
1: হ্যালো স্যার
0: এ এসারি এহে বিশ্বনাথ দেব্রমা বাই রেসাবজাক রেসাবুং ন তাবুং নে সুমুংকে ও যে কক থাই নন নাসিক আকাইয়া তাবুক রেসামুং রেসাবুই অর্ধেক জ্বর ফাইকে আমুন ইয়াগুলো কক থাই তাম ফাইনে কক থাই তামুং নাই দাকন সাবমান 2326253 কক নাম্বার মোবাইল ইউজার 0381 অকুট নাম্বার নাই তাবুদি হ্যালো
1: দিমি নন নুহরি হয়নি।

0: থাকে
1: বিশ্বনাথ দাংখা
0: বিশ্বনাথ
1: আবার নংছে রসাম না বিশ্বনাথ দা
0: আমি তো দিনেছে
1: খরং চলাই চলাই বা বেলাই হামবাই
0: বেলাই
1: হামবাই যা বৈখানার মান বাকে।

0: অমনজাগুলো রসামু তামা ফাইনাই কক থাই 232-6253 ককডুং নাম্বার। হ্যালো হ্যালো হ্যালো ককরেই সাব তম্বানি দাদি ফাট ফাটকে ককদু বাইক রং দি। হ্যালো হ্যাঁ আমনজাগুলো কক থাই তাম ফাইনাই দে সাবতং দাদি সাব মান অর সামুং নো। হ্যালো হ্যাঁ
1: দা
0: চাইতংনাই তে খরকসা কগদু ইয়া সঙ্গনাই নে। হ্যালো হ্যালো হ্যালো ককরে হ্যালো এ লামসগু

0: আর সামুং সাবাই রেসাবজাক রেসামুং 232-6253 কগডুং নাম্বার মোবাইল ইউজার মোবাইল ইউজার যুত্র 81 অকুট নাম্বার না তাপক দি তাপক যে রেসামুং খনাকা তা থাং দে দুগাতি লামসিয়া অব সাবাই রেসাবজাক রেসামুং খরং নই সিঙ্গার দো আর 232-6253 কগডুং নাম্বার দি ফাট ফাটকে করং দি হ্যালো হ্যালো
1: আপ জিস ব্যক্তি সে বাত কর রহে হ্যায় উসনে আপ
0: ক করে তেউচা মানজুদি 232-6253 কগডুং নাম্বার মোবাইল ইউজার 0381 কোড নাম্বার এনা তাপক দি হ্যালো
2: হ্যালো স্যার
0: লামসগো সামুকা
2: ইয়া পিছে স্যার পারমে কলেজ বরমা ক কন্থতি বাই সতরঞ্জন
0: কন্থতি বাই সতরঞ্জন দে বরমা বুরন চিমি কল খালাই তো কলে দেব্রমা বুকু কলে দেব্রমা লগি তং দি নাইগেনা তৈ সাব তং ককডুগো গরঙ্গি নে না 232-6253 ককডুগ নাম্বার মোবাইল ইউজার 0381 অক নাম্বার নান টাবুক দে হ্যালো
3: হ্যালো
0: লামসগো সামুং খাতা কো এ সাদি তাকু লগি তং দি

0: rasam nai rong ni mung tamo a khorang kati bai rasawi khnai nai borong ni mung tamo hello lam sogo samongkat takho
1: rang yang nai tran klanta sai
0: tamo a takho klanta sadi
1: tor samung de takhi amai bai deba amung ke sini char shankar bai go madam suborna
0: shankar bai suborna lagi tang de akonda nai gana te shabd দি ফাট ফাটকে কিন দি 232-6253 কগডং নাম্বার হ্যালো বরিংকে অনিতা জমাতিয়া চলাকে শঙ্কর দাগান লগিত কেসা কগডুগি আসং নাইছে না সাবতং হ্যালো হ্যালো
2: হ্যালো
0: লামসগো সামুং কথা খুব
2: দিবর কাহাম স্যার
0: দিবর কাহাম
2: সাদে
0: অর সামুং সাবাই রে সাবজাগ রে সামুং বতাম সাকা দাকান লাগি তংদি দা দা এ হামাই বেলে খনাতক সামুং তমানি হ্যালো পাদেকে তাপসে জন নিউ স্যাটেলাইটস খনানান সকাং তে কাইসে কক দুগি আছে গানা হ্যালো
2: হ্যালো দিবর কাহাম দারা
0: দিবর কাহাম
2: আং কয়বান তো ফ্রিজ সারি দেবো
0: এ তাকো ফ্রিজ সারি
2: মোর সামনে গাই সুমিতা দেবরমা ভাই শঙ্কর দেবরমা
0: দাকান লাগি তাঙ্গি রসামনে হিঙ্গাঙ্কে শঙ্কর দেবরমা তাই সুবর্ণা দেবরমা ভাই রে সব জাগ্র সামুং বেলে হাম ভাই ক্লান্ত নাই খা এটি যত সাইচং নাই নব বেলে বেলে হাম ভাই ফাদে তাউসু জন নিউ স্যাটেলাইটস তামত কিসানাই লাইন তাউসু জন নিউ স্যাটেলাইট মন্ত্রী অকা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তিনি সাকাম বাবায় খোসাজাক থতক সেলাইমুম ফাইকা তাই বেমার কুতুক রকনি বাকি ত্রিপুরানি ফাতার বেমারি রকন রহর মানি মারিব খাইজাকা দিনে আগরতলানি উত্তর বাদাগারনি উন্নয়ন সংঘ বাই যোগালি যাক থিরিমা সিবি তাই আগরতলা আউলি নাইখ্রাই বাই আশা কর্মী রকন লামসংমা মেল অকক নার্ক থানি ব অকক্ন সাকা এডিশনি ভিলেজ কমিটিন চংবারি ও বেবাগৈ খরক সাহা সাই ডক্টর বরিশি বাসানাই বাতাইনাই নো কপলাই ইংখা বরকনি বিশিং তঙ্গ বিজেপি নি খরক চারচি সা ত্রিপুরা মতনি খরক সা সাই বারা বাসি সিডি সিপিআইএম নি খরক চা তে কুবুনি খরক চা সেপ্টেম্বর তালনি বুসকাং সাল নিশি সার বারা চারচি সিনি ভিলেজ কমিটি নি যতই বুড়ি সাই বারা চুকু চি সিনি আসুকথানি বিশিং কাইনি সাই চুকুরা বাসি সিনি আসুকথায় বু ইয়াসক জাগান তিনি দিবর জরা নবা তিবানি সেকাংবারে ককটমা ও সাইমান জাকা নখ সুমুই বাই কবল জাক থংনে কিসা মিসা আমচে ফেরাং কগ ওয়াতাই ফাইমানো আসু জতি সেমা কা তাকসু জনি নিউজ হেডলাইন্স খামং তাকুতে বুখুসো তাবু খনাদি তেতাং সারা সামু

0: শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চায়ন্ত। সময় বলছে 2:30, তার মানে সময় হয়ে গেছে আজকের রবিবারের দুপুরে বাংলা নাটকের। আজকের নাটক প্রতিবেশী, রচনা চিত্রবন্ধু ভৌমিক, দুঃখিত চিত্রভানু ভৌমিক, প্রযোজনা আদিত্য নারায়ণ সেন।
1: আজকের নাটক প্রতিবেশী, নাট্যকার শ্রী চিত্রভানু ভৌমিক, প্রযোজনা আদিত্য নারায়ণ সেন, নাট্যানুষ্ঠান প্রতিবেশী।

0: came trembling after. Twinkle, twinkle, little star, how I wonder what you are, up above the all so high, like a diamond in the sky. Pushycat, wherever
1: no. I haven't... এভাবে পড়াশোনা একেবারেই হবে না। এখানে বাড়ি ভাড়া নেওয়ার পরদিন থেকে যেভাবে লোক আসা শুরু হয়েছে, পরিচয় টরিচয় তো কেউ ধারই ধারছে না। কেউ এসে টেলিফোন করছে, কেউ চাইছে টিভি দেখতে, কেউ বা গল্প করছে করছে, উঠতে না বলা পর্যন্ত যেন কেউ চেয়ার ছাড়বে না। আরে বাবা, আমরা তোদের বাড়িতে যেচে আলাপ করতে গেছি।
2: তা পাড়া প্রতিবেশী যখন তখন, তুমি তো তাদের বারণ করতে পারবে না।
1: তা বলে আমাদের প্রাইভেসির কথাটা কেউ চিন্তা করবে না? এভাবে চললে তো মেয়ের পড়াশুনো উঠল। ওই আবার না, এবার একটা কিছু হেস্তনেস্ত করতেই হবে।
2: আস্তে, কি করছো? কি
1: ঠিক আছে, তুমি ভালো মানুষ হয়ে থাকতে চাও তো, তা থাকো, আমি তো আর পারবো না। আমি রান্নাঘরে যাচ্ছি,
3: ভেতরে আসতে পারি?
2: আসুন আসুন।
3: আমায় নিশ্চয় চিনতে পারছেন, আপনার ওপাশের ওই যে লোহার গেটওয়ালা বাড়িটা, ওইটি আমার।
2: ও আচ্ছা,
3: আপনারা পাড়ায় নতুন এসেছেন শুনেই আমার স্ত্রী তো আর তর সইতে দিচ্ছে না, বলে যাও না গো, নিজে গিয়ে একটু দেখেই এসো না ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। ওরা তো আর আগ বাড়িয়ে আলাপ করতে আসতে পারে না, হাজার হোক, এ তো আমাদেরই কর্তব্য, তাই চলে এলাম।
2: তা ভালো করেছেন, পাড়ায় একসাথে থাকবো, একজনের সুখে দুঃখে অন্যজন এগিয়ে না এলে আর প্রতিবেশী

0: ঠিক ওই কথাই আমার স্ত্রীও বলে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা তো আছেই, কিন্তু বিপদে আপদে ওই প্রতিবেশীরাই তো ভরসা।
1: হ্যাঁ তাই, আপনি আসায় সত্যি খুব আনন্দ পেয়েছি, তা না হলে আমাকে হয়তো যেতে হতো।
0: হ্যাঁ এই তো শুরু হলো, এখন আপনারা যাবেন আমরা আসব, দেখবেন মশাই সবাই আপনাদের কেমন আপন করে নিয়েছে। আমাদের এই ছোট্ট শহরের এই একটাই গুণ মশাই, নইলে মশা মাছি পোকামাকড় পরনিন্দা পরচর্চা মফস্বল শহরের সমস্ত বদদোষগুলি এখানে আছে, কিন্তু একমাত্র এই বিপদে আপদে সবাই এক কাট্টা। যা এতক্ষণ মশাই আমি নিজেই বকে যাচ্ছি।
1: না না বেশ লাগছিল, এই শহরে নতুন এসেছি, সব কিছুই তো বুঝে সুঝে নিতে হবে। তা আপনার চা চলবে তো?
0: চা? তাই একটি ব্যাপারে মশাই আমি কখনো না বলতে শিখিনি, আমার কাছে এনি টাইম ইজ টি টাইম। এর জন্য স্ত্রীর কাছে কম বকুনি খাই মশাই, যখন তখন চা, এসব কি বদভ্যাস। কিন্তু ওই যে নেশা, নেশার কাছে আমরা সবাই দাস।
1: হ্যাঁ আমারও চাটা খুব চলে। নীলা, নীলা চাটা দিয়ে যেও।
0: দেখুন তো আপনার নামটা পর্যন্ত এখনো জিজ্ঞেস করা হয়নি।
1: আমার নাম অজয় দত্ত।
0: তা কি করা হয় আপনার?
1: এই ফ্লাট কন্ট্রোলের প্রজেক্টে একটা ছোটখাটো চাকরি করছি।
0: থাক থাক থাক মশাই, আর বিনয়ের প্রয়োজন নেই, গাড়ি টিভি ফ্রিজ এসব দেখলেই বোঝা যায়।
1: না না এমন কি, আপনি কি করেন তা কিন্তু এখনো বলেননি।
0: আমি?
1: হ্যাঁ
0: এই অধমের নাম অনিল রায়, এই ব্যবসা করি। ব্যবসা বলে মনে ভাববে না যে একটা বিরাট কিছু ব্যাপার, এই চলে যায় আর কি। তা মশাই আপনার স্ত্রীকে তো দেখলাম না, একটু পরিচয় করে নিতে হয়।
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। এই যে নীলা শুনছো, ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে চাইছেন।
0: আসুন আসুন,
1: তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। ওই হচ্ছেন আমাদের প্রতিবেশী, ওই যে হলদে রঙের বাড়িটা।
2: ও হ্যাঁ হ্যাঁ, ওই বড় পাকা বাড়িটা?
0: না না, ওই মাথা গোজার একটা ঠাঁই আছে আর কি, এই ঠাকুরের দয়া কোনো রকম চলে যাচ্ছে।
2: আপনি এসেছেন বলে খুব খুশি হয়েছি।
0: আমার স্ত্রী তো আপনাদের এখানে একরকম ঠেলেই পাঠিয়েছে, আমার স্ত্রীর সঙ্গে তার আপনার পরিচয় হয়নি, খুব মিশুকে।
2: আপনার স্ত্রীকে বলবেন একদিন আমাদের এখানে আসতে, আলাপ পরিচয়টা তখনই হয়ে যাবে।
0: এরকম তো চলতে পারে না, আপনারাই একদিন চলে আসুন না আমাদের এখানে।
1: হ্যাঁ সে তো যেতেই হবে, বিপদে আপদে আপনারাই তো ভরসা।
0: আজ তাহলে উঠি, পরে আরেকদিন আসব। হ্যাঁ তাহলে কথা রইল, একদিন আসছেন কিন্তু। আরে আপনাদের টেলিফোন রয়েছে দেখছি, এই যদি কিছু মনে না করেন তাহলে একটা টেলিফোন করে নিতে পারি।
1: হ্যাঁ হ্যাঁ একশো বার করতে পারেন।
0: হ্যালো, হ্যাঁ এক্সচেঞ্জ, প্লিজ পুট মি টু 1013। এখানে টেলিফোন লাইন পাওয়া মশাই এক ঝামেলা, তবে আপনাদের টেলিফোনটা বেশ কাজে আসবে, এই পাড়ায় তো আর একটাও টেলিফোন নেই। হ্যালো, হ্যাঁ এ শোন আমি অনিলদা বলছি। হ্যাঁ আমার আসতে একটু দেরি হবে বুঝলি, আর তোর বৌদির জন্য একটু ওষুধ আনতে হবে। হ্যাঁ শোন, ওই পার্টি যদি আসে তবে মালটা ডেলিভারি দিয়ে দিবি। হ্যাঁ ডেলিভারি দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখছি। হ্যাঁ এবার তাহলে চলি, আপনাদের অনেকটা সময় এমনি এমনি নষ্ট করলাম।
1: না না এমনিতেই বসেছিলাম আমি।
0: তা কোনো অসুবিধা হলেই কিন্তু আমাদের বলবেন।
1: হ্যাঁ নিশ্চয়ই বলবো।
0: কোনো লজ্জা করবেন না, যে কোনো সময় আমাদের বাড়ির দরজা খোলা পাবেন। আমার স্ত্রী তো মশাই হই হুল্লাই নেমেতে আছে, আমি কিচ্ছু বলি টলি না, একই তো ছেলে পেলে নেই, তাই ওই নিয়ে যদি একটু ভুলে থাকে তো থাক না। আচ্ছা আসি তাহলে।
2: এসব কি শুরু হয়েছে, তুমিও এর কিছু বিহিত করবে কিনা বলো।
1: আহ চুপ করো তো।
2: কেন চুপ করব, একজনের পর একজন আসছে তো আসছে, যাবার নাম পর্যন্ত নেই।
1: ছি ছি তুমি এটাকে অন্যভাবে নিচ্ছ কেন, পাড়া প্রতিবেশীরা যেতে আলাপ করতে এসছে এ তো আমাদের আনন্দের কথা।
2: তা বলে যখন তখন যাত্রার বাড়িতে চড়া হবে, কলিং বেলটা পর্যন্ত ব্যবহার করতে জানে না।
1: আরে বাবা যাক না কিছুদিন, তারপর এমনিতেই সব ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম
2: তুমি কি বলছো, গৌহাটিতে বা কলকাতার বাড়িতে কখনো এরকম দেখেছো? মলি তো প্রথমেই আমাকে লিখেছিল যে এই শহরে আসছিস ঠিকই, কিন্তু কদিন থাকতে পারবি কে জানে, অন্য কোথাও ট্রান্সফারটা হয় কিনা দেখো।
1: আশ্চর্য, তোমার কথা মতো তো সেই চেষ্টা আমি করেছিলাম কিন্তু হলো কই?
2: সেজন্যই তোমাকে বলেছিলাম যে আর কিছু যখন হচ্ছে না

0: তখন একটা অন্তত ভালো বাড়ি পাওয়া যায় কিনা দেখো। কেন, মলি ওরা তো মোটামুটি একটা ভালো বাড়ির খবর দিয়েছিল।
1: হ্যাঁ, তা দিয়েছিল, কিন্তু এত বেশি ভাড়া তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাছাড়া তোমার দাবি মতো টিভি ফ্রিজ এসব কিনতেই সঞ্চয় প্রায় পুরোটাই বেরিয়ে গেছে।
0: তাহলে এখন ঠেলা সামলা, মেয়ের পড়াশুনো তো লাটে উঠল, এমনিতেও শরীরের যা অবস্থা কিছুটাও পিছিয়েই পড়েছে।
1: ওর পড়াশোনায় তো কেউ বাধা দিচ্ছে না?
0: বাধা দিচ্ছে না, বাইরের ঘরে বসে যদি কতগুলো উটকো লোক ষাঁড়ের মতো চেঁচায় তাহলে পড়াশোনায় ওর মন বসবে?
1: দেখো নীলা, বড়লা বাইরের ঘরে বসে কি কথা বলল তাতে মিনির পড়ার অসুবিধে হওয়ার তো কথা নয়, আমাদেরও তো ছোটবেলায় পড়াশোনা করতে হয়েছে।
0: তোমাদের সময়ের সঙ্গে আজকের যুগকে মিলিও না, এখনকার যুগ হচ্ছে কম্পিটিশনের যুগ। দেখছো তো স্কুল কলেজগুলোর অবস্থা, একটু গাফিলতি হলেই পিছিয়ে পড়তে হবে, তাই আজকালকার সব মা বাবাই এ ব্যাপারে সচেতন।
1: তা বলে আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারবো না?
0: নিশ্চয়ই বলবে, তার জন্য আলাদা সময় আছে, যখন তখন বাড়িতে আসর বসালে তো আর চলে না।
1: আর তা কি করবো বলো, অপমান করে তো তাড়িয়ে দিতে পারি না।
0: অপমান করার কথা কি আমি একবারও বলেছি? ভালো জায়গায় একটা ঘর নিলে এসব দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন হতো?
1: কদিন মাত্র হলো এখানে এসেছি, মাস কয়েক দেখি, তারপর না হয় বাড়িটা পাল্টানো যাবে।
0: তোমার যা ইচ্ছে হয় তাই করো, আমাকে বলার কোনো দরকার নেই। মিনি, আই মিনি।

0: ও মা বলি যে,
1: হ্যাঁ সিনেমা যাচ্ছিলাম, ও বলল চলো ওদের বাড়িতে একবার ঘুরে আসি, কোনো অসুবিধে হচ্ছে কিনা তাও তো একবার দেখতে হবে। তবে গলির যা অবস্থা, আর গলির সামনে যেভাবে ছেলেদের জটলা দেখলাম, পরিবেশটা আমার মোটেই ভালো লাগলো না নীলা।
0: যা বলেছিস, আমি তো সেই কথাই ও কদিন থেকে ওকে বলছি।
2: না না, এ তো নতুন কোনো কথা নয়, এ শহরটা এমনি একেবারে আজে বাজে লোকে ভর্তি, কোনো স্ট্যাটাস নেই, কথাটা পর্যন্ত ভালো করে গুছিয়ে বলতে পারে না, ছেলে মেয়ে মানুষ করাটাই এখানে সমস্যা।
1: তোকে কি বলবো নীলা, এখানে মেলামেশা করার পর্যন্ত কোনো একটা অ্যাসোসিয়েশন নেই, কোনো ক্লাব নেই, সবাই শুধু পরনিন্দা পরচর্চা নিয়ে ব্যস্ত। ও তো চেষ্টা করছে এখান থেকে চলে যাবার, কিন্তু ট্রান্সফার অর্ডারটা জানিস হয়েও হচ্ছে না, আসলে কেউ এখানে আসতেই চায় না।
3: আপনারা কখন এলেন?
2: এই কিছুক্ষণ, আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি।
3: তাই অফিসিয়াল বিষয়ে একটা আলোচনার জন্য একটু বাইরে গেছিলাম।
0: ওরাও বলেছিলেন এ পাড়াটা ওদেরও ভালো লাগেনি।
2: বাই দ্য ওয়ে, আমি কিন্তু আরেকটি বাড়ির খবর পেয়েছি, বেশ ভালো, সমস্ত বন্দোবস্ত আছে, একেবারে আলাদা, ভাড়া ধরুন এই 500 টাকার মধ্যে পড়বে।
0: তাহলে ওইটি চেষ্টা করে দেখো না গো।
3: ঠিক আছে দেখছি।
1: না অজয়দা, আপনি ভালো করে খোঁজ খবর নিন, এখানে কি কেউ থাকতে পারে?
3: বুঝতেই পারছেন, দুদিন হলো এসেছি, আবার এত তাড়াতাড়ি বাড়ি চেঞ্জ করাটা ঠিক হবে কি?
2: হ্যাঁ হ্যাঁ তা ঠিক।
3: তা আপনার ট্রান্সফারে কি হলো?
2: এবার মনে হয়ে যাবে, তবে আমি কলকাতায় চাইছি, তাহলে সামনে দাঁড়িয়ে থেকে বাড়িটা তৈরি করে ফেলতে পারবো। আমার ভাই অবশ্য দেখাশোনা করছে, তবু নিজে থাকতে পারলে তাড়াতাড়ি হয় আর কি। তা আপনার যে জায়গাটা কেনার কথা ছিল সেটার কি হলো?
3: এখনো কিছু হয়নি, তবে এবার মনে হয় হবে।
1: নীলা জানিস, মিনা ওরা দুবাই চলে গেছে, ওর বর কি একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল, সেটা পাওয়ায় ওদের যাওয়া হয়েছে। শুনেছি খুব ভালো চাকরি, অনেক টাকা মাইনে। অজয়দা, আপনার তো অনেক বেশি কোয়ালিফিকেশন, আপনি তো একটা অ্যাপ্লাই করতে পারেন।
0: তুই আর লোক পাসনি, ও করবে অ্যাপ্লাই? শুধু বই পড়ে আর অফিস করে জীবন কাটিয়ে দিতে পারলেই হলো।
3: না সেসব কিছু না, আসলে সবাই যদি বাইরে চলে যায় তাহলে এই দেশটার কথা কে ভাববে? আর তাছাড়া ভালোই আছি, শুধু শুধু।
0: শুনলি তো, যেন দেশের সমস্ত ভালো করার ভারটা ওর ওপরই পড়েছে।
1: এই নীলা, তোর মেয়ে এত রোগা হয়ে যাচ্ছে কেন রে, কিছু খাওয়াস না নাকি?
0: সত্যি রে, পুষ্টিকর সব কিছুই তো খাওয়াচ্ছি, কিন্তু কিছুতেই ওর শরীর ভালো হচ্ছে না।
2: ওর কোনো দোষ নেই, আসলে এই জায়গার জন্যে, এই আমারই, আগে আমার কখনো পেটে কোনো রোগ ছিল না, কিন্তু বছর খানেক হলো আমাকে ওসব বেশ ভোগাচ্ছে। ডাক্তার দেখালাম, বললেন টাটকা শাকসবজি খান, কিন্তু খাবো কোত্থেকে, খাবার আছেটা কি, বাজার সবসময় আগুন হয়ে আছে।
3: হ্যাঁ তা অবশ্যই ঠিক,

0: মাছের তরিতরকারি যেরকম দাম দেখলাম,
1: দাম বলে দাম, আমরা তো মাছ খাওয়াই ছেড়ে দেব ভাবছি। ও তো বলে এভাবে খরচ করলে জীবনে আর কিচ্ছু করা হয়ে উঠবে না, কিন্তু এখানকার লোকের পয়সা আছে বাবা, যে যা চাইছে তাই দিয়ে দিচ্ছে, কোনো প্রতিবাদই নেই, সে 60 টাকা আর 70 টাকাই হোক না কেন।
2: তবে একটা কথা, এখানকার লোকগুলো কিন্তু খুব শান্তিপ্রিয়, তাই হয়তো কোনো প্রতিবাদ করে না।
1: হ্যাঁ তা ঠিক, কারণ রাস্তাঘাটে অনেক রাত্রি পর্যন্ত ঘুরে বেড়ালেও ভয়ের কোনো কারণ নেই।
2: এই কটা বাজে খেয়াল আছে? সিনেমার কথাকে একদম ভুলে গেছো?
1: ওরে বাবা তাই তো, আমি তো খেয়ালই করিনি। চলো চলো। সে কি রে, একটুখানি বস, চাটা অন্তত খেয়ে যা।
2: না না প্লিজ, দেরি হয়ে যাবে।
1: হ্যাঁ তাহলে চলি রে নীলা, তোরা কাল পরশু একবার আমাদের বাড়িতে চলে আসিস, মিনিকে সঙ্গে নিয়ে যাস কিন্তু।

0: তুমি ওদের সঙ্গে এরকম ব্যবহার করলে কেন?
1: কেন কি করলাম?
0: তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছিল তুমি ওদের পছন্দ করনি।
1: কি যে বলো না
2: স্যার, দত্তবাবু এই চিঠিটা আপনাকে দিয়েছেন।
1: ও চিঠি, আচ্ছা দেখছি। দাঁড়ান, আমাকে এক্ষুনি একটু বাইরে যেতে হবে। এই নীলা, অফিস থেকে খবর এসছে জল ডেঞ্জার লেভেল ক্রস করেছে। আমি আজ আর নাও ফিরতে পারি, ভোরের দিকে ফিরে আসার চেষ্টা করব। আর মিনের দিকে একটু নজর রেখো, ওর জ্বরটা একটু বেড়েছে মনে হলো, প্রয়োজন হলে মলিদের টেলিফোন করো। হ্যাঁ
0: না গেলেই কি নয়, মিনির শরীরটা যখন ভালো যাচ্ছে না।
1: না নীলা, আমার যাওয়া না যাওয়ার উপর অনেক লোকের ভাগ্য নির্ভর করছে, আমাকে যেতে হবে।
0: ও তাহলে খেয়ে অন্তত যাও।
1: না, এই রেস্ট হাউসে খেয়ে নেবো, তোমরা খেয়ে শুয়ে পড়ো। হ্যাঁ চলি, চলো রঞ্জিত যাওয়া যাক। গাড়িটাই ঠিক আছে তো?
2: ঠিক আছে স্যার,
1: চলো চলো চলো যাই।
2: আসি বৌদি।

0: মিনি, হায় মিনি, কথা বলছিস না কেন? আরে জ্বরে যে শরীর একেবারে পুড়ে যাচ্ছে, এখন আমি কি করি? মা, কিরকম লাগছে মা? ভালো না? জ্বর তো আরো বেড়ে গেছে। তাহলে কি মলিদের খবর দেব? হ্যাঁ তাই দিই, কিন্তু মলিদের টেলিফোন নাম্বারটা তো মনে করতে পারছি না।
1: কে?
2: আমি পাশের বাড়ির অধীর বাবু।
1: ও, আপনি?
2: হ্যাঁ, কাল অফিসে যেতে পারবো না, বাড়িতে একটা কাজ আছে, তাই বড় সাহেবকে টেলিফোনে খবরটা জানাতে এসেছি। আমাদের না হলে আবার অফিস সচল।
0: মা, মা গো, মা,
2: কি হয়েছে? পাশের ঘরে আপনার মেয়ের আওয়াজ পাচ্ছি।
0: মা গো,
2: ও এরকম ছটফট করছে কেন?
0: হ্যাঁ, ভীষণ জ্বর। আজ সকাল থেকে ওর শরীরটা বেশ খারাপ, এখন তো ওর জ্বরটা বেরিয়ে চলেছে।
2: ওর বাবা কোথায়?
0: ও একটু আগে অফিসের জরুরি কাজে বেরিয়ে গেছে, বলে গেছে আজ নাও ফিরতে পারে। এখন কি যে বিপদে পড়েছি।
2: ও তাই তো, তাই তো, আমি আসছি তাহলে।
0: আপনার টেলিফোন?
2: সে না হয় পরে হবে। কোন
0: শুনছেন? শুনুন না, চলে গেল। টেলিফোন নাম্বারটা এখন কোথায় পাই? এই যে, এই তো পেয়েছি, ক্যালেন্ডারে লেখা রয়েছে দেখছি। হ্যালো, কে? হ্যাঁ, আমি নীলা বলছি। মলি, আমার মিনির জ্বরটা খুব বেড়েছে রে, কি করব কিছুই বুঝতে পারছি না। তুই তোর বরকে বল না এখানে চলে আসতে। ও ও এখনো বাড়ি ফেরেনি? তাহলে তুই না হয় তোদের গাড়িটা নিয়ে চলে আয়। একজন ডাক্তারকে তো ডাকতে হবে, আমি তো এখানকার কাউকেই চিনি না। হ্যাঁ, কি বললি? কি, আসতে পারবি না? কি, তোর ছেলেমেয়েরা বাড়িতে একা ভয় পাবে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তোর বরকে এলে বলবি। ঠিক আছে, রাখছি। মা, আমি কোথায়? বাবা।

0: আমি বেড়াতে যাব মা, আমায় নিয়ে চলো। আমার বোন কোথায় হারিয়ে গেছে, নিয়ে আসো না মা।
1: চুপ, কি বলছিস মা? চুপ কর, চুপ কর। তোর কোথায় কষ্ট হচ্ছে মিনি? দেখি টেলিফোনে কোনো ডাক্তার কি পাওয়া যায় কিনা। আমি তো কাউকেই চিনি না, কোনো নাম্বারও জানি না। গাইডবুকটা দেখে চেষ্টা করে দেখি। হ্যাঁ, তাই তো, চাইল্ড স্পেশালিস্টের নাম্বারটা পেয়ে গেছি।
2: দরজাটা একটু খুলুন।
1: কে?
2: তাড়াতাড়ি খুলুন। আচ্ছা, এটা কি অজয় দত্তের বাড়ি? আমি ডাক্তার সেন।
1: আপনি মানে আপনাকে তো আমি
2: আগে মেয়ে কোথায় বলুন?
1: ওই তো বিছানায়।
2: তাড়াতাড়ি জল গরম করুন।
1: জল?
2: হ্যাঁ হ্যাঁ, জল গরম করুন। আচ্ছা, কবে থেকে জ্বর চলছে?
1: দিন চারেক হলো, তবে সামান্য ছিল, আজ হঠাৎ।
2: আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, কালকে আনিয়ে নেবেন। আর এই 5টা ইঞ্জেকশন, আর রোজ একটা করে। এখনই আমি একটা দিয়ে দিচ্ছি। আর গরম দুধ খাওয়ানোর ব্যবস্থা করবেন, একেবারে দুর্বল হয়ে গেছে। ইঞ্জেকশনটা দিয়ে দিলাম, মনে হয় এখন জ্বর নেমে যাবে। যাই হোক, কপাল ভালো, সময় মতো পৌঁছতে পেরেছিলাম। আর একটু দেরি হলে হয়তো, বুঝলেন, হসপিটালে নিয়ে যেতে হতো।
3: কীরকম দেখলেন ডাক্তারবাবু? ইস, কি জ্বর!
2: আচ্ছা, আমি তাহলে চলি। আশা করি কাল সকাল নাগাদ জ্বর নেমে যাবে। এখন আর ভয় পাওয়ার কিছু নেই, তেমন প্রয়োজন হলে আমাকে খবর দেবেন, কেমন?
1: ডাক্তারবাবু, আপনার ফিটা?
4: সেজন্য আপনি ভাববেন না, আমি আপাতত ম্যানেজ করে নিয়েছি।
1: আপনি কেন মিছি মিছি?
4: আরে বাবা, আমরা তো আর চলে যাচ্ছি না, পরে যে কোনো সময় ফিরিয়ে দিতে পারবেন। চলুন ডাক্তারবাবু।
2: হ্যাঁ চলুন, চলুন।

0: ভোর তো প্রায় হয়েই এলো, দেখুন তো জ্বরটা নেমেছে নাকি?
1: হ্যাঁ, জ্বরটা তো প্রায় নেমে গেছে মনে হয়।
2: তাই তো, জ্বর তো প্রায় নেই। ওহ ঠাকুর, তুমি আছো।
0: গাড়ির আওয়াজ, আপনার কর্তা এলেন মনে হলো।
3: আপনারা হঠাৎ এই ভোরে, কি হয়েছে নীলা? নীলা,
1: না না, তেমন কিছু হয়নি মশাই। আপনার মেয়ে একটু জ্বর হয়েছে, তাই আর কি, তাই ভয় পাবার কিছু নেই।
0: উনি যখন এসে গিয়েছেন, আমরা এবার যেতে পারি।
1: হ্যাঁ হ্যাঁ, চলুন চলো। ওষুধপত্র আনার দরকার পড়লে আমাদের জানাবেন, চলি।
3: এসব কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মলিহতির খবর দাওনি?
2: তুমি চলে যাবার পর হঠাৎ মিনির জ্বরটা খুব বেড়ে যায়, ও ভুল বকতে শুরু করে। আমি কি করব ভেবে না পেয়ে মলিদের ফোন করি।
3: মলি ওরা কি বললো?
2: মলি জানায় যে আসতে পারবে না। তারপর কোত্থেকে ওরা খবর পেলেন, কিভাবে ডাক্তার নিয়ে এলেন, উফ আমি এখনো কিছুই বুঝে উঠতে পারছি না। এরা না থাকলে উফ আমাদের মিনিকে হয়তো ফিরেই পেতাম না।
3: ডাক্তার কি বলেছে? আর ভয় নেই তো?
2: না, ডাক্তারবাবু তো বললেন আর ভয় নেই।
3: নীলা, নীলা
2: কি
3: বলো তো, আজ যদি ওরা না থাকতো তাহলে মিনির কি হতে পারত? তোমার কথা কি আমি যদি মেনে নিতাম?
2: তুমি আর বলো না গো, আমি শুধু বাইরেরটা দেখেছিলাম, ভেতরটা দেখতে পাইনি। মিনির অসুখ আমাকে বুঝিয়ে দিলে যে আমার দেখায় কত ভুল ছিল।
3: নীলা, এই আঘাতটার খুব প্রয়োজন ছিল, এই প্রয়োজনটাই আমাদের নতুন করে ভাবতে শেখালো। নীলা, যখন বাইরে বের হও, বিয়ে বাড়িতে যাও, তখন বেনারসি শাড়ি গয়নাগাটি পরো, কিন্তু ঘরে ফিরেই তা আবার তুলে রেখে দাও, যেখানে জীবনের প্রায় পুরো সময়টা কাটাও। আসলে সেই আটপরে শাড়িটাই আমাদের কাছে বড় প্রয়োজনের। মানুষও তেমনি, বাইরের যা কিছু সব আলাদা, মেয়ে কি আসলটা হচ্ছে ভেতরের। ভালোই হলো দিলা, মিনির অসুখীর

0: মধ্য দিয়ে তোমাকে আবার নতুন করে ফিরে পেলাম।
1: হোগো, আমার চাই না ভালো বাড়ি ভালো ঘর, আমার এই বাড়ি এই প্রতিবেশীরাই আমার থাক। আমি জানি আমার সব আনন্দ আমি এখান থেকেই খুঁজে নিতে পারবো।

নাট্যানুষ্ঠান প্রতিবেশী এখানেই শেষ হল। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করলেন নীলা অনন্যা রায়চৌধুরী, অজয় অমিত শেকিদার, বান্ধবী অজন্তা দাস, বান্ধবীর স্বামী সব্যসাচী পুরকায়স্থ, প্রতিবেশী প্রতাপ মুখোপাধ্যায় ও বশিষ্ঠ শর্মা, ও মিনির ভূমিকায় স্বরূপা ভট্টাচার্য। রচনা চিত্রভানু ভৌমিক, সম্পাদনা ও প্রযোজনা আদিত্য নারায়ণ সেন। নাটকটি আকাশবাণীর মৌলিক বেতার নাটক পাণ্ডুলিপি প্রতিযোগিতায় মনোনীত।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আপনারা আজকের বেতার নাটক প্রতিবেশী। এই মুহূর্তে মেঘলা দাশগুপ্তের কণ্ঠে একখানা অসাধারণ গান।

শ্রোতা বন্ধুরা, রবিবারের সবথেকে প্রিয় অনুষ্ঠান আজকের অতিথি, সেই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন গুটি গুটি পাই, শুরু করি আমাদের আজকের অতিথি পর্ব।

0: করে ভাবা, আর সেই সাথে নিজের প্রিয় প্রিয় যে ব্যাপারগুলো রয়েছে তার দিকে আরও একবার ফিরে তাকানো, সেই সাথে যে সমস্ত অসমাপ্ত কাজ রয়েছে সেই কাজগুলোকে আবার একটু চোখ বুলিয়ে নেওয়া, পাশাপাশি নিজের লক্ষ্যটাকে স্থির রাখা যে না এবার আমি এভাবে এগোবো আর কেউ আমাকে রুখতে পারবে না, আর তাই বলেই নিজেকে আরও একটু বেশি মোটিভেট করা। আর মোটিভেশনের কথা যেখানেই আসে সেখানে অবশ্যই মোটিভেট করার মানুষও তো চাই, কেউ একজন আমাদেরকে বলুক যে তুমি পারবে, তুমি থেমো না, কেউ একজন আমাদের হাতটি শক্ত করে ধরে রাখুক। আর সেখানে শিক্ষকের চাইতে বড় কেউ হতে পারে কি? আজকের আজকের অতিথি পর্বে যিনি রয়েছেন আমাদের কাছে, তিনি একাধারে সঙ্গীত শিল্পী, একাধারে একজন শিক্ষিকা, আমাদের ভীষণ প্রিয় শিল্পী, আপনাদের সবার চেনা। শিক্ষকতায় যেমন তিনি অপরাজেয়, ঠিক তেমনি গানের ক্ষেত্রেও কিন্তু অপরাজেয়, আমাদের সকলের প্রিয় নীলাঞ্জনাদি, নীলাঞ্জনা চক্রবর্তী, এ রাজ্যের একজন ভীষণ গুণী শিল্পী। নীলাঞ্জনাদি, স্বাগত তোমাকে আমাদের আজকের অনুষ্ঠানে, কেমন আছো বলো প্রথমে?
1: হ্যাঁ চলছে, এখন তো একটু ওই ওয়েদারের একটা প্রবলেম আছে, এত গরম, তোমরা সবাই যেমনটা আছো আমিও সেরকম কাটাচ্ছি, চলছে।
0: একদম গানে গল্পে আড্ডায় আজকে আমরা থাকবো তোমার সঙ্গে। আর নীলাঞ্জনাদির গানে পূর্ণতা যিনি দেবেন তাদের সেই বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে যন্ত্রাণুর সঙ্গে রয়েছে আমাদের সকলের প্রিয় শুভদা আর তমাল। তো চলুন গুটি গুটি পায়ে শুরু করি আমাদের অনুষ্ঠান। আমরা প্রথম গান কি শুনবো? রবি ঠাকুরের কাছেই আসবো প্রথমে,
1: অবশ্যই।
0: চলো তাহলে, আর পাশাপাশি আপনাদের বলছি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের FM উজ্জয়ন্ত পেজ থেকে, তো সেই পেজেই কমেন্ট করবেন, আমি অবশ্যই অনুষ্ঠানের পাশাপাশি সমস্ত কমেন্ট পড়ে দেবো। তাছাড়া আমাদের ফোনও করতে পারেন, আমাদের ফোন নাম্বার 0381-232-6253, পাশাপাশি হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপ নম্বরটি বলে দিচ্ছি 9402-16-9965। তো সবার কাছে একটাই অনুরোধ, আপনারা যখন কমেন্ট করবেন তখন আমাদের আকাশবাণী FM উজ্জয়ন্ত এই পেজে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেই কমেন্টগুলো পড়ে দেব। ঠিক আছে, তাহলে চলুন গানে গানে শুরু করি আমাদের আজকের আজকের অতিথি, আর শুরু মানেই রবি ঠাকুর, বাস তার নাম উচ্চারণ করি সকলে মিলে। নীলাঞ্জনাদির কণ্ঠে আবারও আমরা অসাধারণ একখানা রবি ঠাকুরের গান শুনব।
1: আজকে যে গানটি দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি সেটি রবীন্দ্রনাথের পূজা পর্যায়, পথ উপপর্যায়ের অন্তর্গত, আর এই গানটি রবীন্দ্রনাথ তার 53 বছর বয়সে রচনা করেছেন।
0: বাহ, চলো

0: আবাদ, অসাধারণ একখানা গান আমরা শুনলাম। আর রবি ঠাকুরের গান যখনই শুনি আমরা মুগ্ধ হয়ে যাই, কারণ রবি ঠাকুর এমন একজন মানুষ যিনি আমাদের প্রতিদিনের সাহসদাতা। আমাদের যখন ভেঙে পড়ার মুহূর্ত আসে, তখন তিনি আমাদের একেবারে জোর কদমে আটকে রাখেন, ভেঙে পড়তে দেন না, পাশাপাশি সাহস দিয়ে যান। পাশাপাশি ওই যেই কথাটা দিয়ে, যেই শব্দটা দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম, অর্থাৎ মোটিভেশন, সেই মোটিভেট করার মানুষটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। তো নীলাঞ্জনাদি, তোমার জীবনে সেই মোটিভেশন দাতা রবি ঠাকুরটা ঠিক কেমন একটু যদি আমাদেরকে বলো। যেহেতু রবি ঠাকুরের গান দিয়ে শুরু হলো, তাহলে কথাতেও আমরা রবি ঠাকুরকেই একটু আমার ধরে রাখি।
1: আমার সব কিছুতেই, আমার আনন্দেও মনে হয় রবীন্দ্রনাথ, দুঃখেও রবীন্দ্রনাথ, সবেতেই আমার মনে হয় রবীন্দ্রনাথ।
0: বাহ, এটা একটা দারুণ কথা বলেছো যে সকল অনুভূতিতে তিনি জড়িয়ে আছেন,
1: একদম একদম,
0: সুখে দুঃখে হাসি কান্নায়
1: সবেতেই,
0: সবেতেই রবি ঠাকুর। এর থেকে বড় উত্তর আর কিছু হতে পারে না। আর পাশাপাশি যেই ছোট্ট মেয়েটি দুটো বেনুনি গাঁথা, একটা ফ্রক পরা, দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতো বাড়ির প্রতিটি কোণ, সেই মেয়েটি যখন আস্তে আস্তে গান শেখা শুরু করলো, গান শিখতে শিখতে শিখতে শিখতে পাশাপাশি পড়াশোনাও করতে শুরু করলো, পড়াশোনা আর গান, কখন ভাবলে যে শিক্ষকতাতে জড়াবে?

0: প্রফেশন হিসেবে,
1: আর
0: গানটা থাকবে নেশা হিসেবে, আর পেশা হিসেবে শিক্ষকতা।
1: সত্যি বলতে কি, আমার মাও শিক্ষিকা ছিলেন, তো মাকে দেখতাম প্রতিদিন সন্ধ্যাবেলায়। আমরা যখন দু ভাই বোন পড়তে বসতাম তখন মাকে দেখতাম, মাও নিজের পরদিন ক্লাসে, মা ইকোনমিক্সের শিক্ষিকা ছিলেন, মা ক্লাসে পরদিন কি পড়াবেন মা সেই বই নিয়ে বসতেন, বা পরীক্ষার পরে মা যখন খাতা এনে খাতা দেখতেন, পরীক্ষার খাতা দেখতেন, সেগুলো আমার মানে ভীষণ আমাকে প্রভাবিত করত। হ্যাঁ, তখন থেকেই আমি খুব স্বপ্ন দেখতাম। এবং জানো তো, ছোটোবেলায় না আমি কখনো পুতুল খেলিনি, অদ্ভুত ব্যাপার, রান্নাবাটি আমি কখনো খেলিনি, ওই খেলাগুলো আমার পছন্দই ছিল না। এর চেয়ে অনেক বেশি পছন্দের খেলা ছিল বাড়িতে বারান্দায় কতগুলো কাঠের পাল্লা ছিল, ওগুলোকে আমি আমার স্টুডেন্ট বানাতাম, আমি ওদেরকে পড়াতাম। আরেকটা ছিল যেটা আমার মানে বাড়ির বড়রা আমাকে গল্প করেছে, আমি নাকি আমার ঠাম্মার খাটটাকে আমার স্টেজ বানাতাম, ঠাম্মাকে সোফায় বসিয়ে একটা বাঁশের কঞ্চি নিয়ে আমি বলতাম এটা আমার মাইক্রোফোন, আমি গান করছি তুমি বসে শোনো। এবং আমার দুটো খেলাই কি করে মানে বাস্তবে মিলে গেল আমি জানি না।
0: কি আবাদ, একই গান দুয়ে পেশা। তো এই যে পেশা আর নেশার মেলবন্ধনে নীলাঞ্জনাদি বেশ রয়েছে, একের পর এক গান শোনাচ্ছে আমাদের, আর এভাবেই আমাদের রবিবারটা আরও আরও বেশি স্পেশাল হয়ে উঠছে। তো নানা ধরনের গানের ডালাতে সাজানো আমাদের আজকের এই অনুষ্ঠান, কিন্তু তারপরেও আপনাদের যেটা বলার যে আমাদের FM উজ্জয়ন্ত পেজ থেকে লাইভটি শেয়ার করা আছে, যেখানে আপনারা দেখছেন অনুষ্ঠানটি, তো আমাদের FM উজ্জয়ন্ত আকাশবাণী পেজে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? আর ফোন করতে পারেন আমাদের, আমাদের ফোন নাম্বারও জানানো আছে আপনাদেরকে, আরও একবার জানিয়ে দিচ্ছি, আমাদের ফোন নাম্বার হচ্ছে 0381-232-6253। তো নীলাঞ্জনাদি পরবর্তী গানে চলে যাই, এবারে কি গান শুনব?
1: এবারে যেটা আমরা জানি, এবছর আমাদের মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ,
0: বিশাল ব্যাপার।
1: হ্যাঁ, তো এবার যে গানটি করব সেটি নানা দিক থেকে খুব তাৎপর্যপূর্ণ, কারণ আমার একজন আধুনিক গানের ক্ষেত্রে আমার খুব প্রিয় শিল্পী যদি বলো তাহলে শ্রদ্ধেয়া হৈমন্তী শুক্লা।
0: ক্যা বাত,
1: এখন যে গানটি করব সেটি হৈমন্তী শুক্লার প্রথম প্লেব্যাক, এবং যে সিনেমায় সেটি হচ্ছে আমি সেও সখা।
0: ক্যা বাত,
1: ওই সিনেমায় অভিনয় করেছিলেন উত্তম কুমার।
0: একদম একদম,
1: আমি সেই গানটি গাইছি।
0: একদম তাই, একদিকে উত্তম কুমার আর আরেকদিকে আরেকটা নস্টালজিয়ার ব্যাপার হচ্ছে হৈমন্তী শুক্লার প্রথম গান। তাহলে চলুন, দেরি করা কেন, সেই গানটিতে আমরাও মিলেমিশে একাকার হয়ে যাই, আর আমাদের রবিবারটা দুর্দান্ত তো হবেই জানার কথা। চলো
1: তুমি এটা শেয়ার করে দিও।

0: কি অসাধারণ গানের কথা! এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ গিয়েছেন আমি। নীলাঞ্জনাদি, জীবনের কিছু না কিছু মুহূর্ত আমাদের এমন আসে যে যখন আমাদের কিছু কিছু স্বপ্ন পূরণ হয়, আবার কখনো হয়ও না। তখন আমরা সেই স্বপ্নগুলো পূরণ করতে আবার নিজে নতুন করে স্বপ্ন দেখি, স্বপ্নে বুক বাঁধি। তো এবার তোমার কাছ থেকে জানতে চাইবো, ছোটবেলায় স্বপ্ন বলতে কি বুঝতে, কোন স্বপ্নটা তোমার চোখে আঁকা ছিল?
1: স্বপ্ন বলতে পারো বা ইচ্ছেও বলতে পারো, মানে আমি সবসময় এটা আমি ভাবতাম, এটা আমার কল্পনায় ছিল যে আমি বড় হওয়ার পরে, আমাদের সমাজে যেটা হয় না, যে মেয়েদের একটা পরিচয় কি হয়, যে অমুকের মেয়ে, দাঁড়াবো বা এমন ভাবে জীবনটাকে গড়ে তুলবো যে আমার একমাত্র পরিচয় শুধু অমুকের মেয়ে বা অমুকের স্ত্রী হবে, সেটাই নয়, আমার নিজের একটা পরিচয় থাকবে।
0: আর হয়তোবা তোমার যে পারিবারিক ব্যাপারটা রয়েছে, সেখানে সবাই তোমার নামে চিনুক, নীলাঞ্জনার বাবা, নীলাঞ্জনার হাজবেন্ড।
1: না, সেটা ধরো আমাদের যে পিতৃ পরিচয় যেটা, সেটা হয়তো আমাকে একটুখানি এগিয়ে দেবে, এটা আমার জীবনে একটা মানে টর্চের আলোর মতো। হ্যাঁ, কিন্তু আমার নিজস্ব একটা পরিচিতি থাকবে যে আমার নামেই সবাই আমাকে চিনবে।
0: কেয়া বাত, এটা একটা দারুণ আমাদের জন্য মোটিভেশন, কারণ আজকে শুরু করেছিলাম এই মোটিভেশন টার্মটা দিয়ে, তো বারবার কোথাও না কোথাও গিয়ে আমরা সেই মোটিভেশনেই ফিরে যাচ্ছি। নীলাঞ্জনাদি যে কথাটি বলল, সমস্ত মেয়েকে মোটিভেট করবে, আমাদের যারা যারা মেয়ে বন্ধুরা দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি, নিশ্চয়ই তারা এই কথাটি থেকে মোটিভেশন নেবেন এবং নিজের মধ্যে একটু একটু করে লালন করবেন সেই কথাটাকে, যে না, আমার নিজের একটা পরিচয় থাক, সকল পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে আমার নিজস্ব পরিচয়, আর সেই পরিচয়ে একদিন শুধু আপনি কেন, আপনার পরিবারই কেন, গোটা দেশ গর্ব করবে, হয়তোবা হতেই তো পারে, তাই না? একদম তাই। আরও আরও গল্প আড্ডায় ভরে উঠবে আমাদের অনুষ্ঠান, তারই মধ্যে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ফোন নাম্বার হচ্ছে 03812326253 নম্বরটি, আর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965। বেশ অনেকগুলো কমেন্ট চলে এসছে, আমি একটু পড়ে দিই কমেন্টগুলো। মনোদীপ চক্রবর্তী লিখছেন, ভয়েস একটু রিভার্ব বা ভয়েস ডিলে দিলে ভালো লাগে। আচ্ছা, কিন্তু আমাদের এখানে রিভার্বের তো কোনো অপশন নেই, আমরা চেষ্টা করব আরও আরও ভালোভাবে আপনাদের কাছে অনুষ্ঠান পৌঁছে দিতে। সর্বাণী দাস লিখছে, শুভ রবিবার, খুব ভালো হোক অনুষ্ঠান, অসংখ্য ধন্যবাদ সর্বাণী। তারক মজুমদার লিখছে, অনেক অনেক শুভেচ্ছা রইল। সমর বণিক লিখছেন, নাইস পারফরমেন্স। মোহাম্মদ এনামুল হক লিখছেন, শুভ বিকেল, আপনাদের জানাই শরতের এক রাশ।

0: কাশফুলের শুভেচ্ছা। সাথেই আছি সুপ্রা রাজশাহী বাংলাদেশ থেকে মোহাম্মদ এনামুল হক, বিলোনিয়া থেকে দেখছি সমর বণিক লিখছেন, অসংখ্য ধন্যবাদ বন্ধু, পাশে থাকবেন। বিশ্বজিৎ দেববর্মা লিখছেন, ওকে বিশ্বজিৎ দেববর্মা কী লিখছেন সেটা, পেকুয়ার জল, আচ্ছা হয়তো বা আপনি কোনো জায়গার নাম বলেছেন যেখান থেকে আপনি দেখছেন, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। সমর বণিক লিখছেন, দিদি ভাই কেমন আছেন? খুব ভালো আছি, আর আপনাদেরকে নিয়ে ভালো আছি। পাশে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। তো দিদি, এবার কি গান শুনবো বলো?
1: এবারে হচ্ছে আমার জীবনে গান শেখা শুরু কিন্তু রবীন্দ্রনাথের গান দিয়ে নয়। হ্যাঁ, 6.5 বছর বয়সে আমি যখন প্রথম গান শিখি, তখন ছিল প্রথম শিখতাম শাস্ত্রীয় সঙ্গীত, এরপরে তার পাশাপাশি নজরুল গীতি।
0: আচ্ছা,
1: একেবারে ক্লাস 12 অবধি আমি কিন্তু ক্লাসিক্যাল আর নজরুল গীতি করতাম রেগুলার।
0: আচ্ছা,
1: এবার ধরো কোনো অনুষ্ঠানে রবীন্দ্র জয়ন্তীতে কেউ বললো গাইতে হবে, যেহেতু গান করি তখন মানে ওই রবীন্দ্র জয়ন্তীতে গাইতে হবে বলে দুটো গান শেখা ওরকম। হ্যাঁ, তো আমি আজকে ভাবলাম তোমরা যেহেতু আমাকে সুযোগ দিয়েছো যে রবীন্দ্রনাথের গান ছাড়াও আমি অন্যান্য গান গাইতে পারবো, আমি ভাবলাম আমার সেই পুরনো গন্ধে পুরনো ফ্লেভারে আমি একটু ফিরে যাই,
0: একদম
1: তাই এখন একটি নজরুল গীতি করছি।
0: একদম, সেই নীলাঞ্জনা চক্রবর্তী মানে যে শুধু রবীন্দ্রসঙ্গীত সেটা তো নয়, নীলাঞ্জনা চক্রবর্তী মানে বাংলা গানের এক অফুরান্ত ভাণ্ডার, এবং সেখানে আধুনিক থাকবে, সেখানে নজরুল গীতি থাকবে, সেখানে শাস্ত্রীয় সঙ্গীত থাকবে, সেখানে ফোক থাকবে। তো এই মুহূর্তে আমরা সেই ছোটবেলার ফ্লেভারে পৌঁছে যাব। চলো তাহলে নীলাঞ্জনাদের সঙ্গে, নীলাঞ্জনাদের ছোটবেলাতে যেহেতু ফিরেই যাচ্ছি, চলুন একসাথে মনে করি আমাদের ছোটবেলাটাও কেমন ছিল। ডান পিটে ছিলাম কি আমরা খুব, নাকি খুব শান্ত স্বভাবের ছিলাম? একবার আবারও নস্টালজিক হয়ে ওঠা যাক, সুরে সুরে চলুন ফিরে যাই।

0: কিছু কিছু গান আমাদের ভাসিয়ে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? সেই জায়গায় যেখানে আমাদের একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ থাকে, যেখানে মনে হয় সমস্ত আমাদের ব্যথা মুছে যায়, যেখানে মনে হয় কোথাও শুরু করতে পারবো সেই মোটিভেশন আছে। আর কবি কাজী নজরুল ইসলাম শুধু তো তিনি বিদ্রোহী কবি নন, তিনি প্রেমের কবিও, আবার তিনি ভক্ত কবিও। বিদ্রোহের গান যেমন লিখেছেন, কবিতা যেমন লিখেছেন, ঠিক তেমনি প্রেমের অসম্ভব ভালো কিছু লেখনই তার সৃষ্টিতে রয়েছে। প্রচুর শ্যামা সঙ্গীত রচনা করেছেন। তো তাদের যদি রচনার কোনো সীমার গণ্ডি আমরা কাটতে চাই, আমরা কিন্তু সেখানে অবশ্যই বারবার মুখ থুপড়ে পড়ব, কারণ তাদের সৃষ্টির কোনো তুলনা হয় না, আর সেখানে কোনো সীমা নেই, সীমার মাঝে অসীম তারা। আর ঠিক তেমনি একদিকে রবি ঠাকুরকে নিয়ে বাঁচুদ নীলাঞ্জনাদি, পাশাপাশি কাজী নজরুল ইসলামের এত এত সুন্দর গান,
1: সেই ছোটবেলায় শেখা।
0: তো এখন বড়বেলায় এসে যখন আগরতলার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মঞ্চে শুধুমাত্র রবি ঠাকুরের গানের শিল্পী হিসেবেই তোমাকে চেনা হয়, তখন কোথাও গিয়ে মনের মধ্যে একটা ব্যথার স্পর্শ কি পাও যে শুধুমাত্র রবি ঠাকুরকে নিয়ে তো আমি বাঁচি না, আমি তো নজরুলকে নিয়েও বাঁচি, আমি পুরনো দিনের গানগুলোকে নিয়েও বাঁচি, কিন্তু সেই সুযোগটা কেন হয়ে উঠছে না?
1: সত্যি করে বলবো,
0: একদম
1: আমি ছোটবেলা থেকে নজরুল গীতি ক্লাসিক্যাল শিখলেও ছোটবেলা থেকে মানে একটা ভীষণ তৃষ্ণা ছিল ভেতরে, কবে রবীন্দ্রনাথের গান করব মন প্রাণ জুড়িয়ে। হ্যাঁ, কাজেই এখন যে আমাকে সবাই চেনেন যে আমি রবীন্দ্রনাথের গান গাই, মূলত এটাই তো আমার পরিচয়, এটা আমাকে কিন্তু ভীষণ একটা প্রশান্তি দেয়। তবে এই যে তোমরা যেরকম ডেকেছো বা কোথাও যদি কখনো এরকম অন্য গানগুলো গাইবার সুযোগ পাই, সেটাও আনন্দ হয় যে আমি একটু অন্য কিছু মানে শোনাতে পারি সবাইকে, সেটাও আনন্দ হয়। কিন্তু প্রশান্তি হচ্ছে আমি রবীন্দ্রনাথের গান গাই।
0: এমন একটা গান যে গানটা হয়তো তোমার জীবনের অ্যান্থম, যে গানটি ছাড়া তোমার জীবন চলে না, প্রত্যেকটা দিন কোথাও না কোথাও সেই গানটা তোমার সঙ্গে জুড়ে থাকে, সেটা হতে পারে রবি ঠাকুরের গান, সেটা হতে পারে নজরুলের গান, একটু শুনবো কি? যে গানটি তোমার প্রত্যেকটা দিনের সঙ্গী, ধরো এমনিতেই সকালবেলা হয়তো বা প্রেয়ার হিসেবে তুমি গাইছো, বা কোথাও দিনের কোনো না কোনো সময়ে তুমি গুনগুন করে গাইছো, প্রত্যেকটা দিন অসম্পূর্ণ সেই গানটি ছাড়া।
1: তবে রবি ঠাকুরের যে গানটি আমি বলবো, যে যেটা মানে আমার সবসময় মনে হয় যে এটাই আমার একমাত্র বক্তব্য, হ্যাঁ সেটা তোমরা বহুবার আমার গলায় শুনেছো, চির সখা হে।
0: একটুখানি শুনবো আজকে?
1: আজকে ঠিক আছে, দেখবো আমি পরে তাহলে।
0: একদম একদম। তো এই মুহূর্তে কি গান শুনবো?
1: এই মুহূর্তে আমরা জানি যে আমাদের আরেকজন, আমাদের ভারতবর্ষের বলো, আমাদের উত্তর পূর্বাঞ্চলের বলো, আরেকজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী যার অতি সম্প্রতি তারও 100 বছর জন্মশতবর্ষ গেছে, হ্যাঁ পূর্ণ হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি, সুধাকণ্ঠ, বার্ড অফ দ্য ব্রহ্মপুত্র, ডক্টর ভূপেন হাজারিকা।
0: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,
1: একদম একদম,
0: যিনি এই মহান বার্তা দিয়ে গেছেন আমাদেরকে, এবং এই কথাটা কোথাও না কোথাও গিয়ে প্রত্যেকটা মুহূর্তে আমরা ফিল করি, বলো? এ তো শুধু গান নয়,
1: সত্যি
0: যেন এক মহান বার্তা আমাদের নতুন করে শেখায়, নতুন করে বোঝায়।
1: তাই তো
0: সেই বিখ্যাত শিল্পীর কোন গানটি আজকে শুনবো?
1: এই গানটি ওনার গলায় আমরা শুনে মানে একেবারে অভ্যস্ত, এবং আমার খুব মনে হয় যে আমরা প্রতিটি মানুষই কিন্তু যাযাবর।
0: একদম বুঝে গেছি, তাহলে আর জিজ্ঞেস করার কোনো জায়গা নেই, চলুন এবার সুরে সুরে ভেসে যাওয়ার পালা, সেই ব্রহ্মপুত্রের পার থেকে চলুন।

কি অসাধারণ গান! আর সেই সাথে অবশ্যই বলতে হয় শুভদা আর তমাল, কি অসম্ভব ভালো সঙ্গত! অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে, কারণ এই গানগুলোই হয়তো আমাদের প্রাণ। এই গানগুলো আছে বলেই আমরা বেঁচে আছি, আমরা এখনো হারিয়ে যাইনি। আর সেই সাথে নীলাঞ্জনা।

0: যেহেতু আজকে আছে আমাদের সঙ্গে, একদিকে নীলাঞ্জনাদি একজন অসম্ভব ভালো শিল্পী, আমার খুব প্রিয় শিল্পী, আর পাশাপাশি একজন অসম্ভব, একটু ভুল করে বলবো, কড়া শিক্ষক।
1: সত্যি তাই, এটা একদম ঠিক বলেছিস।
0: একদম, সেটা আমি বুঝতে পারি, সেটা নীলাঞ্জনাদিকে দেখলে একটু বোঝা যায়, একটু কড়া শিক্ষক। তো শিক্ষকতার ক্ষেত্রে কোন জিনিসটা তোমাকে সব থেকে বেশি ভাবায় আজকের দিনে দাঁড়িয়ে, যখন এত জেনজি নিয়ে কথা হচ্ছে?
1: শিক্ষকদের ভূমিকা, আমাদের নিজেদের ভূমিকাটা নিয়েই আমাদের বেশি ভাবায়।
0: আচ্ছা, একটা প্রশ্ন করি, এটা না আমার মনের মধ্যে বেশ অনেকটা সময় আঁকিবুকি কাটে। সেই ইংরেজরা আমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়ে গেছেন, আমি জানি না এনশিয়েন্ট হিস্ট্রিতে কী হয়েছে বা কী হতো, কিন্তু মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে যেন সেই শব্দটা আমাদের কাছে ইন্ট্রোডিউস হয়েছে, আর সেটা হচ্ছে কম্পিটিশন। স্কুলের ক্ষেত্রেই বলো, ছাত্রছাত্রীদের মধ্যে যেটা সব থেকে বেশি দেখা যায়, যে আমি আজকে স্কুলে গেলাম না, আমার বন্ধুকে বললাম তুই নোটটা আমাকে একটু শেয়ার করে দিবি, না করবো না, যদি ও আমার থেকে বেশি একটা নাম্বার পেয়ে যায়, সেখানটায় কম্পিটিশন। ঠিক একই সঙ্গে তোমার গান বাজনার ক্ষেত্রে বা যারা শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল কম্পিটিশন রয়েছে ফেমের দিক দিয়ে। তো বর্তমান যুগের এই যে একটা কম্পিটিটিভ মনোভাব, সেটা কি কাম্য, তুমি কি বলবে?
1: এটা আমাকে খুব আঘাত করে, কারণ আমি আগেকার দিনের যে শিল্পীদের যে মানে বায়োগ্রাফি, জীবনী যেটা বইপত্রে পড়ি, বা আগেকার সময়ের আমাদের চারপাশেও তো আগরতলায় বলো ত্রিপুরায় বলো, আমি তো খোয়াইয়ের মেয়ে, ওখানেও দেখেছি, আমার বাবাই নিজে নাটক করতেন, আবৃত্তি করতেন, এখানে সবাই চেনেন বাবাকে,
0: একদম একদম।
1: আমি দেখেছি যে ওদের সময় না কম্পিটিশন ছিল, কিন্তু সেটা খুব হেলদি কম্পিটিশন ছিল। হ্যাঁ, আর যেটা এখন আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে সেটা আমার খারাপ লাগে, খুব একটা কিন্তু আগের মতো হেলদি কম্পিটিশন নেই। কেন হবে এটা?
0: এটা একটা প্রশ্ন কিন্তু আমাদের থেকেই যায়, আর সেখানে মনে হয় যে কম্পিটিশন থাক বা না থাক, নিজেকে আরও একটু বেটার করার লক্ষ্যে যদি আমরা এগিয়ে চলি বা নিজের গ্রুমিংটা নিজে করি, তাহলে হয়তো বা আরও সুন্দর কিছু হতে পারে।
1: এবং আমার এক্ষেত্রে, হ্যাঁ আমার এক্ষেত্রে যেটা মনে হয় বা আমি এটা করার চেষ্টা করি, যে কম্পিটিশনের দরকার নেই, লড়াইয়ের দরকার নেই, আমি আমার মতো গান গেয়ে যাচ্ছি,
0: ব্যাস,
1: মনে সুখে বিন্দাস আমি গান গেয়ে যাচ্ছি, বাস হয়ে গেল।
0: তাহলে আমরা নীলাঞ্জনাদির সঙ্গে আরেকটু সুখ যাপনে চলে যাই, আবারও গানে ফিরে যাই। খুব সুন্দর করে নীলাঞ্জনাদি বুঝিয়ে দিল, কম্পিটিটিভ মনোভাবটা থাক আর না থাক, হেলদি কম্পিটিশন হয় কি একটা প্রশ্ন তো থেকে যাচ্ছে। আমরা সেই আগের দিনগুলোতে নাই বাগিলাম, যখন খুব ভালো একটা সময় ছিল, কম্পিটিশন আদৌ ছিল কিনা আমরা জানি না, কিন্তু এখনের মুহূর্তে সব থেকে বেশি আলোচ্য বিষয় হচ্ছে এই কম্পিটিশন, সব ক্ষেত্রে, চাকুরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, সেটা নিয়ে না হয় অনেক অনেক বিস্তর কথা বলা যায়। আজ না হয় আমরা একটু গানে ফিরে যাই, এবারে গান।
1: আচ্ছা, এবারের গানটি তুমি আমায় বলেছিলে তো এবারে, যে তুমি, আমি যখন তোমাকে জিজ্ঞেস করলাম যে আমি কী গান করব, শুধু কি রবীন্দ্রনাথের গান, তুমি তখন প্রথমে আমাকে বলেছিলে না না, তুমি চাইলে লোকগানও গাইতে পারো।
0: একদম একদম তাই।
1: তো এখন একটি লোকগান গাইছি,
0: ক্যা বাত,
1: জালালউদ্দিনের রচনা।
0: আহাহা, যেই গান আমাদের মাটির কাছে ফিরিয়ে নিয়ে যায়, যে গানে আমরা ভেসে যাই প্রকৃতি মায়ের কোলে, আর পাশাপাশি যেই গান আমাদেরকে আমাদের অস্তিত্ব ভালোভাবে বুঝিয়ে দেয়, সেই গান লোকগান, লোকমুখে প্রচারিত গান। সেই গানগুলো যখনই শুনি না কেন, একটা অন্যরকম আবহের সৃষ্টি হয়। কেমন আবহের সৃষ্টি হয় সেটা এই মুহূর্তে বুঝে যাবেন আপনারা নীলাঞ্জনাদির গানের সুরে সুরে। আর পাশাপাশি আপনাদেরকে বলি, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন আমাদের আকাশবাণী এফএম উচ্চান্ত পেজ থেকে, সেখানে আপনারা কমেন্ট করুন, আমি অবশ্যই কমেন্ট পড়ে দেব। আর পাশাপাশি ফোন করতে পারেন, আমাদের ফোন লাইন খোলাই রয়েছে 0381-232-6253। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে রয়েছেন নীলাঞ্জনাদি। নীলাঞ্জনাদির আরও একখানা অসাধারণ লোকগান আমরা এবারে শুনব, তাহলে চলুন গানে ফিরে যাই।

0: অসাধারণ অসাধারণ অসাধারণ। নীলাঞ্জনাদি কিছুক্ষণ আগে বলছিলেন যে যখন আমি ফোন করেছিলাম নীলাঞ্জনাদিকে যে নীলাঞ্জনাদি আজকে রবীন্দ্রনাথে গাইতে আসবে, তো নীলাঞ্জনাদি বললো শুধু রবি ঠাকুরের গান করবো। তা আমি বললাম না না, সব গান নিয়ে আসো, লোকগান বিশেষ করে, কারণ আমার ভীষণ ফেভারেট নীলাঞ্জনাদির কণ্ঠে লোকগান। আর যখন গানগুলো আমরা শুনি না, তখন মনে হয় সেই গান যেন আমাদেরকে কাছে ডাকছে। ঠিক তেমনটাই হয় না প্রিয় শিল্পীর কণ্ঠে প্রিয় প্রিয় গানগুলো শুনলে? আচ্ছা নীলাঞ্জনাদি, রবি ঠাকুরের গান শুনলাম, নজরুলের গান শুনলাম, ভূপেন হাজারিকার গান শুনলাম, পাশাপাশি তোমার ফোক গান শুনলাম, এত এত গান। একদিকে রয়েছে লোকমুখে প্রচারিত গান, আরেকদিকে রয়েছে বিখ্যাত বিখ্যাত শিল্পীদের গান। তো তুমি কি মনে করো কোনো একটা গান যখন সে সাকসেস পায়, সেই গান সেটা কি ডিপেন্ড করে শিল্পী কতটা সাকসেস সেটার উপরে, মানে শিল্পীর ফেমের উপরে কি নির্ভর করে যে গানটা কতটুকু সাকসেস হবে?
1: দেখো, এই ব্যাপারটাকেও তো আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু আমার মনে হয় সব কিছু এর উপর, মানে সব কিছুর উপরই এটা নির্ভরশীল। প্রথমত হচ্ছে গানটার কথা, গানের সুরের চলন, তারপরে যিনি গাইছেন তিনি কিভাবে সেটাকে প্রেজেন্ট করলেন, সেটাও একটা, সেটার উপরেও তো নির্ভর করে। তারপরে আছে শিল্পীকে নিয়ে
0: একদম
1: পাবলিকের যে উন্মাদনা, সেটাও কিছুটা আছে,
0: সবটাই মিলিয়ে
1: মিশিয়ে
0: সবটাই দরকার বলছো। আর এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন নীলাঞ্জনাদি, চলো একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা? না, কথা বলা গেল না। যাই হোক, অনেক অনেক কমেন্ট চলে এসছে নীলাঞ্জনাদি, আমি একটু পড়ে দিই কমেন্টগুলো। আচ্ছা, পৌলমী সাহা লিখছেন ভালো হচ্ছে অনুষ্ঠান, সত্যজিৎ চৌধুরী লিখছেন আহা কি দারুণ কি দারুণ। হ্যাঁ সত্যজিৎটা অসাধারণ। সমর বণিক লিখছেন যারা যন্ত্রসঙ্গীত বাজাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর বাজিয়ে দেখাচ্ছেন। সত্যজিৎ দা আবারও লিখছেন শিল্পীর কণ্ঠে আজই প্রথম নজরুল গীতি শুনলাম, অসাধারণ। সেটা নিয়েই কথা বলছিলাম কিছুক্ষণ আগে। বিশ্বজিৎ দেববর্মা উনি লিখছেন হারমোনিয়াম কিভাবে শিখতে হয় ম্যাডাম প্লিজ, টিপস চাইছেন হারমোনিয়াম কিভাবে শিখতে হয়।
1: হারমোনিয়াম শিখতে গেলে, ভালো করে শিখতে গেলে সারেগামা এগুলোর তো নলেজ থাকতে হবে। তা আমার মনে হয় পারদর্শী কেউ যারা সারেগামা এগুলো জানেন, যারা গান বাজনা করেন, হারমোনিয়াম বাজাতে জানেন, তাদের কাছে গিয়ে প্রথমে একটু
0: শিখতে হবে,
1: হ্যাঁ লেসন নিতে হবে,
0: শিখতে হবে। একদম টিপস পেয়ে গেলেন, তাহলে আর দেরি না করে এবার শেখা শুরু করে দিন। এবার সমর বণিক লিখছে রবিবার মানেই আকাশবাণী আগরতলার জমজমাট অনুষ্ঠান। শুভ্রা সেন লিখছেন খুব ভালো লাগছে। রঞ্জিত ভৌমিক লিখছেন খুবই মজার অনুষ্ঠান উপভোগ করছি, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমর বণিক লিখছেন দিদি তোমার নামটা একটু বলে দাও, কার নাম জানতে চাইছেন? আমার নাম শর্মিষ্ঠা, আমাদের অতিথি নীলাঞ্জনাদি। তিনি লিখছেন সাপ্তাহিক একদিন বসে থাকি শুধু তোমাদের অনুষ্ঠান দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ বন্ধু। তপতি দে লিখছেন দারুণ লাগলো ভালোবাসা। ঋতিকা দাশগুপ্ত লিখছেন

0: বা খুব ভালো লাগছে অনুষ্ঠান, সুর ও কথায় পুরো জমজমাট অনুষ্ঠান, অসম্ভব অসম্ভব ধন্যবাদ। শিখা ভট্টাচার্য লিখছেন, খুব ভালো লাগছে, আমি এক যাযাবর, আহা হা হা অপূর্ব। সীমা আচার্য লিখছেন, দারুণ একটা তৃপ্তি পাচ্ছি গো তোমার গান শুনে। উমা ধর লিখছেন, বাহ খুব ভালো চলছে, ভালো লাগছে। দাস রিঙ্কু ভালোবাসা জানিয়েছেন। দেবজ্যোতি ভট্টাচার্য লিখছেন, অপূর্ব। অনন্যা দাস লিখছেন, দারুণ ভালো লাগছে আজকের অনুষ্ঠান, আজকের অতিথিকে অনেক অনেক ধন্যবাদ এত ভালো অনুষ্ঠানের জন্য, সাথে তোমার সঞ্চালনায় পুরো জমজমাট অনুষ্ঠান, অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে আপনাদেরকে আমাদের ফোন নাম্বারটাও জানিয়ে দেওয়ার পালা, কারণ আপনারা কিন্তু আমাদের সঙ্গে ফোনেও যুক্ত হতে পারেন। 0381-232-6253 ফোন করে কথা বলতে পারেন আমাদের শিল্পীর সঙ্গে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে, পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপে মেসেজও চলে এসছে। লিখছেন শিউলি দেববর্মা, তিনি লিখছেন, নীলাঞ্জনার গান খুব ভালো লাগছে, মিষ্টি কথা শিউলি দেববর্মা। অসংখ্য ধন্যবাদ শিউলি দেবী। একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের পরে, দেখি এবার কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন বন্ধু, শুনতে পাচ্ছেন কি? হ্যালো হ্যালো, না বন্ধুর কথা শোনা যাচ্ছে না। যাই হোক, আমরা চেষ্টা করব আবারও কথা বলার। এই মুহূর্তে বলুন গানে ফিরে যাই, কারণ সময় কিন্তু এগিয়ে চলছে। তো নীলাঞ্জনা দি, তুমি এবার আমাদের কী গান শোনাবে একটু বলো।
1: এবার আবার আমার প্রিয় শিল্পী হৈমন্তী শুক্লার একখানি গান, ভীষণ জনপ্রিয় ওনার কণ্ঠেই, গীতিকার বিশ্বনাথ দাস, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
0: আবার আমরা শুনবো সেই গান, কিন্তু তার আগে সংবাদ শিরোনামটা আমি জানিয়ে দিচ্ছি, একটু আমাকে সময় দাও। আমি জানিয়ে দিচ্ছি এবারে আজকের সংবাদ শিরোনাম। শ্রোতা বন্ধুরা, আজকের সংবাদ শিরোনামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ব্রিক্সের প্রতি গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে, কারণ এই মঞ্চে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় এবং অভিজ্ঞতাকে সম্মান করা হয়। তিনি বলেন, বৈচিত্র্য ও সহযোগিতাই ব্রিক্সের মূল শক্তি। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহামারী, জলবায়ু বিপর্যয় এবং পণ্য সরবরাহে বিঘ্নের মতো সংকট কোনো একটি দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব বিশ্বের বিভিন্ন দেশেও পড়ে। তাই ব্রিক্স দেশগুলি সংকট মোকাবেলায় নিজেদের সক্ষমতা এবং স্থিতিস্থাপকতা বাড়ানো উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং জটিল চিকিৎসায় বাইরে রোগীকে পাঠানোর সংখ্যা কমেছে। আজ উত্তর বাধারঘাটে উন্নয়ন সংঘের রক্তদান শিবিরে তিনি একথা বলেন। স্বেচ্ছায় রক্তদানকে মহৎ কাজ হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী অঙ্গদান ও প্রতিস্থাপন পরিষেবা সম্প্রসারের উপর গুরুত্ব দেন। তিনি জানান, রাজ্যে কিডনি প্রতিস্থাপন সফল হয়েছে এবং হার্ট প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, শিবিরে 50 জন রক্তদান করেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নতুন দিল্লিতে আজ ইরানের অর্থমন্ত্রী সৈয়দ আলী মাদানি জাহিদের সঙ্গে বৈঠক করেছেন। ব্রিক্স শিখর সম্মেলনে ইরানের উপর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। মন্ত্রক জানিয়েছে, এই দুটি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিযোগিতা সহযোগিতা প্রসারিত করতে আলোচনা করা হয়েছে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়েছে 1386 জন। উত্তর ও মধ্য নেপালে 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া 104টি দেহ শনাক্ত করে সেগুলো পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিয়েছি আজকের সংবাদ শিরোনাম, আর এই মুহূর্তে আবারও ফিরে যাব গানে। তো নীলাঞ্জনাদি অসাধারণ একখানা গান আমাদের জন্য রেখেছে এই মুহূর্তে, তাহলে দেরি না করে চলুন সেই সুরে ফিরে যাই। চলো

0: এখনো সারেঙ্গিটা বাজছে। নীলাঞ্জনাদি, এই গানগুলো আমরা যখন শুনি, হৈমন্তী শুক্লাই বলো, মান্না দে বলো, আরতি মুখোপাধ্যায় বা সেই স্বর্ণযুগের গানে যদি আমরা ফিরে যাই, তখন তো প্রচারের এত এত মাধ্যম ছিল না, এখন তো প্রচুর মাধ্যম হয়ে গেছে। তখন সোশ্যাল মিডিয়াও ছিল না, সেই ক্যাসেটের অপেক্ষায় আমরা বসে থাকতাম যে কখন নতুন কিছু আসবে আর সেই গানগুলো আমরা শুনতে পাব। আর সেখান থেকেই ওই টিফিনের একটু একটু পকেট মানি বাঁচিয়ে আমরা চেষ্টা করতাম সেই ক্যাসেটগুলো কিনে আনার।
1: একদম,
0: মানে একটা দারুণ স্মৃতি ছিল। তো সেই সময়টা থেকে বেরিয়ে এখন আমরা নতুন যুগে, মানে রিলিজ করার গান মুহূর্তের মধ্যে প্রচুর প্রচুর ভিউয়ার্স পেয়ে যাচ্ছে সেই গানগুলো, কিন্তু তখন আমাদের একটা অপেক্ষা থাকতো যে কখন নতুন গান,
1: তারপরে পূজো উপলক্ষে নতুন গান,
0: নতুন গান বেরোবে, বিভিন্ন প্যান্ডেলে বেজে উঠবে সেই গানগুলো, একটা কম্পিটিশন, কে কত ভালো গান বাজাতে পারবে, কোন গানগুলো বাজবে।

0: তো সেক্ষেত্রে এখন তো অনেক অনেক প্রচারের মাধ্যম, তো তোমার কি মনে হয়? তখন তো এত আলোকোজ্জ্বল জিনিস ছিল না, এত এত মাধ্যম ছিল না, পাশাপাশি আরেকটা ব্যাপার ছিল, এখন তো অটোটিউন চলে এসছে, কাট পেস্টের ব্যাপার চলে এসছে, এই জায়গাটা ভালো হয়নি, ঠিক আছে কেটে দিচ্ছি আবার নতুন করে, কিন্তু তখন ওয়ান টেকে গানগুলো রেকর্ড হতো। তোমার ক্ষেত্রে কোনটা বেশি ভালো ছিল?
1: মানে ভীষণ সমস্যায় ফেলে দিচ্ছিস আজকে আমাকে, এমন সব প্রশ্ন তুই করছিস আর কি। হ্যাঁ ভীষণ, মানে কি বলবো, দেখ আরেকটা কথা বলি, আমার মনে হয় যে আগের যে গানগুলো ছিল সেগুলোতে কি হতো, সেগুলো কণ্ঠ নির্ভর ছিল, কারণ তখন তো আর এত আমরা যেমন এখন গাইতে গেলে পরে শুভদা ওরা আছেন, তমাল আছেন, মানে তবলা টবলা তো তখনও ছিল, কিন্তু এই যে কিবোর্ড আছে বা আরও অনেক ইনস্ট্রুমেন্ট বেরিয়ে গেছে, ফলে কি হয় আমাদের গলার কোনো ত্রুটি থাকলে পরে সেটা কিন্তু ইনস্ট্রুমেন্টটা অনেকটা ঢাকা পড়ে যায়, অনেকটা মেকআপ হয়ে যায়, তাই কি না শুভদা? হ্যাঁ, সেটা আমি দেখি তখনকার সময়ে যারা শিল্পীরা গাইতেন তাদের কণ্ঠ নির্ভর গান ছিল, কারণ এত মানে যন্ত্র ছিল না, তো গলাটাই মূলত শোনা যেত।
0: একদম একদম,
1: খুব চ্যালেঞ্জিং ছিল, আমার মনে হয় যে কি কঠিন ছিল তাদের সময় গান করা
0: সত্যি। আর এখন যারা গান শিখছেন, যদিও ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেছে, তারপরেও যারা মনে করছেন যে কোথা থেকে শুরু করব, সেখানটায় কি বলবে, কি টিপস দেবে, কোথা থেকে গান শেখা শুরু করব?
1: গান শেখা শুরু করতে গেলে বলতে আমি বলবো যে আমরা তো প্রথমেই নাম লিখতে পারি না, আমাদের তো প্রথমে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো শিখতে হয়, তারপরে তো আমি আমার নাম লেখা শিখব। কাজে গান শিখতে গেলে, প্রপারলি গান শিখতে গেলে আগে শাস্ত্রীয় সঙ্গীত শিখতেই হবে। এটাই হচ্ছে
0: গানের ক্ষেত্রে সেই
1: বুনিয়াদ, এটা ছাড়া হবেই না।
0: আর রাগ সঙ্গীতের ক্ষেত্রে কি বলবে, এই যে শাস্ত্রীয় বিভিন্ন রাগ আছে যেগুলো রাগাশ্রয়ী গান তৈরি করে আমাদের উপহার দিচ্ছে, সেই গানগুলো আমাদেরকে কতটা কাছে টানে?
1: ভীষণভাবে, কারণ তুমি যদি মিলিয়ে দেখো যে এক একটা গান কিন্তু দিনের এক একটা সময়ে ভালো লাগে, যেটা রাগের বৈশিষ্ট্য। সব রাগ কিন্তু দিনে সব মানে একই সময় গাওয়া যায় না, এক একটা রাগের গাওয়ার মানে রাগ চর্চার এক একটা সময় নির্ধারণ করা আছে।
0: বলা হয় যে মেঘমল্লার গাইলে নাকি সত্যি সত্যি বৃষ্টি নামে, সেটা মানো?
1: সেটা তো শুনতাম তানসেন যখন গাইতেন, দীপক রাগ যখন গাইতেন, প্রদীপ জ্বলে উঠত,
0: ঠিক ঠিক,
1: হ্যাঁ এগুলো আমরা শুনেছি
0: শুনেছি,
1: নিশ্চয়ই তো তার আবেদন আছেই।
0: একদম একদম তাই। আচ্ছা, সেটা কতটুকু প্রভাব ফেলে সেটা না হয় আমরা আলোচনা নাই বা করলাম, কিন্তু সেটা তো জানতে ইচ্ছে করছে যে এখন যখন আমরা বিভিন্ন সময়ে ভেঙে পড়ি বা ধরো খুব বেশি মোটিভেশনের দরকার, তখন গান আমাদেরকে কতটুকু কাছে টানে?
1: গান হচ্ছে আমাদের কাছে একটা হিলিং সেন্সেশন,
0: মিউজিক থেরাপি।
1: হ্যাঁ,
0: এখন তো চিকিৎসা ক্ষেত্রেও ইন্ট্রোডিউস
1: হয়ে গেছে, এটা আমাদের ভীষণই শান্তি দেয়।
0: তুমি নিজে কিভাবে শান্তি খুঁজে নাও সারা দিনের অফিস স্কুল বকাবকির পরে বাড়িতে এসে নিজের সেই সময়টা, শুধুমাত্র নিজের সময় বলে যে সময়টা থাকে, সেই সময়টাতে নিজে কিভাবে নিজের ক্লান্তি দূর করো?
1: দেখো, গান ছাড়াও আমার আরেকটা ভীষণ প্রিয় একটা কাজ আছে, সেটা হচ্ছে বই পড়া। আমি বই পড়তে খুব ভালোবাসি, সেটা একেবারে ছোটোবেলা থেকেই, তোমরা আমরা যারা মানে এরকম ছোটোবেলায় মোটামুটি একই রকম সময় পেয়েছি, আমাদের সময় তো মোবাইল ছিল না, স্মার্টফোন ছিল না, টিভি দেখারও অতটা অনুমতি মিলতো না, আমাদের তখন সময় কাটানোর একমাত্র উপাদান ছিল বই পড়া, তাই না? হ্যাঁ, তো সেটা আমাদের অনেকেরই কিন্তু সেটা একটা নেশা হয়ে গেছে, যেটা আমার মধ্যে এখনো আছে। আমি বই পড়তে আমার ভীষণ ভালো লাগে।
0: আর সেই বই পড়া নিয়েই যদি বলতে চাই, তাহলে বলতে হয় যে নীলাঞ্জনাদি গানের ক্ষেত্রে যে পড়াশোনাটা, ধরো কোনো একটা গান আমি গাইছি কিন্তু সেই গানটার মধ্যে কি লেখা আছে সেই গানটা নিয়ে একটু পড়াশোনা, সেই গানের পেছনের হোমওয়ার্কটা কতটুকু দরকার একটা গান শেখার পেছনে?
1: ভীষণ দরকার, কারণ গানের ভেতরে প্রত্যেকটা গানকে তুমি যদি গান পড়ে ভাবো, আগে যদি এটাকে একটা কবিতা ভেবে নাও, প্রথম তো কবিতার আকারেই লেখা হয়, কবিতা ভেবে নাও, তাহলে বলবো কবিতা পড়তে গেলে আমরা যেটা করি, রিডিং যখন পড়ি সেটা উপরের একটা অর্থ আমরা পাই, কিন্তু যখন এটার ভেতরে আমরা ঢুকে যাই তখন তার একটা গভীর অর্থ থাকে। এবার গানটাকে, গানটার মূর্তি সবার সামনে যদি আমি তুলে ধরতে চাই, তাহলে গানের ভেতরে যে কথাটা বলা হয়েছে সেটা আগে আমাকে নিজেকে অনুভব করতে হবে, তারপরে তো আমি মূর্তি স্থাপন করতে পারবো।
0: একদম একদম তাই। কেমন একে একে কিন্তু আমাদের সমস্ত যে প্রশ্নের জটলাগুলো আমরা বেঁধে রেখেছিলাম

0: লজ্জা করে খুলে দিচ্ছে আমাদের নীলাঞ্জনাদি, পাশাপাশি অসাধারণ অসাধারণ গানও শোনাচ্ছে। সময় বয়ে চলেছে, তাই এবার আবারও গানে ফিরে যাব, কিন্তু আরও একজন বন্ধু ফোন করছে, একটু চেষ্টা করি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন?
1: হ্যালো,
0: না কথা বলা যাচ্ছে না, হয়তো বা কোনো সমস্যা রয়েছে নেটওয়ার্কের, কিন্তু কমেন্ট চলে এসেছে, কমেন্টগুলো পড়ে দেব। আচ্ছা, রঞ্জিত শর্মা লিখছেন, চমৎকার। অখিল বন্ধু মহাপাত্র লিখছেন, খুব সুন্দর অনুষ্ঠান। শিবাশিস গোস্বামী লিখছেন, গান কি করে শেখা যায়, গান কি করে শেখা যায়। এটার অনেক অনেক টিপস দিয়েছে নীলাঞ্জনাদি, ওই যে কিছুক্ষণ আগে বলছিলেন যে গান পড়তে হবে, আরও একটি টিপস দিলেন যে শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে শুরু করতে হবে। আমার মনে হচ্ছে এটাতেই টিপসটা হয়ে যাবে, কি বলেন? তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে বলবেন। সুতপা চক্রবর্তী লিখছেন, দারুণ, ভালোবাসা জানিয়েছেন, ভালোবাসা আপনাকেও। শুভময় দত্ত লিখছেন, খুব ভালো লাগছে ম্যাম। দেবস্মিতা চক্রবর্তী, দেবস্মিতা দি লিখছেন, দারুণ বন্ধু। শর্বাণী দাস লিখছে, আহা অসাধারণ। মিঠু দেব দাস লিখছেন, কি অসাধারণ গাইলে বোন। লক্ষ্মী মজুমদার লিখছেন, অসম। তাহলে এবার আবার গানে ফিরে যাই, চল। কি গান শুনবো এবারে?
2: এবারে আমি আবার আমার রবীন্দ্রনাথের একটি গান শোনাবো। আর এই গানটিও না উত্তম কুমার অভিনীত যতুগৃহ ছায়াছবিতে এই গানটি ব্যবহার করা হয়েছে। আর এই গানটির মধ্যে অদ্ভুত একটি কথা আছে, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, যদি আমার দেওয়া নাই হলো, আমার নিজেকে উজাড় করে দেওয়া নাই হলো, তাহলে আর কি হলো।
0: একদম একদম তাই। তাহলে চলুন সেই অসাধারণ বাণী যে গানে লুকিয়ে আছে সেই গান না শুনে কি হয় আজকের রবিবারে? সেই গান হয়তো আমাদের জন্য কোনো মেসেজ দিতে চলে আসছে, তাহলে সেই সুরে হারিয়ে যায়।

0: যেমন গানের সুর, ঠিক তেমনি গানের কথা। প্রত্যেকটা গান থেকে আমরা কিছু না কিছু শিখি, সেই গানের কথা যেভাবে আমাদেরকে কিছু না কিছু শেখায়, তার সুরও আমাদের কিছু না কিছু শেখায়। এবং জীবনে চলার পথে যখনই আমরা হোঁচট খাই মনে হয়, তখন কিন্তু সেই গানগুলো আমাদেরকে তুলে দেয়। এবং আমাদের মোটিভেশনের সব থেকে বড় উপাদান কিন্তু এই গানগুলোই, আমাদের সর্বস্ব। আমরা হয়তো বা একটা দিন থাকবো না, কিন্তু মানুষ তো থাকবে, পরবর্তী প্রজন্ম তো আসবে, একইভাবে কিন্তু সেই গানগুলো সমাদৃত হবে। গান কখনো হারিয়ে যায় না, আর একইভাবে সেই গানগুলো সবাইকে মোটিভেট করবে, কি বলো নীলাঞ্জনাদি?
1: তাই তো, গানের আবেদন মানে যুগের পরে যুগে, মানে আবহমান কাল ধরে একই গানের আবেদন।
0: একদম। কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে তুমি বই পড়তে ভীষণ ভালোবাসো, খুব বেশি তো আর আমাদের তখন টিভি দেখা অ্যালাউড ছিল না, বা অনেক কিছুই তখন ছিল না, মাধ্যম ছিল না এত। এখন যখন মোবাইল ফোনটাই সব কিছু হয়ে দাঁড়িয়েছে, তখন তো হাতে আর মোবাইল ফোন ছিল না, সেই ছোট্টবেলায় বই হাতে তুলে দেওয়া হতো, বিভিন্ন বাংলা সাহিত্যের বই। আর পড়তে পড়তে যখন তুমি শিল্প চর্চা করছো, বাংলা শিল্প বিশেষ করে বাংলা গান গাইছো, তখন কি কোথাও গিয়ে মনে হয়েছে যে বাংলা গানের এই যে শিল্প, তাকে বাঁচিয়ে রেখেছে বাংলা সাহিত্য?
1: বা নিশ্চয়ই
0: সেই শিল্প চর্চার ক্ষেত্রে বাংলা সাহিত্যের সঙ্গে যুক্ত হওয়া কতটা দরকার বলে মনে করো?
1: আমি মনে করি আমি মানে ভীষণ মাত্রায় সৌভাগ্যবতী, কারণ আমি বাংলা নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, গ্রাজুয়েশন বাংলা সাহিত্য। তারপরে দেখ, আমি যখন গ্রাজুয়েশন করতে গেছি, তখন আমার যে সাবজেক্টগুলো ছিল, মেন ছিল, মেজর ছিল বাংলাতে, আমার ইংরেজি সাহিত্য ছিল আর সংস্কৃত সাহিত্য ছিল।
0: আচ্ছা, পুরোটাই সাহিত্যের
1: উপর, পুরো লিটারেচার।
0: আচ্ছা,
1: এবারে আমি ক্লাস 7 থেকে সংস্কৃত পড়া শুরু করেছি, সেটা গ্রাজুয়েশন অবধি একটানা চলেছে সংস্কৃত পড়া। মাস্টার্সে গিয়ে শুধু আমি বাংলা সাহিত্য নিয়ে যেহেতু পড়াশোনা করেছি, তাই বাংলা ছিল। আবার যখন বিএড করেছি, তখন মেথড পেপার রাখতে হয়, তো তাতেও ছিল সংস্কৃত।
0: তো একদিকে শেক্সপিয়ার, একদিকে রবি ঠাকুর, কোনটা বেশি কাছে টানতো তোমাকে? কালিদাস, সংস্কৃতের।
1: হ্যাঁ,
0: কোনটা বেশি কাছে টানতো তোমাকে?
1: এখন রবীন্দ্রনাথ তো আছেনই বটেই, হ্যাঁ, আমার সংস্কৃত সাহিত্যটাও ভীষণ ভালো লাগতো, একটা নান্দনিকতা রয়েছে তার মধ্যে।
0: একদম একদম তাই।
1: তো আমি মনে করি যে আমি যেহেতু বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, সেটাই বোধহয় আমার গান বাজনার ক্ষেত্রে না অনেক বেশি মানে প্রভাব ফেলেছে।
0: আর এটা কোথাও না কোথাও গিয়ে আমাদের সবার মনে হয় যে যখন আমরা কোনো ধরো গল্পের বইও বা পড়ি না কেন, কোথাও গিয়ে সেখানেও যেন সুর খুঁজে পাই, হয়তোবা সেটাই বাংলা সাহিত্যের জাদু। আর সেই জাদুতেই আমরা কিন্তু আজকে ভেসে চলেছি, কারণ আজকের অতিথি অনুষ্ঠানে নীলাঞ্জনাদি আমাদের যেভাবে বাংলা সাহিত্যের কথা বলছেন, ঠিক তেমনি আমাদেরকে দারুণ দারুণ গান শোনাচ্ছেন, আর পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে সব কথা তো রয়েইছে।

0: তো নীলাঞ্জনা দি গানে ফিরব, কিন্তু তার আগে একটা কথাই যদি জানতে চাই, এই তোমার সঙ্গীত জীবনের সব থেকে বড় ইন্সপিরেশন একটা শব্দে যদি তুমি প্রকাশ করো।
1: সঙ্গীত জীবনের সব থেকে বড় ইন্সপিরেশন?
0: হ্যাঁ,
1: কি বলবো, মানে একটা কথা এটা বলা তো বুঝিয়ে বলতে পারবো না। তবে ইন্সপিরেশন একটাই বলতে পারি যে আমি আমার বাবাকে দেখেছি ছোটবেলা থেকে মঞ্চে কিভাবে সম্পৃক্ত ছিলেন, সেটাই বোধহয় আমাকে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে।
0: বাবা বিভিন্ন মঞ্চে নাটক করতেন, অসাধারণ একজন শিল্পমনস্ক ব্যক্তিত্ব ছিলেন। তো সেখান থেকে দাঁড়িয়ে একদিকে গান, একদিকে শিক্ষকতা,
1: তবে এক্ষেত্রে
0: নাটকটা অভিনয়টা কি ছুঁয়ে গেছে তোমাকে?
1: হ্যাঁ, মানে ছোটবেলায় তো করতাম, স্কুল জীবন অবধি তো করেছি, অনেক কম্পিটিশনেও করেছি, অভিনয় করেছি নাটকের। কিন্তু এই রিসেন্টলি তোরা হয়তো দেখেছিস ফেসবুকে আমি দিয়েছি, সঞ্জয় কাকু তাদের একটা শর্ট ফিল্মে আমাকে ইনভলভ করেছে রীতিমতো, মানে জোর করে। কারণ আমি যেহেতু বাবাকে সবাই চিনতো এই কাজের জন্যে, আমি সচেতনভাবেই এই স্ট্রিমে আসতে চাইনি।
0: এত বছর পরে নাটকে বা অভিনয়ে আবার ফিরে আসা, কেমন ছিল সেই কামব্যাকটা?
1: আমি আমি ভীষণ নার্ভাস, এক্সাইটেড, সব কিছু মিশ্রিত প্রতিক্রিয়া,
0: মিশ্রিত প্রতিক্রিয়া।
1: আর তুমি যে বললে আমাকে যে এক কথা ইন্সপিরেশন, এবারে এটাও তো না বললে নয় যে আমার জীবনে, আমি বাবা যেরকম আমার কাছে আদর্শ, তেমনি আমার জীবনে এখন আমার বাড়িতে যিনি আছেন মণিদীপ চক্রবর্তী এবং আমার একমাত্র পুত্র, এদের প্রভাবটাও তো আমি মানে এড়িয়ে যেতে পারি না, এরাও আমাকে ভীষণভাবে উৎসাহিত করে।
0: আর সেক্ষেত্রে তুমি কি বলবে যে সঙ্গীত শিক্ষায় পরিবারের গুরুত্বটা ঠিক কতটুকু দরকার?
1: অনেকটাই দরকার, পরিবারের সহায়তা না থাকলে এগুলো করা যায়ই না।
0: একদম তাই, আর সত্যি সবাই একটু না একটু করে সাপোর্ট করুন নিজের পরিবারের সেই ছোট্ট মেয়েটিকে বা ছোট্ট ছেলেটিকে যে মিউজিক নিয়ে পড়তে চায়, মিউজিক নিয়ে এগোতে চায়। সাপোর্ট করেই দেখুন না, হয়তোবা একদিন সেও ওই নক্ষত্রের মতো উজ্জ্বল হবে, তখন আপনার গর্ব কিন্তু আকাশ ছুঁয়ে যাবে। তাই তো নীলাঞ্জনাদি, এবারে কি শুনবো বলো? আবারও ফিরে যাচ্ছি গানে।
1: হ্যাঁ, এবারেও আবার যে গানটি করব সেটিও আমরা ভূপেন হাজরিকা, ডক্টর ভূপেন হাজরিকার কণ্ঠে খুব শুনেছি, ওই গানটি আমি করছি।
0: চলো আরও একখানা অসাধারণ গান ভূপেন হাজরিকার আমরা শুনবো এবার নীলাঞ্জনাদির কণ্ঠে, চলে শোনা যায়।

0: এই গানগুলো যেভাবে আমাদের সময়টাকে ভালো করে, ঠিক তেমনি কোথাও কি আমাদের ভাবতে শেখায়? নীলাঞ্জনাদি, এমন কোনো গান রয়েছে যে গান থেকে তুমি নতুন ভাবনা খুঁজে পেয়েছো এবং সেই ভাবনা তোমার জীবনে খুব বেশি প্রভাব ফেলেছে?
1: সেভাবে বলতে গেলে আমি রবীন্দ্রনাথের গান থেকেই এটা পাই,
0: সেই অনুপ্রেরণাই বলো বা
1: হ্যাঁ
0: কিছু করার।
1: হ্যাঁ হ্যাঁ, এবং এই যে একটা গান আছে রবীন্দ্রনাথের, যেটা আমাকে ভীষণ, আমি মনে মনে অনেক সময় বলি যে বিপদে বরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা,
0: বিপদে আমি না যেন করি ভয়।
1: একদম
0: ক্যাবাত। আর সেই গানগুলো আমাদেরকে শক্তি দেয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। তো এভাবেই জীবনের মূল মন্ত্র হিসেবে কখন যে রবি ঠাকুর আমাদের কাছে জুড়ে যান আমরা নিজেরাও ভাবতে পারি না। আমাদের হাতের লেখায় রবি ঠাকুর, আমাদের কবিতায় রবি ঠাকুর, আমাদের ভালোবাসায় রবি ঠাকুর, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, তিনি সর্বত্র বিদ্যমান। তো জীবনটা রবি ঠাকুরকে নিয়ে যেভাবে গোছালে, ঠিক তেমনি রবি ঠাকুর ছাড়া আর কার গান শুনতে তোমার খুব ভালো লাগে?
1: আর পুরোনো দিনের যত শিল্পীরা রয়েছেন, আমি মানে একেবারে অন্ধ ভক্ত। এবং এমন হয়েছে শুনতে শুনতে, সেটা বাংলাই বলো হিন্দিই বলো, যে কোনো গান একটা তুমি বললে যে ওই গানটার কি যেন লাইন, আমি তোমাকে লাইনটা বলে দিতে পারবো। শুধু সেটাই নয়, সেটা কোন ছায়াছবিতে ব্যবহার হয়েছে, কোন সিন ছিল, সেটাও আমার মুখস্থ।
0: অসাধারণ,
1: মানে একেবারে পোকার মতো, মানে কি বলবো, আমার পুরোনো দিনের গানগুলো আমাকে ভীষণ ভাবে নাড়া দেয়।
0: এই মানুষটাকে আর কি বলি বলুন তো, মানে অসাধারণ একটা মানে মানুষ তিনি। আর পাশাপাশি একটা জিনিস বলো তো, আমরা যেহেতু মানে একেবারে নস্টালজিয়ায় ফিরে ফিরে যাচ্ছি, তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে হাতে বই তুলে দেওয়া হয়েছে কারণ খুব বেশি টিভি দেখা অ্যালাউড ছিল না। কিন্তু তোমার জীবনে আমি যদি জানতে

0: চাই, বেতার তো ছিল, সে রেডিও তো বাড়িতে ছিল,
1: সে
0: রেডিওর কি প্রভাব রয়েছে সেটা একটু বলো।
1: সেটা তো সাংঘাতিক, ওই যে সকালবেলা অভিজ্ঞাপন আমরা শুনতাম, এবং চন্দনদি, আমি এবার বলি, হ্যাঁ চন্দনদির সঙ্গে যখন আমার প্রথম আমি দেখলাম তারপরে আরো আছে শুভ্রা পিসি, শুভ্রা পিসিকে আমি সবসময় বলি যে শুভ্রা পিসি তুমি হচ্ছে আমার অপর্ণা সেন।
0: একদম একদম তাই, কথাটা আমিও ভীষণ ভাবে সাপোর্ট করবো, অসাধারণ।
1: শুভ্রা পিসিকেও শুনতাম, খবর পড়ছি শুভ্রা ধর, তারপরে আমার নিজের একজন পিসি যাকে শুভ্রা পিসি ওরা খুব ভালো করে চেনেন, শিবানী চক্রবর্তী। হ্যাঁ, আমার পিসি কিন্তু এই আকাশবাণীতে খবর পড়তেন।
0: আচ্ছা।
1: হ্যাঁ, এবং তখন দূরদর্শন মাত্র শুরু হয়েছে, পিসি সেখানেও যেতেন, হ্যাঁ খবর পড়তেন, বা এই বিভিন্ন এই যে ধরো ইন্টারভিউ টিন্টারভিউগুলো হতো, পিসি সেগুলো নিত, ফলে এগুলো নিয়ে একটা মানে দারুণ ব্যাপার ছিল আর কি,
0: মানে সব মিলিয়ে একটা পরিপূর্ণ ব্যাপার। এবং সেখান থেকে কোথাও গিয়ে মনে হয় যে আমরা যখন কথা বলি, আমাদের কথাটা তো জীবনের সব থেকে বড় ব্যাপার। কথায় বলে যে সেই কথাই তোমার মুখে হাসি ফোটাতে পারবে, আবার সেই কথাই তোমার চোখে জল আনতে পারবে।
1: এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম, ধরো আমার ছেলের কথাই বলি বা আমাদের যে ছাত্রছাত্রীদেরকে দেখি, আমার তাদের জন্য না ভারী কষ্ট হয়, কারণ আমরা ছোটবেলাটা যেরকম আনন্দ পেয়েছি, নির্মল আনন্দ যেটা পেয়েছি, হ্যাঁ সেটা কিন্তু ওরা পাচ্ছে না।
0: ঠিক ঠিক,
1: কারণ তখন আমাদের প্রায়
0: চাপটা এত বেড়ে গেছে,
1: হ্যাঁ, আর প্রত্যেকের বাড়িতে প্রচুর লোকজন ছিল, আমরা তো সবার মধ্যে বড় হয়েছি, তারপরে হচ্ছে এই যে বেতার, তারপরে গল্পের বই এগুলো, তারপরে ক্যাসেট, ক্যাসেটে গান শুনতাম, সাংঘাতিক একটা আনন্দের মুহূর্ত আমরা কাটিয়েছি, যেটা এখনকার ছেলেমেয়েরা পায় না।
0: একদম একদম একদম তাই। হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসছে, আমি একটু পড়ে শোনাই তোমাকে। বিদ্যা তাঞ্চ নৃপা তাঞ্চ নৈব তুল্যানাং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, হে দেবী তব লহ প্রণাম। অনেক অনেক দিন সংস্কৃতের কথা শুনে ক্লাসরুমে চলে গেলাম, অনেক অনেক দিন, অনেক দিন পরে, আচ্ছা সংস্কৃতের কথা শুনে ক্লাসরুমে চলে গেলাম, শুধুই বলা নয়, শুধুই বলা যেন বহুদিন পর ক্যাসেট শুনছি, শব্দ আর সুরের হৃদয় ছোঁয়া বন্ধন। লিখেছেন সোমা রায় যোগেন্দ্রনগর থেকে। সোমাদি অসংখ্য ধন্যবাদ, সত্যি প্রত্যেকটা কথা দিদির মন ছুঁয়ে যাচ্ছে, আর পাশাপাশি প্রত্যেকটা গান। তো দিদি, এই যে বেতারের সঙ্গে সম্পর্কটা তো জানলাম, পাশাপাশি দুর্গাপুজো চলে আসছে, একটু যদি তোমার ছোটবেলার সেই বারোয়ারি পুজো থেকে আমাদের ঘুরিয়ে নিয়ে আসো, কেমন ছিল সেই দিনগুলো, ছোট্টবেলার পুজো বলতে কোন সিনগুলো তোমার সামনে এখন ভেসে ওঠে? এখন তো থিম পুজোর মারামারি প্যান্ডেলে প্যান্ডেলে, কে কি ভালো থিম করবে, ভীষণ জাঁকজমক, পুরো আগরতলা শহর দুদিন পরে সোনার রসনাই মেতে উঠবে। কিন্তু ছোটবেলা এত জাঁকজমক ছিল না, কিন্তু
1: প্রাণ ছিল অনেক বেশি। আমরা মহালয়ার দিন, মনে আছে ছোটবেলায় মহালয়ার দিন প্রতি বছর বাবাকে দেখতাম, তখন আমাদের বাড়িতে আমাদের এক দাদুও ছিলেন, হ্যাঁ, তো ওই দাদু বাবা এবং আমার এক কাকা, তারা তিনজন আমাদের বাড়ির পুকুরে নেমে ভোরবেলায় তর্পণ করতেন। তার আগে আমরা সেই রেডিওতে অন্ধকার থাকতে থাকতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া আমরা শুনতাম, একদম ম্যান্ডেটরি ছিল, সবাই উঠে পড়তাম
0: একদম।
1: হ্যাঁ, তারপরে তর্পণ ছিল, এবং তর্পণ থেকে ফিরে আসার পরে ছিল আমাদের বাড়িতে একেবারে নিয়ম ছিল, মা লুচি করতেন, হ্যাঁ লুচি আলুর তরকারি, আমরা সেটা খেতাম, এবং প্রতিবার মহালয়ার দিন বিকেলবেলায় সন্ধ্যাবেলায় বাবা মা আমাদের দু ভাই বোনকে নিয়ে বেরোতেন নতুন জামা টামা কিনে দেওয়ার জন্যে, নতুন জুতো কেনার জন্যে। আর যখনই মানে আমাদের বাড়ি মোটামুটি জয়েন্ট ফ্যামিলি বলতে পারো, তো বাড়িতে অনেক দাদু টাদুরা ছিলেন, ফলে কাকা পিসিরা অনেকে ছিলেন, তো কি জামা কেনা হয়েছে সেই যে ওরা দেখতে আসতো, সেটাই যেন মনে হতো দুর্গাপূজা চলে এসছে,
0: একদম
1: যে বারবার নতুন জামা খুলে দেখাতাম, জুতো খুলে দেখাতাম, সাংঘাতিক একটা এক্সাইটমেন্ট।
0: কি আবার আর পূজোর গান,
1: হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা সাংঘাতিক
0: বিশাল ব্যাপার। তখন কি ধরনের গান বেশি বাজতো? আরতি মুখোপাধ্যায়, শঙ্কর মুখোপাধ্যায়,
1: একদম এদের গানই বেশি শুনতে পেতাম আমরা।
0: হ্যাঁ, তো এবারে আবার একটা,
1: তবে এখনো যেটা আছে, আমি তো খোয়াইয়ের মেয়ে, আমি প্রত্যেকবার পুজোতে আমি বাড়িতে যাই, খোয়াইতে যাই, এখনো কিন্তু তুলনামূলকভাবে খোয়াইতে যে পুজো হয় সেটাতে এখনো অনেক বেশি প্রাণের ছোঁয়া আছে।
0: কি আবার, তো এখন এই মুহূর্তে এত এত পুজোর মাঝখানে।

0: সেই ছোট্টবেলার কোন জিনিসটা সব থেকে বেশি মিস করো? মনে হয় যে না, ওইটা থাকলে ভালো ছিল।
1: ওই যে ছোটবেলায় যেটা হতো, আমাদের প্লাস্টিকের সানগ্লাস কিনে দেওয়া হতো, হ্যাঁ তোমরা পেয়েছো কিনা জানি না, এটা আমাদের কাছে মনে হতো মহার্ঘ ব্যাপার।
0: আচ্ছা,
1: হ্যাঁ, সাদা ফ্রেম আর গ্লাসটা হতো, কোনোটা বা পিঙ্ক, কোনোটা গ্রিন, কোনোটা ব্লু, রেড, এরকম, হ্যাঁ খুব বেশি দাম নয়। হ্যাঁ, তো আমাদের তখন ডিমান্ড ছিল যে দিনের বেলা ওই সানগ্লাসটা কিনে দিতে হবে। আর পুজো দেখতে যখন বেরোতাম দুপুরবেলায় আর কি, তো তখন বাবা ওই ওই সানগ্লাস কিনে দিত। আমরা পিস্তুত ভাই বোনরা সবাই মিলে বেরোতাম, বাবা সবাইকে একটা করে সানগ্লাস কিনে দিত। এটাই মনে হয় যে এখন যদি আবার একটু সময়ের জন্য বা একবারের জন্য ওই দিনগুলোতে ফিরে যেতে পারতাম,
0: ঠিক
1: দারুণ হতো,
0: দারুণ মজাদার ব্যাপার ছিল। আর এই মুহূর্তে আরও কিছু কমেন্ট চলে এসছে, আমি একটু পড়ে দিচ্ছি চটজলদি করে, তারপর গানে ফিরে যাব আবারও দিদির। মিঠু দেবদাস লিখছেন, কি অসাধারণ গাইলে বোন। মুন্নি দত্ত দেব লিখছেন, ভালো লাগছে কথা ও গান। নন্দা ভট্টাচার্য লিখছেন, অসাধারণ। মিঠু দেবদাস লিখছেন, প্রতিটি গানই ভালো হচ্ছে। শিবাশিস গোস্বামী লিখছেন, দারুণ গাইছেন প্রত্যেকটি গান। নিতাই পদদাস লিখছেন, খুব সুন্দর। অনিন্দিতা সেন লিখছেন, গুণী শিল্পীর গলাতে একটা মাটির গান শুনতে চাই। আমরা একটা লোকগান অলরেডি শুনেছি দিদি, আর কি আছে? আবারও শুনবো, সঙ্গে থাকবেন, আরও রয়েছে গান। সৌরমিতা দাশগুপ্ত লিখছেন, অ্যাবসলিউটলি শানদার, হোয়াট আ মেসমারাইজিং মিউজিক্যাল এক্সপিরিয়েন্স অ্যান্ড এভরি স্টোরিজ। থ্যাংক ইউ সো মাচ। অঙ্কন ভট্টাচার্য লিখছেন, খুব সুন্দর, ধন্যবাদ। শিবাশিস গোস্বামী লিখছেন, সবুজ পাহাড় ডাকে গানটি যদি সম্ভব হয়। অভিষেক সিনহা, কেইথিলা পক্কম, আচ্ছা উনি লিখছেন, দিদি মানুষ মানুষের জন্য, ভূপেন হাজারিকার, যদি সম্ভব হয় দুকলি শুনিয়ে দিও। যাদবেন্দ্র পাণ্ডা লিখছেন, অপূর্ব অসাধারণ। সৌমেন দাস লিখছেন, শর্মিষ্ঠা দিদি ভাই, নেটওয়ার্ক ভালো না থাকার জন্য অনুষ্ঠান ভালো শুনতে পাচ্ছি না। সৌমেন দাস, ঠেঙাপাড়া, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। ওহো, একবার সুইচ অফ করে অন করে দেখুন মোবাইলটা, এটুকুনি টিপসে দিতে পারলাম এই মুহূর্তে। যাদবেন্দ্র পাণ্ডা লিখছেন, কথায় গানে অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, ভীষণ ভালো লাগছে। অসম্ভব ধন্যবাদ আপনাদের সবাইকে। এবারে চলুন, অনেক গল্প হয়েছে, গানে ফিরে যাই। এবারে কি গান?
1: এবার একটি আবার লোকগান।
0: বাহ, কিছুক্ষণ আগেই একজন আমাদের শ্রোতা বন্ধু শুনতে চেয়েছেন মাটির গান, অনিন্দিতা সেন। তাহলে চলুন, আপনার সেই অনুরোধ এবার দিদি রাখছে, সেই মাটির গানে আবারও ফিরে পাবো।
1: শাহ আব্দুল করিম,
0: গ্রাম বাংলার গন্ধ, দেহতত্ত্বের গান।
1: হ্যাঁ, দেহতত্ত্ব নয় ঠিক, মানব জীবনেরই।
0: আচ্ছা চলো, অসাধারণ একটি।

0: অসাধারণ অসাধারণ অসাধারণ। এই গানগুলোর পরে আমরা ভাষা হারিয়ে ফেলি, মনে হয় যে না আর কিচ্ছু বলার নেই, শুধুমাত্র ভেসে যাচ্ছি সেই গানের স্রোতে। আর লোকগান, লোকমুখে প্রচারিত গান, সেই গানগুলো শুনলে প্রথমে যে চিত্রটা আমাদের সামনে আসে, একজন গেরুয়া বসনধারী বাউল, তার হাতে একতারা বা দোতারা, এবং তিনি কে গেয়ে বেড়াচ্ছেন এই লোকগান। কখনো তার কণ্ঠে বাউল গান, কখনো বা সেই দেহতত্ত্বের গান, কখনো বা সেই মানব জীবনের মূল মন্ত্র যেখানে লুকিয়ে আছে সেই গানগুলো। আজকে যখন নীলাঞ্জনাদি গানগুলো গাইছিলেন, তখন আমরা কোথাও না কোথাও সেখানে পৌঁছে যাচ্ছিলাম, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম, আর তাই গান দিয়েও কিন্তু ছবি আঁকা সম্ভব, কি বলো নীলাঞ্জনাদি? গান দিয়েও ছবি আঁকা সম্ভব না?
1: নিশ্চয়ই।
0: আর সেই সঙ্গে যেটা খুব কষ্ট দেয় আমাদের এই মুহূর্তে, এই সময়টাতে এসে পৌঁছলে, যে সময় আর খুব বেশি হাতে নেই, এবার আস্তে আস্তে বিদায় নেবার জন্য আমাদের তৈরি হতে হবে। এই ঘড়ির কাঁটা কীভাবে যে টুক করে এগিয়ে যায়, আমরা বুঝতেই পারি না যে দু ঘন্টা সময় কী করে চলে যায়। তো নীলাঞ্জনাদি, একেবারে শেষ মুহূর্তে প্রায় চলে এসেছি, তো কেমন লাগলো বলো আজকে?
1: আমার ভীষণ ভালো লাগলো, আর সবচেয়ে বড় কথা, খুব আনন্দ পেলাম শুভদাকে পেয়ে। আর তমালের সঙ্গে, তমালের বোধহয় মনে আছে, আমি যখন বিয়ে হয়ে যেখানে আমার শ্বশুর বাড়ি আর কি, ওইখানে যখন অনুষ্ঠান করতাম, তমাল বলি একটু? হ্যাঁ, এবার আমি যখন ওখানে অনুষ্ঠান করতাম, আমার পাড়ার বৌদি, হ্যাঁ, তমাল তখন বেশ ছোট।
0: আচ্ছা।
1: হ্যাঁ, ওর মা ওকে নিয়ে যেত, ও ছোটবেলা থেকেই দারুণ তবলা বাজাত।
0: হ্যাঁ, মানে একেবারে, মানে কি বলবো, একদম ছোট্টবেলা থেকে দারুণ তমাল।
1: হ্যাঁ, এবং প্রথম, জানিস তো, প্রথম অনুষ্ঠানে যখন তমালকে দেখলাম, তমাল আমার সঙ্গে বাজাবে, স্বাভাবিকভাবে এত ছোট একটা ছেলে বাজাবে, আরে এই ছেলেটা পারবে বাজাতে? বলছে হ্যাঁ হ্যাঁ পারবে। এইবার তমাল বাজালো, আমি একেবারে মুগ্ধ। এবার কি করে যে চোখের নিমেষে তমাল এত বড় হয়ে গেল, সেটাই আমি টের পেলাম।
0: সত্যি সত্যি সত্যি, এই দুই জাদুকর না থাকলে আমাদের কিন্তু সেই
1: গানগুলো
0: প্রাণ পেত না। সেটাই, আরো একবার ধন্যবাদ তমালকে আর শুভদাকে। আর নীলাঞ্জনাদিকে তো মন ভরে ধন্যবাদ, কারণ নীলাঞ্জনাদির জন্য আজকের রবিবারটা আমাদের ভীষণ ভালো হয়ে গেল। আর আরো কিছু ছোট ছোট কমেন্ট রয়েছে নীলাঞ্জনাদি, চট জলদি করে পড়ে দিই, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। যাদবেন্দ্র পাণ্ডা লিখছেন, কথায় গানে অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, ভীষণ ভালো লাগছে। অজিত দাস লিখছেন, নীলাঞ্জনা খুব ভালো লাগছে তোমার সুমধুর কণ্ঠে গানগুলো শুনতে, অসাধারণ মুগ্ধকর উপস্থাপনা, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, দাদার লখনৌ। শিবাশিষ গোস্বামী লিখছেন, আহা আহা, আজ এক অন্য নীলাঞ্জনাকে শুনছি সত্যি। যাদবেন্দ্র পাণ্ডা লিখছেন, আহা আহা আহা, প্রতিটা সঙ্গীতগুলোকে গুণী শিল্পী দিদি ভাই কি আবেগ দিয়ে একেবারে অন্তর থেকে নিজের স্টাইলে পরিবেশন করছেন, যাহা কোনো মন্তব্য যথেষ্ট নয়, শুধু ভাষাহীন মুগ্ধতা। যেমন অসাধারণ সুর, ঠিক তেমনি অসাধারণ সঙ্গত ও অসাধারণ সঞ্চালনা, মুগ্ধতায় মন ভরে যাচ্ছে। কথায় গানে গল্পে অসাধারণ অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জানাই। যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর, অসংখ্য ধন্যবাদ বন্ধু। সৌমেন দাস লিখছেন, গানগুলো শুনতে খুব ভালো লাগছে। শিবাশিষ

0: আমি লিখছেন, শর্মিষ্ঠা সবসময়ের মতোই মিষ্টি কণ্ঠে অসাধারণ তোমার সঞ্চালনা, ধন্যবাদ। অভিষেক সিনহা, তিনি লিখছেন, টুপসিদি আগমনীর গান একটা।
1: আগমনী শেখের বিশ্বকর্মা পূজায় এখনো হয়নি, কি করে আগমনী করি
0: সেটাই।
1: হ্যাঁ,
0: শিবাশিস গোস্বামী লিখছেন, যন্ত্রশিল্পীরা দারুণ বাজাচ্ছে, অসংখ্য ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর এই মুহূর্তে নীলাঞ্জনাদি, যেটা তোমার কাছ থেকে জানার, আমাদের শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবে, যারা এতক্ষণ ধরে আমাদেরকে শুনলেন, তাদের এত এত সুন্দর সুন্দর কমেন্টে আমাদের অনুষ্ঠানটা ভরিয়ে দিলেন?
1: আমি একটাই বলবো, সেটা আকাশবাণী কর্তৃপক্ষের প্রতিও বলবো, আমার দর্শক শ্রোতা বন্ধুদেরকেও বলবো, আমি অত্যন্ত কৃতজ্ঞ। প্রথমত কৃতজ্ঞ যে তোমরা এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে পরিবেশনার জন্য ডেকেছো বলে। আর দর্শক শ্রোতাদের কাছে আমি বরাবর কৃতজ্ঞ, এই কারণে যে ওনারা যে ধৈর্য ধরে আমাকে নিচ্ছেন, এভাবে আমাকে সহ্য করছেন এভাবে,
0: এই বাবা,
1: সেজন্য
0: এই মহিলা কখনোই মানবেন না যে তিনি আমাদের জন্য কতটা স্পেশাল এবং আমাদের রবিবারটাকে কতটা স্পেশাল করে দিলেন তার গানের মধ্য দিয়ে। তাহলে চলুন সময় নষ্ট না করে আবারও গানে ফিরে যাই, একরাশ মুগ্ধতা আবারও অপেক্ষা করছে আমাদের জন্য। তো
1: আচ্ছা, এখন তো একটা গানই করা যাবে,
0: একটা গান, 5 মিনিট আছে আমাদের।
1: হ্যাঁ ঠিক আছে, তবে শুভদার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, সেই গানটা আজকে নিয়ে এসেছিলাম কিন্তু কার্যকারণে হয়নি, লতা মঙ্গেশকরের ভালো করে তুমি চেয়ে দাও। হ্যাঁ, সেটা শুভদার সঙ্গে আরেকদিন হবে,
0: একদম
1: ওই প্রথম শুভদার সঙ্গে আমার পরিচয়। তো আজকের শেষ গানটি যেটি করছি সেটিও লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা শুনেছি,
0: একদম। চলো তাহলে আজকের অতিথি অনুষ্ঠানের শেষ গান, যেভাবে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আর কিছুটা সময় একসঙ্গে কাটাই চলুন অসাধারণ একটি গানের মধ্য দিয়ে।

নীলাঞ্জনাদির গানের সুরে সুরেই আপনাদেরকে বিদায় জানাবো এবারে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে, পরের রবিবারে আবারও আজকের অতিথিকে নতুন কোনো অতিথিকে সঙ্গে করে নিয়ে আমরা আবারও আসবো ফিরে। ততক্ষণ শুনতে থাকুন আকাশবাণী FM উচ্চায়ন্ত, আর ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। সবাইকে আবারও ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ, নমস্কার।

0: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঁগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
2: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
3: Get attractive offers up to Rs. 45,000. Offer till stock lasts.
4: Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
5: Pre-monsoon offers on Maruti Suzuki Wagon-R.
6: Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
5: Get attractive offers up to Rs. 73,000. Offer till stock lasts.
4: Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
5: Pre-monsoon offers on Maruti Suzuki Alto Caton.
6: Comes with a mileage of 24.90 km per litre. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, Next Gen K-Series, 1.0 litre dual jet, dual 50 engine and spacious interiors.
5: Get attractive offers up to Rs. 73,000. Offer till stock lasts.
4: Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
7: वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। विघ्नहर्ता सिद्धिदाता मंगलमूर्ति भगवान श्री गणेशेर वंदना दिए सजानो आमादेर आजकेर आराधना पर्व। शुभ सूचना मानेई तो गणेशेर शरण, कारण तिनी शुधुमात्र देवता नन, तिनी आमादेर विश्वासेर प्रथम आलो, नतून पथ चलार आशीर्वाद আর প্রতিটি স্বপ্ন পূরণের আগে উচ্চারিত এক পবিত্র নাম গণেশ ভগবান। তাই গণেশ চতুর্থীর ঠিক আগ মুহূর্তে, ঠিক আগের সন্ধ্যায় আমাদের জীবনের যেন সমস্ত বাধা দূর হয়, আমাদের জীবন যেন

জ্ঞান এবং প্রজ্ঞানে আলোকিত হয় আর ভালোবাসা শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে, সেই প্রার্থনা রেখেই বিঘ্নহর্তা গণপতি বাপ্পার কাছে আমরা পৌঁছে দেব আমাদের সেই আকুতিটুকু গানের মধ্য দিয়ে। একবার সবাই মিলে চলুন আমরা বলি, গণপতি বাপ্পা মোরিয়া।

0: জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
2: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
3: Get attractive offers up to Rs. 45,000. Offer till stock lasts.
4: Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
5: Pre-monsoon offers on Maruti Suzuki Wagon-R.
6: Now comes with a true tall boy design, strong look and robust design, advanced K-series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
5: Get attractive offers up to Rs. 73,000. Offer till stock lasts.
4: Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
5: Pre-monsoon offers on Maruti Suzuki Alto Caton.
6: Comes with a mileage of 24.90 km per litre, Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-series, 1.0 litre dual jet, dual 50 engine and spacious interiors.
5: Get attractive offers up to Rs. 73,000. Offer till stock lasts.
4: Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আরাধনা পর্বে আমরা গণেশ চতুর্থীর ঠিক আগের দিন তৃতীয়াতে প্রণাম জানাচ্ছি আমাদের প্রথম পূজ্য শ্রী শ্রী গণেশজিকে। তিনি সকলের সমস্ত বিঘ্ন দূর করুক এবং সবার জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তুলুক। এই আরাধনায় আরাধনা পর্বের শেষ গানটি চলুন শোনা যাক।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা, আজকে রবিবারের বিকেলে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে সময় হয়ে গেছে আপনার পছন্দ আমার গান অনুষ্ঠানের, যে এই অনুষ্ঠানে পছন্দ আপনাদের থাকবে আর গান বাজানোর দায়িত্ব আমার কাঁধে। তাই আপনার পছন্দ আমার কাছে পৌঁছে দিতে ডায়াল করবেন 03-8-1-2-3-2-6-2-5-3, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402-1699-65। তাই দেরি না করে চট জলদি মোবাইল ফোনটি হাতে নিন, ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন। কারণ এফএম প্রচার তরঙ্গে আজকে রবিবারের বিকেলে যখন চায়ে চুমুক দিতে দিতে আপনি বাড়ির প্রত্যেকটি মানুষের সঙ্গে কথা বলছেন, তখন যদি আপনার প্রিয় গানটি রেডিওতে বেজে ওঠে কেমন লাগবে বলুন তো? বা ভাবছেন প্রিয়জনের কথা, বাজিয়ে দিন সেই গানটি যে গানটি খুব কাছের আপনাদের। আর সেটা জানানোর মাধ্যম তো আপনাদের বলেই দিলাম কিভাবে করতে হবে। এই মুহূর্তে কিন্তু ফোন চলে এসেছে, দেখি কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, কে রয়েছেন সঙ্গে? না বন্ধু, কথা শোনা যাচ্ছে না, হোয়াটসঅ্যাপ করে পাঠান সেই নম্বরটি। বলে দিয়েছি আপনাদের সেই নম্বরটি কি, 9402-1699-65। আচ্ছা, প্রথম গানটি আমার পছন্দের শোনাই, দেখুন তো কেমন লাগে আজকে সন্ধ্যায়, ভালো লাগে কিনা আপনাদের।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আপনার পছন্দ আমার গান, আর প্রথম গানটি আমরা শুনলাম অন্বেষার কণ্ঠে, ফিরে আসার ঠিকানা। ফিরে আসার ঠিকানা সবসময় হয়তো বা আমাদের জানা নেই। কখনো কখনো মনে হয় যে যেই অ্যাড্রেসে আমাদের ফিরে আসার কথা সেই অ্যাড্রেসটি ভুল। কখনো কখনো মনে হয় সেই রং নম্বরে ফোন চলে গেছে, কিন্তু তারপরে যখন গান আমাদের কাছে এসে ধরা দেয় এবং অন্বেষা সেই গানে গানে শোনায়, সেই আবেশেই আমরা আবারও মিশে যাই। আর সেই আবেশকে সঙ্গে রেখে আপনাদের পছন্দে এবার আমাদের মন ভাসানোর পালা, কারণ আমরা রয়েছি যেই গানের অনুষ্ঠানে, সেই গানের অনুষ্ঠানের নাম আপনার পছন্দ আমার গান। সেই অনুষ্ঠানে আপনার অনুরোধ আমার কাছে পৌঁছে দিতে ডায়াল করবেন 9485007172, 9485007172 এই নম্বরে ফোন করে আপনার অনুরোধ আমার কাছে পৌঁছে দেবেন। আরও একটি মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, সেখানে হোয়াটসঅ্যাপ করেও আপনি বলতে পারেন আপনার অনুরোধের কথা। এই মুহূর্তে একজন অলরেডি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, লালুন ঘরামি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে, তার পছন্দের গানটি শুনি চলুন। মুকদ্দমা ছবি থেকে বিনোদ রাঠের এবং সাধনা সরকারের দ্বৈত কণ্ঠে।
1: My wife, my very very dear wife, मैं कबूल करता हूँ कि मैं तुम्हारा उम्र कैदी हूँ, मगर खाना तो कैदियों की तरह मत खिलाओ।
2: चुप, खाना खाओ।
1: अरे मैं खाना कैसे खाऊं? खाना बाहर है और मैं अंदर हूँ, या तो मैं बाहर आ जाऊँ या खाना अंदर आ जाए। अब इस अंदर बाहर का फैसला तुम ही कर लो।

0: এই মুহূর্তে বন্ধু একজন রয়েছেন সঙ্গে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব ভেবেছিলাম, কিন্তু বন্ধু ফোনটি কেটে দিলেন। আরও একটি ফোন চলে এসেছে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো বন্ধু, কে রয়েছেন? কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যালো হ্যালো বন্ধু, কে আছেন? না, কথা বলা গেল না। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03-8123-26253 অথবা 9485-00-7172 এই নম্বরটি। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো,
0: কে বলছেন বন্ধু?
1: হ্যাঁ ম্যাম, আমি সুমন বলছি, মিনসঙ্গ থেকে।
0: হ্যাঁ সুমন বাবু, বলুন, শুনতে পাচ্ছেন আমার কথা?
1: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ম্যাম।
0: হ্যাঁ বলুন, কোন গানটি শুনবেন?
1: হ্যাঁ ম্যাম, হাম কিসি সে কাম নেহি।
0: হাম কিসি সে কাম নেহি, তাই তো?
1: হ্যাঁ মেরে সপনো কে সওদাগারি কে সপনা বন।

0: মেরে স্বপ্নকে সদা কর। ঠিক আছে,
1: হ্যাঁ ভালো থাকবেন, নমস্কার।
0: ভালো থাকবেন বন্ধু।
1: হ্যাঁ
0: শ্রোতা বন্ধুরা, ডায়াল করবেন 9485007172 এই নম্বরটি, আর জানাবেন কোন গান শুনতে ইচ্ছে করছে। আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965। আর পাশাপাশি অবশ্যই টিউন করে থাকতে হবে 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত। এই মুহূর্তে আবারও এক বন্ধুর পছন্দের গানে চলে যাই। চলুন, এইবারে যেই গানটি আমরা শুনব সেই গানটি অনুরোধ করেছেন টাকার জলা থেকে কণিকা দেববর্মা। তার পছন্দের গান আশা ছবি থেকে লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির কণ্ঠে আপনাদের জন্য রইল।

শ্রোতা বন্ধুরা, যে গানটি আমরা শুনলাম সেই গানটি অনুরোধ করেছিলেন সুমনবাবু, এবং দিল হ্যায় কি মানতা নাহি ছবির এই গানটি আমরা শুনলাম অনুরাধা পারওয়ালের কণ্ঠে। এবারে যে গানটি শুনব সেই গানটি কিশোর কুমারের কণ্ঠে শুনব, চোর মাচায়ে শোর ছবি থেকে, এবং অনুরোধ করেছেন টাকার জলা থেকে বিধানবাবু। চলুন তার পছন্দের গানটি শোনা যাক, তারপরে ফিরে আসছি আবারও।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা শুনলাম কুমার শানুর কণ্ঠে, শুনতে চেয়েছেন পশ্চিমবঙ্গ হাওড়া থেকে বাদল খটিয়াল। এবারে আমরা যেই গানটি শুনবো সেই গানটি অনুরোধ করেছেন অন্তরা, শ্রেয়া ঘোষালের কণ্ঠে উইঙ্কল টুইঙ্কল ছবির একখানা অসাধারণ গান। চলুন সবাই মিলে সেই গানটি শোনা যাক এবারে।
1: গলাটা কি সুন্দর!

আশা ভোঁসলের কণ্ঠে আমরা শুনলাম সেলোনা সা সজন হ্যায় অর মে হুঁ, শুনতে চেয়েছেন অভিষেক। আর ঘড়ির কাঁটা টুকটুক করে এগিয়ে চলেছে 6:15:23। আপনাদের পছন্দের গানে গানে রয়েছি আমরা, আপনার পছন্দ আমার গান অনুষ্ঠানে আমি রয়েছি, আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা। আর এই মুহূর্তে আবারও গানে ফিরে যাওয়ার পালা। এবারে আমরা যেই গানটি শুনব সেই গানটি অনুরোধ করেছেন মন্দিরা দেবী। তিনি আসলে ছবির নাম উল্লেখ করেননি, তো আমার মনে হচ্ছে আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে এই গানটি। আচ্ছা একবার শুনে দেখুন তো মন্দিরা দেবী, আপনার পছন্দের সঙ্গে মিল খেলো কিনা, আমি কি সঠিক গানটা চালাতে পারলাম। তিনি শুনতে চেয়েছিলেন তুম আয়ে তো, ঠিক আছে। আর তিনি লিখেছেন এই গানটা শুনিয়ে দেবেন প্লিজ, ডেডিকেটেড টু আওয়ার টু সুইটেস্ট ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনার পছন্দের গান শুনুন।

0: সুর মে গানা শিখিয়ে।
1: শ্রোতা বন্ধুরা, আমরা এই গানটি শুনলাম যার পছন্দের, ঝর্ণা ভট্টাচার্য জিরানিয়া থেকে, তিনি অনুরোধ করেছেন, মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটি আমরা শুনলাম। আর সেই সাথে ঘড়ির কাঁটা বলছে আমার গানে গানে বিদায় নেবার পালা, কারণ বাকি অনুষ্ঠানটুকু থাকবেন আপনারা আর জে গোপার সঙ্গে। তিনি নানান অনুষ্ঠান সাজিয়ে নিয়ে এসেছেন আপনাদের জন্য। আজকের রবিবারের সন্ধে ঠিক 6:30 থেকে রাত্রির 11টা পর্যন্ত তিনি থাকবেন আপনাদের সঙ্গে, তাই কোথাও যাবেন না, টিউন করে থাকবেন এবিএম উজ্জয়ন্ত। শেষ গানটি শুনছি, আমার বাজানো শেষ গান, যিনি অনুরোধ করেছেন সায়ন্তিকা দাস, কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে নিয়াতে শখ। চলুন শোনা যাক।

0: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।

নমস্কার, শুভ সন্ধ্যা। এতক্ষণ ছিলেন আপনারা অন্য কারোর সঙ্গে, এবারে আমার সঙ্গে। হ্যাঁ, এতক্ষণ শর্মিষ্ঠা ছিল আপনাদের সঙ্গে, এবারে গোপা এসে গেছে আপনাদের সঙ্গে সময় কাটাবে।

না আসলে অনুষ্ঠান শোনাবে বলে। তো আপনাদের যে অনুষ্ঠান পছন্দের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা এবারও কিন্তু চলবে আমার সঙ্গে। এতক্ষণ শর্মিষ্ঠা শোনাচ্ছিলেন আপনাদের পছন্দের গান, আর এবারে আমি শোনাবো আপনাদের পছন্দের গান, আপনার পছন্দ আমার গান। এই অনুষ্ঠানে একজন শ্রোতাবন্ধুর রিকোয়েস্ট ছিল লিখনে ওয়ালে না লিখ ডালে, এই গানটি লতা মঙ্গেশকর এবং সুরেশ ওয়াদেকরের কণ্ঠে। চলুন তাহলে এই গানটি শুনে নিয়ে তারপর ফিরছি আবার কথায়।

0: গানখানি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন রথীন্দ্রনাথ বাবু। তার পছন্দের গান এতক্ষণ আমরা শুনলাম। আমরা রয়েছি 101.6 মেগাহার্জ FM উচ্চতায়। এই মুহূর্তে আমি গোপাল রয়েছি আপনাদের সঙ্গে। সঙ্গে নিয়ে এসেছি যে অনুষ্ঠান আপনার পছন্দ আমার গান। আপনারা ফোন করতে পারেন আমাদের ফোন এই FM উচ্চতাতে, আর ফোন নম্বর হলো 9485007172। আরও একবার বলছি 9485007172 এই নম্বরে, অথবা 2326253 এই নম্বরে ফোন করে আপনার পছন্দের গান আমাদের জানাতে পারেন। আমরা শুনিয়ে দেব আপনার পছন্দের গান, আপনার পছন্দ আমার গান এই অনুষ্ঠানে। এবারে আরও একজন রয়েছেন যিনি পছন্দ করেছেন তুমি একবার যদি ডাকো এই গানটি, আর এটি হলো প্রেম সংঘাত ছবির গান। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ পাঠিয়েছেন নিখিলবাবু। তো নিখিলবাবু, আপনার পছন্দের গান আপনার জন্যে।
1: যত ঝড়ই আসুক আমরা ভেসে যাব না, শুধু মৃত্যুই পারবে আমাদের আলাদা করে দিতে, আর কেউ না।
2: কিন্তু জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে, হয়তো আমরা কোনোদিনই মিলতে পারবো না।

আপনার রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ততে। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে, আর যে অনুষ্ঠানে এখন আমি রয়েছি আপনার পছন্দ আমার গানে অনুষ্ঠানে, আপনারা ফোন করতে পারেন 9485007172 এই নম্বরে, অথবা 2326253 এই নম্বরে ফোন করে আপনার পছন্দের গান আমাদের জানাতে পারেন, শুনিয়ে দেব আপনার পছন্দের গান। তো এবারে আর কোনো অনুরোধ এখন পর্যন্ত আসেনি, তাহলে চলুন আমার পছন্দের একটা গান আপনাদের শুনিয়ে দিই, অবশ্যই আশা করব ভালো লাগবে। চলুন গান শুনি। না, তার আগে একটা ফোন এসে গেছে, দেখা যাক ফোনের ওপারে যিনি রয়েছেন তিনি গান শুনতে চাইবেন। হ্যালো, হ্যালো, হ্যালো, না হচ্ছে না। যাই হোক, তাহলে চলুন আমার পছন্দের গান আপনাদের শুনিয়ে দিই।

0: हेलो हेलो हेलो हेलो हेलो, কে রয়েছেন লাইনে?
1: রিয়া চক্রবর্তী বলছি।
0: হ্যাঁ বলুন, আপনি কী গান শুনতে চাইছেন?
1: রিয়া
0: হ্যাঁ হ্যালো, আমি

0: শুনতে পাচ্ছি কিন্তু, বলুন না। বোধহয় কেটে গেল। যাই হোক, তাহলে দেখা যাক। তাহলে আমার পছন্দের আরো একটা গান আপনাদের শুনিয়ে দিচ্ছি, চলুন শুনি, তারপর আবার ফিরছি আপনার সঙ্গে কথা। আরো একটা এসে গেছে, দেখা যাক। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে রয়েছে না আমার সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যালো, আমি শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি কৃষ্ণকুমার।
0: কৃষ্ণকুমার, কোথা থেকে বলছিলেন? আচ্ছা, কি গান শুনতে চান?
1: ছবির নাম, হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: ছবির নাম কুয়ারা বাপ।
0: কুয়ারা বাপ, ঠিক আছে।
1: এই গান থেকে এসেছেন কিশোর কুমার, লতা মঙ্গেশকর।
0: কোন গানটা একটু বলবেন? আরে আজা, ঠিক আছে, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, অবশ্যই শুনিয়ে দেব আপনার পছন্দের গান। ধন্যবাদ। তো ওই গানটা খুঁজে নিচ্ছি পাশাপাশি, তাহলে আপনার পছন্দের গান আমার পছন্দের গানের পরেই শোনাচ্ছি, চলুন ফিরছি এক্ষুনি।

0: কৃষ্ণবাবুর পছন্দের এই গানটির সঙ্গেই শেষ হলো আমাদের আজকের আপনার পছন্দ আমার গান এই অনুষ্ঠানটি। আপনারা শুনছেন 101.6 MHz FM উচ্চান্ত, আর এবারে শুনুন ককবরক অনুষ্ঠান।
1: এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

সারিকা হাম আকাশবাণী আগরতলা তাবুক জেংজাগ চিনি সারিক জোরানি ককবরক আওয়াই পান্ডা পুইলানো খানাবাদি থুমনুক থুমনুগ খানাবাদি চিনি সমাই থুমনুক নিমু তেও থুমনুকনো সৈন্যঙ্কা মনীন্দ্র দেববর্মা

0: সকালে অবমনি বস, তুমি চাই তাই চুকুরি খা, যেসব অভাব তৈরি পাইগলা খা, ববহীন দাগা নারক দিয়ে, ববহীন নারক দিয়ে আনি হিম বরণি রং
1: পাবনে আসি গল কলক নুং বল নিনি জানা ব তে পারে গিলা খা সমরে না গল গল
0: আকর আনি হিম বরণি রং নুং মা ন গল গল খে সমরে না জালা ই ক নগে আসা কম দিনি জাগা নারক দিয়ে নি রান খান
1: আও ব কাম কো সিবলে জাগা নারক মা খাব কাহিয়ে দিবা জারাং তো হচি নারক দিয়ে আং সে তং ব্লে
0: মুতুই কো খানা কাজে খাবা কথা না তো মা তঙ্গ ইয়াংতে ইয়ালং নি বুমা মাইজি কুরতি দি
1: আও আং মাই কুর গ্রা না ই ক মাই কুর কা কাপা সি দি
2: মামা নগদা তং তামো ক্রিং ক্রিং বড় গা তং কৃ
1: সাবং খা
2: আং কে তো
1: ও বসি ব্লা আং নে বুসি নি তঙ্গ
2: মামা নগদা তং তো
1: নগনা সাবং মাজা নে আতু গ্রাপ দা কানা তো গ্রা দি
0: সাবং খা
2: আংসে মামা
0: ও কমল সে বলা তামো বুপতি সামো
2: নিনি থানি ফাইমানি মামা আং কানন থামানি জাগা নে নই নং বাহাই হে
0: বাবু কে কানি বুসুক দে নেই বা
2: বাবু কানি থানো রিগ্রাওয়া নে
0: বাবু বুসুলে নিনি রানে সামো বা কম
2: বাবু হাজার কুনি কেন চলিওয়ান তাম হুমবা নুসুং ন কলেজ পতি খাইনানি তাই বৈর বপাইনা নাঙ্গো মামা
0: আক নি তোইসে বাই হিনছিল নং নগডে তো ইয়াংসে ফাইগ্রালা
1: তাবা সামু নাং সাবকে আনে শং বাই শং ফাইলা ইয়া
0: ইক কম দাগানি রাং ছান নং বাই হে
1: তাও বুসিলে ছান বা
0: হাজার কোনি ন ছান ও
1: দ আ কোন বুসু তং নাই জানা কুতা ই কো হিন্দি কোন মতে হাজার কোনি কা দ্রপ ছে
0: কম ইক ইয়া তক দি রাং
2: মামা খুলুমকা তয় খুলুমকা আমনা কা দো
0: আ খুলুম না ইয়া হাকা
1: আজি বুঝিলে কৃতি দেছে বাই খাইব পাঁচ লকলাছে কলেজ রগ সে বহুত দিন তমাইছা আনি বুড়িবা মাসে তমা বো তা বখানে সি দো
0: তা মঙ্গা নে পাঁচ কলায়া না তা নুম তামনে আসে ওয়ান সুগবা
1: নুম বাই হে গে তাম হিনা নে আংলে বুড়ি বড় বা যত না মা ওয়ান সুগ বুড়ি বড় বা তো হালো খাকা এ বড় জেরাই এ দিবা
0: দ আ কোন হরথুকা হিনচি দে ছলাইছে ন
2: গরিব বিগ্রা বসানি কপাল খাই আহাই নং নন্তা থাংনান জরা থাংমাইয়া হিমান জরা হিমাইয়া কলেজে বর তিনা সে জরা লাইখেনকা বাবু পর্যন্ত কোন রাং পিসা জগর খাইমিয়া
3: বা রাং মামকা বাবু গ দিন থানাই তিনি দা খনা
2: খনাই দ্রপ ফাস্ট ইবন থাংনাই আং বাবু
3: দ আ কোন থাং দে রাং পিসা জরাতি সিবাই দি খাসিয়া তাং দে বা খাতাল বা কাম কই চলি দে বাবু
2: আ বাবু আউন বাকি নিং তাওনা দে আং বাই ফাক্সাল বে কাম কই তং নাই তে রাং পিসা ব জরাতিন সিবাই নাই
4: অলক বাবু অলক বাবু নগ দে তো
2: এ অলক বাবু তরুণ বাবু সে আং মে সামু নাঙ্গ হিনে ফাইকিলে তা
3: দ আ কোন ন তুমি কক চলা গা দে আং থাং না কা সামু গা
4: ভাই খবর অলক বাবু গো দিন কলেজে বটিং নাই
2: খনা ইদ্র ফাস্ট ইবন থাং নাই গরিব বিগ বসন কপল হনা বাবা ন কক দে লেউ সি থাং কা রাং কিসা জুগার খেমাং খেমাং নংহে বদিন থনাই
4: আগে খা থাং নাই ন অলক বাবু খা রামচন্দ্র গড জাস ফটো মা লেনটা খরবছ কালো গো আং থাকা দো
2: দ আ কোন
4: গুড নাইট
2: আং কোনো দিন পগি থামাং রেখা আং কোনো দিন নন পগলা
1: মকক সত্য দাদা হলো মকক সত্য হিংকি আর ইয়াগ্রামি সত্য লাগি
2: রেখা নিলে গনাং নবসা আং নি গ্রে বসাতে নিং শান পগি থামাং রেখা আমি নি কোনো দিন পগি মাংলা
1: নখা পিলালা সম্পারি তলা নং বচিং কোনই সময় টাংলাই মা আং নন কোন দিন পগমায়া দাওলো আং কোন দিন পগমায়া

0: দেখা তিনি হানি সাকা ভাই নখনি তোলা আমি নিয়াগ্রমে সময় চাঙ্গু রেখা আমি নিয়াগ্রমে সময় চাঙ্গু তিনি সিমে নুয়ানি তে আংনি নি
1: দালং নখন আগলি থাংসে গে না দাসি তি তি হরি তা
0: নুয়াবন বাগি টাউন দে রেখা আং আগলি থাং সকে ন বুলে নন কক তুম সিনে তে দদি দতিন দাকতি পাথর হনাই
1: দে আং থাংকা
0: হ্যাঁ গুড বাই
1: গুড বাই
2: এই তরুণ বাবু বাসা করা দে
3: এই রিক্সা বাসা করা দে হাই সরো ন গুরু সকই কা
2: মিয়া ফাইমানি তরুণ বাবু আউ ন হুতা থাই খোসে থাই গাবলে মিয়া বা
3: আং তাবুম ন ফাইসা বৈ ড্রপ সরো দবো অলক বাবু ন মাদে মালাই
2: ইহে মালাইয়া
3: মিয়া অলক বাবাই চিনকনি ন আগর তলা ফাইরানি কক চালাই যা আবু সে ফাদা ফাইকেনা সিদো আং খুব নাশিং বুখা
2: ও ইকলে অলক বাবু
0: এই রিক্সা টাকা দে হাই তরুণ বাবু বান নাসিং ফাইনে কক বলে নি ভয়ানক সিবি ফাই বুকুর সপাই কা
3: আং তাবুম ন ফাইসা বৈ ড্রপ অলক বাবু সরো মালাই কক চালাই তংগ্রম তা হিংকে ন নুম সপাই কা
2: আং থানা নাগাই তরুণ বাবু
3: হাই সহজ বাবু নুম নগা থাকে চুগিয়া দা
0: আরে বাদি সহজ হরি ফ্যান ডিসকাউন্ট ফাইনা বলি
1: মো তাল বাই নখা তাল বুরিং তংখা তবু কোনো কাংসা কোনো চিঠি উত্তর মাইয়া দাও লোক নুম চিন সময় না বোক দা থাকা চিন সময় নুম বোক দা থাকা

0: عباس عباس تفالي من هو رسام خناوي أنا بخو بلاي تونغما كلايكا ما تونغما كونغ أنغنا بوكو مومباي فرنسا كان كملي تفالي دا تورنلي أو تا هيمان كونغ
1: بلاي
0: كلاجما تيجا كونس تفالي كونو أبو كونو نونو بعيا ما كوجيا أنا بخاني كوكسي شو تدا تورن
1: شو
0: تونا تفالي شو تونا تورن
1: تين
0: إيه ميل ما شو تدانو شو تونا تفالي شو تونا تين إيه تفالي تلاو أنغ باتاوي تين إيه أغلمو أنغ شماي এই গুফা নং তো সাক্ষী সত্য নং ধরো তিনি সময় সত্য নং ধরো তিনি সময় অলোক বাবু এ অলোক বাবু
2: হ্যালো হ্যালো তরুণ বাবু ফর দ্য নিউজ অফ আওয়ার এক্সামিনেশন
0: আওয়ার এক্সামিনেশন ইজ গুড নিউজ অলোক বাবু ফার্স্ট লেখা ফার্স্ট ক্লাস
2: নাই না নাই না কাগজ ছিল না এখানে
0: ইকো নাই দে এটা নং ওয়ান
2: তরুণ বাবু ফার্স্ট লেখা তা মুখে আং বাবু নং নং তুমি সে সঙ্গে থাকবে না আমি আগে রং কুশলা সাথে করে
0: আমার বাজে দেন না সময় নাই তো আনতং লে অল বাবু হিন্দে খানা নগস মা থাং লাগি রানাই
2: তরুণ বাবু তে কি জানি বাগে ওয়াশন মাসিক থাং লাই থাংছিন জং বাই নি ওয়াই থাম খাইও লাই সু খাইও
0: আও আবো তামানি কং না কত দিন পরে ফান থাং লাই চিন্তা
2: আও শুনি কা
1: দর মো দা কুতলা তাও
3: আও রে কা মোর আগলি তাও আন তো মনে ই কউ ইয়াঙ্গন তা
1: দর তে বিসু সাল খ
3: তে ভি চালিয়া ও এবাজা তো মনে আং নারন তো
1: বাবা আবুর তলা তো না বলে কিনা ঠক বিলে
3: আউ দেখা আগুলি তো অন কিটা না তো মাঙ্গো তাই গায় আগি রাজা তো তো লাগ মানে জায়গা ইনকা রিক্তা আরম বাতা করে কত দিন রে কারণ না
1: বড় না মর দতো
3: আউ রে কারণ তো খান দা বং খাবা নু না মাইমে কি জামা থং দিবান তা
1: দো দারা তো মু সময় আং মানে
3: রে কারণ মাইমে শোনা তো ইনকা আং বাজার কে থং মা থাকরে নাই মু কি রকে না থাকরে না
1: ডাক্তিন ফাজিতা দা রাং থাকি কিরিও
3: কিরিয়া আং ডাক্তিন ফাজিতা বনাই

0: बारे
1: जाति बनाई फाटी सब अंका सीखी
2: समय चंगलमा अंग नारग मालिया

শুনলেন ককবরক অনুষ্ঠান। আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর পরপরই শুনবেন ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলন 2026-এর ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শিখর সম্মেলনের নতুন দিল্লির ঘোষণাপত্রে প্রশংসা করেছে। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশের গবেষণাগারে হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে রাখার জন্য এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন। হকিতে ভারতের মহিলা দল পরপর তিনবার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করেছে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার

0: উৎকৃষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দুদিনের এই শিখর সম্মেলনের শেষে সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ব্রিকস শুধুমাত্র কতগুলি দেশের সমন্বয়ে গঠিত হয়নি, এটি সমস্যা সমাধানের একটি আলোচনার মাধ্যমও বটে। গত দুদিন ধরে বিভিন্ন আলোচনায় ব্রিকসের এই মনোভাবই আরও দৃঢ় হয়েছে। তিনি বলেন, নতুন দিল্লি এই শিখর সম্মেলনের ঘোষণাপত্রে পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
1: हम आशा करते हैं इस समिट से उसमें एडप्ट किया गया न्यू दिल्ली डिक्लेरेशन हमारे शेयर्ड विजन और फ्यूचर कोऑपरेशन को स्पष्ट दिशा देगा। हमें सभी आउटकम्स को समयबद्ध एक्शन और लास्ट माइल इम्पैक्ट से जोड़ना होगा। हमारे फ्रेमवर्क फाइल से आगे बढ़कर रियल लाइफ में इम्पैक्ट पैदा करे, इसके लिए हम सब मिलकर काम करेंगे।
0: প্রধানমন্ত্রী আরও বলেন, ব্রিকস তৃতীয় দশকে প্রবেশ করেছে। সমগ্র বিশ্ব এখন ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছ থেকে ফলাফল আশা করে, শুধুমাত্র ভাবনা এবং প্রতিশ্রুতি নয়। সম্মিলিত প্রচেষ্টায় এই গোষ্ঠীভুক্ত দেশগুলি এই আশা পূরণে সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের সহনশীলতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। উদ্ভাবন এবং সহযোগিতার ভিত্তিতেই আগামী দিনগুলিতে ব্রিকসের দেশগুলি বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবে। সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় ব্রিকস আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে।
1: মহামারী, ক্লাইমেট ডিজাস্টার্স আর সাপ্লাই চেইন ডিসরাপশন নে দেখায়া হ্যায় কি আজকে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড মে কোই ভি সংকট এক ক্ষেত্র তক সীমিত নাহি রহতা। इसलिए हमने ब्रिक्स समूह में रिजिलियंस बढ़ाने पर विशेष बल दिया है। चुनौतियों को समय रहते पहचानना और तुरंत कार्रवाई करना भी उतना ही आवश्यक है।
0: এর আগে প্রধানমন্ত্রী ব্রিকস অংশীদার দেশগুলির নেতাদের স্বাগত জানান। এদের মধ্যে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লি মিন হুং, সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিকস শিখর সম্মেলন 2026-এর ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম জুমার্ত টোকায়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী আজ দুটি দেশের পারস্পরিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজাখস্তানের সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতা কত সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী এবং সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়ী উন্নয়নের বিষয়েও তিনি সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলিতেও তারা মত বিনিময় করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করা এবং এই অঞ্চলে শান্তি, স্থায়িত্ব, উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার বিষয়ে তারা ঐক্যমত্য হন। প্রধানমন্ত্রী আজ মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতা এল সিসির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী জানান, আঞ্চলিক উন্নয়ন এবং ভারত মিশন অংশীদারিত্ব সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়া তাদের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও মজবুত করবে বলে কথা দিয়েছে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেছেন। উগান্ডার উপরাষ্ট্রপতি জেসিকা রোজ এপ্রিল এর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রযুক্তিগত ক্ষেত্রে অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি, দক্ষতা তৈরি, জ্ঞান বিনিময়, বিনিয়োগের সুবিধা এবং বেসরকারি ক্ষেত্রে সহযোগিতার মতো বিষয়গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্যের উপরও জোর দেওয়ার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আজ দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতি ও নাইজেরিয়ার উপরাষ্ট্রপতির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকগুলিতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ পাওয়া গেছে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে ব্রিকস শিখর সম্মেলনের ফাঁকে আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদের সঙ্গে বৈঠক করেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং ভারত সৌদি আরব সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে। অন্যদিকে নতুন দিল্লিতে ব্রিকস শিখর সম্মেলনের ফাঁকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী জামশেদ কুচকারোভের সঙ্গে বৈঠক করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীমতী সীতারামন জানিয়েছেন, বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক আর্থিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিকস শিখর সম্মেলনে

একগুচ্ছ সুস্পষ্ট উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে মন্ত্রকের আর্থিক বিষয়ক সচিব সুধাকর দালালা বলেন, এই সম্মেলনে 50টিরও বেশি সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভারতের সভাপতিত্বে হওয়া এই সম্মেলনের অন্যতম সাফল্য। তিনি আরও বলেন, রাষ্ট্রসংঘের সংস্কারের বিষয়ে ব্রিক্স ধারাবাহিকভাবে তার বিশেষ অবদান রেখে চলেছে এবং ভারত এই গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে তার যোগাযোগ ভবিষ্যতে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026-এর সময় ব্রিক্স দেশগুলির গৃহীত নতুন দিল্লির ঘোষণাপত্রে প্রশংসা করেছে। একটি সামাজিক মাধ্যমের পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রাস অ্যাধানাম গেব্রিয়াসুস সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার প্রতি অঙ্গীকার, স্থিতিস্থাপক স্বাস্থ্য ব্যবস্থা এবং অতিমারী মোকাবিলায় স্বাস্থ্য সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়া সংক্রান্ত বিষয়ের ওপর আলোচনার সফল সমাপ্তি প্রশংসা করেছেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভারতের রত্ন গহনা শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ল্যাব গ্রোন ডায়মন্ড বা গবেষণাগারে উৎপাদিত হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে থাকে। মুম্বাইতে 52তম ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ উল্লেখ করেন, ল্যাব গ্রোন ডায়মন্ডের বাজার বর্তমানে হীরের বাজারের প্রায় 50 গুণ বড় হতে পারে এবং ভারতের ক্ষেত্রে এ বিষয় অগ্রগতির এ এক বড় সুযোগ বলেও উল্লেখ করেন তিনি। নেপালের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এবং মৃত ব্যক্তিদের শনাক্তকরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত 10 লক্ষ মার্কিন ডলার অনুমোদন করেছে। এর ফলে নেপালের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ বৃদ্ধি পেয়ে 50 লক্ষ ডলারে পৌঁছেছে। ডিএনএ নির্ণয় সহ অন্যান্য জরুরি প্রয়োজনে যুক্তরাষ্ট্র নেপাল পুলিশের সঙ্গে একযোগে কাজ করছে। এদিকে নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 1386 হয়েছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে এখনও মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। জাভা সমুদ্রে খারাপ আবহাওয়ার কারণে একটি ফেরি নৌকো ডুবে যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। নৌকোটিতে 240 জনেরও বেশি যাত্রী ছিল। এখনও প্রায় 130 জন যাত্রী এবং কর্মী নিখোঁজ রয়েছেন। ইন্দোনেশিয়ায় উদ্ধারকারীরা জানিয়েছেন, এ পর্যন্ত কমপক্ষে 16 জনকে উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকোটির পাশের জায়গাগুলিতে এখনও তল্লাশি এবং উদ্ধার কাজ চলছে। এই ফেরি নৌকোটি পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমাতানের দিকে যাচ্ছিল। হকিতে ভারতের মহিলা দল পরপর 3 বার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করল। আজ বিকেলে মোকিতে চীনকে 1-0 গোলে হারিয়ে তারা এই খেতাব জয় করে। সানিকা চন্দ্রকান্ত মানে ম্যাচের 17 মিনিটে একমাত্র গোলটি করেন। এই জয়ের ফলে 2023 এবং 2024-এর পর ভারত আবার জুনিয়র এশিয়া কাপে জয়ী হল। মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। 7 বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে উঠেছে। সেমিফাইনালে বাংলাদেশকে তারা 40 রানে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ 8ম ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হকিতে ভারতের মহিলা দল পরপর 3 বার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করেছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরিও বাণী দেব বর্মা তিনি নিকক্তমা বুবাক রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা ব্রিক্স কিসাসক হা কতর্নি বদল সিমিয়া অম জুংজালিয়া কাকমানি ইকো সিস্টেম কাইসা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা সিপাহী জলা ও স্মার্ট ফেন্সিং পাইলট টাংবতাংনি সামুং চ্যাংখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা হাস্তে নি শাক হাম্বাবায় খুরজাজাক থতক সেলাইমুং ফাইখা হাস্তে বেরেমনি ব্রি রগ্নি ক্রিকেট বাতাইমাও উদয়পুর সেমি ফাইনাল কাশাখা তাবুক কক্তমা শুক্রবুই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা ব্রিক্স কিসাসক হা কতর্নি বদল সিমিয়া অম জুংজালিয়া কাকমানি ইকো সিস্টেম কাইসা তাই থানায় শালনী কক লাম পৈতনতাই বকরা খ্লাইতি শাখা থিতি খ্লাইমুং কতাল কারিমুং চুবা লাইমুং তাই তংসুক নাই বাবায় ব্রিক্স কক লামনি পাইমানি কক নারক থানী মোচাং মোদী বিনি মুচুংমানি কক খুরচাই শাখা ব্রিক্স কুচুক বেরামনি পান্দাও কক খালাইজাক দিল্লি কতাল

आखलाइमुं कथाजाक नायमुंताय थिनां चुबाचुनि बागै गायसा कचामलाम फुनोगानो बजत ओंखारिन जराबायखा फिरिबैया प्रिसानानि नांमानि साखा फानबक्सिनखा बसाखा ब्रिक्सनि आदं हाकतर रग थानसाखे सामुंतांगानो जेतिखे ब्रिक्स बेखरेब कक्थुमनि बिसिं चबजाक तंगलाक अमर लांमा वसय साम्प्लिस नामै तिसावानो मन्त्री बखरग उलनि ब्रिक्स चेयरमेन हिसाबे चिन्न खाका हामिया फारखा ताकलाइनि ब्रिक्स कगलाम पान्दान काहामके चारिति सामानि बागै बजत ब्रिक्स हाकतर मानजाकनाय हाकतर ताइ बरकनि बदल रक्न खाका हामिया फारखा রাংমন্ত্রী নির্মলা সীতারমন দিল্লি কেতালো তিনি ইরানি রাংমন্ত্রী সৈয়দ আলী মাদানী জাহেদ বাই কগলাম সালাইখা ব্রিক্স কুচুক বেরমনি পান্দা ও ইরানি সামংহু মুনতিবন হাম্বাইয়া ফারখা রাংমন্ত্রী রাং কক চংলাইনক শাখা ও কাইনি হাকতনি বিশিং গুরুত্ব গনাং পান্দা ও রাংথংনি হামগ্রাইতাই বাবাইনি বিশিং চুবা লাইমান ফুয়ারনা বাগি কগলামংখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা সিপাহী জলা ও স্মার্ট ফেন্সিং পাইলট টাংবতাংনি সামুং চ্যাংখা আপনি বাগে বিএসএফ নি সাকথারমা বাই টেন্ডার কবকমানি সামুঙ্গি তঙ্গ তিনি শালবাগান বিএসএফ নি ত্রিপুরা ফ্রন্টিয়ার থৈরমা শিবির মানজাগে মন্ত্রী অকরা শাখা বাংলাদেশ বেহাস্তে ও চাররা বাচি দু কিলোমিটার আড়ি তঙ্গ আপনি বিশিং সারাচি চুকু কিলোমিটার নি কবাং কসাম আড়ি বেড়ানো কতাল খেলাইনানি সাকথার জাগে তঙ্গ বশাখা হাস্তে ও আড়ি আমচাইতুই রায়দা চায়াতই মানি রহর মানি জঙ্গজাল তঙ্গ হাকরতনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাই থাংব আরি আমচয় থাঙ্গে অ জঙ্গজাল নিকক সাবিমান খা অ জঙ্গজাল ইয়াকাগ্রনা বাগে স্মার্ট বর্ডার তাংব তাঙ্গ সামুং তাঙ্গি তঙ্গ বতাইব শাখা কতালকুক আরি ওয়ানসুপুং সামুঙ্গ ফুনাংজাকে ইয়াং আয়াং মানি রহরজাক মানি জঙ্গজাল পায়ানো অবনিলগি বিএসএফ পুলিশ তাই আমচাইনি প্রশাসন বাই কথালাই র্যামথামনি কোঅর্ডিনেশন কমিটি খানানি শাখাব ফানবক্সিন খা রোটারি ক্লাব নিচুবাচু বাই যুগালি যাক অ শিবির খড়ক চার্চ থির লাইখা মেল ত্রিপুরা ফ্রন্টিয়ার আইজি প্রিন্স রানী মানজাক্ষা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাকতর তাই হাস্তে নবুসকাঙ্গই তেলাংনা বাগে শিকলা হদান সামুং তাংনা নাঙানো তিনি ভারতীয় জনতা পার্টিনি শিকলা মোর্চানি গ্রামীণ জেলানি সাকথারমা বাই আইজিএম হাসপাতাল থৈরমা শিবির কাইসানো নাইনা থাঙ্গে অকক শাখা মন্ত্রী অকরা তাইব শাখা মন্ত্রী বখরক ব শিকলা হদান হাকতরনি হামক্রাইনি নাংকুকমানি বেদেক হনই যতনি সেলাই সেকাং বাড়িয়ানি ফান রেখা বুসকাং সাল হাকতর খাথানি শিকলা হদানি সামুংনি ককন উরাম উরাম খুরচা খা হাস্তে হাফাং আয়াং বখাক নাসিগৈন সামুং তাঙ্গি তঙ্গ বতাইব শাখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী আচাইমা সাল নবুসকাঙ্গ তনৈ তালসারময় চলিনায় সামুং বুতাংনি বেদেক হিসাবে শিকলা মোর্চানি সাকথারমা বাই অথৈরমা শিবির যোগালি যাক্ষা আগরতলানি কাইনি জাগাও অথৈরমা শিবির অংখা সদরনি শিকলা মোর্চানি সাকথারমা বাই জিবি হাসপাতাল থৈরমা শিবির যোগালি যাক্ষা আরও মানজাক্ষা বিজেপি হাস্তে কাশকু অভিষেক দেবরাই তাই কুবুন রক আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায় আকাশবাণী ককটমানী আপডেট মান্না বাকে লগ ইন খাইডি www.newsonear.com নিউজ অন ইয়ার এপ ফলো খাইডি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ AIR নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR আবর কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটমা আপডেট মান্না খে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙ্গানো মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তিনি শাক হাম্বাবায় খুরজাজাক থতক সেলাইমুং ফাইকা তাই বেমার কুতুক রঙী বাগে ত্রিপুরানি ফাতার বেমারী রক্ন রহরমানি মারিব খাইজাক্ষা তিনি আগরতলানি উত্তর বাধারঘাটনি উন্নয়ন সংঘ বাই যুগালি যাক থৈরমা শিবির তাই আগরতলা আউলি নাইখরাই বাই আশাকর্মী রক্ন লাম সকমা মেইল ককনারক থানিব অকক শাখা মন্ত্রী অকরা শাখা বাই থাংমু চুঙ্গুই থৈরমানি সামঙ্গতার কাইসা ব আবনি লগি শাক মাং দান খাইনানি তাই আচুক রিফিরনানি শেব বাং রানি শাখা ব ফানবক্সিন খা ব শাখা হাস্তে ও কাহাম খেন কিডনি আচুক রোজা খা তাবুক বখা খক স্লাইনানি সামুং ব অঙ্গি তঙ্গ ব ক্লাব রক্ন হদাও তঙ্কচাং মথাঙ্গি তন্নানি কবক খা মেল কুবুন বিশিং মানজাক্ষা আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার নখবই বরম গনাং বরক রক থৈরমা শিবির খরক বাচি বাই থাংমু চুঙ্গুই থৈর লাইখা বন্দে মাতরম সৃজাকমানি বিশি সারা বাজি পংমানো রগই সমাজ শক্তি সোসাইটিনি সাকথারমা বাই ভারত হাপাংনি হুকমু কক চংলাই নগ্নি চুবাচুবাই শান্তির বাজানি মুকুট অডিটোরিয়াম ও সালনাইনি হুকমু মেল তিনি পাইখা বুসকাং সালজিবা সেপ্টেম্বর ফিল বাচি চুকু ইঞ্জিনিয়ার্স রকনি সাল পালাই জাগানো অ সালন বুসকাং তনই তিনি অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সাকথারমা বাই রবীন্দ্র শতবার্ষিকী ভবন

খাম শিবির দায় রি চুম্বাক মং যোগালি যাক্ষা শাক খাম শিবির খরক সারা বাঁচি শাক নাই জাগৈ শাক খামনি শ্যাপশাক না খা আবন কারি বিস্কাং অসামতাইন রগৈ আগরতলা আউলি নাইখ্রাইনি সাফাই কর্মী রকনি বিশিং রি চুম্বাক যাক্ষা আরন আরওয়াই অকরা আঙি মানজাক্ষা মেয়র দীপক মজুমদার বনকারী মানজাক্ষা কর্পোরেটর রত্না দত্তন খবৈ মথানি যত্তনি তাঁকরা ইঞ্জিনিয়ার প্রিয়তুষ দাস ইয়াং ত্রিপুরা পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন নি শাক থার্মা ভাই তিনি আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল বেমারী রকনি বিশিং চামুং কাহাম বাগজাক্ষা হাসতে বেরেমনি ব্রী রকনি ক্রিকেট বাতাই মাও উদয়পুর সেমি ফাইনেল কাশাখা তিনি বাইখোরা রংনক থংখলাও সংসাজা কোয়ার্টার ফাইনেল মোহনপূর্ণ উইকেট কাইচুকুবাই মেচেনই উদয়পুর সেমি ফাইনেল কাশাও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই নাইকল যাক যে সিমুকুমু ক্রিকেট বাটাইমুংনি উলথাম এবার পাইঠাক রাউন্ড নি কাইনি থংমুং তিনি নিশিমি চ্যাংখা এমবিবি স্টেডিয়াম ও স্ফুলিঙ্গ ক্লাব ন কেবেঙ্গি সালথামনি থংমুঙ্গ জয়নগর ক্রিকেট ক্লাব পুইলা ইনিংস পুইলা সালনি পাইথাগ উইকেট কায়দক বাই নৈরা বাচি চার রান তিশাখা ইয়াং নরসিংগড়নি টিআইটি থংখলাও তাই কেসা থংমুঙ্গ ব্লাড মাউট ন কেবেঙ্গি সংহতি ক্লাব পুইলা ইনিংস পুইলা সালনি পাইথাগ উইকেট কায়দক বাই নৈরা স্নিচি স্নিরান তিশাখা বুসকাং দাম নৈচি ব্রিয় হাস্তেনি বেবাক হাংঘর ফেরাঙ্ক গৈ ওয়াতৈ ওয়াইমান হনে হজাক মুং রেখা নবর তৈবার নাইখুং খনাসালনি শাকানি তুংমারি থামচি ব্রী ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙৈমান তিনি সালনি শাকানি তুংমারি তংমানি থামচি ব্রী দশমিক নৈ ডিগ্রি তাই খামানি নৈচি বা দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস পাইথাগ ককতুমা বুবাক রক তাইসা পরিফিওয়া মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা ব্রিক্স কিসাসক হা কতরনি বদল সিমিয়া অমজিং জালিয়াকক মানি ইকোসিস্টেম কাইসা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা সিপাহীজলা স্মার্ট ফেন্সিং পাইলট টাংবতাংনি সামুং চেংখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা হাস্তেনি শাখাম বাবায় খুরচাজাক থথক সেলাই মুফাইখা হাস্তে বেরেমনি ব্রী রংনি ক্রিকেট বাতাইমা ও উদয়পুর সেমি ফাইনেল কাশাখা ককতুমা তিনি নিবাগৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াইঙ্গা নখনা ফুং দাম স্নি সঠি ব্রীজিওয়া

আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন ব্রিকস কেবল কয়েকটি দেশের একটি গোষ্ঠী নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সিপাহী জলায় আন্তর্জাতিক সীমান্তে স্মার্ট ফেন্সিং পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। জেসি লীগ ক্রিকেটের শেষ রাউন্ডের তিন দিনের দুটি খেলা আজ থেকে শুরু হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন ব্রিকস কেবল কয়েকটি দেশের একটি গোষ্ঠী নয়, বরং এটি সমাধানের একটি ইকোসিস্টেম, এবং গত দুদিনের আলোচনা এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্ব বিষয়ক ব্রিকস অধিবেশনে সমাপনী বক্তব্যে শ্রী মোদী আশা প্রকাশ করেন ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত নয়াদিল্লি ঘোষণা যৌথ দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করবে। তিনি সমস্ত ফলাফলকে সময় উপযোগী পদক্ষেপে রূপান্তর করার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যা প্রান্তিক স্তরে প্রভাব ফেলবে। তিনি বলেন ব্রিকস ভুক্ত দেশগুলি একসঙ্গে কাজ করবে, যাতে ব্রিকস কাঠামোটি কেবল নথিপত্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে একটি দৃশ্যমান প্রভাব তৈরি করতে পারে। ব্রিকস তার তৃতীয় দশকে পা রাখতে চলেছে বলে উল্লেখ করে শ্রী মোদী দাবি করেন বিশ্ব এখন এই গোষ্ঠীর কাছ থেকে কেবল ধারণা এবং প্রতিশ্রুতি নয়, বরং সুনির্দিষ্ট ফলাফল প্রত্যাশা করে। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে যৌথ প্রচেষ্টার মাধ্যমে ব্রিকস অবশ্যই এই প্রত্যাশা পূরণ করবে। প্রধানমন্ত্রী পরবর্তী ব্রিকস চেয়ারম্যান হিসেবে চীনকে শুভেচ্ছা জানান। নয়াদিল্লি শীর্ষ সম্মেলনকে সফল করার জন্য তিনি সমস্ত ব্রিকস রাষ্ট্র, অংশীদার দেশ এবং তাদের দলগুলিকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী তাদের সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন তাদের গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা এবং পরামর্শ সহযোগিতাকে বিস্তৃতি এবং গভীরতা উভয়ই প্রদান করেছে। তিনি আরও যোগ করেন যে তাদের উপস্থিতি ব্রিকসের ক্রমবর্ধমান

প্রাসঙ্গিকতা, উন্মুক্ততা এবং অন্তর্ভুক্তির প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। এর আগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শীর্ষ সম্মেলনের উন্মুক্ত অধিবেশনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শ্রী মোদী আজ বলেন, অতিমারী, জলবায়ু বিপর্যয় এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন প্রমাণ করেছে যে আজকের এই সংযুক্ত বিশ্বে কোনো সংকটই কেবল একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। শ্রী মোদী বলেন, তাই ব্রিক্স দেশগুলি এই গোষ্ঠীর মধ্যে স্থিতিস্থাপকতা বৃদ্ধির উপর বিশেষ জোর দিয়েছে। স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্ব বিষয়ক অধিবেশনে শ্রী মোদী জোর দিয়ে বলেন যে সময়মতো চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা, সেইগুলির জন্য প্রস্তুতি নেওয়া এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সমানভাবে জরুরি। তিনি জানান যে এই দৃষ্টিভঙ্গি নিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ ও মোকাবিলার জন্য একটি ব্রিক্স সমন্বিত প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থার বিষয়ে একমত হওয়া গেছে। তিনি আরও যোগ করেন, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য প্রাথমিক সতর্কীকরণ তথ্য সমন্বয় নির্দেশিকা তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, সিপাহী জলায় আন্তর্জাতিক সীমান্তে স্মার্ট ফেন্সিং পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে। এজন্য বিএসএফের উদ্যোগে টেন্ডার ডাকার প্রক্রিয়া চলছে। আজ শালবাগানে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে রাজ্যে 856 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে 119 কিলোমিটারের বেশি পুরনো সীমান্ত বেড়া নতুন করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যের সীমান্তে পাচার সহ কিছু সমস্যা রয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও সীমান্তে গিয়ে সেই সব সমস্যার কথা জেনে গেছেন। এই সব সমস্যা সমাধানের জন্য স্মার্ট বর্ডার প্রকল্পে কাজ চলছে। তিনি আরও বলেন, আধুনিক সীমান্ত পরিকল্পনা বাস্তবায়ন হলে পাচারের সমস্যা দূর হবে। এর সাথে বিএসএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথ ত্রিস্তরীয় কোঅর্ডিনেশন কমিটি গঠনের উপরেও তিনি জোর দেন। এদিকে রক্তদান সম্পর্কে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিবির ছাড়াও ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দিন। রোটারি ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে 80 জন রক্তদান করেন। অনুষ্ঠানে ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্স রানী উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার গ্রামীণ জেলার উদ্যোগে আইজিএম হাসপাতালে রক্তদান শিবির পরিদর্শন করে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ও যুব সমাজকে দেশের উন্নয়নের অন্যতম অংশীদার হিসেবে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে যুব মোর্চার উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন। আগরতলায় 2টি জায়গায় এই রক্তদান শিবির হয়। সদরের যুব মোর্চার উদ্যোগে জিবি হাসপাতালে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে আজ 9টি জেলার ফটিকরাই বাজার শেডে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। শিবিরে মোট 48 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উত্তর জেলা যুব মোর্চার উদ্যোগে আজ ধর্মনগর জেলা হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব। অপরদিকে ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ পিলাক জেলার উদ্যোগে জোলাইবাড়ি, বিলোনিয়া ও সাবরুমে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। জোলাইবাড়িতে আয়োজিত শিবিরে 40 জন, সাবরুম মহকুমা হাসপাতালে 21 জন এবং বিলোনিয়া মহকুমা হাসপাতালে 4 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজে MBBS কোর্সে আরও 50টি আসন বাড়ানো হল। এর ফলে এই কলেজে আসন বেড়ে দাঁড়িয়েছে 200টি। ন্যাশনাল মেডিকেল কমিশনের সিট ম্যাট্রিক্সে এই তথ্য পাওয়া গেছে। এর ফলে ত্রিপুরার 3টি মেডিকেল কলেজে MBBS আসন সংখ্যা বেড়ে হয়েছে মোট 500। TMC এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজে রয়েছে 300টি আসন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে, এবং ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং জটিল চিকিৎসার জন্য ত্রিপুরার বাইরে রোগী পাঠানোর সংখ্যাও হ্রাস পেতে শুরু করেছে। আজ আগরতলার উত্তর বাধারঘাটের উন্নয়ন সংঘে আয়োজিত রক্তদান শিবির সহ আগরতলা পৌর নিগম ও আশা কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন,

স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ, পাশাপাশি তিনি অঙ্গদান ও প্রতিস্থাপন সুবিধা প্রসারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সরকার ত্রিপুরায় বিভিন্ন অঙ্গদান ও প্রতিস্থাপন কেন্দ্র চালু করতে আগ্রহী। রাজ্যে সফলভাবে কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, এখন সরকার হার্ট প্রতিস্থাপন করার বিষয়টিতেও কাজ করে চলছে। তিনি ক্লাবগুলির প্রতি সমাজে শৃঙ্খলা বজায় রাখা ও নিরপেক্ষ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শিবিরে 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বন্দে মাতরম রচনার 150 বছর পূর্তি উপলক্ষে সমাজ শক্তি সোসাইটির উদ্যোগে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে 2-দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শেষ হয়েছে। শেষ দিনে অঙ্কন, লোকসঙ্গীত ও লোকনৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, চিত্রশিল্পীদের কর্মশালা এবং শান্তিরবাজার শহরে ইউনিটি র্যালি অনুষ্ঠিত হয়। আগামী 15ই সেপ্টেম্বর পালিত হবে 59তম প্রকৌশলী দিবস। এই দিনটিকে সামনে রেখে আজ অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির ও বস্ত্র বিতরণ। স্বাস্থ্য শিবিরে 150 জন রোগী বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তাছাড়া ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ গঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার প্রিয়তোষ দাস। এদিকে ত্রিপুরা পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলায় অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে পুষ্টিকর সামগ্রী বিতরণ করা হয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নতুন দিল্লিতে আজ ইরানের অর্থমন্ত্রী সৈয়দ আলী মাদানি জাদেহের সঙ্গে বৈঠক করেছেন। ব্রিক্স শিখর সম্মেলনে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রক জানিয়েছে, এই দুটি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা প্রসারিত করতে আলোচনা হয়েছে। খোয়াই জেলাভিত্তিক অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খোয়াই নতুন টাউন হলে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সঙ্গীত প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। এই প্রতিযোগিতায় খোয়াই জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। মোট 4টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত জেসি স্মৃতি লীগ ক্রিকেট প্রতিযোগিতার তৃতীয় তথা শেষ রাউন্ডের 2টি খেলা আজ থেকে শুরু হয়েছে। এমবিবি স্টেডিয়ামে স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে 3 দিনের খেলায় জয়নগর ক্রিকেট ক্লাব প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে 6 উইকেট হারিয়ে 258 রান করে। এদিকে নরসিংগড়ের টিআইটি মাঠে অপর খেলায় ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে সংহতি ক্লাব প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে 6 উইকেটে 277 রান করে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী বলেছেন, ব্রিক্স কেবল কয়েকটি দেশের একটি গোষ্ঠী নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিপাহী জেলায় আন্তর্জাতিক সীমান্তে স্মার্ট ফেন্সিং পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। জেসি লীগ ক্রিকেটের শেষ রাউন্ডের 3 দিনের 2টি খেলা আজ থেকে শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তীতে। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে, সঙ্গে নিয়ে এসেছি যে অনুষ্ঠান এই সময়ের গান। এই সময়ের গান মানে এই সময়ের গান আসলে শ্রোতা বন্ধু, হৃদয় মানে শুধু ভালোবাসা নয়, হৃদয় মানে অনুভব করা, কষ্ট পাওয়া, আনন্দ খুঁজে পাওয়া, কাউকে খুব কাছের মানুষ করে নেওয়া, কাউকে ভালোবাসলে বলতে ইচ্ছে করে তুমি আমার হৃদয় হয়ে যাও। কথাটা শুনতে যতটা রোমান্টিক, এর ভেতরের অনুভূতি

যুগ কিন্তু এর থেকেও গভীর। চলো শুনি প্রেমিকার উদ্দেশ্যে বলা এক প্রেমিকের আকুতি। তেরে নজর কা পহলা জাদু রো তলক ইউ উতর গয়া, তেরে নজর কা পহলা জাদু রো তলক ইউ উতর গয়া, সোনা সোনা থা জো মৌসম তেরে আনে সে সবর গয়া। চলুন এই সময়ের গানের অনুষ্ঠানের শুনি প্রথম গান।

ভালোবাসার সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আমরা অনেক সময় উত্তরটা জানি, কিন্তু প্রিয় মানুষটির মুখ থেকে সেই উত্তরটা শুনতে চাই। হয়তো সে প্রতিদিন ফোন করে, ব্যস্ততার মাঝেও সময় বের করে, মন খারাপের ভাষা বোঝে, আর হয়তো রাগের মাঝেও খেয়াল রাখে। এ সবই তো ভালোবাসার ভাষা। কিন্তু তবু কখনো মনে হয় একবার নিজের মুখে বলুক যে সে আমায় ভালোবাসে, কারণ ছোট্ট কথাটার মধ্যেই তো লুকিয়ে থাকে সবচাইতে বড় অনুভূতিটুকু। এবারে শুনবো এরকমই একটি গান।

আমরা শুনছি এই সময়ের গানটা। এই সময়ের গান আসলে সব সময়েরই গান। ভালোবাসা, অভিমান যাই বলুন, কষ্ট দুঃখ ভালো লাগা যাই বলুন, সব কিছু তো সব সময়ই থাকে। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা এই অনুভূতিগুলো নিয়ে বাঁচি। তোমার আসার খবর দিয়ে গেল এই শহর, তোমার আলতো ছোঁয়ায় আমি বাঁচব হাজার বছর। হ্যাঁ, কখনো কখনো জীবনে এমন একজন মানুষ আসে যার একটি কথাই আমাদের জীবনটাই বদলে দিতে পারে। আর এই অনুভূতির মধ্যে থাকে শুধু প্রেম নয়, থাকা আশ্রয়, বিশ্বাস এবং ভরসা। পরের গান শুনব এই সময়ের গান এই অনুষ্ঠানে, যে গান বলবে ভরসার কথা, যে গান বলবে আশ্রয় দেবার কথা, যে গান বলবে বিশ্বাসের কথা আর অনেকখানি ভালোবাসার কথা। শুনুন পরের গান।

আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম জয়ন্তদে। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে, সঙ্গে নিয়ে এই সময়ের গান অনুষ্ঠান। শ্রোতা বন্ধু, আমাদের প্রত্যেকের জীবনে কখনো কখনো ক্লান্তি আসে, কখনো কখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি। দায়িত্ব, ব্যর্থতা, সম্পর্কের টানাপোড়েন, অপূর্ণতা সব মিলিয়ে মনে হয় একটু যেন থেমে যায়। ঠিক সেই সময়ে যদি কেউ পাশে এসে বলে, কথা দিলাম পাশে থাকবো সারা জীবন, তখন মনে হয় এই সম্পর্কের কী নাম দিই, যা প্রতিনিয়ত কাছে টানে, যাকে ছাড়া এই জীবনকে ব্যর্থ বলে মনে হয়। তাই মন বলে ওঠে, হা যারা থোড়া সা ঠেহর যারা মেরি সঙ্গ জি যারা। চলুন শুনি পরের গান।

বলো তারে যেন ফিরে আসে, পথে নেমে যেন ভোলে না চেনা সে ঠিকানা। বলো তারে আমি হব ভরা নদী, মেঘ হয়ে সে আবেশে ভাসায় যদি। ঠিক এভাবেই সুরে সুরে পরের গান শোনাচ্ছি আপনাদের।

শ্রোতা বন্ধু, চলুন এবারে শুনি হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার গল্প গানে গানে। শুনবো পরের গান, এই সময়ের গান অনুষ্ঠানে।

অভিমান ভালোবাসারই এক রূপ। অভিমান শব্দটা ছোট, কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে আবেগ, ভালোবাসা, প্রত্যাশা, কষ্ট, অধিকার, সব মিলেমিশে তৈরি হয় অভিমান। তুমি আমাকে বুঝবে, আমার না বলা কথাটাও শুনবে। এই প্রত্যাশার উপেক্ষা নিয়েই তৈরি হয় অভিমান। চলুন এবারে শুনি এরকম একটা অভিমান ভরা গান।

আবেগ ভালোবাসার বিভিন্ন কথা হলো গানে গানে এই সময়ের গানের অনুষ্ঠানে। আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চ অন্তত, এই মুহূর্তে আমি গোপা রয়েছে আপনাদের সঙ্গে। এবারে শুনুন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

আপনারা রয়েছেন 101.6 MHz FM উজ্জয়ন্ততে। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তের FM নিউজ হেডলাইন্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, ব্রিকস কেবল কয়েকটি দেশের একটি গোষ্ঠী নয়, বরং এটি সমাধানের একটি ইকোসিস্টেম এবং গত দুদিনের আলোচনায় বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্ব বিষয়ক ব্রিকস অধিবেশনে সমাপনী বক্তব্যে শ্রী মোদী আশা প্রকাশ করেন, ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত নয়াদিল্লি ঘোষণা যৌথ দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সিপাহীজলায় স্মার্ট ফেন্সিং পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে, এজন্য বিএসএফের উদ্যোগে টেন্ডার ডাকার প্রক্রিয়া চলছে। আজ শালবাগানে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে রাজ্যে 856 কিলোমিটার সীমান্ত রয়েছে, এর মধ্যে 119 কিলোমিটারের বেশি পুরনো সীমান্ত বেড়া নতুন করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার গ্রামীণ জেলার উদ্যোগে IGM হাসপাতালে রক্তদান শিবির পরিদর্শন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং জটিল চিকিৎসার জন্য ত্রিপুরার বাইরে রোগী পাঠানোর সংখ্যাও হ্রাস পেতে শুরু করেছে। আজ আগরতলার উত্তর বাধারঘাটের উন্নয়ন সংঘে আয়োজিত রক্তদান শিবির সহ আগরতলা পুর নিগম এবং আশা কর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন দিল্লিতে আজ ইরানের অর্থমন্ত্রী সৈয়দ আলী মাদানি

জাদেহের সঙ্গে বৈঠক করেছেন। ব্রিক্স শিখর সম্মেলনে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রক জানিয়েছে, এই দুটি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা প্রসারিত করতে আলোচনা হয়েছে। আগামী পরে 15ই সেপ্টেম্বর পালিত হবে 59তম প্রকৌশলী দিবস। এই দিনটিকে সামনে রেখে আজ অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির এবং বস্ত্র বিতরণ। স্বাস্থ্য শিবিরে 150 জন রোগী বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত জেসি স্মৃতি লীগ ক্রিকেট প্রতিযোগিতার তৃতীয় তথা শেষ রাউন্ডের দুটি খেলা আজ থেকে শুরু হয়েছে। আগামী 24 ঘন্টা রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এই ছিল এই মুহূর্তের FM News Headlines.

আপনারা রয়েছেন 101.6 MHz FM উচ্চন্ততে। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমরা ঢুকে পড়লাম যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানের নাম হাত বাড়ালেই বন্ধু। অবশ্যই হাত বাড়ালে অনুষ্ঠান অবশ্যই সেই সব বয়ঃসন্ধিকালীন শিশুদের জন্য, শিশু এবং যে শিশু থেকে একটু বড়, শৈশবটা পেরিয়ে যারা বয়ঃসন্ধিকালে প্রবেশ করেছে তাদের নানা সমস্যা নিয়ে আমরা কথা বলি এই অনুষ্ঠানে। তো আপনার শিশু কি আগ্রাসী মনোভাব নিয়ে বড় হচ্ছে, বা তার মধ্যে কি এমন কিছু দেখা যাচ্ছে যেখানে মনে হচ্ছে সে কাউকে, তার মধ্যে আগ্রাসী মনোভাবের ক্রমশ তার মধ্যে সেটা বিকাশ করছে? তাহলে কিন্তু অবশ্যই বন্ধু আপনাকে শুনতে হবে আজকে হাত বাড়ালে অনুষ্ঠান, বন্ধু অনুষ্ঠান একেবারেই মনোযোগ সহকারে। আসলে অ্যাগ্রেশন বা আগ্রাসী মনোভাব সব প্রাণীর মধ্যেই কিন্তু থাকে, কিন্তু মানুষ তো সভ্য, তাই যত সভ্যতার অগ্রগতি হয়েছে তত তার মনের মধ্যে এই অ্যাগ্রেশন জটিল থেকে জটিলতর হয়েছে, আর এরই বহিঃপ্রকাশ ঘটেছে আগ্রাসী মনোভাবের প্রকাশের মধ্য দিয়ে। সেভাবে দেখতে গেলে অ্যাগ্রেশন মূলত দু ধরনের হয়, একটা হলো ভার্বাল আর আরেকটা হলো নন ভার্বাল। কাউকে গালাগালি করা বা খুব আক্রমণাত্মকভাবে কারোর সঙ্গে কথা বলা, এগুলোকে সাধারণত আমরা ভার্বাল অ্যাগ্রেশন হিসেবে ধরে নিতে পারি, বা এগুলোকে ভার্বাল অ্যাগ্রেশনের মধ্যে ধরা যেতে পারে। এছাড়া আরেক ধরনের ভার্বাল অ্যাগ্রেশন আছে, সেটাকে আমরা বলতে পারি ইমোশনাল অ্যাগ্রেশন। বাবা মায়ের কথা অগ্রাহ্য করা, বাবা মায়ের নির্দেশ অমান্য করা, এসবই কিন্তু ভার্বাল অ্যাগ্রেশন এবং সেটা ইমোশনাল অ্যাগ্রেশনের মধ্যে পড়ে। আর নন ভার্বাল অ্যাগ্রেশন বলতে, যেমন ধরুন কারোর সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়া, চড় থাপ্পড় থেকে চূড়ান্ত পর্যায়ের শারীরিক আক্রমণ করা, আপনার শিশুর মধ্যে যদি এই ধরনের বিশেষত্ব আপনি লক্ষ্য করেন, তাহলে অবশ্যই কিন্তু ধরে নিতে হবে তার মানসিক স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটছে। আর সেই মানসিক স্বাস্থ্যের যদি অবনতি হয়, তাহলে কিন্তু আপনাকে যেতে হবে অবশ্যই মানসিক যিনি চিকিৎসক রয়েছেন তার কাছে। কিভাবে যাবেন, কি করবেন, সেটা অবশ্যই আমরা জানাবো। তবে তার আগে একটি গান শুনে নিই।

আমরা রয়েছেন 101.6 মেগা হার্টজ এফএম উচ্চান্ততে। এই মুহূর্তে আমরা রয়েছি হাতপাড়ালি বন্ধু এই অনুষ্ঠানে, আর আলোচনা করছি বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীদের মধ্যে যে আগ্রাসী মনোভাব, তার কারণ খোঁজার আমরা চেষ্টা করছি। যেটা বলছিলাম, অ্যাগ্রেশন কি সকল মানুষের মধ্যেই থাকে? আমাদের শারীরিক গঠনের মধ্যে কিন্তু এর বীজ লুকিয়ে থাকে। মানুষ যত বিবর্তিত হয়েছে তত মস্তিষ্ক উন্নত হয়েছে। লিম্বিক ব্রেন, যেখানে আমাদের খিদে, তেষ্টা, সেক্সুয়াল ইমপ্লাস, রাগ এসব অনুভূতিগুলো যোগান দেয়, আমরা সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু ধরা যাক, ছোট্ট একটা বাচ্চা, সে খিদে পেলে চেঁচায়, অর্থাৎ তার মধ্যে তখনও নিজের ইমপ্লাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা জন্মায়নি। বয়সের সঙ্গে সঙ্গে আমরা এইসব নেগেটিভ অনিয়ন্ত্রিত ইমপ্লাসগুলোকে নিয়ন্ত্রিত করতে শিখি। বলতে পারেন, বিবর্তনের পথে চলতে চলতে মানুষ আস্তে আস্তে এই শিক্ষাটা নিজের মধ্যে গড়ে তুলেছে এবং তুলতে পারে। মানে এটা এরকম, আমার রাগ হয়েছে বলেই অন্য লোকের অধিকারকে লঙ্ঘন করাটা যে ঠিক নয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি ধীরে ধীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। কিন্তু বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের মধ্যে সেই শিক্ষাটা তেমনভাবে তখনও গ্রো করে না, আর তাই তারা রাগ কীভাবে নিয়ন্ত্রণ করবে কিংবা কারো প্রতি তীব্র শারীরিক আকর্ষণ অনুভব করলে সেটাকে কীভাবে প্রকাশ করবে বা কীভাবে প্রকাশ করবে না তা তাদের জানা থাকে না। তার একটা বড় কারণ কিন্তু রয়েছে বয়ঃসন্ধিকালীন শিশুদের, মানে কিশোর কিশোরীদের মধ্যে আগ্রাসী মনোভাব তৈরি হবার। আবার এমনও হতে পারে জিনগতভাবেই ওই কিশোর বা কিশোরীর মধ্যে লস অফ কন্ট্রোলের ব্যাপারটা রয়েছে। সেটা লস অফ কন্ট্রোল ওভার মুড হতে পারে, আবার লস অফ কন্ট্রোল ওভার সেক্সুয়াল ইমপ্লাসও হতে পারে। তো সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, তার কী ধরনের আগ্রাসনটা কেন হয়েছে, কেন হচ্ছে, সেই বিষয়টা তাদের মাঝখানে মধ্যে দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। একজন মানুষের বেড়ে ওঠাটা খুব গুরুত্বপূর্ণ। ধরা যাক যে শিশু বেড়ে উঠছে, সে শিশু অবস্থা থেকেই এমন পরিবেশ পেল যেখানে মেয়েদের কোনো সম্মান নেই। তার পরিবারে বা বাড়ির আশেপাশে মেয়েদের ওপর অত্যাচার যদি নিয়মিত ঘটতে থাকে তাহলে সেটা তার মনের মধ্যে গভীর প্রভাব ফেলে। বাবা যদি তার মাকে বারবার বলতে থাকেন তুমি কি জানো, বা আমি যেটা বলবো সেটাই ঠিক, তুমি যথার্থ সিদ্ধান্ত নিতে পারো না, এই কথাগুলো শুনতে শুনতে সেই শিশুটার মনে গভীর প্রভাব ফেলে এবং তার মনে এটা জন্মায় যে মেয়েদের ততটা গুরুত্ব দেওয়ার মধ্যে তেমন কোনো গরিমা নেই। তাছাড়া লিঙ্গ বৈষম্যের ব্যাপারটাও কিন্তু সেখানে ধরা দেয়। একই জিনিস আবদার করে সে হয়তো পেয়ে গেল কিন্তু তার বোনকে দেওয়া হলো না। এগুলো একজন শিশুর মনকে প্রবলভাবে কিন্তু প্রভাবিত করে।

আর মেয়েদের অসম্মান করাটা তার কাছে তখন খুব স্বাভাবিক মনে হতে থাকে। মনের মধ্যে পাকাপাকিভাবে কখনো কখনো জায়গা করে নেয়। কাজে একজন শিশুর বেড়ে ওঠার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে সে এমন পরিবেশ না পায় যেখানে ভায়োলেন্স নিত্য নৈমিত্তিক একটা ঘটনা, আর তা না হলে তার মধ্যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বা ASPD দেখা যাবে। এই ডিসঅর্ডার ধরা পড়বে হয়তো 17-18 বছর বয়সে, কিন্তু একদিনে তো কেউ এমন হয় না। দেখা যায় ছোটোবেলা থেকেই তার মধ্যে এটা আস্তে আস্তে করে গ্রো করতে থাকে। এই যে আস্তে আস্তে করে গ্রো করতে থাকাটা শেষ পর্যন্ত সেটা তার অ্যাগ্রেসিভনেস বা তার আগ্রাসী মনোভাব তৈরি করে, এবং এই ছেলে মেয়েগুলি ভবিষ্যতে কিন্তু বিপরীত লিঙ্গের উপর আক্রমণ করতে কিন্তু পিছপা হয় না। তো কঠিন কথা হয়ে যাচ্ছে, চলুন এবার একটু মুডটাকে একটু সুইং করে নিই, একটা গান শুনে নিই, ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকুন।

কথা বলছিলাম বয়স সন্ধিকালীন কিশোর কিশোরীদের মধ্যে এই যে আগ্রাসী মনোভাব, সেটা কীভাবে তৈরি হয় বা তার কারণ কী, সে কথা বলতে গিয়ে আমরা ছোটোবেলা থেকেই তার মধ্যে যে যে পরিবেশে বড় হচ্ছে সেটা আস্তে আস্তে করে গ্রো করতে থাকে এবং সেটা পরবর্তী সময় 17-18 বছরে সেটা বেশি করে দেখা দেয়, সেটা আমরা বলেছি। তবে এখানে আরেকটা কথা বলে রাখাটা দরকার, সবাই যে একই পথে চলবে তা কিন্তু নয়। যেমন ধরা যাক, অ্যাটেনশান ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি বা অতিরিক্ত চঞ্চলতা অনেক সময় এটার ইঙ্গিতবাহী হতে পারে। আবার অনেকেই 7 বছরে অ্যাটেনশান ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটির শিকার হতে পারে। তার মানে এই নয় যে বয়স বাড়লেই তাদের মধ্যে এএসপিডি দেখা যাবে, আবার এমনটা হতেও পারে শিশু অতিরিক্ত চঞ্চলতা কিংবা নিয়ম না মানা মনোভাব সবসময়ই যে একটু বড় হলে নিয়ন্ত্রণে এসে যায় এমনটাও কিন্তু নয়। বরং আরেকটু বড় হলে 14-15 বছরে এসে দেখা যায় তার মধ্যে সেই স্বভাব তখনও রয়ে গেছে। মিথ্যে কথা বলা, মারামারিতে জড়িয়ে পড়া, এগুলো দেখা যায়। পাশাপাশি নিজের থেকে দুর্বলকে অধিকার করার প্রবৃত্তিও তার মধ্যে দেখা যায়। তার থেকে কম বয়সীরা তার টার্গেট হতে পারে। আবার নিরীহ পশু পাখি তাদের অ্যাগ্রেশনের শিকারও হতে পারে। আবার এই অ্যাগ্রেশন সেক্সুয়াল অ্যাগ্রেশনও হতে পারে। এই ধরনের ডিসঅর্ডারকে আমরা কন্ডাক্ট ডিসঅর্ডার বলি। এখান থেকেই সে এএসপিডির দিকে এগিয়ে যায়। অনেক সময় দেখা যায় কন্ডাক্ট ডিসঅর্ডার অবস্থাতেই সে কোনো বড় অপরাধও করে বসতে পারে। আরেকটা বড় কারণ হতে পারে আর্থসামাজিক বৈষম্য। আমরা যদি সমস্ত

এদের উপর অত্যাচার বা হেনস্থার ঘটনাগুলিকে দিকে তাকাই, তাহলে কিন্তু দেখবো অনেক ক্ষেত্রেই এই বৈষম্যজনিত ক্ষোভ একটা বড় কারণ হয়ে উঠেছে। মানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েটি হয়তো সমাজের যে শ্রেণীর প্রতিনিধি, সেই শ্রেণীতে কখনো পৌঁছাতে পারবো না। এই ক্ষোভ বা হতাশা থেকেও কিন্তু আগ্রাসী মনোভাবের কিন্তু জন্ম হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে সব ঘটনাই এমন হবে। আসলে অপরাধী এবং অপরাধের শিকার দুজনেই সামাজিক অবস্থানে রয়েছে এমনটাও দেখা যায়। অনেক সময় অপরাধীর মনের মধ্যে লুকিয়ে থাকা অহং একটা ফ্যাক্টরও কিন্তু হতে পারে। অর্থাৎ তার হয়তো এমন ধারণা হয়েছে যে তার যা চাই বা যখন চাই তখনই সে সেটা পাবে। সেই অহং বাধাপ্রাপ্ত হলেই কিন্তু সে অপরাধে লিপ্ত হতে পারে। ম্যারাইটাল রেপের ক্ষেত্রেও কিন্তু এই মানসিকতা কাজ করে। আবার কাউকে শাস্তি বা শিক্ষা দেওয়ার জন্যে মলিস্ট্রেশনের কেউ সাহায্য নেয় এই বয়স, সন্ধিকালীন বয়সে। হয়তো শারীরিকভাবে আঘাত করা যেত, কিন্তু শারীরিক আঘাত করলে

প্রাপ্ত হলেই কিন্তু সে অপরাধে লিপ্ত হতে পারে। ম্যারাইটাল রেপের ক্ষেত্রেও কিন্তু এই মানসিকতা কাজ করে। আবার কাউকে শাস্তি বা শিক্ষা দেওয়ার জন্যে মলিস্ট্রেশনের কেউ সাহায্য নেয় এই বয়স, সন্ধিকালীন বয়সে। হয়তো শারীরিকভাবে আঘাত করা যেত, কিন্তু শারীরিক আঘাত করলে তার দুর্ভোগটা বেশি হবে, তাই সেই পথ অবলম্বন করা হলো। এরকম নানা দিক থেকে জন্ম নিতে পারে অ্যাগ্রেশন বা আগ্রাসী মনোভাব বয়স সন্ধিকালীন কিশোর কিশোরীদের মধ্যে। আরেকটা জিনিস যেটা বলবো, না সেটা আরও একটা গান শুনে নিয়ে তারপর ফিরছি।

ভাবটাকে নিয়ন্ত্রিত করতে পারবো। তো আরেকটা জিনিস না বললে না হয়, একজন শিশু বা কিশোর বা কিশোরী একা থাকা অবস্থায় একরকম, কিন্তু দলের মধ্যে থাকা অবস্থায় তার মানসিকতা কিন্তু পাল্টে যায়। সেই সময় তার মধ্যে ক্রাউড মেন্টালিটি কাজ করে, সেখানে র্যাগিং বা অন্য অনেক ধরনের অপরাধের ক্ষেত্রে এই গ্রুপ বিহেভিয়ার চালিকা শক্তি হয়ে ওঠে। তাই ক্রাউড মেন্টালিটি যাতে কাজ করতে না পারে, সেক্ষেত্রে তার বন্ধুবান্ধব কীরকম রয়েছে সেদিকে যদি একটু আমরা নজর দিই, তাহলে বোধহয় আমরা এটা আটকাতে পারবো। আরেকটা জিনিস আজকালকার দিনে যেটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে সেটা হলো নেশা। আমাদের মস্তিষ্কে যে নিও কর্টেক্স অঞ্চল রয়েছে সেখানে অনিয়ন্ত্রিত আবেগগুলো নিয়ন্ত্রিত হয়, কিন্তু নেশা করলে, যেমন ধরুন অ্যালকোহল শরীরে প্রবেশ করলে, তা ওই নিও কর্টেক্স অঞ্চলকে শান্ত করে দেয়। ফলে নেশাগ্রস্তদের মধ্যে কটু কথা, অশ্লীল জোকস আদান প্রদান থেকে শুরু করে ধীরে ধীরে এক ধরনের উগ্রতা গড়ে উঠতে থাকে, সে তার শিষ্টতা হারিয়ে ফেলে। এই পরিস্থিতিতে তার মধ্যে যে কোনো ধরনের ভায়োলেন্সের জন্ম হতেই পারে। সুতরাং এই সবগুলো কারণ যদি আমরা মনে রেখে সেই কারণগুলো নিয়ন্ত্রিত করার চেষ্টা করি, তাহলেই হয়তো আমার আপনার বাড়িতে থাকা সেই কিশোর বা কিশোরীটি আগ্রাসী মনোভাবের হাত থেকে নিজেদের মুক্ত করতে পারবে। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে হাত বাড়ালি বন্ধু এই অনুষ্ঠানে।

হাত বাড়ালে বন্ধু, এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি কিশোর কিশোরীদের আগ্রাসী মনোভাবের জন্ম হয় কোথা থেকে সেই বিষয়ে। এই গোড়াতেই যদি আমরা সেটাকে ধরে ফেলি এবং সেটা নিয়ন্ত্রণের উপায় খুঁজি বা খোঁজার চেষ্টা করি, তাহলে পরে কিন্তু আমরা কিশোর কিশোরীদের এই আগ্রাসী

নমস্কার শ্রোতা বন্ধু, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তো প্রায় এসেই গেল। নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে মন হয়তো বারবার চলে যেতে চাইছে দূর থেকে দূরান্তে। কাছের মানুষদের সঙ্গে নিয়ে কয়েকটা দিন প্রকৃতির কাছাকাছি বেড়াতে যেতে ইচ্ছেও করছে কারো কারো, তাই না? হয়তো বন্ধু আপনি আপনি এবং তুমি ট্রেন উড়োজাহাজের দামের ওঠা পড়ার দিকেও নজর রাখতে শুরু করে দিয়েছো। আবার কেউ কেউ মনের ইচ্ছেটাকে তালা বন্ধ করে রেখে দেবার কথা ভাবছেন, সঞ্চিত অর্থের খরচের কথা ভেবে। আসলে আমাদের মধ্যে কারো কারো প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ বা সম্পদ জমিয়ে রাখার প্রবণতা দেখা যায় এবং প্রয়োজনীয় ক্ষেত্রেও টাকা খরচ করার চরম অনীহা তৈরি হয়। এ বিষয়টা কেবলমাত্র টাকা পয়সা বাঁচানোর সাধারণ অভ্যেস বা মিতব্যয়িতা নয়, বরং একে কিপটিমি বলা হয়। চলুন আজ রাতে অনুষ্ঠানে কথা বলি কিপটিমি নিয়ে। বন্ধু, আপনি আপনার আশেপাশে হয়তো এমন অনেক কিপটি মানুষ দেখেছেন বা দেখে থাকবেন এবং তাদের সঙ্গে কাটানো মুহূর্ত আপনি সাক্ষী হয়েছেন। তাদের কিপটিমির সঙ্গে তাহলে ভাগ করে নিন না সেই মুহূর্তগুলো আমাদের সঙ্গে। তবে চুপি চুপি আপনি কখন কোথায় কিপটিমি করেছেন সেটাও জানাতে কিন্তু ভুলবেন না, বা করে থাকেন অনবরত সেগুলো কিন্তু আমাদের অবশ্যই জানাবেন। আর সেগুলো জানাতে আমাদের যে নম্বরে ফোন করতে পারেন সেটা হলো 2326253 অথবা 9485007172 এই নম্বরে। আবারও বলে দিচ্ছি 2326253

অথবা 9485007172 এই নম্বরে ফোন করে আপনি কিন্তু আপনার মনোভাবটা অবশ্যই আমাদের জানাতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপেও আপনি জানাতে পারেন আপনার মনের কথা। তো আমরা রয়েছি আপনাদের সঙ্গে, থাকব রাত 9টা ঠিক 9:30 থেকে একেবারেই রাত 11টা পর্যন্ত। তাহলে তৈরি হয়ে নিন কী বলবেন সেটা, আর আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের একটা গান। সেই গান শুনতে শুনতে ভেবে নিন কী বলবেন, আর যদি কোনো গল্প থাকে চুপি চুপি বলে দেবেন আপনার মনের সে কথাটাও। তাহলে চলুন গান শুনে ফিরছি এক্ষুনি।

একবারের কথা, আমরা ছোটবেলায় খুব মন দিয়ে পড়তাম বইমেলায়। গোপাল ভাঁড়ের গল্পের বই যদি বাবা মা কিনে না দিতেন সে কী কান্না। তো চলুন একটু সেই ছোটবেলাটা ঘুরে আসি, আপনাদের নিয়ে যাই সেই সময়টাতে, যেখানে গোপাল ভাঁড় নানা গল্প, মজার মজার গল্প নিয়ে আসতো। তো সেরকম একটা গল্প ছিল গোপাল ভাঁড় এবং কৃষ্ণনগরের জমিদার তার সঙ্গে। তো কি হলো, একবার কৃষ্ণনগরে যে জমিদার, নাম ছিল তার হরিহর মল্লিক, টাকা পয়সার অভাব তার একেবারেই ছিল না, কিন্তু খরচ করার সময় মনে হতো যেন বুকের ভেতর কেউ ছুরি চালাচ্ছে। একদিন গোপাল ভাঁড় তার বাড়িতে গেলেন। জমিদার বললেন, আরে গোপাল, এসো এসো বসো। গোপাল বসলেন। তো কিছুক্ষণ পর গোপাল বললেন, জমিদার মশাই, একটু জল পাওয়া যাবে? জমিদার সঙ্গে সঙ্গে তার ভৃত্যকে বললেন, জল দে, তবে এক গ্লাসের বেশি দিবি না। গোপাল অবাক হয়ে বললেন, এক গ্লাসে কী হবে? জমিদার বললেন, বেশি জল খেলে বারবার ওই ছোট ঘরে যেতে হবে, তাতে সময় নষ্ট। গোপাল মনে মনে বললেন, বাহ, লোকটা তো জলের সঙ্গেও হিসেব করে। কিছুক্ষণ পর জমিদার বললেন, গোপাল, দুপুর হয়ে গেল, খেয়ে যেও। গোপাল খুশি। এবারে খেতে বসে দেখলেন পাতের মধ্যে মাত্র দুটো লুচি আর সামান্য তরকারি। গোপাল বললেন, জমিদার মশাই, এত অল্প খাবার? জমিদার বললেন, কম খেলে শরীর ভালো থাকে। গোপাল বললেন, তা ঠিক, কিন্তু আপনি নিজে এত কম খান? জমিদার গর্ব করে বললেন, আমি তো আরও কম খাই। তারপর গোপাল যেটা করলেন সেটা একেবারে অদ্ভুত ব্যাপার। জমিদার পরের দিন জমিদার বাড়িতে গোপাল আবার গেলেন, সঙ্গে একটা বিরাট বড় হাঁড়ি। জমিদার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হাঁড়িতে কি? গোপাল বললেন, একটা বিশেষ ঔষধ। কিসের ঔষধ? কৃপণতার ঔষধ। জমিদার হাঁড়ির দিকে তাকিয়ে বললেন, ওষুধ খেতে কত খরচ? এক পয়সাও নয়। জমিদার খুশি হয়ে বললেন, তাহলে দাও তো দেখি। গোপাল হাঁড়ির ঢাকটা খুলে বললেন, এই ওষুধ আপনাকে খাওয়াতে হবে না, শুধু প্রতিদিন হাঁড়িটা খুলে একবার দেখতে হবে। জমিদার বললেন, তাতে কি হবে? হাঁড়ির ভেতর কিছুই নেই, তাই প্রতিদিন দেখবেন আপনি যত টাকা জমিয়েছেন তার কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবেন না। জমিদার চুপ। তখন গোপাল বললেন, টাকা জমাবেন, অবশ্যই জমাবেন, কিন্তু টাকা যদি আপনার কাজে না লাগে, অন্যের উপকারে না আসে, নিজের আনন্দেও না লাগে, তাহলে সেই টাকা সম্পদ নয়, শুধু হাঁড়ির ভেতর জমে থাকা শূন্যতা। তো এই গল্পটায় কিন্তু কৃপণতার একটা দারুণ একটা প্রতিচ্ছবি আমরা পেলাম। তো কৃপণতা নিয়ে যখন আমরা কথা বলি, তখন কিন্তু যে চেহারাটা আমাদের সামনে ধরা দেয়, একদম একদম হাড় কিপটে লোক, ভীষণ রোগাপাতলা দেখতে হবেন, এবং জামার মধ্যে কোনো চাকচিক্য নেই, সেগুলো হয়তো ছেঁড়াও থাকতে পারে, এরকম একটা কল্পনায় আমাদের আসে। কিন্তু আমাদের মধ্যে যারা রয়েছেন, আমরা যারা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাই, তাদের মধ্যে যদি কেউ এই কৃপণতার অভ্যেসটা থেকে থাকে, তাহলে তিনি কিন্তু বন্ধুদের সঙ্গে চা খেতেও দশবার হিসেব করেন। কেউ বাড়িতে অতিথি এলে খরচের চিন্তা অস্থির হয়ে পড়েন, আবার কেউ নিজের প্রয়োজনের জিনিসটাও কিনতে চান না। তাহলে প্রশ্ন হলো, কৃপণতা কি তাহলে সঞ্চয় করার বিরোধী? বা সঞ্চয় কি তাহলে আমরা করব না? সঞ্চয় করলে কি তাহলে আমরা তাকে কৃপণ বলবো? হয়তো বা না, বা হয়তো তাই। কি বলবেন আপনি, কি ভাবছেন আমাকে বলুন। 232-625 এই নম্বরে ফোন করে, অথবা 9485-007172, আবারও বলছি 9485-007172 এই নম্বরে ফোন করে, অথবা আপনারা হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা আপনাদের মনের কথা আমাদের লিখে জানাতে পারেন। হ্যাঁ, একজন হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন, সুমন মুহুরি জোলাইবাড়ি থেকে, উনি লিখছেন, কৃপণ মানুষকে আমরা সবাই কম বেশি চিনি, এরা দরকার হলেও সহজে টাকা খরচ করতে চায় না, নিজের জন্য কিছু কিনতে গেলেও দশবার ভাবে, আবার অন্যের জন্যে

0: খরচ করার তো কথাই নেই। সবসময় মনে হয় টাকাটা খরচ না করে রেখে দিই, পরে কাজে লাগবে। টাকা পয়সা বুঝে খরচ করা অবশ্যই ভালো, কিন্তু এত বেশি কৃপণ হওয়াও কিন্তু ঠিক নয়। কারণ শুধু টাকা জমিয়ে রাখলে তো জীবনটা উপভোগ করা যায় না। প্রিয় মানুষদের জন্য একটু খরচ করা, কাউকে বিপদের সময় সাহায্য করা, কিংবা নিজের পছন্দের কিছু কেনা, এসবের মধ্যেও জীবনের আনন্দ আছে। মনে রাখা দরকার, টাকা মানুষকে সুখী করতে পারে, কিন্তু কৃপণতা কখনো মানুষকে বড় করে না। টাকা জমিয়ে ধনী হওয়া যায়, কিন্তু মন খুলে ভালোবাসতে পারলেই সত্যিকারের বড় মানুষ হওয়া যায়। হোয়াটসঅ্যাপে এটি লিখে পাঠিয়েছেন সুমন মুহুরি জোলাইবাড়ি থেকে। তো সুমনবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সত্যি কথা আপনি বলেছেন। মন খুলে ভালোবাসতে পারলে কিন্তু সত্যিকারের বড় মানুষ হয়ে যায়। এখানে আমি বলবো, টাকা পয়সার হিসেবে অবশ্যই কৃপণ হতেই পারেন আপনি, কিন্তু মনের দিক দিয়ে যদি কৃপণ হই, তাহলে কিন্তু আমরা একেবারেই ছোট হয়ে যাব, নয় কি? তো আমরা আপনাদের অপেক্ষা করছি, আপনারা কি ভাবছেন সে বিষয়ে নিশ্চয়ই আপনারা জানাবেন। তো জানাতে গেলে যেটা বলতে হবে, এমন কোনো মানুষের সঙ্গে আপনার কখনো সান্নিধ্য হয়েছে যিনি খুব কিপটে? অথবা আমরা দেখুন, অনেক সময় করি কি, যখন আমাদের টুথপেস্টটা শেষ হয়ে যাচ্ছে, অনেক সময় সেটা একদম বারবার একদম চাপ দিয়ে দিয়ে তারপর সেটা শেষ হলে তবে সেটা ফেলি, সেটা আমরা কি কৃপণতা বলবো? কি বলবেন? একজন বন্ধু এসে গেছেন লাইনে। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি। হ্যালো, নমস্কার। না, উনি বোধহয় শুনতে পাচ্ছেন না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আরো একটা ফোন এসে গেছে। হ্যালো, নমস্কার।
1: নমস্কার
0: নমস্কার, কার সঙ্গে কথা বলছি আমি?
1: গোপা।
0: হ্যাঁ,
1: আঙ্গাচুদা বলছি।
0: ওরে বাবা, অনেক দিন বাদে, কেমন আছেন?
1: আছি, চলছি, তুমি ভালো তো?
0: হ্যাঁ হ্যাঁ, আমিও খুব ভালো।
1: আরে আমার খুব দুর্ভাগ্য, একে তো কথা কম বলি, এখন বলছি তোমার বা আজ রাতে অনুষ্ঠানে, তার উপর তোমার তো কণ্ঠ শুনতে পাই না, অনেক দিন বাদে বাদে শুনি।
0: আচ্ছা, তো আজকে কি বলবেন? এরকম কাউকে দেখেছেন কি, কিপটে মানুষ?
1: তোমার গোপাল ভাড়ের গল্পটা শুনলাম,
0: আচ্ছা
1: বেশ ভালো লাগলো, অনেক দিন বাদে এই গল্পটা শুনলাম, একজন কৃপণ ধনীর গল্প। কৃপণ ধনী কারা জানো?
0: কারা?
1: যারা, যাদের কোটি কোটি টাকা আছে, ব্যাংকে পাষাণ স্তূপের মতো জমা করে রেখেছে, তাদের কি কৃপণ? কিন্তু খরচ করার মানসিকতা নেই, তাদেরকে আমি কৃপণ ধনী বলে জানি।
0: আচ্ছা
1: আচ্ছা, তারা কি জানো নেই, কৃপণ ধনী যারা, তারা সমাজের শত্রু, দেশের শত্রু, অ্যাজ পার মাই নলেজ। চোর দোষী বটে কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। এটা সাহিত্য সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায়ের একটা উপন্যাসের একটা লাইন।
0: খুব সুন্দর কথা হলো, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
1: তুমি ভালো থাকবে?
0: একদম একদম ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, মনটা যদি ছোট হয়, তাহলে কিন্তু প্রকৃত অর্থে কৃপণ আমরা তাদেরই বলবো। আসলে আমরা যদি একটা কথা বলি আমাদের দৈনন্দিন জীবনে, ধরুন একটা শ্যাম্পুর বোতল শেষ হয়ে গেল, কেউ কেউ আমরা করি কি, ওটাতে জল ঢেলে তারপর আরও তিন দিন আমরা চালাই। আমাদের মধ্যে কেউ কেউ এরকম করে থাকেন, বা আমাদের মধ্যে বেশিরভাগ লোকে আমরা করে থাকি। এদের কিন্তু কিপটমির পেছনে একটা যুক্তি রয়েছে, সেটা হলো জিনিসের সদ্ব্যবহার, মানে সেই অংশটুকু পর্যন্ত ব্যবহার করা। তো আপনি কি বলবেন, সেটা কিপটমি নাকি আমি যেটা বললাম, জিনিসের সদ্ব্যবহার?

যাই হোক, আমরা শুনবো আপনাদের কথা। এবারে তাহলে একটা গান আপনাদের শোনাই, শুনে নিয়ে তারপর আবার ফিরছি আপনাদের সঙ্গে কথা বলায়। অনেক সময় আমাদের কিপটেমের ফলে আমাদের চরিত্রগত কিন্তু বদল হয়ে যায়। আগে যেরকম মন উদার ছিল, আমাদের আলোচনার বিষয়বস্তু অন্যরকম ছিল, কিপটে হলে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি টাকার কথাই বেশি বলি। আর আর কি সেটা শুনবো, জানবো আপনার কাছ থেকে গানটা শুনে নিয়ে।

0: একটা ফোন এসছে, দেখা যাক কে আছেন লাইনে। হ্যালো হ্যালো হ্যালো, না ঠিক আছে, তাহলে আমরা বলছি। এবারে বলি যে কিপ্টে লোক কিন্তু কয়েক ধরনের হয়, কথায় আছে এবং মোটামুটি বিশ্বের সকলেই জানে। জার্মান লোকেরা একটু বেশি কি বলবো, জিনিসে সদ্ব্যবহার করেন বা তাদেরকে অনেকে কিপ্টে হিসেবে বলে থাকেন। তো তারা যেটা করে থাকে, যেটা বললাম, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তারা পুরোটাই ব্যবহার করেন। একটা চিঠির এপিট ওপিট দুপিট লেখার পর অ্যানভেলপের ওপরেও ওনারা লিখে থাকেন, যাতে করে পুরো কাগজের সবটুকু অংশ সদ্ব্যবহার করা যায়। এরকম আমাদের তারা হলেন যারা এরকম করে থাকেন। আমি যেটা আরেকটু আগে বলছিলাম, শ্যাম্পুর বোতল শেষ হলে ওটাতে জল ঢেলে আরও খানিকটা ব্যবহার করেন আরও কিছুদিন, সেটা হলো অরিজিনাল যেটা জার্মান টাইপ কিপ্টে। এবারে বাঙালি ইমোশনাল কিপ্টে, সেটাও কিন্তু দু নম্বর ভাগ। সেটা কি দেখা যাক, ফোনটা নিয়ে নিই আগে। হ্যালো নমস্কার। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমার সঙ্গে?
1: আমি অর্ঘ দেবনাথ।
0: অর্ঘ?
1: হ্যাঁ
0: বলুন।
1: আপনি কি রেডিও সেন্টার থেকে বলছেন?
0: হ্যাঁ আমি এফএম চ্যানেল থেকে বলছি, 101.6 এফএম উজ্জয়ন্ত থেকে।
1: আমার আপনার প্রোগ্রামগুলো খুব ভালো লাগে।
0: আচ্ছা, না আজকে আমি যেটা বলছিলাম কিপটেমো নিয়ে, তো সেটা নিয়ে কিছু বলবে বা কৃপণতা?
1: আমি তো কিছু মানে কিছু বলতে পারি না।
0: কেন কেন
1: কেন, আমি তো এখন বয়স হয়নি, আমি কিপটেমো নিয়ে বুঝি না।
0: ও আচ্ছা, তাহলে তো এই অনুষ্ঠানে তো বলতে হয়, ফোন করলে সেটা বলতে হয়। তো তো পরের বার যখন বলবে তখন বিষয়টা জেনে নিয়ে মন থেকে বলবে, কেমন?
1: ঠিক আছে,
0: অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থেকো। হ্যাঁ তো কৃপণতা বা কিপটম, তো যেটা বলছিলাম জার্মান টাইপ যেটা কিপটে লোক সেটা এক ধরনের, আর যেটা বলছে এটা বাঙালি ইমোশনাল কিপটে, সেটা কীরকম? এরা নিজের জন্য এক টাকাও খরচ করবে না, কিন্তু লোকে কি বলবে সেই ভয়ে বিয়ে বাড়িতে গিয়ে 500 টাকা বেশি খরচ করে আসবে। নিজের জামা ছেঁড়া, কিন্তু ছেলের জন্মদিনে পুরো পাড়া খাওয়াবে। এই হলো গিয়ে বাঙালি ইমোশনাল কিপটে। হ্যালো নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার
0: নমস্কার, কে রয়েছেন লাইনের উপরে?
2: হ্যাঁ আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন বলুন।

0: অম্বিকা
1: হ্যাঁ
0: দিদি।
1: হ্যাঁ, দেখুন সত্যি এতক্ষণ গোপাল ভাঁড়ের গল্পটা শুনছিলাম। যাই হোক, দেখুন সঞ্চয় করার নিশ্চয় জীবনের দরকার আছে। হ্যাঁ, আমার ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় নিশ্চয় দরকার আছে। তার মানে এটা নয় যে সারা জীবন আমি শুধু সঞ্চয়ই করে যাব। হ্যাঁ, তার জীবন একটাই, সেই
0: হুম হুম
1: জীবন মানব জন্মে জন্মে কি পরের জন্মে কি হবে সেটা আমরা কেউ জানি না। তাই এই জন্মে যখন মানব জন্ম পেয়েছি, তখন সেখানে আমি সব মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করব, ভালো মন্দ সবই খাবো। একদম যে এই এই যে গল্পটা শুনলাম যে জলটাকেও মেপে মেপে খাচ্ছে, বা বাড়িতে আত্মীয় স্বজন এলেও মানে সেখানেও কৃপণতা করছে, সেইগুলো কিন্তু করাকে একদম অতিরিক্ত কৃপণতা। সেরকম মানুষও আমাদের গ্রামেও আছে, আমাদের এখানেও আছে, মানে আমাদের পাড়াতেই রয়েছে। মানে জীবনেও কোনোদিন মাছ মাংসের দোকানের ধারে কাছে যান না, এবং বাড়িতে নিজে তো খাওয়া দাওয়া খুবই নিম্নমানের করেন, এবং বাড়িতে অতিথি এলেও সেই একদম সেই রকমই ব্যাপার। তার মানে আমি মানে দেখেছি এরকম কৃপণ মানুষকেও। আর সঞ্চয় নিশ্চয়ই করা দরকার আছে ভবিষ্যতের জন্য, কিন্তু আমরা আমরা যেটুকুনি দরকার সেটুকুনি করব। আর আমরা তো ঘোরা ফেরা আনন্দ এইগুলো করতে খুবই ভালোবাসি, আর এগুলো আমি করেও থাকি। হ্যাঁ, হুট করে কেউ বললো যে এই জায়গা বেড়াতে যাবে যাবে, আমি সেই সেই সেই বলে না বাঙালি পায়ের নিচে সরষে, সেই রকম আর কি বেরিয়ে পড়ি। তো সেগুলো সবই
0: হ্যাঁ
1: তো
0: সেগুলো
1: এরকম। হ্যাঁ হ্যাঁ, তো দেখুন বললাম তো জীবন একটাই, এই মানব জন্মে যখন এসেছি তখন পৃথিবীর সমস্ত কিছু দেখবো উপভোগ করব, আমার সঙ্গে যদি যায় কিন্তু সেগুলোই যাবে, আমার টাকা পয়সা ঘর বাড়ি কিন্তু আমার সঙ্গে যাবে না। অতএব আমি এইভাবেই জীবনটাকে স্বাচ্ছন্দ্যে মানে রাখতে চাই।
0: অনেক অনেক ধন্যবাদ।
1: হ্যাঁ, ভালো
0: ঠিক
1: থাকুন।
0: এভাবে চললে কিন্তু রাখাও যাবে খানিকটা, জীবনটাকে
1: হ্যাঁ,
0: উপভোগও করা যাবে।
1: উপভোগ করা যাবে
0: তো অনেক অনেক
1: একদম।
0: ধন্যবাদ, ভালো থাকবেন,
1: ভালো থাকুন।
0: নমস্কার। যেটা বলছিলাম, কিপ্টে লোকের শ্রেণীভাগ কথা বলছিলাম। অরিজিনাল জার্মান টাইপ কিপটে হলো, বাঙালি ইমোশনাল কিপটে হলো, এবারে হাই লেভেলের কিপটে, সেটা কি? নিয়ে নিচ্ছি একটা ফোন, তারপর বলছি। হ্যালো, নমস্কার।
2: হ্যালো
0: নমস্কার।
2: হ্যালো, নমস্কার দিদি।
0: হ্যাঁ, কে বলছিলেন?
2: নমস্কার। হ্যাঁ, আমি হুগলি থেকে, আচ্ছা এটা এফএম উজান তো?
0: একদম
2: ও আচ্ছা, আমি হুগলি থেকে শঙ্কর বাগ বলছি।
0: বলুন শঙ্করবাবু।
2: দেখুন, এই যে কিপটে নিয়ে আমার একটা গল্প আছে, যেটা হচ্ছে আমি আমাদের বর্তমানে কয়েকজন বন্ধু যখন বার্থডে সেলিব্রেট করার জন্য, আমরা সবাই যখন সেলিব্রেট হয়ে গেল, যখন এবার সবাই খাওয়া দাওয়া নিয়ে একটা যখন কথা উঠলো যে চলো বাইরে খাওয়া দাওয়া নিয়ে যাবো, কিন্তু দেখা যাচ্ছে আমরা চারজন বন্ধু খরচা করলাম, আর একটা বন্ধু আছে যে সবাই যদি সমান ভাবে দিত আরো বড় ভাবে সেলিব্রেট করা যেত, ওর কাছে পয়সা আছে কিন্তু বলছে না রে ভাই আজকে আমার কাছে সেরকম নেই, তোরাই খাওয়াচ্ছি খাওয়া না, ঠিক আছে আমি তোকে নেক্সট দিন তোর সঙ্গে খাওয়াই দেবো, ফোনে ভালো করে আয়োজন করে একদিন ভালো করে তোরা এই রেস্টুরেন্টে এসে খাওয়াবি না বলছি, সবাই মিলে এত খরচা করছি আমরা, তুই খাইলেই তো সমস্যা হয়ে যেত। কিন্তু এই যে মানে ওনার কাছে যখনই কোনো একটা চা খাওয়ার কথাই বলো, কোনো একটা বন্ধুদের সাথে ঘুরতে গেলে একটা আড্ডা দিয়ে কিছু একটা যদি সেলিব্রেট করতে বলি যে সবাই করতে করতে ঠিকানা দিবি না, দেখা যাচ্ছে ও মানে পয়সার মধ্যে ও কিছু বার করতে যাচ্ছে না, মানে আমাকে থাকলেও ওর কাছে বেরোচ্ছে না পয়সা,
0: এটা
2: মানে
0: কিন্তু মাঝে
2: কিছু।
0: মাঝেই হয়।
2: হ্যাঁ, আর একটা দেখবেন, আমাদের কিছুদিন বা একজনের বাড়িতে আমি নিমন্ত্রণ খেতে গেছি, আমি ঘরে দেখে এলাম, উগি মেরে দেখে এলাম বাড়িতে সবকিছু খাওয়ার দাওয়ারই পড়ে আছে, কিন্তু যখন আমাদের বলছিলাম যে আমাদের একজন বন্ধু বাড়িতে আসে না একটু যদি খাওয়া গুলো পাঠিয়ে দেওয়া যায়, বলছে না না আমাদের বাড়িতে আর খাওয়া দাওয়া নেই, সবকিছু সব সেভিট হয়ে গেল, তাহলে আর কি করা যাবে। আমি কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু পাশে উগিতে জানলাতে দেখতে পাচ্ছি খাবার এখন যথেষ্ট পড়ে আছে, মাছ মাংস সব শুরু হয়ে পড়ে আছে, বলছে না গো নেই গো সব শেষ হয়ে গেছে, বলছি এত লোক হয়েছে কি বলবো তোমাদের সব খাওয়া শেষ হয়ে গেছে, এই করে মানে কি বলবো মানে

0: আচ্ছা শিখনে পেলোই না, আর একজন বন্ধুকে দিতেও পারলাম না, নিজেরও খারাপ লাগলো যখন আমাদের জিজ্ঞেস করে কি রয়েছে নিয়ে এসছি। আনটি কি আর বলবো ভাই, উচ্ছের কথা মানে খাবার আছে, আমরা যখন চাইলাম বলছে না গো দিচ্ছি, খাবার নেই গো সব শেষ হয়ে গেছে।
1: তবে কিছু ভালো দিকও আছে, ভালো দিক যে নেই তা নয় সেটা অবশ্যই বলবো, তো আপনার কথা 100% সত্যি। তো এরকম মানুষ আমরা আশেপাশে দেখে থাকি, তো অনেক অনেক ধন্যবাদ,
0: একদম
1: সঙ্গে থাকবেন,
0: নমস্কার।
1: হ্যাঁ, যেটা বলছিলেন যে এরকম মানুষ কিন্তু আমাদের পাশে থাকে, যে যারা ওই যখন বিল দেবার সময় আসে তাদের কল চলে আসে বা অন্য কিছু, এটা হলো গিয়ে হাই লেভেলের গিফটের ধরন। যেটা আমি বলছিলাম সেটা কি, এদের কী করে চিনবেন? রেস্টুরেন্টে বিল আসলে হঠাৎ ফোন আসবে বা বাথরুমে যাবে ঠিক তখনই। আরেকটা হতে পারে, আরে তুই এবার দিয়ে দে পরে আমি দিয়ে দেবো, এই পরেটা তাদের ক্ষেত্রে আর আসে না। অথবা দোকানে গিয়ে বলবে একটু কম দামের মধ্যে ভালোটা দেখান, দাম কম হলে ভালোটা আসবে কোথা থেকে? যাই হোক, এই যে ব্যাপারগুলো যাদের মধ্যে রয়েছে তারা হলেন হাই লেভেলের গিফটে। তো দেখা যাক এবারে যিনি লাইনে রয়েছেন তিনি কি বলেন। হ্যালো, নমস্কার। হ্যালো,
2: আমি বড়বড় থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
1: অনিমেষ বাবু বলুন, ভালো আছেন?
2: হ্যাঁ ম্যাডাম ভালো আছি, আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
2: আমি একটি কথা বলি, আমাদের আমারই মানে আমাদের মানে একজন স্টাফ আছে, চার পাঁচজন আমরা একটা স্টাফ আর কি, মানে ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল কাজ করি, তো আমাদের একটা স্টাফ আছে, ও বিশ্বাস করবেন না ম্যাডাম, ও মানে প্রত্যেকটা দিন আমাদের থেকে টিফিন খাবে, চা খাবে, ওইটা খাবে, হেটা খাবে, ডেলি ডেলি একটা বায়না করে। তো তারে আমি ঠিক আছে তো আমার তো খায়, আমার আমার আরো দুই তিনজন বন্ধু বান্ধব আছে তারা তো খায়, ডেলি খায়, এক মাস দুই মাস তিন মাস এরকম ডেলি। আমরা একদিন প্ল্যান করছি তো তারা একদিন এমন শিক্ষা দেবো তার কি বলো তারা বাইক, মালিকের মেন যে মালিক মালিক আমার চিনা আর কি, তখন আমি কইলাম যে টাকাটা আমি দেবো, দায়িত্বটা আমার টাকাটা আমি তুমি এইরকম এরকম করে হের একটা শিক্ষা দোল লিখা তুমি ঠিক আছে টাকা হের থেকে লইবা। মানে এরকম ভাবে চলছে যারা আছে তারা যে অর্ডার করছে যে অর্ডার করছে চলে গেছে, ওরা বলে গেছে তুমি টাকাটা দেবে,
1: দারুণ হাসির গল্প, মানে সত্যি ঘটনা। তারপরে কি হয়েছিল?
2: পরে টাকা তো মালিক দিয়ে দিয়েছি, মালিক তো আমার চিনা, এবারে বলছি আমি ও যদি টাকা না চলে বলে হাতে হ্যান্ডসেট মোবাইলটা রেখে দিতে বলছি, টাকা টুকা তো নাই জীবনে আর শিক্ষা করবি নি এরপর থেকে অনেক ঠিক কাটা শুরু করে।
1: তো অনেকের সঙ্গে এরকম ঘটে থাকে ঘটনা, তো অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর ঘটনা আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, নমস্কার। হয়তো এরকম আরও ঘটনা আছে, সে ঘটনাগুলো শুনবো, তার আগে একটা গান শুনিনি, তারপর ফিরে আসছি আবার কথা।

আপনারা রয়েছেন 101.6 MHz FM পর্যন্ত। তো এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে সঙ্গে নিয়ে আজ রাতে অনুষ্ঠান। আজ রাতে অনুষ্ঠানে আমরা কথা বলছি, কিট্টে লোকেদের গল্প শুনছি, কৃপণতা নিয়ে কথা বলছি, আর শুনছি আপনাদের কথাও। তো কিপটেমে নিয়ে বলতে গেলে, আর আমি বলছিলাম কিপটেমে শ্রেণী বিভাগ, তো তিনটি বিভাগ আমরা দেখলাম। তো এবারে বলি যে কিপটেমের মন্দ দিকগুলো তো আমরা আরও একবার দেখি, দুই একটা বলার চেষ্টা করি। কিপটে লোক টাকা জমায় ঠিকই, কিন্তু ভোগ করতে পারে না, ভালো খাবার খায় না, ভালো জায়গায় বেড়াতে যায় না। টাকা ব্যাংকে থাকে, মনটা কিন্তু গরিবই থেকে যায়। তাই কিপটে স্বভাবটা একটুখানি পরিবর্তন করার কিন্তু সময় এসে গেছে। আর যেটা হয়, কিপটে লোকেদের সম্পর্ক কিন্তু সবার সঙ্গে নষ্ট হয়ে যায়, কেউ কিন্তু কিপটে লোককে বেশি দিন পছন্দ করে না, বন্ধুরা আস্তে আস্তে দূরে সরে যায়, আর বলতে থাকে ওর সঙ্গে বের হলে আমাকেই বিল দিতে হবে, সুতরাং ওর সঙ্গে যাওয়া বারণ। আর যেটা বলেছেন, আজ সৈয়দ মুস্তফা আলীর জন্মদিন, তিনি বলতেন টাকা জমিয়ে কেউ বড়লোক হয় না, টাকা খরচ করার সাহস লাগে। ব্যবসা

0: ব্যবসা করতে, মানুষকে সাহায্য করতে, নতুন কিছু করতে কিন্তু টাকা খরচ করতেই হয়। কিপ্টে লোক সেই সাহসটা কিন্তু পায় না, তাই না? কৃপণতা যদি হিসেব হয় তাহলে সেটা বুদ্ধিমত্তা, আর যদি অভ্যেস হয়ে যায় তাহলে সেটা অসুখ। আপনি কি বলবেন, অসুখ নাকি অভ্যেস? আর আপনার কি মনে হয় কৃপণ হওয়াটা যদি অভ্যেস হয়ে যায় সেটা অসুখে পরিণত হবার আগে মাঝামাঝি একটা পথ বেছে নেওয়ায় কি ভালো নয়? নিজের জন্য হিসেবে, অন্যের জন্য উদার, কি বলবেন আপনি? অবশ্যই জানান আমাকে ফোন করে 9485000712 এই নম্বরে ফোন করে, অথবা 2326253 এই নম্বরে ফোন করে আপনি অবশ্যই জানাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা কৃপণতা নিয়ে, অথবা সেই কিপ্টে লোকেদের সঙ্গে কাটিয়ে যাওয়া কিছু মুহূর্তের কথা, অথবা আমরা যেগুলো করি একটুখানি হিসেব করে চলি সেই কথাগুলো আমাদের সঙ্গে জানাতে পারেন 9485000712 এই নম্বরে ফোন করে, অথবা 2326253 এই নম্বরে ফোন করে। তো এছাড়া আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন আপনাদের কথা। তো যেটা বলছিলাম, ধরুন একজন মানুষ সারা জীবন টাকা জমালেন, নিজের জন্যে ভালো একটা জামা কিনলেন না, পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে গেলেন না, আবার প্রিয় মানুষকে কখনো ছোট্ট একটা উপহারও দিলেন না, কারণ তার মনে হলো প্রায় সব ক্ষেত্রেই টাকা খরচ হয়ে যাবে। কিন্তু জীবন তো শুধু টাকা জমানোর নাম নয়, কিছু টাকা আমাদের ভবিষ্যতের নিরাপত্তা দেয় বটে, কিন্তু কিছু খরচ আমাদের স্মৃতি দেয়, আনন্দ দেয়, সম্পর্ককে কাছাকাছি আনে, সম্পর্ককে মজবুত করে। একটা ছোট্ট গল্প আবার বলবো, তার আগে ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো নমস্কার, হ্যালো নমস্কার, কার সঙ্গে কথা বলছি? হ্যালো, না ফোনটা কেটে গেল। যাই হোক, ছোট্ট গল্পটা একটু শুনিয়ে দিই আপনাদের। গল্পটা এরকম, একজন বাবা সবসময় ছেলেকে বলতেন, অযথা টাকা খরচ করিস না, টাকা জমা রাখতে হয়। ছেলে বড় হয়ে চাকরি পেল, বাবার কথাই মেনে চলল, ভালো উপার্জন করেও খুব হিসেব করে চলত। একদিন বাবা অসুস্থ হলেন, ছেলে বলল, বাবা এবার তোমাকে ভালো জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। বাবা মৃদু হেসে বললেন, তুই তো সারা জীবন টাকা জমিয়েছিস, আমার জন্যে এত খরচ করবি? ছেলের উত্তর দিল, বাবা এতদিন বুঝিনি, টাকা জমিয়ে রাখার কারণ যদি প্রিয় মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো না হয় তাহলে সেই টাকা জমিয়ে লাভ কী? এ কথাটাই হয়তো কৃপণতার সঞ্চয়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। দেখা যাক এবারে যিনি রয়েছেন তিনি কি বলবেন। হ্যালো নমস্কার, হ্যালো নমস্কার, কে রয়েছেন লাইনে? হ্যালো, শুনতে পাচ্ছি বলুন। হ্যালো, হ্যালো, না আবারও কেটে গেল। যাই হোক, কেটে যাচ্ছে যাক, আমরা গল্পটা যেটা দাঁড়ালো সেটা হলো যে সঞ্চয় অবশ্যই করা ভালো, ভবিষ্যতে কখনো কাজে লেগে যেতে পারে বিপদে আপদে, কিন্তু সেটা কিন্তু যাতে কৃপণতা না হয়ে যায়। কৃপণতা কি শুধু টাকার ক্ষেত্রেই হয় না অন্য ক্ষেত্রেই হয় বলবো? নিয়ে নিচ্ছে ফোনটা, তারপর আসছে কথায়। হ্যালো নমস্কার।
1: নমস্কার ম্যাডাম, আমি কার সঙ্গে নানি কথা বলছি?
0: আমি গোপা রয়েছে আপনাদের সঙ্গে।
1: নমস্কার ম্যাডাম,
0: নমস্কার,
1: কৃপণতা নিয়ে কথা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ

0: বলুন আপনি কি বলছিলেন?
1: আমি সামনে আপনার বলছি চন্দ্রকর বাদের সঙ্গে
0: বলুন।
1: ম্যাডাম দেখুন, কৃপণতা নিয়ে একদম কথা হচ্ছে, কৃপণতা একটা কিন্তু একটা রোগ। হ্যাঁ, এটাকে মহারোগ, এটা কিন্তু পরবর্তী জেনারেশন সবারই দেখা যায়, কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না, কিছু ব্যতিক্রম হয়।
0: আচ্ছা,
1: না ভুল করছি?
0: না না, একদমই ঠিক।
1: হ্যাঁ দেখবেন, যে কীর্তন করে তার এক ছেলে দেখবেন এত একটা বেশি না, আবার দেখবেন যে কীর্তন করছে তার কয়েক নাতিন গতিন সতিন সব এক লোক হয়েছে কীর্তন চলছে। এটা ভগবান যে কি খেলা বুঝি না। আর আমাদের বন্ধুদের মধ্যে দেখেছি অনেকে দেখি, নাম বলতে চাই না, আর মনেও নেই। আমি একজনের কাছ থেকে খেতে চাই, যখন দিতে চাই খালি দিতে চাই, এক থেকে আবার দিতে চাই না, এরকম আছে কিছু এগিয়ে আছে ম্যাডাম।
0: আপনার সঙ্গে এরকম কিছু হয়েছে কখনো, এরকম লোকের সঙ্গে, কিপটে লোকের সঙ্গে আপনার দেখা হয়েছিল বা এরকম কিছু?
1: আমার বাবা দিব বলে, হ্যাঁ উমা দেখি, হ্যাঁ কি আমার বাবা দিব কি তারা, আমার সঙ্গে কোনো কথাই বলি না, এমনে চলছে, এভাবেই চলে আর কি।
0: আচ্ছা, আপনার আপনি কি এরকম কখনো হয়েছে যে হয়তো একটা টাকা কিছুটা দেওয়ার কথা ছিল বা কিছু জিনিস দেওয়ার কথা ছিল, কিন্তু আপনার মনে হয়েছে না এটা হয়তো বেশি হয়ে যাচ্ছে, পরে কি এটা নিয়ে আফসোস হয়েছে যে ওটা দিলেও হয়তো পারতাম, এরকম কিছু ঘটনা?
1: না না, আমার মনে হয় এরকম হচ্ছে না, কিন্তু আমি যা করে দিচ্ছি আবার বন্ধ করতে চাই না, কৃপণের সঙ্গে আর কি করুন, আমি তার সঙ্গে একটা শিক্ষা পেলাম।
0: আপনি আপনি কখনো কৃপণতা করেছেন জীবনে? আমি যেটা বলছিলাম, শ্যাম্পু যদি বোতলটা শেষ হয়ে যায় তার মধ্যে জল মিশিয়ে তারপর সেটা আরো দু তিন দিন লাগানো, তারপরে এরকম করেছেন? আচ্ছা ঠিক আছে, হয়তো কেটে গেল বা বলতে চাইলেন না। তো এরকম অনেক কথা আমরা শুনতে চাইব এবং শুনব, আরও একটা গান আমরা আপনাদের শুনিয়ে দিচ্ছি, পুরোনো দিনের গান, যে গানগুলো আমাদের মনে করিয়ে দেয় সেসব স্বর্ণযুগের কথা, যখন আমাদের এই সুরগুলো মনে গেঁথে যেত। তো এরকম একটা আরও একটা গান আপনাদের শোনাচ্ছি, শুনিয়ে আবার ফিরছি কথায়, সঙ্গে থাকবেন।

আমরা রয়েছি 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ততে। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে আজ রাতে অনুষ্ঠানে, আর কথা বলছি কৃপণতা, কেপটেমো সবগুলো নিয়ে। তো যেটা বলছিলাম, আজকে সৈয়দ মুস্তফা আলীর জন্মদিন। উনি দেশ বিদেশের অনেক জায়গায় ভ্রমণ করেছেন, সেখানে চাকরি করেছেন। তো ওনার জার্মানিতে যখন ছিলেন, সেখানে তার অভিজ্ঞতার কথা তিনি তার গল্পে পঞ্চতন্ত্র, তুলনাহীনা এই বইগুলোতে লিখেছেন। তো এরকম দু একটা কথা আমি, দু একটা ছোট্ট ঘটনা বলছি আপনাদের সেই কেপটেমো নিয়ে। মুস্তফা আলী বার্লিনে এক জার্মান বন্ধুর বাড়ি গেছেন। বন্ধু সিগারেট ধরাবে, তো পকেট থেকে দেশলাই বার করে একটা কাঠি জ্বালিয়ে নিজের সিগারেট ধরালো। সে আগুন থেকেই টেবিলের মোমবাতিটা ধরালো, মোমবাতি থেকে আবার নিজের চুরুট ধরালো। তারপর আলীকে বলল, নাও এবার তুমি ধরাও। আলী ভাবলেন আরেকটা কাঠি দেবেন, না ওই একটা কাঠি তখনও জ্বলছে, সেটাই এগিয়ে দিলেন। আলী পরে লিখেছিলেন, ওদের কাছে একটা দেশলাইয়ের কাঠিও সোনার চেয়েও দামি। তো কথায় বলে জার্মানরা নাকি কিপটে জাতি, তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ। তিনি আরও আরেকবার আরেকটা ঘটনা কথা তিনি ভাগ করে নিয়েছিলেন। একবার এক জার্মান প্রফেসর মুস্তফা আলীকে দুপুরে খেতে দেখেছেন। তো টেবিলে এলো একটা আপেল। তো প্রফেসর ছুরি দিয়ে আপেলটাকে নিখুঁতভাবে মেপে দু ভাগ করলেন। এক ভাগ আলীকে দিয়ে বললেন, নাও এটা তোমার ভাগ। আলী তো বাঙালি মানুষ, ভাবলেন লোকটা মজা করছেন। উনি হেসে বললেন, পুরোটাই আপনি খান। প্রফেসর গম্ভীর হয়ে বললেন, না না এটা অপ

নিশ্চয় হবে, তোমার ভাগ তোমাকেই খেতে হবে, নিয়ম হলো নিয়ম। মোস্তফা আলী বলেছেন, অবশ্যই মনে মনে বাঙালি হলে পুরো আপেলটাই জোর করে পাতে তুলে দিত আর বলতো, আরে খাও খাও, লজ্জা কিসের। এই হলো গিয়ে কিকটেমির গল্প। তো নিশ্চয়ই আমরাও এরকম কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গেও ঘটেছে, এবং আমরাও নিজেদের ক্ষেত্রে অনেক সময় ছোট ছোট জিনিস করে থাকি যেগুলো আমাদের মনে হয় এটা না করলেও পরবর্তী সময় হতো। অনেক সময় দেখুন কারো বাড়িতে গেলে বলবে চা খাবি, বা চা খাবেন, বন্ধুর বাড়িতে গেলে বন্ধু জিজ্ঞেস করবে চা খাবি, তখন অন্য বন্ধু বলো খাবো, তখন সে কিপটে বন্ধু একবার এরকম হলো, এরকম পরিস্থিতিতে যখন বলো চা খাবি, অন্য বন্ধু বলো হ্যাঁ খাবো, তখন কিপটে বন্ধু তো মহা বিপদে পড়লেন, উনি বললেন যা বাড়ি গিয়ে খেয়ায়, আমি খেয়ে এসছি। তো এই যদি হয় তাহলে এটা হলো কিপটেমির মানে প্রকৃষ্ট উদাহরণ, এর চাই

অন্য বন্ধু বললো খাবো। তখন সে কিপটে বন্ধু একবার এরকম হলো, এরকম পরিস্থিতিতে যখন বললো চা খাবি, অন্য বন্ধু বললো হ্যাঁ খাবো, তখন কিপটে বন্ধু তো মহা বিপদে পড়লেন। উনি বললেন যা বাড়ি গিয়ে খেয়ে আয়, আমি খেয়ে এসেছি। তো এই যদি হয় তাহলে এটা হলো কিপটে মেয়ের মানে প্রকৃষ্ট উদাহরণ। এর চাইতে বড় কিপটে লোক বোধ হয় আর কেউ দেখে বোধহয় দেখেননি। যাই হোক, আমাকে জানান 9485007172 এই নম্বরে ফোন করে, অথবা 2326253 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন আপনাদের কথা। তো ওই যে বলছিলাম, কখনো এমন হয়েছে যে খুব সামান্য টাকা বাঁচাতে গিয়ে পরে কিন্তু মনে হয়েছে ইস ওইটুকু নিয়ে এত হিসেব না করলেও পারতাম। এরকম হয়তো অনেক ঘটনা ঘটে, আমরা বেশি দাম দিয়ে অনেক কিছু কিনতে চাই কিন্তু তারপর আবার কম দামি জিনিসটাই কিনে নিয়ে আসি, তার ফলে কী হয় পরে আবার মনে হয় যে না হয়তো এটা না করলেও পারতাম। তবে টাকা ছাড়া জীবন চালানো কঠিন, সেটা কিন্তু একেবারেই সত্যি কথা। তাই হিসেব করে চলা, সঞ্চয় করা, অপ্রয়োজনীয় খরচ এড়ানো, এগুলো কিন্তু অবশ্যই ভালো অভ্যেসের মধ্যেই পড়ে, কিন্তু সেই হিসেব যেন আমাদের জীবনটাকেই ছোট না করে দেয়। একটা ভালো খাবার খেতে গিয়ে যদি শুধু দামটার কথা ভাবি, প্রিয় মানুষটাকে উপহার দিতে গিয়ে যদি শুধু খরচের হিসেব করি, বাবা মায়ের সঙ্গে সময় কাটানোর বদলে যদি বলি আজ সময় নেই, বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোর বদলে যদি ভাবি আমার কী লাভ, তাহলে হয়তো আমরা টাকা বাঁচাচ্ছি কিন্তু জীবনের কিছু অমূল্য মুহূর্ত হারিয়ে ফেলছি। তাই সঞ্চয় করুন আমি বলবো, কিন্তু জীবনের আনন্দকে কৃপণতার তালায় আটকে রাখবেন না, তাই না? তো অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে আমরা এমন কিছু করি যে আমাদের টাকার দিকটা বাঁচাতে বাঁচাতে আমরা কিন্তু মনের দিক থেকেও গরিব হয়ে যাই। মনটা কিন্তু উদার রাখতে হবে, আর নয়তো কিন্তু আমরা মনের দিক দিয়েও কিন্তু একেবারেই ছোট হয়ে যাব। কখনো দেখবেন আমরা কাউকে মন খুলে কিন্তু প্রশংসা করতে পারি না, এটাও কিন্তু আমাদের মনের দিক দিয়ে কৃপণতা যেটা বলছিলাম। তো আরেকটা কথা তো মনে রাখতেই হবে, কতটা ভালোবাসা দিয়েছি, কতটা পাশে থেকেছি আর কতগুলো সুন্দর স্মৃতি তৈরি করেছি, সেটা কিন্তু একদিন আমাদের হিসেব করতেই হবে, যখন শেষের সেই দিন। তো যেটা বলছিলাম, শুধুমাত্র টাকা দিয়েই হয় না, কেউ যেটা বলছিলাম কেউ প্রশংসা করতে পারেন না মন খুলে, তিনি প্রশংসা করার ক্ষেত্রে কৃপণ বা কিপটে, কেউ ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রে কিপটেমি করে থাকেন, তিনি ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রে কৃপণ, কেউ ক্ষমা চাইতে পারেন না সেখানেও তিনি ক্ষমা চাওয়ার ক্ষেত্রে কৃপণ, আবার কেউ সময় দেবার ক্ষেত্রে কৃপণ। তো কৃপণতাকে আমরা অন্যরকম শুধু টাকার ক্ষেত্রে না গিয়ে অন্যরকমভাবেও কিন্তু সেটাকে বিশ্লেষণ করতে পারি। আপনার কি মনে হয় আমি যেটা বলছি সেটার সঙ্গে আপনি একমত, নাকি আপনি দ্বিমত পোষণ করেন? তাহলে অবশ্যই বলুন 9485007172, 9485007172 এই নম্বরে ফোন করে, অথবা 2326253 এই নম্বরে ফোন করে অবশ্যই জানান আপনার মনের কথা। চলুন এবারে আরও একটা গান আপনাদের শুনিয়ে তারপর ফিরছি আবার কথায়।

আপনারা রয়েছেন 101.6 MHz FM উজ্জয়ন্ততে। এই মুহূর্তে আমি গোপাল রয়েছি আপনাদের সঙ্গে। আজ রাতে অনুষ্ঠানে কথা বলছি কিপটেমো নিয়ে অথবা কৃপণতা নিয়ে। চায়ের দোকানে আড্ডা জমে, গল্প চলে বেশ, রাজনীতি আর সিনেমা নিয়ে তর্ক চলে অশেষ। কিন্তু যেই না বিলের খাতা সামনে আনে ছেলে, মন্দুমহলে কিপটেবাবু চমকে ওঠেন হেলে। পকেট হাতড়ে বলেন তিনি, মানি ব্যাগটার ঘরে ভুল করে আর চলে এলাম তাড়াহুড়ো করে। কিংবা বলেন, অনলাইনটা কাজ করছে না ভাই, নেটওয়ার্কের প্রবলেম, আমি তো উপায়হীন। সিগারেটের প্যাকেট তাহার খোলে না তো সহজে, অন্যজনের টানতে পেলেই ওরেন যেন মজে। নিজের বেলায় চাবির তালা

অন্যের বেলায় খোলা, কীর্তিবাবুর স্বভাবখানা বড়ই খামখেয়ালা। এরকমভাবে অনেক কবিতা ছড়া রয়েছে, বিভিন্ন লেখক কবি তাদের বিভিন্ন লেখনীতে কীর্তির বর্ণনা দিয়েছেন বিভিন্নভাবে। তো আমাদের ছোট ছোট গল্প রয়েছে সেখানে, রবীন্দ্রনাথের একটা গল্পে সেখানে দেখা গেছে যে রাজা এসেছিলেন এক ভিখারির কাছে ভিক্ষে চাইতে। তো সেই ভিখারি তখন তাকে তার ঝোলা থেকে একটা চালের দানা তার হাতে স্বর্ণপাত্রে তুলে দিয়েছে। এটা রবীন্দ্রনাথের কৃপণ কবিতার কথাই বলছিলাম, সোনারতরী কাব্যগ্রন্থে রয়েছে সেই কবিতাটি। সেখানে স্বর্ণরথে চড়ে মহারাজ এসেছিলেন, এসে তার কাছে সেই দরিদ্র ভিখারির কাছে ভিক্ষে চাইলেন, স্বর্ণপাত্র তার দিকে এগিয়ে দিলেন। তখন সেই ভিখিরি একটা মাত্র চাল বা চালের দানা তার সেই ভিক্ষাপাত্রে তুলে দিয়েছিলেন। বাড়ি এসে দেখেন ওই একটা চালের দানা সোনায় পরিণত হয়েছে। তারপর তিনি আফসোস করেছিলেন যে কেন পুরো যে তার থলেতে যতটা চাল ছিল সেগুলো তিনি দিলেন না কেন। ওই যে বলেছিলাম যে পরে আমাদের কিছুটা হলেও আফসোস করতে হয় যে কেন দিলে না। তো আজকে সৈয়দ মুস্তাফা আলীর কথা বলছি, তিনি তার লেখায় আরও কিছু ছোট ছোট গল্প কিন্তু তুলে ধরেছিলেন, সেটা আরেকটা গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। দেশে বিদেশে সেখানে তিনি লিখেছেন, কাবুলের চায়ের দোকানে এক কাপ চাকে তিনজন ভাগ করে খেতে দেখেছি। দোকানদার এক কাপ চা দিত, তার সাথে দুটো খালি কাপ আর একটু গরম জল। এক কাপ চা দিয়ে তিন কাপ বানানো, এটা আফগান কিপটিমি না, এটা গরিবিয়া না। কিন্তু আমাদের এখানেও কিন্তু আমরা প্রায় সময় দেখি একটা চাকে তিনটে বানিয়ে সেটা করার ঘটনা। আমাদের যারা কলেজে পড়েছেন তাদের মধ্যে বেশিরভাগই এক কাপ চা নিয়ে তিন কাপ চা বানিয়ে খাবার গল্প, শুধু গল্প না, সেটা জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এখনও যারা ফোন করছেন না তাদের নিশ্চয়ই মনে দু একজন থেকে থাকবেন যারা এরকম করেছেন, মানে একই এক কাপ চা কিনে তিন বন্ধু মিলে ভাগ করে খেয়েছেন। তো এর মধ্যে হ্যাঁ, কিপটিমি যেমন রয়েছে সেখানে গরিবায়নার কথাটাও থাকে, পাশাপাশি সবাই ভাগ করে খাবার মধ্যে যে আনন্দ সেটাও কিন্তু থাকে। আরেকটা ঘটনা, তিনি যখন পেশোয়ারে ছিলেন সেখানে এক সিন্ধি ব্যবসায়ীর বাড়িতে উনি গিয়েছিলেন। ব্যবসায়ী এত কিপটে যে অতিথিকে বসতে দিয়ে বললেন, বসুন, বসলে কাপড়ের ক্ষয় কম হয়, দাঁড়ালে জুতোর ক্ষয় বেশি হয়। ভাবুন একবার, বসতে বললেন এই জন্যে যে তাহলে জুতোর ক্ষয়টা কম হবে। তো এই যে কাহিনীগুলো সেটা মানে কিপটিমির একটা মানে এক্সট্রিম লেভেল পর্যন্ত চলে যাচ্ছে। এবারে বার্লিনে এক জার্মান বন্ধু তাকে নেমন্তন্ন করলেন, সেটা বলছি চাচা কাহিনী থেকে। তো বন্ধু তার বাড়িতে ডেকে নিলেন, তাকে খাওয়ালেন, খাওয়ার নেমন্তন্ন করেছিলেন, তো খাওয়ালেন। খাওয়া শেষে বন্ধু বললেন, চাচা তুমি যে মাখনটা ছুরিতে লাগিয়ে রেখে দিলে ওটা আবার তুলে কৌটায় রেখে দাও, ওটা কাল আবার চলবে। চাচা তো অবাক, বাঙালি হলে তো ছুরিতে লেগে থাকা মাখন ধুয়ে ফেলে দিতাম। তো এই যে বিভিন্ন কথাগুলো বা ছোট ছোট ঘটনাগুলো সেগুলো কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে যে কিপটিমি কাকে বলে। কায়রোতে যখন ছিলেন সেখানে চাচা দেখলেন এক আর্মেনিয়ান দোকানদার একটা সিগারেটকে তিনবার নিভিয়ে নিভিয়ে খাচ্ছে। তারপর তিনি জিজ্ঞেস করলেন, কেন তুমি বারবার নিভিয়ে নিভিয়ে তারপর খাচ্ছ? তখন সেই ব্যক্তি বললেন, একেবারে খেলে মানে একবারে খেলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই হিসেব করে খাচ্ছে। তো ভাবুন, একই রকম তিনবার নিভিয়ে নিভিয়ে তারপর খাওয়ার মধ্যে মনে হচ্ছে যে কিছুক্ষণ পরে পরে খেলে সেটা হয়তো কম খরচ হবে, আসলে কি সেটা মনে হয় না। আরেকটা গল্প, আরও ছোটো ছোটো

তো গল্প রয়েছে, আরেকটা ছোট্ট গল্প বলি, তারপর আবার আপনাদের কাছ থেকে ফোন আমি চাইবো। 9485007172। আমি আমার গল্প বলে যাচ্ছি, বিভিন্ন কাহিনী থেকে, গল্প সাহিত্যিকের লেখা থেকে গল্প বলছি, আপনি আপনার গল্প অবশ্যই আমাকে জানান হোয়াটসঅ্যাপে অথবা 2326253 নম্বরে অথবা 9485007172 এই নম্বরে। তো আরেকটা বলছি পঞ্চতন্ত্র থেকে, যেখানে মুস্তফা আলী তার জার্মান বাড়িওয়ালার গল্প লিখছেন। বাড়িওয়ালি বুড়ি প্রতিদিন সকালে দুধ মাপত, তো আলী সাহেব একটু বেশি দুধ খেয়ে ফেললে বুড়ি এসে বলল, আলী কাল তুমি 10 ফোঁটা দুধ বেশি খেয়েছো। আরেকদিন উনি বাথরুমে বেশি জল খরচ করায় বুড়ি এসে বললেন, বিল নিয়ে হাজির, 2 লিটার জল বেশি খরচ করেছ, দাম 5 ফেনিক। উনি মজা করে লিখেছেন, জার্মানদের কাছে 5 ফেনিগো ফেলনা নয়, আর আমাদের কাছে 5 টাকা তো কিছুই নয়। তো এসব নানা গল্প, ছোট ছোট কবিতা ছড়া, সেগুলো কিন্তু আমরা আপনাদের সঙ্গে বলবো, আপনাদের সঙ্গে ভাগ করে নেব। কিন্তু তার আগে কিশোর কুমারের কণ্ঠে এখানে গান শুনিয়ে দিই, তারপর আবার ফিরছি কথায়।

কিপটুমির গল্প বলতে গেলে সেই চা ভাগ করার কথাটা চলে আসেই, আর তাই আমাদের কলেজ দিনে ফিরে ফিরে যেতেও ইচ্ছে করে। তো বলছিলাম, বিভিন্ন লেখক তার লেখনীতে বারবার কিপটুমির কথা বা কিপটে মানুষের বিভিন্ন ভূমিকার কথা লিখেছেন। তো রবীন্দ্রনাথের যে কৃপণ, সে কবিতার কথা বললাম। ফরাসি লেখক মালিয়ের তার মিজার নাটকে হার পাগুন নামে এক কিপটেকে দেখিয়েছেন, যে তার টাকার সিন্ধুককে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আর ইংরেজ লেখক ডিকেন্সের ক্রুজ যে গল্পটা রয়েছে, সেখানে দেখানো হয়েছে যে বড়দিনের দিনেও ঘরে কয়লা জ্বালাতে দেয় না এক কিপটে, পাছে খরচ বেড়ে যায়। আর গোপাল ভাঁড়ের আরও একটা গল্পে রয়েছে, গোপাল ভাঁড়ের গল্পে কিপটে জমিদার অতিথিকে জল দিয়ে বলেছিল ঘোল খাও। গোপাল তখন সেই জলে ভাসা মাছিকে মাংস আর মশাকে ডাল বলে চালিয়ে দেয়। হাসির ছলে কিপটেকে শিক্ষা দেওয়ার সেই গল্প আমরা মোটামুটি সবাই জানি। তবে কিপটেমের একটা ভালো দিক কিন্তু রয়েছে, ভালো দিক একটাই, কিপটেরা কখনোই গরিব হয় না। তার হাতে সবসময় টাকা থাকে, সে জল আলো খাবার নষ্ট করে না। কিন্তু খারাপ দিক অনেক বেশি, কিপটে লোক টাকা জমায় কিন্তু সুখ পায় না, ভালো খায় না, ভালো পরে না, কোথাও ঘুরতে যায় না, বন্ধুরা তার থেকে দূরে সরে যায়, কারণ সবাই জানে তার সাথে বের হলেই নিজেকে টাকা দিতে হবে। তো টাকা জমানো ভালো, কিন্তু টাকাকে ভালোবেসে মানুষকে ভুলে যাওয়া ভালো নয়। টাকা আসল আনন্দ খরচে জমানোতে নয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা কিপটিমি নিয়ে অনেক কথাও বলেছি, এবার একটা গ্রাম বাংলায় একটা ছোট্ট ছড়া রয়েছে, সেটা আপনাদের একটু শুনিয়ে দিই। কিপটে মামা কিপটে ভারি, একটা টাকায় তিনটে বাড়ি, একটা বাড়ি নিজে থাকে, দুটো বাড়ি ভাড়া রাখে, তবু বলে নাইকো টাকা, পকেট আমার ফাঁকা। তো এরকম আরও সুকুমার রায়ের সে কিপটে বুড়োর কথা যদি বলি, তাহলে এরকম বলেছেন তিনি, এক যে ছিল কিপটে বুড়ো, বেজায় কিপটে কিপটে, টাকার থলি আঁকড়ে ধরে বসে থাকে চুপটে, মাছি এলে দাঁড়িয়ে বলে উড়িস কেন মিছে, বিনে পয়সায় খাচ্ছিস মধু, লাভ কি তোর পিছে, ভয়তে তাই ইঁদুরগুলো আসে না তার ঘরে, জানে তারা উপোস দেবে ধরতে যদি পারে। তো কিপটে বুড়োরা সবসময় সবার লেখনীতেই কিন্তু বারবার উঠে আসে। তো আমাদের মাঝেও অনেকেই থাকে এরকম, যারা কিপটুমি করে প্রচুর টাকা রোজগার করেন বা জমিয়ে রাখেন, এবং শেষের সেদিনে হয়তো সেই টাকা আর কোথাও কোনো কাজেই লাগে না। তো তাইলে বলবো যে ঠিক আছে, অনুভূতি প্রকাশের কৃপণতা যদি থাকে, তাহলেও কিন্তু পরবর্তী সময়ে আমাদের

0: পরে আমাদের এটা বলতে হয় যেটা না করলেও পারতাম। কতবার হয়তো বাবা মাকে ফোন করতে চেয়েও বলেছি পরে করব। কতবার বন্ধুর মন খারাপ বুঝেও দুটি কথা বলিনি। এগুলোও কিন্তু এক ধরনের কৃপণতা, এগুলো হলো অনুভূতি প্রকাশের কৃপণতা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, টাকা খরচ করলে টাকা কমে যায়, কিন্তু ভালোবাসা দিলে ভালোবাসা কমে না, বরং অনেক সময় বেড়ে যায়। তাই অনুভূতি প্রকাশের কৃপণতাটুকু যদি আমরা করি, তাহলে আমাদের জীবন থেকে ভালোবাসাগুলো হারিয়ে যাবে, আমাদের জীবনের যে কাছের মানুষগুলো সেগুলো একে একে সবগুলো হারিয়ে যাবে। তো সেই জিনিসটা যাতে না হয়। আর যেটা সবচাইতে বড় জিনিস, আমরা কতবার কাউকে বলতে পারি কথাটা যে তুমি আমার জন্যে অনেক গুরুত্বপূর্ণ। এ কথাটা আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে, এ কথাটা বলার ক্ষেত্রে আমরা বেশিরভাগ লোকেরাই কিন্তু কৃপণ। সেই দিক দিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই কিপ্টে লোক। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমার কথাটা বারবার আবার ফিরে আসছে, জানি না কি হবে। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার,
0: কে রয়েছেন লাইনে?
1: আমি বাগাগা ত্রিপুরি থেকে বলছি।
0: কে বলছেন?
1: তপন সিং।
0: বলুন বলুন তপন বাবু।
1: সে অনেকদিন, বেশ কিছুদিন আগে কথা।
0: হ্যাঁ
1: হ্যাঁ, তা আমাদের আমাদের কলি কুমারগাঁও থাকতো।
0: আচ্ছা
1: আচ্ছা, ওর ফ্যামিলি নিয়ে আমি আমার জাতীয় সভার আমি কুমার কাছে গেলাম, বাবা ওর সঙ্গে দেখা করি। সকালবেলা গেলাম, যাওয়ার পর আমাকে বলো দেশ দেশ বস চাদর বললো চাদর, তো ঠিক আছে আমি চাদর, তো ওয়াই বললো ওরো ভাই আমাকে বললো দাদা আপনি তো আমার আমার কেন আপনাকে খেতে যাবো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমার বন্ধু বলে দিয়ে না না ও তো দাদা বারোটার আগে তো চলে যাবে। আমি বললাম না না আমি তো বারোটা আমি তো যাবো না, বললো ঢুকে যাবি না তুই, তোর তো খাওয়া তার একটা অসুবিধা ভাই আর কি, যে তোর তো আমার সুগার হাই প্রেশার, আমি আমার সুগার হাই প্রেশার নেই, সুগার আমার সুগার হাই প্রেশার নেই, আমি সবই চাই তখন বলুন বলুন ওয়াজ আমাকে বলতে বাবা কি বলবো বলুন, ও সবটাই নেই।
0: অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা গল্প আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার। টেলিফোনটা প্রচুর রকমের গোলমাল করছে, তো যাই হোক, তো যেটা বলছিলাম যে কৃপণ মানুষেরা কিন্তু ধীরে ধীরে তাদের বিভিন্ন সম্পর্কগুলো কিন্তু হারিয়ে ফেলে। আরো একজন এসে গেছেন লাইনে, দেখা যাক তিনি কি বলেন। হ্যালো, নমস্কার
2: ম্যাম। নমস্কার,
0: কে বলছেন? রাজুবাবু।
2: হ্যাঁ ম্যাম, আপনি যে প্রসঙ্গ আছেন, আমার এত গরম বেশি না, আমার হাসতে হাসতে আরো বেশি গরম লাগছে আজকে।
0: তো আপনার ক্ষেত্রে এরকম কিছু ঘটনা আছে নাকি?
2: ঘটনা আছে, আমরা আজকাল থেকে আমি 40-45 বছর আগে একটা ঘটনা বলি। আমরা যে মেয়ের কাছে বসতাম, বহুত কিপ্তা ছিল আর কি, আমরা পরে না বললেই আমরা আগে মারতো, এরপর তাই নিয়ে প্রায় শাস্তি লাগে, বাড়ির সবাই সাক্ষী করতো। আর তাই নিয়ে আসলে সুবাড়ি গাতে সুবাড়ি ব্যস্ত আর কি, পাড়া মহিলার কাছে।
0: সুপারি বিক্রি করতো, তো তাতে কি হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছি আমি? হ্যালো, না কোথাও একটা গোলমাল হচ্ছে। হ্যালো, আমি শুনতে পাচ্ছি, বলুন। না কিছু একটা বোধহয় গোলমাল হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, কৃপণ মানুষ আসলে এমন মানুষকেই বোঝায় যিনি প্রয়োজন থাকা সত্ত্বেও টাকা, জিনিসপত্র, সময়, এমনকি ভালোবাসা সাহায্য করতে অকারণে পিছিয়ে থাকেন। বলেছিলাম টাকার কৃপণ, সামর্থ্য থাকা সত্ত্বেও প্রয়োজনীয় খরচ

0: করতে রাজি নন। আজ খরচ করলে কাল কী হবে সেটা উনি বলতে থাকেন। তারপরে সম্পর্কে কৃপণ ভালোবাসেন কিন্তু মুখে বলবেন না বা বলতে চান না। হ্যালো নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার
1: ম্যাম, আমি রাজু। রাজু,
0: ও আচ্ছা, হ্যাঁ। তারপর কেটে গেল তো গাছের সুপারি বিক্রি করে দিতেন,
1: নিজের গাড়ি? আমি গাছের সুপারি গুলি বিক্রি করতো আর কি।
0: আচ্ছা,
1: তাহলে মহিলার কাছে তাহলে মা আটটা আবার সুপারি বিক্রি করতো।
0: সুপারি বস্তা কই আচ্ছা, তো এরপর তো তারপরে উনি কিপটে মানুষ, তার উপরে ওনাদের ইয়ে আপনারা চুরি করে নিয়ে এসেছেন?
1: আমার একটা কীর্তন ছিল, বাবার ছিল, বাবার কীর্তন কিছু জানেন কফ সিরাপ
0: আমি একদম তেল লই শেষ
1: মানে আনতে ভুল হয় আর কি, বাজারতে আনতে পারি কিন্তু আনতে ভুল হয়, কিন্তু স্নান করে মনে হয় তেল নাই। এরপরে তেলের নাইসেলের ডিভিজারে কাটি কাটতে সে হাত দিয়ে হুটে তেল দেওয়া হওয়ার মাথা টাথা দিয়ে আর কি।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বলুন হ্যালো ম্যাম,
1: এই শতাব্দীর সেরা একটা ট্রফি কাঞ্চন আপনি,
0: তাই নাকি? ঠিক আছে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো ভালো অনেক আপনি ভাগ করে নিলেন আপনার অভিজ্ঞতার কথা, ভীষণ ভালো লাগলো। এভাবেই হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ,
1: ভালো থাকবেন ম্যাম, ভালো থাকবেন,
0: একদম, শুভরাত্রি। তো আমাদের হাতের সময়ও কিন্তু ফুরিয়ে এসেছে প্রায়, তাই বলবো পকেট ভরা টাকা আছে খরচ করতে ভয়, দশটা টাকা ছাড়তে গেলে কলিজা জেরবার হয়, বাজারে গিয়ে তিনি খোঁজেন সস্তা দর, কিপটিমিটা করতে করতে জীবনটা দুর্বর, ছেঁড়া জুতায় তালি মারেন কেনেন না তো নতুন, বলেন টাকা কি ভাই গাছের পাতা একটুখানি বুঝুন, অতিথিরা বাড়ি এলে মুখের হাসি ওড়ে লুকিয়ে রাখেন মিষ্টি পোলাও আলমারির ওই ঘরে, চায়ের কাপে মাছি পড়লে মাছিটাকে টিপে রসটুকুতার বাঁচিয়ে নেন নিজের হাতের চাপে, বন্ধুদের সাথে গেলে বিল দেওয়ার ওই কালে হঠাৎ করে মোবাইলটা চাপেন নিজের গালে, হ্যালো হ্যালো শুনছি না তো নেটওয়ার্কের গোলমাল, এই না বলে কেটে পড়েন খাটার নতুন চাল, টাকা জমায় ব্যাংকে তিনি সোনা জমায় সিন্ধুকে, সুখটা তাহার বন্দি শুধু হিসেবেরই বিন্দুতে, মরার পায়ে সেই টাকা সব খাবে অন্য জনে, কিপটে মানুষ বোঝে না তা নিজে অবুঝ মনে, এই বোধহয় কিপটে লোকের সঠিক সংজ্ঞা। তো কিপটে নিয়ে অনেক গল্প হলো, অনেক কথা হলো, অনেক অভিজ্ঞতা আমরা শুনলাম। তো আজ রাতে অনুষ্ঠানের সময় শেষ, তে আজ রাতে অনুষ্ঠানের আজকের মতো এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিষয় নিয়ে। এবারে তাহলে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল অনুষ্ঠান শুরু হবে, শুনতে পাবেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ততে এবং ওয়েবস OTT প্ল্যাটফর্মেও শুনতে পাবেন। আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:45 শুনবেন অভিজ্ঞাপন যুববাণী, সকাল 8:43 বলছি তোমার অনুষ্ঠান রয়েছে, সকাল 9:12 সঙ্গে থাকবে আর জি নিতাই, সকাল 11:00

হয়েছে কর্পোরেট অনুষ্ঠান খানি রাজাবুং। বেলা 2:30 চিরায়িত গল্প পাঠের আসর সফরনামা বিকেল 3। বিকেল 4 রয়েছে অনুষ্ঠান সুরের আকাশে, সঙ্গে থাকবেন আর যে মহুয়া। বিকেল 5 শুনবেন গীত বাহার, হৃদয় সুর 6:30, সেরা কথা 7:25, রাত 8:05 গান অন্তহীন, রাত 9:02 গীতি আকাশ, রাত 9:30 শুনবেন অনুষ্ঠান আজ রাতে, সাথে থাকবে আর জে অম্বালিকা। রাত 11 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান শুনতে পাবেন। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান সূচি। এবারে আগামী 24 আবহাওয়ার খবরাখবর জানিয়ে দিচ্ছি। আগামী 24 রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 এবং সর্বনিম্ন 26 কাছাকাছি থাকতে পারে, জানিয়ে দিলাম আগামী 24 আবহাওয়ার খবরাখবর। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, শুভরাত্রি। এখন আমাদের ঘড়িতে, স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 11:23, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান।